আজ শুক্রবার, 27 ভাদ্র 1948 শকাব্দ, 18 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 31 ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা বেজে 26 মিনিট হয়ে 9 সেকেন্ডে, সূর্যাস্ত হবে

বিকেল 5:35 হয়ে 29 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 17 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের সমুদ্র এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে সঞ্জয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
1: সামাজিক নিয়ম সম্বন্ধে যাহারাই আলোচনা করিয়া তাহাদের পরিশ্রমের ফল লিপিবদ্ধ করিয়া গিয়াছেন, তাহারা এই সত্যটাও আবিষ্কার করিয়া গিয়াছেন যে সমাজে নারীর স্থান অবনত হওয়ার সঙ্গে সঙ্গে শিশুর স্থান আপনি নামিয়া আসে। কেন হয় এবং হওয়া স্বাভাবিক কিনা এ কথা বুঝিতে পারা কঠিন নহে। শিশুর জননীর সহিত যত ঘনিষ্ঠ সম্বন্ধ, পিতার সহিত তত নয়। এই কারণেই সংসারে কৃতী লোকের জীবনী আলোচনা করিলে দেখা যায় তাহারা সকলেই এমন মা পাইয়াছিলেন যাহাতে সংসারে উন্নতি করা অসম্ভব হইয়া উঠে নাই। কিন্তু এই মায়ের অবস্থাটা সাধারণত যদি দিন দিন নামিয়া পড়িতে থাকে এবং তাহার অবশ্যম্ভাবী ফলে দেশের কৃতী সন্তানের সংখ্যা কমিয়া আসিতেই থাকে, এই প্রতিযোগিতার দিনে সে জাতি আর জাতির মতো জাতি হইয়া বাঁচিয়া থাকিতে পারে না। তবে এতকাল টিকিয়া রহিল কিরূপে এই বলিয়া জবাবদিহি করিতে যাহারা চান তাহাদের শুধু এইটুকু মাত্রই বলিতে চাই যে কোনো মতে কেবল প্রাণ ধারণ করিয়া থাকাটাই মানুষের বাঁচা নয়। সমাজে নারীর স্থান নামিয়া আসিলে নরনারী উভয়েরই অনিষ্ট ঘটে, সে সম্বন্ধে বোধ করি মতভেদ থাকিতে পারে না, এবং এই অনিষ্টের অনুসরণ করিলেই যে নারীর স্থান নির্দিষ্ট হইতে পারে তাহাও বুঝিতে পারা কঠিন ব্যাপার নয়। সমাজ মানে নর নারী, শুধু নর নয়, শুধু নারীও নয়, উভয়েরই কর্তব্য সম্মুখ প্রতিপালিত হইতেছে কি না। কর্তব্য বলিতে শুধু নিজের কাজটাই বুঝায় না, অপরকেও ঠিক ততটা কাজ করিবার অবকাশ দেওয়া হইতেছে কি না তাহাও বুঝায়, সেইটুকুই বুঝিতে বলিতেছি। আরো একটা কথা এই যে পুরুষের সমস্ত কাজ নারী করিতে পারে না, নারীর সমস্ত কাজও পুরুষে করিতে পারে না, কিংবা যে কর্তব্য দুজনে মিলিয়া করিলে তবেই সুসম্পন্ন হয় তাহাও শুধু একার দ্বারা সর্বাঙ্গ সুন্দর হইতে পারে না। অতএব সমস্ত সমাজেরই দেখা উচিত তথায় নারীর কর্তব্য প্রতিপালিত হইতেছে কি না, এবং কাজ করিবার ন্যায্য স্বাধীনতা ও প্রশস্ত স্থান তাহাদিগকে ছাড়িয়া দেওয়া হইয়াছে কি না। জেলের কয়েদীদের কাছেও ভালো কাজ আদায় করিয়া লইতে হইলে তাহাদের শৃঙ্খলের ভার লঘু করিয়া দেওয়া প্রয়োজন। অবশ্য শৃঙ্খল একেবারে মুক্ত করিয়া দিবার কথা বলিতেছি না, কতকটা শৃঙ্খলের প্রয়োজন। অপরপক্ষে শৃঙ্খল একেবারে ঝাড়িয়া ফেলিয়া দিলে পুরুষেরাও যে কত অবিচারী, উদ্ধত, উচ্ছৃঙ্খল হইয়া উঠে সে দৃষ্টান্তের অসদ্ভাব নাই। কথা হইতেছিল কাজ করিবার ন্যায্য স্বাধীনতা এবং ন্যায্য স্থান ছাড়িয়া দেওয়া, এবং কোন কাজটা কাহার এবং কোন কাজটা উভয়ের এই মীমাংসা করিয়া লওয়া। মানব সমাজের যত নিম্ন স্তরে অবতরণ করা যায় ততই চোখে পড়িতে থাকে এই ভুলটাই তাহারা ক্রমাগত করিয়া আসিয়াছে এবং তাহাতে কিছুতেই সুবিধা করিয়া উঠিতে পারে নাই। অধিকাংশ স্থলে পুরুষ শুধু লড়াই করে এবং স্বীকার করে, আর কিছু করে না। জীবন ধারণের বাকি কাজগুলা সমস্তই একা নারীকে করিতে হয়। তাহারা জল তোলে, কাঠ কাটে, মোট বয়, জমি চাষ করে, সন্তান প্রসব করে, রাধা বাড়া সমস্তই করে, এমনকি শিকারলব্ধ পশুটাকেও বহিয়া আনিবার জন্য বনে জঙ্গলে পুরুষের পিছনে পিছনে ঘুরিয়া বেড়াইতে হয়, এবং ইহার অনিবার্য ফলও যা হইবার ঠিক তাই হয়। অবশ্য স্বীকার করি সব দেশেই কিছু নরনারীর কাজের ধারণা এক হইতে পারি না, হয়ও না। কিন্তু একটু মনোযোগ করিলেই টের পাওয়া যায় সভ্যতার অনুপাতে কর্তব্য বিভাগের একটা সাদৃশ্য আছে, এবং এই অনুপাত যত বাড়িতে থাকে সাদৃশ্য তত কমে আসিতে থাকে। যেমন ব্যবহারের নিমিত্ত দূর হইতে জল আনিবার আবশ্যক হইলে একজন ফরাসি কিংবা ইংরাজ হয়তো তাহা নিজেরাই করিবেন, কিন্তু আমরা লজ্জায় মরিয়া যাইব, এবং তাহার পরিবর্তে গর্ভবতী স্ত্রীর কাকালে একটা মস্ত ঘোড়া তুলিয়া দিয়া জলাশয়ে পাঠাইয়া দিয়া লজ্জা নিবারণ করিব। পেরুর উন্নত অবস্থার দিনে পুরুষ চরকা কাটিত এবং কাপড় বুনিত, স্ত্রীলোক লাঙল ঠেলিত। এইরূপ কাজকর্মের ধারণা সব দেশে এক নয়, এবং ছোটখাটো বিষয়ে এক না হইলেও বেশি কিছু আসিয়া যায় না সত্য, কিন্তু এই ধারণা স্বাভাবিক নিয়মকে অতিক্রম করিয়া গেলে অমঙ্গল অনিবার্য।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সঙ্গীতাঞ্জলি।

শুনলেন সঙ্গীতাঞ্জলি, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। একটি ঘোষণা আছে, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণী সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

এখন শুনবেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান সূচির প্রথমে গীতাঞ্জলি। প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস কথিকা পাটপাতা বিকল্প আয়ের উৎস, বলবেন ডক্টর দেবপ্রসাদ রায়। 6:40 আপনার স্বাস্থ্য কথিকা গ্লুকোমার কারণ লক্ষণ ও তার চিকিৎসা, বলবেন স্নেহা ভৌমিক। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় দেবদুলাল দে এবং নিবেদিতা নাগ তহবিলদার। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সন্দীপ সেন। 8:00 জানা অজানা কথিকা জ্বালানি পর্ব, বলবেন ডক্টর দেবারতী মিত্র, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:05 নিরাময় স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান ভুলে যাওয়া, রেকর্ড করে এনেছেন বুলবুলি সরকার। 8:20 গান্ধী চর্চা, গান্ধীজির ভাবনায় আত্মিক শিক্ষা, বলবেন অধ্যাপক কানন বিহারী গোস্বামী। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান খেয়াল, শিল্পী অঙ্কিতা দত্ত। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 সমীক্ষা লোকশিল্পের আয়নায়, লিখেছেন রঞ্জন সেন। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান মগজ মিটার, উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় ও শ্রীপর্ণা পাল। 12:00 নজরুলগীতি শিল্পী সুমনা দে। 12:15 লোকগীতি শিল্পী উর্মি গায়েন। 12:33 উনজমির দুন ফসল মাশরুম চাষ, সে বিষয়ে ডক্টর বিদিশা মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন ঈশিতা দাস অধিকারী। বেলা 1:00 গীতিকা, 1:45 মহিলা মহল লাইভ অনুষ্ঠান কাজের খোঁজে, অতিথি শম্পা দেবনাথ শর্মা, উপস্থাপনায় সোমা সাহা। 2:30 সাঁওতালি গান পরিবেশনায় অর্জুন সরেন ও স্বরশিল্পীবৃন্দ। এরপরে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন, এ বিষয়ে সাঁওতালি ভাষায় বলবেন পর্বত সরেন ও লীলামণি টুডু। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, মাঠে ময়দানে। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা, উপস্থাপনায় মিতুল সাহা। 5:30 বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর ইংরেজি বিষয়ে পাঠদান করবেন কলাগাছিয়া কৈলাস কামিনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা চিত্রিতা মজুমদার, সাথে 2 শিক্ষার্থী। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি, 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ সাঁওতালি সংস্কৃতির পরিচয় এবং ঐতিহ্য, এ বিষয়ে আলোচনা। 6:38

কৃষি কথার আসর, মাছ চাষে সরকারি সুযোগ ও সম্ভাবনা, এই বিষয়ে ডক্টর তাপস কুমার ঘোষালের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী। লবণাক্ত অঞ্চলে খরিফ মরশুমে চাষ, এ বিষয়ে ডক্টর সুকান্ত কুমার সারেঙ্গির সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, উপস্থাপনায় অরুণাংশু ভট্টাচার্য, শিরোনাম সমবেতনের অধিকার, রাত 8 নাটক মহেশ, কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ রতন কুমার ঘোষ, প্রযোজনা সমরেশ ঘোষ, 9 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী শ্রীকল্যাণ চক্রবর্তী, 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রিমা দাশগুপ্ত, 9:45 নজরুল গীতি শিল্পী সুমনা দে, 10 বাংলা ছবির গান, 10:30 ভজন শিল্পী নন্দিনী ভট্টাচার্য, 10:45 পুরাতনী শিল্পী তিমির ঘোষ, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পণ্ডিত সন্দীপন সমাজপতি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সন্দীপ সেন, 6:35 রামচরিত মানুষ শুনবে 237 পর্ব, 6:45 ভজন শিল্পী নন্দিনী ভট্টাচার্য, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় ঐন্দ্রিলা কোনার, 8:30 নজরুল গীতি শিল্পী সুমনা দে, 8:45 পুরাতনী শিল্পী তিমির ঘোষ, 9 লোকগীতি শিল্পী উর্মি গায়েন, 9:10 রসধারা হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, উপস্থাপনায় পপি নাগ, 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় তালাত সালাহউদ্দিন, 11 পাশ্চাত্য অনুষ্ঠান পপ এক্সপ্রেস, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, 12 সুরভি, উপস্থাপনায় পপি নাগ, 12:20 পাশ্চাত্য অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান খেয়াল পণ্ডিত সন্দীপন সমাজপতি। দ্বিতীয় অধিবেশনে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সন্দীপ সেন, 5:20 উর্বশী, উপস্থাপনায় রোশন মুরারকা, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, উপস্থাপনায় রোশন মুরারকা, 6:30 হিন্দি অনুষ্ঠান গুল গুলশান, উপস্থাপনায় রোশন মুরারকা, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জনসেবায় 25 পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান দিল্লি থেকে রিলে করে শোনানো হবে, 7:30 দর্পণ, উপস্থাপনায় রোশন মুরারকা, 8:30 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অঙ্কিতা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সংবাদ।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পে পছন্দের গন্তব্য হয়ে উঠতে ভারত প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি গতকাল নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর উদ্বোধন করেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আয়োজনে নতুন দিল্লিতে আজ বিকশিত ভারতের পথে যাত্রার দুদিনব্যাপী সম্মেলনের সূচনা হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পাশাপাশি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীরা সম্মেলনে উপস্থিত থাকবেন। দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সরকার জানিয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা জানিয়েছেন, ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি ও তৃতীয় বৃহত্তম জ্বালানি ব্যবহারকারী দেশ। তৃণমূল কংগ্রেস দলের নাম নির্বাচনী প্রতীক ঘিরে তৈরি হওয়া অভ্যন্তরীণ বিবাদের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশ জারি করেছে। কমিশন জানিয়েছে, আপাতত দুপক্ষের কেউই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম বা দলের সংরক্ষিত জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারবে না। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত আফগানিস্তানকে 127 রানে হারিয়ে 3-0 ব্যবধানে সিরিজ জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পে গন্তব্য হয়ে উঠতে ভারত প্রয়োজনীয় সব রকমের পদক্ষেপ গ্রহণ করেছে। উৎপাদন ক্ষেত্রে সমগ্র বিশ্ব এক নতুন এবং বিশ্বস্ত কেন্দ্রের সন্ধানে রয়েছে। সে প্রয়োজন মেটাতে নিরবচ্ছিন্নভাবে নিজেকে প্রস্তুত করছে ভারত। নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর উদ্বোধন করে কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদার বিস্ফোরণ ঘটছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, একদিকে ভারতের অর্থনীতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে ভারতের প্রতি আস্থাও বাড়ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থিরতা সত্ত্বেও ভারতের অর্থনৈতিক বিকাশ 7.8

0: শতাংশ করা হয়েছে। দেশের প্রতিটি নাগরিক বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দায়বদ্ধ। ভারতে সেমিকন পরিমণ্ডল দ্রুত বিস্তার লাভ হচ্ছে এবং এর ফলে উদ্ভাবন, বিনিয়োগ এবং বিকাশের নতুন সুযোগ উন্মোচিত হচ্ছে বলেও তিনি জানান।
1: ভারত কি কোয়ার্টারলি জিডিপি রিপোর্ট আই আর ইস চ্যালেঞ্জিং পিরিয়ড মে ভি ভারত নে 7.8% গ্রোথ হাসিল করকে দিখাই হ্যায়। और इसी दरमियान जापान की क्रेडिट रेटिंग एजेंसी ने भारत की सॉवरेन रेटिंग में सुधार किया है, अपग्रेड किया है और ये भी 3 दशक के बाद, करीब 35 साल के बाद हुआ है।
0: কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সেমিকন 2.0 মাধ্যমে আগামী দিনে দেশের সেমিকন্ডাক্টর শিল্পে প্রায় 1 লক্ষ কোটি টাকা বিনিয়োগ এবং 1 লক্ষ পর্যন্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেই আশা করা হচ্ছে। নতুন দিল্লিতে সেমিকন ইন্ডিয়া 2026-এ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ভারতের চিপ ডিজাইনের দক্ষতা বিশ্বজুড়ে স্বীকৃত। সেমিকন 2.0-তে সেমিকন্ডাক্টর ডিজাইন সংস্থাগুলিকে উৎসাহিত করার পাশাপাশি মেশিন ও উপকরণ তৈরির ক্ষেত্রেও বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেওয়া হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আয়োজনে নতুন দিল্লিতে আজ বিকশিত ভারতের পথে যাত্রার 2-দিনব্যাপী সম্মেলনের সূচনা হচ্ছে। মন্ত্রক জানিয়েছে যে বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রী এবং অর্থ সচিবদের জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পাশাপাশি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীরা সম্মেলনে উপস্থিত থাকবেন। এছাড়া পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের সচিব ডক্টর সৌরভ গর্গ বিকশিত ভারতের পথে যাত্রায় দেশের আর্থিক বিকাশের ফলাফল পরিমাপের গুরুত্ব তুলে ধরবেন। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন সুশাসনে আধুনিক প্রযুক্তির ভূমিকাও সংক্ষেপে তুলে ধরবেন। মন্ত্রক জানিয়েছে, ভারতের উন্নয়নে যাত্রাপথে অর্থনীতি সংক্রান্ত চ্যালেঞ্জ ও নীতিগত বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে আলোচনার জন্য এই সম্মেলনে তাত্ত্বিক বিশ্লেষণ এবং বাস্তবমুখী নীতি পরিকল্পনার সমন্বয় ঘটানো হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, 2015 সালে চালু হওয়া এই যোজনার মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তারা কোনো জামানত ছাড়াই ঋণ পাওয়ার সুযোগ পান। অর্থমন্ত্রী জানান, সময় মতো ঋণ পরিশোধের ফলে সুবিধাভোগীরা আরও বেশি অঙ্কে ঋণ পাওয়ার যোগ্যতা অর্জন করেন। বিদেশ মন্ত্রক পাসপোর্ট নিয়মবিধি 1980 সংশোধন করে পাসপোর্ট সংশোধনী নিয়মবিধি 2026 জারি করেছে। নতুন বিধি অনুযায়ী 15 বছরের কম বয়সী কোনো নাগরিককে 36 পৃষ্ঠার সাধারণ পাসপোর্ট দেওয়া হবে, যার মেয়াদ থাকবে 5 বছর অথবা তাদের বয়স 18 বছর পূর্ণ হওয়া এর মধ্যে যা আগে ঘটবে সেই সময়কার পর্যন্ত। দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে সমস্ত পদক্ষেপ নেওয়া হবে বলে সরকার জানিয়েছে। বিদেশ মন্ত্রক বলেছে, 140 কোটি ভারতবাসীর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ অব্যাহত রাখবে এবং পরিবর্তনশীল বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবে। রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির কারণে ভারত ও চীনের মতো দেশের উপর 100% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টকে দেবার লক্ষ্যে একটি বিল মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাশ হওয়ার পর এই বক্তব্য এসেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, গত কয়েক মাসে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের উপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে ভারত তার অবস্থান স্পষ্ট করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয়মন কোয়াত্রা বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি এবং তৃতীয় বৃহত্তম জ্বালানি ব্যবহারকারী দেশ। তিনি জানান, ভারতে মাথাপিছু গড় জ্বালানি ব্যবহার বিশ্ব গড়ের 1/3 কম এবং আমেরিকার গড়ের মাত্র 1/10। মধ্যপ্রাচ্য, আফ্রিকা, লাতিন আমেরিকা, ইউরেশিয়া ও আমেরিকা সহ বিভিন্ন উৎস থেকে সহজলভ্যতা, দাম ও বাজার পরিস্থিতি ও বাণিজ্যিক স্থিতিশীলতা বিচার করেই ভারত জ্বালানি সংগ্রহ করে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। তৃণমূল কংগ্রেস দলের নাম এবং প্রতীক নিয়ে তৈরি হওয়া অভ্যন্তরীণ বিবাদের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশ জারি করেছে। কমিশন সেই নির্দেশে জানিয়েছে, আপাতত অরূপ রায় এবং মমতা ব্যানার্জি দুপক্ষের কেউই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম বা দলে সংরক্ষিত জোড়াফুল প্রতীক ব্যবহার

0: করতে পারবে না। উপনির্বাচনের স্বার্থে দুপক্ষকে আলাদা নামে এবং কমিশনের নির্ধারিত মুক্ত প্রতীক নিয়ে ভোটে লড়তে হবে। চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তী ব্যবস্থা বলবৎ থাকবে। আজ যন্ত্রের দেবতা বিশ্বকর্মা পুজো। শ্রমিক ও মালিকের সহাবস্থানে আদর্শ শিল্প পরিকাঠামো গড়ে তোলার ভারতীয় সংস্কৃতি এক অনন্য আরাধনা আজ। কলকারখানাসহ নানা শিল্প প্রতিষ্ঠানে গোটা রাজ্য জুড়ে শিল্পের দেবতা বিশ্বকর্মার পুজোর আয়োজন করা হয়েছে। দুর্গাপুর, আসানসোল, নদিয়া, কল্যাণী সহ রাজ্যের অন্যান্য শিল্পাঞ্চলগুলিতেও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1410, নিখোঁজ রয়েছেন আরও অন্তত 6145 জন। এ পর্যন্ত উদ্ধার হয়েছে 13756 জনকে। ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে উদ্ধার ত্রাণ ও পুনর্বাসনের কাজ অব্যাহত রয়েছে। নেপাল সরকারের তথ্য অনুযায়ী চিতওয়ান জেলায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি, এরপরেই রয়েছে নাওয়ালপারাসি পূর্ব, নাওয়ালপারাসি পশ্চিম ও নোয়াকর জেলা। মৃতদেহের শনাক্তকরণ এবং নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে সহায়তার জন্য 1286টি টিডিএনএর নমুনা সংগ্রহ করা হয়েছে। আবার পুত্রী, 1286টি ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে গৃহহীন মানুষদের জন্য 27টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ইরানের উপর গত বছর যেসব নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল তা পর্যবেক্ষণের জন্য রাষ্ট্রসংঘে বিশেষজ্ঞ নিয়োগের প্রস্তাবকে রাশিয়া ও চীন ভেটো দিয়ে আটকে দিয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচির কারণে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞাগুলো এখনও কার্যকর রয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতরাতে টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে আফগানিস্তানকে 127 রানে হারিয়ে ভারত 300 ব্যবধানে সিরিজ জিতেছে। টসে জিতে আফগানিস্তান প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 221 রান করে ভারত। অভিষেক শর্মা 38 বলে 108 রান করেন। জবাবে 14 ওভার 1 বলে মাত্র 94 রানে আল আউট হয়ে যায় আফগানিস্তান। নীতিশ কুমার রেড্ডি এবং রবি বিষ্ণই 3টি করে উইকেট নেন। অভিষেক শর্মা প্লেয়ার অব দ্য সিরিজ এবং প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পে পছন্দের গন্তব্য হয়ে উঠতে ভারত প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ গ্রহণ করেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আয়োজনে নতুন দিল্লিতে আজ বিকশিত ভারতের পথে যাত্রার দুদিনব্যাপী সম্মেলনের সূচনা হচ্ছে। দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সরকার জানিয়েছে। খবর পড়া শেষ হলো, এরপরের খবর জাতীয় সংবাদ 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন পাটপাতা বিকল্প আয়ের উৎস। এ বিষয়ে বলছেন আইসিএআর নিনফেট কলকাতার মুখ্য বৈজ্ঞানিক ও বিভাগীয় প্রধান ডক্টর দেবপ্রসাদ রায়।
1: আপনারা সবাই জানেন যে পাট ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের একটি প্রধান অর্থকরী ফসল। বস্তুত পশ্চিমবঙ্গে ধানের পরে যে ফসলটার উপরে জোর দেওয়া হয় সেটা অবশ্যই পাট। পাটকে প্রধানত অর্থকরী ফসল বলা হতো, তার কারণ হচ্ছে কোনো একটা সময় এই পুজো বা ঈদের সময় পরবর্তীকালে মানুষের হাতে কিছু পয়সা আসার জন্য পাট ছিল প্রধান একটা ফসল। সেই দিক দিয়ে দেখে পাট গাছ যত বছর চাষ হচ্ছে মানুষ কিন্তু পাট চাষ নিয়ে খুব খুশি ছিল। একটা সময় ভারতবর্ষ তথা আমাদের প্রতিবেশী দেশগুলোতে প্রচুর পরিমাণে পাট চাষ হতো এবং এটা কয়েক হাজার বছরের পুরনো ফসল। কিন্তু এই ফসল সবচেয়ে বেশি উচ্চতায় শিখরে আরোহণ করে মুঘল আমলে। মুঘল সম্রাট আকবরের জীবনীকার আবুল ফজল তার আকবরনামাতে পাট চাষ নিয়ে কিন্তু কথা বলে গেছেন। এবং পাট চাষ মানুষ প্রধানত তন্তুর জন্য করে এবং কৃষকরা গত আমরা যদি 50-100 বছর দেখি পাট চাষ কিন্তু করে ভালো পয়সা পাচ্ছিলেন। কিন্তু কোনো একটা সময় বিশেষ করে আমরা যদি গত 30-20 বছরের ঘটনা ধরি যে পাট চাষ থেকে আয় কমে গেছে এবং কমে যাওয়ার জন্য মানুষ

0: কিন্তু পাট থেকে অন্যান্য ফসলের দিকে অনেক সময় ঝোঁক এসেছে অন্যান্য ফসলে সরে যাওয়ার, বিশেষ করে ভুট্টা একটা জায়গা নিচ্ছে উত্তরবঙ্গে অনেকটা জায়গায়, এবং অন্যান্য ফসলকে কিন্তু পাটকে প্রতিস্থাপিত করে সেই সব ফসলগুলো আসছে, যা কিন্তু ভবিষ্যৎ পাটের পক্ষে সুদিন আনবে না। সেই জন্যে পাটকে কী করে আরও অর্থকরী ফসল হিসেবে তুলে আনা যায় তা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ অগ্রণী ভূমিকা নিয়েছে গবেষণা করার জন্যে, এবং গবেষণা করে কিছু কিছু প্রযুক্তি তুলে নিয়ে এসছে, যেসব প্রযুক্তিগুলো কৃষকের কিন্তু আয় বাড়াতে সাহায্য করবে। প্রধানত আয় বাড়াতে গেলে পাট যেভাবে তৈরি হয়, আমাদের বর্তমান অবস্থায় বিভিন্ন যে প্রাকৃতিক প্রতিকূলতা, জলবায়ুর পরিবর্তনের জন্য পাটের আঁশ ভালো হয় না, তার জন্য পাটের মান খুব কম হয়, সেই জন্য বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ করে ICR, নিনফেড, নতুন প্রযুক্তি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যে পাটের নতুন গ্রেডিং কি করে করা যায় সেটার প্রযুক্তি নিয়ে এসছে, উন্নত প্রযুক্তিতে রেটিং করার জন্যে নিনফেড সাথী বলে একটা প্রযুক্তি নিয়ে এসছে, এবং আরও অনেক প্রযুক্তি, যেমন আমাদের অন্যান্য প্রতিষ্ঠান যেমন ICR ক্রাইজাপ সোনা বলে একটা প্রযুক্তি নিয়ে এসছে, নিয়ে এসেও সেসব প্রযুক্তিগুলো কৃষকের মাঠে কিন্তু আমরা পৌঁছেছি এবং কৃষক কিন্তু এর থেকে উপকৃত হচ্ছেন। কিন্তু তা সত্ত্বেও দেখা গেছে বিগত কয়েক বছর, বিশেষ করে গত 10 বছরে কৃষকের আয় কিন্তু কমে যাচ্ছে এবং পাট চাষের জমি কিন্তু কমছে। সেই জন্য বিকল্প চাষের আয়ের উৎস হিসেবে আমরা কিন্তু পাটের পাতা এবং পাট কাঠিকে ব্যবহারের একটা জায়গা খুঁজে পেয়েছি। পাট পাতা এতদিন ধরে আপনারা যেমন জানেন যে আমরা তরকারি করে শাক হিসেবে বা সবজিতে বা স্যুপ হিসেবে খেতাম, কিন্তু পাট পাতার যে ঔষধি গুণ সেটা কিন্তু আমরা অন্য কোনোভাবে ব্যবহার করা, যে বাণিজ্যিকভাবে ব্যবহার করার কথা কখনো ভাবিনি। গত কয়েক বছরে, বিশেষ করে 2-3 বছর ধরে ন্যাশনাল জুট বোর্ড, মিনিস্ট্রি অফ টেক্সটাইল, আর তারা প্রযুক্তি আমাদের সঙ্গে সহযোগিতায় একটা প্রযুক্তি আমরা নিয়ে এসেছি, যে পাট পাতার পানীয়, পাট পাতাকে চায়ের মতো পরিবর্তন করেছি আমরা, এবং চায়ের মতোই পরিবর্তন করার জন্য চায়ের প্যাকেটের মতো ভরে সেটা চায়ের বিকল্প হিসেবে এবং কম ট্যানিনযুক্ত চা বিকল্প হিসেবে, যার অনেকগুলো গুণ আছে, বিশেষ করে তার অনিদ্রা রোগে যা মোটাপা, যেটা মোটা হয়ে যাচ্ছে তার থেকে একটু শরীরকে ঠিক মতো রাখার জন্যে, সুগার কমানোর জন্যে, সেসবের জন্যে কিন্তু পাট পাতাকে কিন্তু পানীয় একটা খুব ভালো জিনিস, এবং সবচেয়ে বড় কথা এতে ক্যান্সারের উপশমকারী অনেকগুলো কিন্তু কম্পোনেন্ট আছে, যা কিন্তু ক্যান্সারকে রোগকে কিন্তু প্রতিষেধক হিসেবে কাজ করতে হবে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেই জন্যে কিন্তু পাট পাতা একটা ভালো দিক। তাছাড়া পাট পাতাকে অন্যান্য দিকগুলোকে ব্যবহার করা যায়, যেমন পাট পাতার স্যুপ তৈরি করা যায়, কিছু কিছু দেশ আছে যেমন আফ্রিকা বা সাউথ ইস্ট এশিয়া, এইসব দেশগুলো পাট পাতার কিন্তু বহুল ব্যবহার আছে, তারা স্যুপ বা খাবারের জন্য ব্যবহার করেন, কিন্তু সেখানে প্রচুর পরিমাণে উৎপাদন হয় যতটা ভারতবর্ষ হয়। তা আমাদের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে পাট আঁশ ছাড়া পাট পাতাকে যে পাট পাতার চা বা পানীয় তৈরি করে, তাছাড়াও বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য এইসব দেশগুলো কিন্তু পাট পাতাকে পাঠানো যেতে পারে, এবং পাট পাতাকে পাঠিয়ে বিশেষ করে স্যুপ হিসেবে অথবা পাউডার হিসেবে অথবা কোনোভাবে প্রসেস করিয়ে এটাকে করা যেতে পারে, এবং সেই দিকে ICR নিনফেড প্রযুক্তি অনেকটাই আগে নিয়ে গেছে, এবং আমরা অদূর ভবিষ্যতে আশা করছি সেটা কিন্তু যেতে পারবে। এছাড়াও পাট কাঠিকে কিন্তু ব্যবহার করে আমরা কিন্তু একটা নতুন দিক দিতে পারি, বিশেষ করে পাট কাঠি যেখানে কোনো পয়সা পাওয়া যায় না, পাট কাঠির প্রায় দাম নেই, সেখান থেকে আমরা অ্যাক্টিভেটেড কার্বন বলে সক্রিয় কার্বন তৈরি করতে পেরেছি, মাইক্রোগ্রিসালাইন সেলুলোজ করতে পেরেছি, এবং তার থেকে ন্যানো সেলুলোজও করা যায়, সেসব করে কিন্তু পাট কাঠি যেটা বাজারে প্রায় দামহীন সেটা থেকে কিন্তু অনেক টাকা আয় করার একটা নতুন জায়গা তৈরি হয়েছে, এবং সেই দিকে দেখতে গেলে পাট চাষের বিকল্প আয়ের উৎস হিসেবে পাট পাতা এবং পাট কাঠি কিন্তু একটা নতুন জায়গা নেবে অদূর ভবিষ্যতে। অনেক সময় বন্ধুদের থাকবে যে এই ধরনের নতুন প্রযুক্তিগুলো যারা আসছে সেগুলো পাওয়ার জন্য আমরা কোথা থেকে জানতে পারবো। তা আমি যেমন বলছিলাম যে আমাদের ICR ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলকাতা স্থিত প্রতিষ্ঠান, তাছাড়া ICR ক্রাইজাপ বা ভারত সরকারের বিভিন্ন ICR ইনস্টিটিউট হোক অথবা পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ তাদের সঙ্গে বা কৃষি বিজ্ঞান কেন্দ্র তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারেন, অথবা তারা ব্যবস্থা করতে পারেন যে কীভাবে এই প্রযুক্তি মানুষের কাছে পৌঁছাতে পারে অথবা মানুষ এই প্রযুক্তি কীভাবে নিয়ে তার থেকে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন।
1: শুনলেন পাট পাতা বিকল্প আয়ের উৎস, এ বিষয়ে বললেন ICR নিনফেড কলকাতার মুখ্য বৈজ্ঞানিক ও বিভাগীয় প্রধান ডক্টর দেবপ্রসাদ রায়।
2: এখন শুনবেন কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার পূর্বাভাসে তারা জানিয়েছেন যে হিমালয় সংলগ্ন সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গেরও সমস্ত জেলাগুলিতে

এলাকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সমস্ত অঞ্চলে বৃষ্টির পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সংলগ্ন সমস্ত জেলাগুলিরই কোথাও কোথাও ঝোড়ো হাওয়া এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়া দেখা যেতে পারে এবং এই সমস্ত অঞ্চলে হাওয়ার গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে। শুনলেন কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। আজকের চাষবাস এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আমি ডাক্তার অভিজিৎ চৌধুরী। ভালো থাকতে গেলে পরে পানীয় জল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা নিন, পুকুরের জল খাবেন না, টিউবওয়েলের জল পান করুন, পুকুর পাড়ে পায়খানা করবেন না, নির্মল শৌচাগার গ্রামে গ্রামে গড়ে তুলুন, গ্রামগুলো সুস্থ সজীব হয়ে উঠবে।

0: আমি প্রফেসর তুফানকান্তি দোলাই, বিভাগীয় প্রধান, হিমাটোলজি ডিপার্টমেন্ট, নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতাল। থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে মেয়েদের মধ্যে থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। থ্যালাসেমিয়া অসুখ সম্পূর্ণরকমভাবে প্রতিরোধ করা সম্ভব হয়। বিবাহের পূর্বে HPLC টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন থ্যালাসেমিয়ার বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না।
1: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না। জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন। হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন। জল নিকাশি নালা পাকা করুন।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে আপনার স্বাস্থ্য।
3: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় গ্লকোমার কারণ, লক্ষণ ও চিকিৎসা। এই নিয়ে একটি কথিকা বলছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার স্নেহা ভৌমিক।
4: প্রথমেই বলি গ্লকোমা জিনিসটা কি। গ্লকোমা হল চোখ সংক্রান্ত একাধিক রোগের একটা সমষ্টি। এর প্রধান বৈশিষ্ট্য হল চোখের ইন্ট্রাকুলার প্রেশার বৃদ্ধি, যার ফলে অপটিক নার্ভের ক্ষতি করে এবং পার্শ্বীয় যে দৃষ্টিক্ষেত্র মানে পেরিফেরাল ফিল্ড অফ ভিশন তা কমিয়ে দেয়। এবার গ্লকোমার রোগী যদি চিকিৎসা না করে তো সেক্ষেত্রে কি হতে পারে। গ্লকোমার রোগী যদি চিকিৎসা না করে তো সেক্ষেত্রে এই যে ইন্ট্রাকুলার প্রেশার মানে চোখের ভেতরে এক টাইপের জলীয় পদার্থ থাকে যেটাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। এবার এই অ্যাকুয়াস হিউমার যদি বেড়ে যায় তখন চোখের প্রেশার বাড়বে। এবার চোখের ভেতরে রয়েছে হলো একটা নার্ভ, যা মানে অপটিক নার্ভ যার নাম। এবার এই অ্যাকুয়াস হিউমারের প্রেশার যদি বৃদ্ধি হয় তখন অপটিক নার্ভের ওপর একটা চাপ ফেলে। এবার অপটিক নার্ভ যেহেতু আমাদের চোখের সমস্ত আলোর সংকেত নিয়ে ব্রেন অবধি যায়, তো অপটিক নার্ভের ওপর যদি চাপ পড়ে তাহলে খুব স্বাভাবিকভাবে সে আস্তে আস্তে শুকিয়ে যাবে। এবার সে যদি আস্তে আস্তে শুকিয়ে যায় তাহলে কিন্তু ধীরে ধীরে আমাদের দৃষ্টিশক্তি লোপ পায়। এবার কেন গ্লকোমা হয়, কেন গ্লকোমা যদি হয় বলতে যাই তাহলে এর প্রধান হলো দুটো কারণ। একটা হলো এই চোখের যেটা বললাম যে জলটা মানে ইন্ট্রাকুলার ফ্লুইডটা এক্সেস উৎপাদন বেশি বেশি করে সে তৈরি হচ্ছে, বা দ্বিতীয় হলো যে সে তৈরি নর্মালি হচ্ছে কিন্তু তার যে এক্সক্রিশন মানে নিঃসরণ তাতে কোনো ত্রুটি রয়েছে। তো এই দুটো কারণে হলো আমাদের চোখে গ্লকোমা হয়। এবার গ্লকোমার লক্ষণগুলো কী কী। গ্লকোমার লক্ষণ, প্রধান লক্ষণ হলো দৃষ্টিশক্তির অস্পষ্টতা আর কি, রামধনুর মতো চোখের মধ্যে বলয় দেখা যায়, রামধনুর মতো বলয়। চোখের চারপাশে ব্যথা হতে পারে, মাথায় ব্যথা হতে পারে, চোখ লাল হয়ে যাওয়া।

0: কখন ডাক্তারের পরামর্শ নেবেন? যন্ত্রণা ছাড়াই আস্তে আস্তে যদি দৃষ্টিশক্তি লোপ পায় সেক্ষেত্রে নেবেন। রাস্তা ক্রস করার সময়, রাস্তায় চলাচল করার সময় যদি পাশ থেকে বাস বা গাড়ি আসছে সেটা যদি দেখতে না পান তখন নেবেন। আর যদি ফ্যামিলিতে কারোর গ্লকোমার হিস্ট্রি থাকে তখন সেক্ষেত্রে অবশ্যই নিতে হবে। এবার গ্লকোমার প্রকারভেদ বলতে চার রকম। প্রথম হলো প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা। এবার এটাতে বলি যে ওপেন অ্যাঙ্গেল বলতে হলো অ্যাঙ্গেল হলো যে এরিয়াটা দিয়ে এই অ্যাকোয়াস হিউমারের নিঃসরণ হচ্ছে। তো এই ওপেন অ্যাঙ্গেলে কি হচ্ছে, ওই এরিয়াটা নর্মাল আছে কিন্তু এই অ্যাকোয়াস হিউমার এতটা এক্সেস উৎপাদন হচ্ছে যে এক্সক্রিশন নর্মাল থাকা সত্ত্বেও কিন্তু আমাদের চোখের প্রেশার বেড়ে যাচ্ছে। দ্বিতীয় হলো অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা। অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমাতে কি হয়, আমাদের যে অ্যাঙ্গেল সেটাতে হলো কিছু কিছু জায়গায় ব্লকেজ হয়ে যায়। তাতে কি হচ্ছে যে উৎপাদন নর্মাল হচ্ছে কিন্তু নিঃসরণে, কিন্তু আমাদের নিঃসরণের এরিয়াটায় যেহেতু ব্লকেজ রয়েছে তাই নিঃসরণ অ্যাডিকুয়েটলি হতে পারছে না, ওখান থেকে চোখের প্রেশার বাড়ছে। তিন নম্বর হলো সেকেন্ডারি গ্লকোমা, যেটা সেকেন্ডারি গ্লকোমাতে মানে তৈরি নর্মাল হচ্ছে কিন্তু এইখানে গ্লকোমাটা হচ্ছে হলো যে অন্য কোনো চোখের কোনো কারণে, যেরকম ইউভিআইটিস বা কোনো আদার কোনো ইনফ্লামেশনের জন্য একটা ওর সেকেন্ডারিলি চোখের প্রেশার বেড়ে গিয়ে গ্লকোমা হচ্ছে। আর চার নম্বর হলো কনজেনিটাল গ্লকোমা, যেটা বাচ্চাদের হয়। এবার গ্লকোমা নির্ণয়ন কিভাবে করা হয়, প্রথমত পেশেন্ট আসে হলো যে এই দৃষ্টিশক্তি অস্পষ্টতা এই কমপ্লেন নিয়ে, তার সাথে তখন কিছু টেস্ট করে আমরা দেখি। তার মধ্যে প্রথম হলো যে চোখের প্রেশার, চোখের প্রেশার মাপা, যেটা আমরা করি অ্যাপ্লানেশন টোনোমিটার দিয়ে। এটা বাদে আমরা করি সেন্ট্রাল কর্নিয়াল থিকনেস সিসিটি। এবার অপটিক নার্ভটা দেখার জন্য আমাদের করা হয় ওসিটি, আরএনএফএল, অপটিক নার্ভে কতটা ক্ষতি হয়েছে আর পার্শ্বীয় দৃষ্টিক্ষেত্র কতটা ক্ষতি হয়েছে সেটা দেখার জন্য করা হয় অটোমেটেড পেরিমেট্রি। এবার গ্লকোমা চিকিৎসা পদ্ধতি বলতে গেলে প্রথমেই হলো ওষুধের দ্বারা আমরা প্রেশারটা কমানোর চেষ্টা করি, সেটা ড্রপের মাধ্যমে হতে পারে বা ট্যাবলেটের মাধ্যমে হতে পারে। এবার ওষুধের মধ্যে অ্যান্টিগ্লকোমা ড্রপ এবং খাওয়ার ওষুধ রয়েছে। আর কিছু লেজার হয়, ইয়াক পিআই বলা হয়, সহ বিভিন্ন লেজার চিকিৎসা পদ্ধতিতে হেল্প করে। আর এটাতে না কমলে তখন আমরা সার্জারি করি, যেমন ট্র্যাবিকিউলেকটমি, ড্রেনেজ ইমপ্লান্ট এবং মিনিমালি ইনভেসিভ গ্লকোমা সার্জারি।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা, গ্লকোমার কারণ, লক্ষণ ও চিকিৎসা। কথিকাটি বললেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার স্নেহা ভৌমিক। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন প্রাত্যহিকী।

আজ বিশ্বকর্মা পূজা। কিংবদন্তি অনুযায়ী বিশ্বকর্মা দেবশিল্পী এবং তিনি দেবপুরী দেবতাদের অস্ত্র, যানবাহন ইত্যাদিরও নির্মাতা। তিনি কৃষ্ণের রাজধানী দ্বারকা শহরটি নির্মাণ করেছিলেন। বিশ্বকর্মা চতুর্ভুজ ও তার বাহন গজের উপর উপবিষ্ট। ভক্তদের বিশ্বাস মতে তিনি বিশ্বের তাবৎ কর্মের সম্পাদক, শিল্পবিদ্যায় তাঁর একচ্ছত্র অধিকার। তিনি নিজেই চতুষষ্ঠী কলা, স্থাপত্যবেদ এবং উপবেদের প্রকাশক। ভাদ্র মাসের সংক্রান্তিতে বিশ্বকর্মার পূজা অনুষ্ঠিত হয়। মূলত কারখানা, শিল্প প্রতিষ্ঠান, দোকান এবং যন্ত্রপাতি আছে এরকম সকল স্থানে বিশ্বকর্মা পূজা হয়। বিশ্বকর্মা পূজার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে ঘুড়ি ওড়ানোর রীতি। বিশ্বকর্মা পুজো মানেই যেন দুর্গাপুজোর আগমন ঘণ্টা বেজে ওঠে প্রতীক্ষার।

0: আজ এই উৎসবের আবাহন বার্তা নিয়েই কিন্তু আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সুপ্রভাত জানাচ্ছি আজকের সকালে সকলকে স্বাগত জানাই প্রাত্যহিকীতে।
1: হ্যাঁ, বিশ্বকর্মা পূজার আবহে প্রাত্যহিকী সকাল। কর্মময় হোক মানুষের জীবন, কর্মমুখর হোক পৃথিবী, কারণ কর্মের মধ্যেই মানুষের আসল সুখ,

শুরু করব আজকের দিনের বিশেষ তাৎপর্যের কথা বলে। আজকের দিন অর্থাৎ 31শে ভাদ্র, বাংলা তারিখ অনুসারে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ। নবীন পাঠক, আজি বসি কেদারায় ভেবে নাহি পায়, এ লেখাও কোন মন্ত্রে করেছিল জয় সেদিনের অসংখ্য হৃদয়ে। স্বাধীনতা উত্তরকালে বাংলা সাহিত্যের নবীন পাঠক পাঠিকারা শরৎ সাহিত্য প্রসঙ্গে এমনইতর সমস্যায় পড়েছিলেন। আসলে তাদের কথা বোঝার কথাই নয় যে কত পাঠক পাঠিকার নিভৃত ছায়াসঙ্গী শরৎচন্দ্র অনায়াসেই ডুব দিয়েছিলেন বাঙালির হৃদয়ের রহস্যে। 1283 বঙ্গাব্দ তথা 1876 সালে শরৎচন্দ্রের জন্ম হয়। বাংলা তারিখে 31শে ভাদ্র, এবছর তাঁর জন্মের সার্ধ শতবর্ষ পূর্তি। তাঁর সৃষ্টির সময় থেকেই একান্নবর্তী পরিবারের ভাঙন দশা শুরু হয়েছিল, যে জীবনের প্রতি শরৎচন্দ্রের গভীর ভালোবাসা ছিল। ফলে একান্নবর্তী পরিবারের প্রতি তিনি নস্টালজিয়ায় আচ্ছন্ন ছিলেন। সমগ্র বাংলা সাহিত্যে অস্তিত্বের অনুসন্ধানী ভবঘুরে মধ্যবিত্ত ভালোবাসার কাঙাল সহৃদয় অভিমানী নিয়তি তাড়িত স্মৃতি ভারাতুর চিরপথিক কথাশিল্পী শরৎচন্দ্র সম্পর্কে রবীন্দ্রনাথের মন্তব্য স্মরণযোগ্য। অন্য লেখকেরা অনেক প্রশংসা পেয়েছে, কিন্তু সর্বজনীন হৃদয়ের এমন আতিথ্য পায়নি। এ বিস্ময়ের চমক নয়, এ প্রীতি। অনায়াসে যে প্রচুর সফলতা তিনি পেয়েছেন তাতে তিনি আমাদের ঈর্ষাভাজন। হৃদয়ের দিকটাই শরৎ সাহিত্যে অপেক্ষাকৃত বেশি মূল্য পেয়েছে, একথা সত্য। কিন্তু তার জীবনাভিজ্ঞতা, তার আন্তরিকতার সঙ্গে মিশে তার রচনাকে পাঠকের কাছে হৃদয় গ্রাহী করে তুলেছে। বাংলা স্বভাবকে তিনি পরিহার করেননি, বরং তাকেই শরৎচন্দ্র আরও কিছুটা ব্যাপ্তি ও গভীরতা দিয়েছিলেন। মানুষের বাইরে এবং ভিতরের দুঃখ কষ্টকে, দুঃখী নির্যাতিত মানুষের সমস্যাকে তিনি অন্তর দিয়ে অনুভব করেছেন। শুধু মধ্যবিত্ত ও বিত্তহীন মানুষের জীবনের সহৃদয়ের উপকার শরৎচন্দ্র বাংলা কথা সাহিত্যের গণ্ডি বাড়িয়ে দিয়ে গেছেন, তাই দেশের হৃদয়ে তাঁর রাখিয়াছে রবি। প্রতিভাবান লেখকেরা জনপ্রিয় হন না এবং জনপ্রিয় লেখকেরা প্রতিভাবান হন না, এই বহু কথিত ও চর্চিত কথাটি শরৎচন্দ্রের ক্ষেত্রে অন্তত খাটে না।

0: উচ্চাঙ্গ সঙ্গীত বিশারদ ও সুসাহিত্যিক যদুগোপাল মুখোপাধ্যায় ছিলেন ভারতের মুক্তি সংগ্রামের অন্যতম চমকপ্রদ চরিত্র, বিপ্লবী অনুশীলন সমিতির অবিসংবাদিত নেতা ও প্রখ্যাত চিকিৎসক। ১৯০৫ খ্রিস্টাব্দে যাদুগোপাল অনুশীলন সমিতির সভ্য হন। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নেতৃত্বে ১৯১৫ খ্রিস্টাব্দে জার্মানির সহযোগিতায় যে যুগান্তর দল ভারতের সশস্ত্র সংগ্রামের আয়োজন করেছিলেন, সে দলের বৈদেশিক দপ্তরের ভারপ্রাপ্ত নেতা ছিলেন যাদুগোপাল মুখোপাধ্যায়। বালেশ্বর যুদ্ধে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মৃত্যু হলে যুগান্তর দলের দায়িত্ব এসে পড়ে যাদুগোপালের উপর। ১৯১৫ খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে মেডিকেল কলেজের ছাত্রাবস্থায় যাদুগোপালকে আত্মগোপন করতে হয়। পুলিশের মতে যাদুগোপাল ওয়াজ দ্য ব্রেইন অফ যুগান্তর। তাকে ধরিয়ে দেবার জন্য ২০,০০০ টাকা পুরস্কার মূল্য ঘোষণা করা হয়। ১৯২১ খ্রিস্টাব্দে পর্যন্ত আত্মগোপন করে যাদুগোপাল বাংলা, আসাম, চীন ও সীমান্ত বিহারের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দলের কাজ চালিয়ে যান। ১৯২১ খ্রিস্টাব্দে আত্মপ্রকাশের পর ফাইনাল এমবি পরীক্ষায় মেডিসিনে সর্বোচ্চ নম্বর পেয়ে যাদুগোপাল ডাক্তারি পাশ করেন। ভারতের সমর সংকট ও বিপ্লবী জীবনের স্মৃতি এই সমস্ত গ্রন্থের লেখক যাদুগোপাল মুখোপাধ্যায় ভারত ছাড়ো আন্দোলনে ১৯৪২ থেকে ১৯৪৫ খ্রিস্টাব্দ পর্যন্ত কারারুদ্ধ থাকেন। এই সময় হাজারিবাগ জেলে যাদুগোপালের সহবন্দীদের মধ্যে ছিলেন জয়প্রকাশ নারায়ণ। রাজনীতির ক্ষেত্রে যাদুগোপাল বাঘাযতীন, অরবিন্দ ঘোষ, এম এন রায়, মতিলাল রায় প্রমুখ ব্যক্তিদের ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন। যুগান্তর পার্টির কর্ণধার হিসেবে যাদুগোপালই ইস্তাহার প্রচার করে বিপ্লবী সংগঠন তুলে দিয়ে বাংলার বিপ্লবীদের কংগ্রেসের মাধ্যমে গণ আন্দোলনে অংশগ্রহণের নির্দেশ দিয়েছিলেন। ১৮৮৬ সালের ১৮ সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিনে বিপ্লবী যাদুগোপাল মুখোপাধ্যায়ের জন্ম হয়। আমাদের শ্রদ্ধা।
1: বলবো দীনেশচন্দ্র মজুমদারের কথা। যুগান্তর বিপ্লবী দলের সদস্য দীনেশচন্দ্র মজুমদার উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটে ১৯০৭ সালে জন্মগ্রহণ করেন। অল্প বয়সে বাবাকে হারানোর পর আত্মীয়দের সাহায্যে দীনেশচন্দ্রের শিক্ষালাভ হয়। আইএ পড়ার সময়ে দীনেশচন্দ্র মজুমদার যোগাভ্যাস করতেন। পরে সিমলা ব্যায়াম সমিতিতে তিনি লাঠি ও ছোরা খেলা শেখেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় বাঘাযতীনের নেতৃত্বে বিপ্লবী অভ্যুত্থানের সময় বালেশ্বরের গুপ্ত ঘাঁটির পরিচালক শৈলেশ্বর বসু টিবি রোগাক্রান্ত হলে অনুজাচরণের সঙ্গে রাত জেগে দীনেশচন্দ্র মজুমদার তাকে সেবা করেন। দলের নির্দেশে ১৯৩০ সালে টেগার্ট নিধন চেষ্টায় তিনজনের দলের অন্যতম সদস্য ছিলেন দীনেশচন্দ্র মজুমদার। টেগার্টকে আক্রমণকালে দীনেশচন্দ্র গ্রেফতার হন। পরে বিচারে ১৯৩০ সালের ১৮ সেপ্টেম্বর আজকের দিনে দীনেশচন্দ্র মজুমদারের যাবজ্জীবন কারাদণ্ড হয়।
0: আজকের দিনে আজকেও আরও একজন মানুষ রাজনারায়ণ বসু, তাঁর জীবনাবসান হয়। ১৯ শতকের বাংলায় সামাজিক, আধ্যাত্মিক, সাহিত্যিক এবং বৌদ্ধিক ক্ষেত্রে রাজনারায়ণ বসু একটি বিশিষ্ট নাম। রামমোহন রায়ের প্রীতিভাজন আত্মসহায়ক নন্দকিশোর বসুর প্রথম পুত্র রাজনারায়ণের জন্ম হয়েছিল চব্বিশ পরগনার বোড়াল গ্রামে ৭ই সেপ্টেম্বর ১৮২৬। ছাত্রাবস্থায় রাজনারায়ণের মধ্যে সাহিত্য বুদ্ধি সঞ্চারিত হতে থাকে প্রধানত হেয়ার সাহেবের উদ্যোগে প্রতিষ্ঠিত বিতর্ক সভার মাধ্যমে এবং একটি হাতে লেখা পত্রিকার সম্পাদনা রচনায়। ধীরে ধীরে তাঁর মধ্যে ইতিহাসের প্রতি অনুরাগ দেখা যায়। তাঁর রচনাবলীর সিংহভাগই ইতিবৃত্তমূলক। ছাত্রাবস্থাতেই রাজনারায়ণ হিস্টোরিয়ান হিসেবে আখ্যা পেয়েছিলেন। ইংরেজিতে তিনি প্রচুর লিখেছেন, কিন্তু পাশাপাশি বাংলা লেখাতেও তিনি সিদ্ধহস্ত ছিলেন। প্রায় ২০টি বাংলা বই ছাড়াও পত্রপত্রিকায় ছড়ানো এবং গ্রন্থকারে প্রকাশিত হয়নি এমন রচনার সংখ্যাও প্রচুর। তাঁর আত্মচরিত বা

সেকাল আর একাল চিরকালীন রচনার স্বাক্ষর বহন করছে। ধর্ম, সমাজ, ইতিহাস, রাজনীতি ও সাহিত্য এতগুলি শাখায় তাঁর লেখনী অনায়াস জারি ছিল। হিন্দু ধর্মের শ্রেষ্ঠতা, বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক বক্তৃতা, আত্মচরিত, হিন্দু ও প্রেসিডেন্সি কলেজের ইতিবৃত্ত ইত্যাদি রাজনারায়ণের উল্লেখযোগ্য গ্রন্থ। তিনি কয়েকটি উৎকৃষ্ট ব্রহ্মসঙ্গীতের রচয়িতা। 1899 সালের আজকের দিনে রাজনারায়ণ বসুর প্রয়াণ হয়। আমাদের শ্রদ্ধা রইল তার প্রতি। এই সাথে দেশবন্দনা সমবেত কণ্ঠে।

0: ये सभी कार्यक्रम जन भागीदारी, सेवा, इनोवेशन, जन कल्याण और देशभक्ति को और आगे बढ़ाने का एक प्रयास है।
1: आइए सेवा के संकल्प से जुड़ें, देश प्रेम की इस पहल में अपना योगदान दें।
0: पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
2: ओलिविया नर्सिंग होम, ओलिविया नर्सिंग होम दमदम नागिर बाजार। ऑपरेशन छाड़ाই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডক্টর প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। ওলিভিয়া নার্সিং হোম।
3: বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরে এলাম। প্রথম চিঠি পড়ব আজকের। হ্যাঁ, বিষয় তো আপনারা জানেনই, ভোল বদল। হ্যাঁ, এই বিষয়ে আপনারা চিঠি লিখছেন। আজকের প্রথম চিঠি লিখেছেন তাপস কুমার বালা, আর এই চিঠি এসেছে একেবারে ওপার বাংলা থেকে, খুলনা বাংলাদেশ লক্ষ্মী খোলা থেকে এসেছে এই চিঠি। প্রিয় প্রাত্যহিকী, এই বৈচিত্র্যময় পৃথিবীতে বিচিত্র মানুষের বর্ণিল রূপ। জগৎ সংসারের সবচেয়ে কঠিন এবং আশ্চর্যের বিষয় হল মানুষ চেনা। সমাজ হচ্ছে বহুরূপী, আর বহুরূপী মানুষের বিচরণ ক্ষেত্র। বর্তমান সমাজে এমন কিছু মানুষ আছেন যারা বিনয়ের প্রদীপ জ্বেলে বসে থাকেন, আবার কখনো অহংকারের মশাল হাতে রাস্তায় নামেন। প্রয়োজনে যাঁর কণ্ঠে নীতির বাণী ঝরে, স্বার্থ ফুরালে সেই কণ্ঠে নীতির মৃতদেহের উপর দিয়ে নির্লিপ্ত হাঁটার শব্দ শোনা যায়। আমরা প্রায়ই মুহূর্তের ভোল বদলানো বা রং পাল্টানোর মানুষদের গিরগিটির উপাখ্যানের সঙ্গে তুলনা করি। একটি সূক্ষ্ম পার্থক্য হচ্ছে গিরগিটি রং বদলায় আত্মরক্ষার্থে, আর মানুষ তার ভোল বদলায় স্বার্থ রক্ষার্থে। গতকাল যে লোকটি আপনার প্রশংসায় আকাশ ভরিয়ে দিয়েছিল, সেই আপনার ছোট্ট একটি ত্রুটির অপরাধে আপনাকে মহাকাব্যিক রূপে জনসমক্ষে এমনভাবে উপস্থাপন করবেন যেন আগ্নেয়গিরির অগ্নুৎপাত আপনার কারণেই ঘটেছিল। এ সকল মানুষ কখনো নিজেদের বিবেকের সামনে দাঁড়ান না। তাদের বিবেক এতটাই নমনীয় যে তাঁরা সেটা রুমালের ন্যায় পকেটে ভাঁজ করে রেখে দেন, আবার প্রয়োজনে প্যারাশুটের রূপ দেন। এ সকল মানুষ সময়ের গতিপথের সূক্ষ্ম হিসাব রাখেন, সময়ের প্রতিকূলে হাঁটার অভ্যাস তাঁদের আদৌ নেই। এই মানুষগুলো তোষামোদ বা চাটুকারিতা শিল্পের এক একজন দক্ষ কারিগর, তবে সময় এক নির্মম বিচারক। একসময় সে ওই সকল মানুষের অহংকার এবং অলংকার খুলে নেয়, মুখোশ উন্মোচিত হয়, সমাজের আয়নার সামনে তাঁদের নগ্নতার কদাকার চেহারা ভেসে ওঠে। তবে ভোল বদলানো বা চরিত্র পাল্টানো সবসময় যে নেতিবাচক তা নয়, বিবেকবান মানুষ অনেক সময় তাঁর ভুল বুঝতে পেরে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন, নৈতিকতার দাঁড়িপাল্লায় মেপে সত্যের কোলে আশ্রয় নেন। এটি তাঁর অভিজ্ঞতা ও হৃদ্যতার এক মহান আত্মপরিচয়। শুভেচ্ছা জানিয়ে শেষ করেছেন তাপস কুমার বালা, গ্রাম ও ডাক লক্ষ্মীখোলা, জেলা খুলনা, বাংলাদেশ থেকে লিখেছেন।
4: এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে। দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। তাহলে ছোট হলে আমাদের বাবার মতো হতে ইচ্ছে করে, আবার যখন বড় হয়েছি তখন মনে পড়ে আসিতে আসেন আর কথা, যখন 20 বয়স কমানোর একটা ভীষণ ইচ্ছে আমাদের মনে জাগে, অর্থাৎ ভুল বদল। এই প্রসঙ্গেই আমরা ভুল বদল নিয়ে প্রথম চিঠিটি শুনলাম। পরে চিঠিটি লিখেছেন স্নেহাংশু মুখোপাধ্যায়, গ্রাম পোস্ট বদনগঞ্জ, জেলা হুগলি থেকে। আপনি লিখেছেন প্রিয় প্রাত্যহিকী, ভুল বদল শব্দটা শুনলেই সুকুমার রায়ের সেই বিখ্যাত রুমাল হয়ে গেল একটা বিড়াল, এই কথাটা বেশ মনে পড়ে। কিংবা প্রকৃতির সেই চিরন্তন জাদু, যেখানে একটা সাধারণ গায়ে কাঁটা দেওয়া শুয়োপোকা গুটি পোকার রহস্যময় নীরবতা পেরিয়ে একদিন ডানা মেলে এক অপরূপ প্রজাপতি হয়ে উড়ে যায়। কিন্তু এই ভোল বদল শুধু রূপকথা বা প্রকৃতির নিয়মেই সীমাবদ্ধ নয়, মানুষের জীবনে এবং চরিত্রেও এই আমূল পরিবর্তন সমানভাবে সত্য এবং বিস্ময়কর। আমরা নিজেদের অভিজ্ঞতায় দেখেছি মানুষের এই ভোল বদল মূলত দুটি ভিন্ন ধারায় বয়ে চলে। প্রথমটি হল ইতিবাচক রূপান্তর, অনেক সময় চরম

বিপর্যয়ে জীবনের বড় কোনো ধাক্কা বা কোনো মানুষের নিঃস্বার্থ ভালোবাসা, একজন লক্ষ্যহীন খামখেয়ালি মানুষকে রাতারাতি দায়িত্বশীল এবং সংবেদনশীল করে তোলে, ভেতরের সুপ্ত সম্ভাবনাগুলো জেগে উঠে তাকে এক নতুন আলোয় আলোকিত করে। এই পরিবর্তন ঠিক শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়ার মতোই সুন্দর ও অনুপ্রেরণাদায়ক। অন্যদিকে আরেকটি অনভিপ্রেত বা নেতিবাচক দিকও কিন্তু রয়েছে। অনেক সময় স্বার্থের সংঘাত, ক্ষমতার লোভ কিংবা পারিপার্শ্বিক চাপ একজন অত্যন্ত সরল ও বিশ্বাসী মানুষকে চতুর ও নিষ্ঠুর করে তোলে। চেনা মানুষের এই অচেনা রূপ ধারণ করা, অর্থাৎ মুখোশের আড়ালে আসল মুখটি বদলে ফেলা অত্যন্ত বেদনাদায়ক। যে মানুষটিকে আমরা একভাবে চিনে এসেছি, পরিস্থিতি বা স্বার্থের প্রয়োজনে তার এই নেতিবাচক ভুলবদল সমাজ ও সম্পর্কের ভিতকে একেবারে নাড়িয়ে দেয়। পরিশেষে বলাই যায়, মানুষের ভুলবদল আসলে তার ভেতরের মানসিক বিবর্তনেরই বহিঃপ্রকাশ। পরিস্থিতি মানুষকে বদলায় ঠিকই, তবে শেষ পর্যন্ত কোন রূপটি প্রকাশ পাবে, প্রজাপতির মতো সুন্দর নাকি অনভিপ্রেত কোনো অন্ধকার রূপ, তা নির্ভর করে মানুষের নিজস্ব বিবেক ও মূল্যবোধের ওপর। জীবন গতিশীল, আর এই গতিশীলতার নিয়মেই মানুষের রূপান্তর বা ভুলবদল ঘটে চলেছে প্রতিনিয়ত। হ্যাঁ বন্ধু, আপনি জানালেন একথা স্নেহাংশু মুখোপাধ্যায়, গ্রাম পোস্ট বদনগঞ্জ, জেলা হুগলি থেকে।

হ্যাঁ, আর সেই সত্যিগুলোই কিন্তু অক্ষরে অক্ষরে ভেসে উঠেছে আপনাদের লেখায়। প্রদীপ কুমার সেনগুপ্ত লিখেছেন ব্যান্ডেল হুগলি থেকে, প্রিয় বন্ধু প্রাত্যহিকী, বয়স সন্ধি পেরিয়ে বড় হওয়ার পথে হাত ঘড়ি বেশ একটা ক্ষমতার স্বাদ দেয়, আমাকেও দিয়েছিল। মাধ্যমিক পাশ করার পর সেজো জেঠু আমাকে অ্যাংলো সুইস কোম্পানির একটা দম দেওয়া হাতঘড়ি দিয়েছিলেন। সময় তো সত্যি খুব দ্রুত চলে যায়, আর সময়ের সঙ্গে হাতঘড়ির ভোল বদলের কাঁটা ছুটতে থাকে নিজস্ব নিয়মে, টিক টিক টিক। এরপর এলো স্বয়ংক্রিয় হাতঘড়ি, যাতে দম দেওয়ার বালাই ছিল না, শুধু ঘড়িটাকে সচল রাখার জন্য কয়েক ঘন্টা হাতে পরে থাকতে হয়। আটের দশকে হই হই করে ব্যাটারি চালিত বা কুয়ার্টজ ঘড়ি চলে এলো, যদিও তার উদ্ভাবন ছয়ের দশকে। কুয়ার্টজ ঘড়িগুলো বেশ দম দিতে হতো না, ঝাড়া ঝাপটা একেবারে, এক বছর অন্তর ব্যাটারি বদলালেই চলে যেত। দম দেওয়া ঘড়িগুলোর স্লো ফাস্টের ব্যাপার থাকতো, কুয়ার্টজ ঘড়িগুলো সাধারণত নির্ভুল সময় দিত যতক্ষণ ব্যাটারি সচল থাকতো। তার উপরে হাতের দিকে তাকিয়ে তখন শুধু মিনিট সেকেন্ড নয়, মাস তারিখ দেখারও সুবিধে হয়ে গেল, কাউকে জিজ্ঞেস করা বা ক্যালেন্ডার দেখার দরকার হতো না। ঘড়ির দুনিয়ার বিপ্লবের সূচনা এই কুয়ার্টজ নামক হাতঘড়ি। পরে অবিশ্বাস্য স্থিতিশীল কম্পাঙ্কের সস্তার কুয়ার্টজ ঘড়ি আমজনতার ক্রয় ক্ষমতার নাগালে এলো। এরপর এলো জিপিএস দেওয়া স্পোর্টস ঘড়ি, তারপর 2000 পরবর্তী সময়ে অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে সংযুক্ত করা যাবে এমন হাতঘড়ি, শেষমেশ 2015 সালে স্মার্ট ঘড়ি এলো বাজারে। এতদিন যে হাতঘড়ি পরলে নিজেকে বুদ্ধিমান, শিক্ষিত, রুচিশীল হিসেবে পেশ করা যেত, এখন সেই ঘড়ি নিজেই হয়ে উঠল বুদ্ধিমান। এই হাতঘড়ি ঘুম ভাঙানো, ফোন করা, হিসেব নিকেশ দেখা বা নেভিগেশনের কাজই শুধু করবে তা না, স্বাস্থ্যের খুঁটিনাটি খেয়ালও রাখবে। হৃদস্পন্দন মাপবে, রক্তচাপ মাপবে, দিনে কপা হাঁটা হলো মাপবে, এমনকি হঠাৎ হৃদরোগ হওয়ার সম্ভাবনা আছে কি না তাও জানান দেবে। বন্ধু প্রাত্যহিকী, হাতঘড়ির এমন ভুল বদল আমরা কখনো কি ভেবেছিলাম? কল্পনা করতে ইচ্ছে হয়। এইভাবে হয়তো একদিন হাতঘড়িতে টাইম মেশিন চলে আসবে, কিছুক্ষণের জন্য আমরা আবার আমাদের পুরনো দিনে ফিরে যেতে পারবো। শুভেচ্ছা জানিয়ে শেষ করেছেন প্রদীপ কুমার সেনগুপ্ত, ব্যান্ডেল।

0: সত্যি বুঝলাম
1: রাম ভোগ ছিল বড় সদ্য কাশিতে আমি নিয়ে এলুম ধরে বদ্যি।
2: প্রিয় প্রার্থী কি প্রত্যেক মানুষের মধ্যেই একটা গিরগির।

0: আত্মরক্ষার প্রয়োজনে। আর আমরা যখন ভুল বদলাই নিজেদের স্বার্থ রক্ষায়, তখন আমরা সুবিধাবাদী, আর অপরকে বোকা বানানোর জন্য শিকারীর মতো প্রলোভনের ফাঁদ পাতি, তখন আমরা ঠগ, জালিয়াত। জানি তুমি এক্ষুনি বলবে সব কিছুতে নেতিবাচক দিকটা দেখার কি আছে, মানুষ তো ভুল বদল করেই, নইলে দস্যু রত্নাকর বাল্মীকি হলো কি করে? আমি বলবো এটা ভুল বদল নয়, এটা হলো আত্মিক পরিবর্তন। চারিত্রিক পরিবর্তন কিন্তু ভুল বদল নয়, কারণ ভুল বদল ব্যাপারটার মধ্যে যা নয় তাই দেখানোর একটা প্রয়াসও লুকিয়ে থাকে এবং নিজের স্বার্থ রক্ষা তার সঙ্গে ভীষণভাবে সম্পৃক্ত থাকে। হ্যাঁ, এ কথা ঠিক, সামাজিক চাপ, সামাজিক যন্ত্রণা কোনো কোনো মানুষকে আমূল পরিবর্তন করে দেয়। যে ছিল এককালে ভালো সৎ মানুষ, সেই হয়ে যায় অন্যরকম, অচেনা। তবে একথা অনস্বীকার্য, মানুষের ভুল বদলের পিছনে সবচেয়ে উল্লেখযোগ্য চাবিকাঠিটি হল অর্থ। আচ্ছা, একবার ভেবে দেখো তো বন্ধু, এই অর্থ না থাকলেও মানুষ বদলে যায়, আর অর্থ বেশি থাকলেও মানুষ বদলে যায়। তবে ভুল বদল খারাপ না ভালো, এই প্রশ্নের উত্তর ভীষণ কঠিন এবং আপেক্ষিক, কারণ মানুষ জীবনযুদ্ধের লড়াইয়ে টিকে থাকার জন্য ভুল বদল করে। কিন্তু নিশ্চিতভাবে বলাই যায়, ভুল বদল করে যদি কাউকে ঠকানো হয় সেটা কিন্তু ভীষণ অন্যায়। পরিশেষে আমি তাদের কথা বলি যাদের কথা না বললে ভুল বদল সম্বন্ধে লেখাটাই অসম্পূর্ণ থেকে যায়। তারা হলেন আমাদের ছোটবেলায় দেখা সেই বহুরূপীরা, যারা নিজেদের সেই শিব, কালী, দুর্গায় সাজিয়ে তুলতেন, আর আজকের দিনে ফিল্মের মেকআপ আর্টিস্টরা যেভাবে চরিত্র অনুসারে মেকআপ করে ফিল্মের গল্পকে আরও জীবন্ত করে তোলেন, তার গুরুত্ব অপরিসীম। শুভেচ্ছা জানালেন রাত্রি ভট্টাচার্য, বরানগর, উত্তর চব্বিশ পরগনা থেকে।
1: এক মিনিট দশ সেকেন্ডের বিজ্ঞাপন বিরতি, তারপর আসছি আপনাদের আরো চিঠি নিয়ে।
2: জনসেবার ২৫ বছর উপলক্ষে ও বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে আগামী ১৭ই সেপ্টেম্বর থেকে ১০ই অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যে সেবা সংকল্প অভিযান আয়োজিত হবে।
3: দেশপ্রেম ও জনসেবার চেতনাকে আরও সুদৃঢ় করা এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে
2: আশীর্বাদের প্রদীপ, আমার স্বপ্নের ভারত চিত্র সেবা, নম সেবা অজানা কাহিনী, অঙ্গন মিলন সেবা, সেবার কাহিনী,
3: সেবা জ্যোতি কল যাত্রা, বিকশিত ভারতের সংকল্প, সেবাই আমার যোগদান, সেবা সেতু অভিযান, সেবার রঙে দেশের সঙ্গে, সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ।
2: সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হবে, সেই সঙ্গে যুব সম্প্রদায়, সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উদ্ভাবনী পরিবেশনা, জনশিল্প, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, সরকারি প্রকল্প, পরিষেবা সংক্রান্ত নাগরিকদের অভিজ্ঞতা ও কাহিনী তুলে ধরা এবং রাজ্যব্যাপী জনসচেতনতা, এই সমস্ত উদ্যোগের সমন্বয়ে একটি সুসংগঠিত কর্মসূচি বাস্তবায়িত হবে।
3: আসুন এই কর্মসূচি সফল করে আমরা সকলে মিলে দেশপ্রেমের অঙ্গীকার করি।
2: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনহিতার্থে প্রচারিত।
1: সোমেশ সরকারের চিঠি পড়ব। এপি আড্ডো লেন, শেওড়াফুলি, হুগলি থেকে লিখেছেন। প্রিয় প্রাত্যহিকী, ছেলেবেলা থেকে ভুল বদল করা বিভিন্ন পেশার মানুষকে দেখেছি, কিন্তু আমার জীবনে রেখাপাত করেছেন সেই মানুষটি যার সঙ্গে প্রায় ৬টি বছর কর্মসূত্রে জড়িয়েছিলাম। অনেক দূর থেকে বাড়ির কাছে একটি ছোট অফিসে বদলি হয়ে এসেছি। ছোট হলেও ওই অফিসের অধীনে ছিল আরও অনেকগুলো অফিস। স্বাভাবিক কারণেই ওই সকল অফিসের দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন আমাদের আধিকারিক। প্রথম দিন ওনার ঘরে অনুমতি নিয়ে প্রবেশ করে গম্ভীর মুখের প্রদর্শনী অন্তরাত্মা যেন শুকিয়ে গেল। রসকসিন মামুলি কয়েকটি কথার পরই পাশের ঘরে যেতে বললেন। বাইরে এসে ঘামতে শুরু করি, মনে মনে ভাবি এ কোথায় এলাম। চাপা স্বরে এক সহকর্মী কাছে এসে বললেন গোমড়ামুখ সাহেবের সঙ্গে আলাপ হলো। সেদিন সকলকে এড়িয়ে যাই। যতদিন যায় দেখি কর্মীদের সামান্য ভুলের শাস্তি শুধু ওর মুখনিসৃত তিরস্কার নয়, কখনো দেখেছি কড়া ভাষায় ভুলের কারণ দর্শানোর পত্র। পত্রের প্রতিলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিজে হাতে পাঠাতেন। অবশেষে ওর কর্মজীবনের শেষ দিনটিও চলে এলো। চিরাচরিত প্রথায় বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অবাক হয়ে দেখি ফুল মিষ্টি উপহার সামগ্রীর মাঝে ছল ছল চোখে উনি বসে আছেন আর সকলের বক্তব্য শুনছেন। এবার ওর বলার পালা, কিন্তু বলতে উঠে

0: উনি কিছুই বলতে পারলেন না। গম্ভীর মুখের খোলস থেকে বেরিয়ে এলো এক অশ্রু সজল শিশুর অবয়ব। ওকে আর বিড়ম্বনায় না ফেলে অনুষ্ঠান শেষ করা হলো। সহকর্মীদের মধ্যে আলোচনা শুরু হলো আধিকারিক সাহেবের পরিবর্তন দেখে। এমন সময় ওর ঘরে ডাক পড়ল আমার ও এক সহকর্মী দাদার। ঘরে ঢুকতেই দুজনের হাতে কয়েক গোছা কাগজ দিয়ে বললেন, এগুলো নষ্ট করে দিন। খুলে দেখি অধস্তন কর্মীদের প্রাণভোমরা অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না পাঠানো সেই সব কারণ দর্শানোর পত্রাবলী। সেদিন বুঝলাম প্রশাসনিক প্রধানের বর্ম এঁটে নিজের ভোল বদলেছিলেন, গোটাটাই ছদ্ম রাগ। আত্মপান্ত ওইসব বকাবকি আর গাম্ভীর্যের আড়ালে ছিল পিঠে হাত রাখা প্রকৃত কর্মী গড়ার চেষ্টা। লিখেছেন সোমেশ সরকার, এপি আড্ডোলেন, শেওড়াফুলি, হুগলি থেকে।
1: মিতুল ঘটক, আপনার চিঠিটি এবার পড়ব। আপনি লিখেছেন রানীগঞ্জ জেলা পশ্চিম বর্ধমান থেকে। সত্য স্বরূপ প্রাত্যহিকে রূপান্তর, কখনো বাহ্যিক দর্শনের, কখনো চরিত্র আচরণ অবস্থান বা মতাদর্শের, এই পরিবর্তন বিবর্তন বা উদ্দেশ্যমূলক ছদ্মবেশেরই ডাকনাম ভোল বদল। প্রকৃতির স্বাভাবিক রূপ বদলে প্রাণ ও পরিবেশে অনুভূত হয় স্পন্দন সৌন্দর্য, কিন্তু অমানবিক অবহেলায় সেই প্রকৃতিরই মারাত্মক ভোল বদলে আসে বিপর্যয়। বাচিক অর্থে এই শব্দদ্বয় থেকে হয়তো একটু আষ্টে গন্ধ আসে, কখনো লোভাতুরের ক্ষুদ্র স্বার্থে, কখনো বৃহৎ রাজনৈতিক স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে। পূর্ব অবস্থান ও রীতির আমূল ভুল বদল হয় বই কি, তবুও দেশ ও দেশবাসীর কল্যাণ নিমিত্তে কিছু কৌশলগত ভুল বদল দৃষ্টান্তস্বরূপ। তাতেই কি মারিচ রাক্ষসের স্বর্ণ মৃগয়ার ভুল বদলের হেতুতেই রাম রাবণের যুদ্ধ, বিরাট রাজ্যে পাণ্ডবগণের ভুল বদলই প্রকৃত অজ্ঞাতবাস, মৌর্য সম্রাট চণ্ডাশোক কলিঙ্গ যুদ্ধের অনুশোচনায় চারিত্রিক ভুল বদলে হলেন ধর্মাশোক, আবার মোহাম্মদ জিয়াউদ্দিন অরল্যান্ডো মাজোত্তা প্রভৃতি ছদ্মনামে ভুল বদলে ব্রিটিশ পুলিশের নজর এড়িয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। পরমাণু বিস্ফোরণ পরবর্তী জাপানের রাষ্ট্রনীতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক অবস্থানের কাঠামোগত ভুল বদল বিশ্বের দরবারে উদাহরণস্বরূপ। তবু জীবনের কিছু ভুল বদল নিয়ে আসে বিহ্বলতা, তন্ময়তা ও আত্মবিস্মৃতি থেকে, যেমন শিশু মনোজগৎ অদ্ভুত এক খেয়ালি ভুল বদলে বুঁদ হয়ে কখনো বীর পুরুষ বেশে ডাকাতদের সায়স্তা করে, কখনো বলে দাদার চেয়ে অনেক মস্ত হব। সকল রূপান্তরের অন্তে মানব জীবনের সর্বোৎকৃষ্ট ভুল বদল হয় কাঁচা আমি থেকে পাকা আমিতে উত্তরণে, অর্থাৎ দেহ মনের সকল অহংকার, আমি আমার এবং সংকীর্ণতাকে বিসর্জন দিয়ে। হ্যাঁ বন্ধু, মিতুল ঘটক, আপনি লিখেছেন রানীগঞ্জ জেলা পশ্চিম বর্ধমান থেকে।

সদাই চট্টোপাধ্যায় লিখেছেন পূর্ব মাস্টারপাড়া কাটোয়া থেকে। কিছু মধুভাষী মানুষ আছেন যারা সুমধুর ভাষার জাল বুনে নিজ স্বার্থ সিদ্ধি করতে সুপটু। স্বার্থ চরিতার্থ করার তাগিদে এই ধরনের লোকগুলো সুভদ্র নিজেদের কাজ হাসিল করেন। এ ধরনের সুচতুর লোকগুলো সমাজ থেকে নানান সুযোগ সুবিধা নেওয়ার ব্যাপারে সিদ্ধহস্ত হলেও সমাজ বা কারো কোনো উপকার কিন্তু করতে জানেন না, আর সামান্য স্বার্থহানি হলেই এরা কিন্তু অনায়াসে ভুল বদল করেন, তখনই এদের হিংস্র রূপ প্রকাশ পায়। এরা উপকারীর উপকারের কথা ভুলে যান, ভুলে যান বিপদের সময়ে ঝাঁপিয়ে পড়া প্রতিবেশীর কথা। কাজ হাসিল করার তাগিদে অকৃতজ্ঞ লোকগুলো সাবলীলভাবে ভুল বদলে শান্তিপ্রিয় প্রতিবেশীকে ঝঞ্ঝার ঝামেলায় ফেলে দেন। আসলে এইসব লোভী স্বার্থান্বেষী ভুল বদলকারী লোকগুলো পৃথিবীতে আসে যেন তেন প্রকারেণ বিত্তশালী হতে, সমাজে অশান্তির বীজ বপন করে শান্তিপ্রিয় মানুষদের অহেতুক বিড়ম্বনায় ফেলতে প্রার্থনা করি। এদের চেতনায় শুভ বুদ্ধি জাগ্রত হোক, মনন থেকে উগ্র বিত্তবাসনা দূরীভূত হোক, এমন প্রার্থনা করেছেন সদাই চট্টোপাধ্যায়।

0: পূর্ব মাস্টার পাড়া কাটোয়া থেকে। হ্যাঁ, আমাদেরও কিন্তু সেই একেবারে প্রার্থনাই থাকবে সব সময় যে সবাই ভালো থাকুক, সকলের পাশে থাকুক, সেটা ভুল বদল যদি ভালোর জন্য হয় সেটা হোক। চটপট আবহাওয়ার খবর জানিয়ে দিই। কলকাতা তার আশপাশের আবহাওয়া বার্তায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে মেঘলা আকাশ থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 1.4 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 0.5 ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 97%, সর্বনিম্ন 60%। গতকাল বৃষ্টি হয়েছে 11.6 মিলিমিটার। না, মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো আবহাওয়ার সতর্কবার্তা নেই, জানিয়ে দিলাম আবহাওয়ার খবর। চিঠি পাঠানোর ঠিকানাটা চটপট করে বলে দিই, আর chithichhapi.air@gmail.com এই ইমেল আইডিতে লিখতে পারেন।
1: যারা চিঠি লিখবেন তারা লিখবেন প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001।
0: আর কিন্তু একেবারেই সময় নেই, আমাদের যেতে হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে ছিলাম আমি নিবেদিতা নাগ তহবিলদার।
1: আমি দেবদুলাল দেব।

0: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, সরবরাহ ব্যবস্থাকে হাতিয়ার হিসাবে ব্যবহারে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে সেমিকন্ডাক্টর উৎপাদনের একটি নির্ভরযোগ্য আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আয়োজনে নতুন দিল্লিতে আজ বিকশিত ভারতের পথে যাত্রার দুদিনব্যাপী সম্মেলনের সূচনা হচ্ছে। ভারত জানিয়েছে যে তারা নিজেদের অর্থনৈতিক স্বার্থরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। তৃণমূল কংগ্রেস দলের নাম এবং নির্বাচনী প্রতীক ঘিরে তৈরি হওয়া অভ্যন্তরীণ বিবাদের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশ জারি করে জানিয়েছে, আপাতত দুপক্ষের কেউই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম বা দলের সংরক্ষিত জোড়া ফুল প্রতীক ব্যবহার করতে পারবে না। নতুন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত আফগানিস্তানকে 127 রানে হারিয়ে 3-0 ব্যবধানে সিরিজ জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। সরবরাহ ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রবণতার মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে সেমিকন্ডাক্টর উৎপাদনের একটি নির্ভরযোগ্য আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বলেন, বিশ্ব এখন নতুন ও বিশ্বস্ত উৎপাদন কেন্দ্রের সন্ধানে রয়েছে এবং ভারত সেই চাহিদা পূরণের লক্ষ্যে ধারাবাহিকভাবে নিজেদের প্রস্তুত করে তুলছে। তিনি উল্লেখ করেন যে গুরুত্বপূর্ণ শিল্প ব্যবস্থায় ভারতের অর্থনৈতিক বিকাশ আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মাঝে নতুন সুযোগ সৃষ্টি করবে। গতকাল নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া পঞ্চম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।
1: ভারত হর ও কদম উঠা রাহা হো হমে সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি কা এক প্রিফার্ড ডেস্টিনেশন বনায়। ভারত মদার অফ ডেমোক্রেসি হ্যাঁ, দেশ জব এক ক্রিটিক্যাল ইন্ডাস্ট্রি মে সফল হতা হো ইসে পুরি দুনিয়া কি সপ্লাই চেন কো তাকত মিলতি হ্যাঁ। আজ জব সপ্লাই চেন ওয়েপনাইজ হো রই হ্যাঁ, তব তো ইসকি মহত্তা বহুত বড় জাতি। ভারত মে হো রহে ইস ডেভেলপমেন্ট কো হমে ইস বড়ে নজরিয়ে সে ভি দেখনা হ্যায়। ভারত কি এক্সপিরিয়েন্স আপকে সামনে আর ভারত মে বন রহে নয়ে অবসর আপকা স্বাগত করনে কে লিয়ে তৈয়ার।
0: প্রধানমন্ত্রী বলেন, সেমিকন্ডাক্টর শিল্পে পছন্দের গন্তব্য হয়ে উঠতে ভারত প্রয়োজনীয় সব রকম

0: পদক্ষেপ গ্রহণ করেছে। উৎপাদন ক্ষেত্রে সমগ্র বিশ্ব এক নতুন এবং বিশ্বস্ত কেন্দ্রের সন্ধানে রয়েছে, সেই প্রয়োজন মেটাতে নিরবচ্ছিন্নভাবে নিজেকে প্রস্তুত করছে ভারত। তিনি বলেন, একদিকে ভারতের অর্থনীতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে ভারতের প্রতি আস্থাও বাড়ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থিরতা সত্ত্বেও ভারতে অর্থনৈতিক বিকাশ 7.8% রেকর্ড করা হয়েছে।
1: ভারত কি কোয়ার্টারলি জিডিপি রিপোর্ট আই और इस चैलेंजिंग पीरियड में भी भारत ने 7.8% ग्रोथ हासिल करके दिखाई है। और इसी दरमियान जापान की क्रेडिट रेटिंग एजेंसी ने भारत की सॉवरेन रेटिंग में सुधार किया है, अपग्रेड किया है। और ये भी 3 दशक के बाद, करीब 35 साल के बाद हुआ है।
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আয়োজনে নতুন দিল্লিতে আজ বিকশিত ভারতের পথে যাত্রার 2-দিনব্যাপী সম্মেলনের সূচনা হচ্ছে। মন্ত্রক জানিয়েছে যে বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রী এবং অর্থ সচিবদের জন্য এই সম্মেলনের আয়োজন হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পাশাপাশি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীরা সম্মেলনে উপস্থিত থাকবেন। এছাড়াও পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের সচিব ডক্টর সৌরভ গর্গ বিকশিত ভারতের পথে যাত্রায় দেশের আর্থিক বিকাশের ফলাফল মাপের গুরুত্ব তুলে ধরবেন। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন সুশাসনে আধুনিক প্রযুক্তির ভূমিকা সংক্ষেপে তুলে ধরবেন। মন্ত্রক জানিয়েছে, ভারতের উন্নয়নের যাত্রাপথে অর্থনীতি সংক্রান্ত চ্যালেঞ্জ ও নীতিগত বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে আলোচনার জন্য সম্মেলনে তাত্ত্বিক বিশ্লেষণ এবং বাস্তবমুখী নীতি পরিকল্পনার সমন্বয় ঘটানো হবে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026-এর বিষয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিরা বিলে বিভিন্ন নিয়ম সম্পর্কে কমিটিকে বিস্তারিত তথ্য দেবেন। লোকসভা থেকে 21 জন এবং রাজ্যসভা 10 জন সদস্য কমিটিতে রয়েছেন। লোকসভার সাংসদ সঞ্জয় জয়সওয়াল এই যৌথ কমিটির নেতৃত্ব দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 76তম জন্মদিন উপলক্ষে বিজেপি গতকাল দেশজুড়ে 1 মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করেছে। এই অভিযানের মূল লক্ষ্য হল জনসেবার প্রতি তার নিষ্ঠা তুলে ধরা এবং সাধারণ মানুষকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে সেবামূলক কাজে উদ্বুদ্ধ করা। ভারত জানিয়েছে যে তারা নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। বিদেশ মন্ত্রক বলেছে, দেশের 140 কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং জ্বালানি সংগ্রহের উৎস বহুমুখী করার পাশাপাশি বাজারের পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্রচেষ্টা অব্যাহত রাখবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে একটি বিল পাশ হওয়ার প্রেক্ষাপটে এই বিবৃতি। এই বিল পাশ হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার দায়ে সংশ্লিষ্ট দেশগুলির উপর 100% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবেন। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড আজ বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার কাছে হালকা যুদ্ধবিমান তেজাস এবং H-30 বেসিক ট্রেনার বিমান হস্তান্তর করবে। পবন হংস লিমিটেডের কাছে তারা ধ্রুব নেক্সট জেনারেশন হেলিকপ্টারগুলি হস্তান্তর করবে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA ইংরেজি, বাণিজ্য এবং সমাজবিজ্ঞান এই 3টি বিষয়ে আয়োজিত UGC নেট জুন 2026 পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করেছে। উত্তরপত্রগুলো UGCNET.NTA.NIC.IN এই অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। দেশের 272টি শহরের 454টি কেন্দ্রে চলতি মাসে 9 ও 10 তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং X-Handle AIR নিউজ কলকাতাতে। তৃণমূল কংগ্রেস দলের নাম এবং নির্বাচনী প্রতীক ঘিরে তৈরি হওয়া অভ্যন্তরীণ বিভাগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশ জারি করেছে। কমিশন সেই নির্দেশে জানিয়েছে, আপাতত অরূপ রায় এবং মমতা ব্যানার্জি দুপক্ষের কেউই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম ও দলের সংরক্ষিত জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারবে না। নির্বাচনের স্বার্থে দুপক্ষকে আলাদা নামে এবং কমিশনের নির্ধারিত মুক্ত প্রতীক নিয়ে ভোটে লড়তে হবে। চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তী ব্যবস্থা বলবৎ থাকবে। বালুচিস্তানে পাক সেনার হাতে 3 জন নিরপরাধ নাগরিক নিহত হয়েছেন। গাদওয়ারা জেলার ডানুক

এলাকার কুলদান থেকে এই তিনজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। বালুচ এলাকায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নিখোঁজের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে, যা সর্বশেষ ঘটনাই হত্যা। বালুচ ন্যাশনাল মুভমেন্টের মানবাধিকার বিষয়ক শাখা পাঙ্ক দাবি করেছে, নিহত ব্যক্তিদের এর আগে পাকিস্তানি সেনা জোর করে তুলে নিয়ে যায়। রাষ্ট্রসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতি জরুরি পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানিয়েছে এই সংগঠন। এক উলটপুলাট, এক সময় বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করত ভারত, এখন সেই ইলিশই ভারত থেকে যাচ্ছে বাংলাদেশে। কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা প্রতিষ্ঠান CIFRI জানিয়েছে, গত দুমাসে ভারত থেকে প্রায় 500 টন ইলিশ বাংলাদেশে রপ্তানি হয়েছে। শীঘ্রই আরও 150 থেকে 200 টন রপ্তানি হবে বলে তারা আশা করছেন। বাংলাদেশি ইলিশের অভ্যন্তরীণ উৎপাদন কমে যাওয়ায় ভারতীয় ইলিশের চাহিদা বেড়েছে। রপ্তানি হওয়া ইলিশের বড় অংশ গেছে গুজরাটের ভারুচ থেকে, কিছু ইলিশ গেছে পশ্চিমবঙ্গের হাওড়া পারকারি মাছের বাজার থেকেও। আজ যন্ত্রের দেবতা বিশ্বকর্মা পুজো, শ্রমিক ও মালিকের সহবস্থানে আদর্শ শিল্প পরিকাঠামো গড়ে তোলার ভারতীয় সংস্কৃতি এক অনন্য সাধনা। কলকারখানা সহ নানা শিল্প প্রতিষ্ঠানে গোটা রাজ্য জুড়ে শিল্পের দেবতা বিশ্বকর্মার পুজোর আয়োজন হয়েছে। দুর্গাপুর, আসানসোল, নদিয়ার, কল্যাণী সহ রাজ্যের অন্যান্য শিল্পাঞ্চলগুলিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বকর্মা পুজোর আয়োজন শুরু হয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতরাতে টি-20 ক্রিকেটের সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে আফগানিস্তানকে 127 রানে হারিয়ে ভারত 300 ব্যবধানে সিরিজ জয় করেছে। টসে জিতে আফগানিস্তান প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 221 রান করে ভারত। অভিষেক শর্মা প্লেয়ার অব দ্য সিরিজ, প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আর একবার। সরবরাহ ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহারে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে সেমিকন্ডাক্টর উৎপাদনের একটি নির্ভরযোগ্য আন্তর্জাতিক কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আয়োজনে নতুন দিল্লিতে আজ বিকশিত ভারতের পথে যাত্রার 2 দিনব্যাপী সম্মেলনের সূচনা হচ্ছে। খবর শেষ হলো স্থানীয় সংবাদ এরপরেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। তৃণমূল কংগ্রেস দলের নাম ও নির্বাচনী প্রতীককে কেন্দ্র করে তৈরি হওয়া বিবাদের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী বিধিনিষেধ জারি করেছে। আপাতত দুপক্ষের কেউই নাম ও দলের সংরক্ষিত জোড়া ফুল প্রতীক ব্যবহার করতে পারবে না। পিএম বিশ্বকর্মা যোজনায় আগামী এক বছরের মধ্যে 5 লক্ষ উপভোক্তাকে যুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পুজোর আগেই রোজভ্যালিতে আমানতকারীদের এক দফা অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে অ্যাসেট ডিসপোজাল কমিটি কলকাতা হাইকোর্টে জানিয়েছে। রাজ্য সরকার পশ্চিমবঙ্গ হেলথ স্কিম বা স্বাস্থ্য প্রকল্পের ক্যাশলেস চিকিৎসার ঊর্ধ্বসীমা 2 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করেছে। আজ যন্ত্রের দেবতা বিশ্বকর্মার পুজো, কলকারখানা সহ নানা প্রতিষ্ঠানে চলছে প্রস্তুতি। আসছি বিস্তারিত সংবাদে। তৃণমূল কংগ্রেস দলের নাম ও নির্বাচনী প্রতীককে ঘিরে তৈরি হওয়া অভ্যন্তরীণ বিবাদের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী বিধিনিষেধ জারি করেছে। এক নির্দেশে কমিশন জানিয়েছে, আপাতত অরূপ রায় এবং মমতা ব্যানার্জি দুই পক্ষের কেউই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম ও দলের সংরক্ষিত জোড়া ফুল প্রতীক ব্যবহার করতে পারবেন না। উপনির্বাচনের স্বার্থে দুই পক্ষকে আলাদা নামে এবং নির্ধারিত প্রতীক বাছাই করে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তী ব্যবস্থা বলবৎ থাকবে। 14 পাতার অন্তর্বর্তী নির্দেশে নির্বাচন কমিশন জানিয়েছে, তাদের সামনে থাকা নথি, দাবি ও পাল্টা দাবির ভিত্তিতে আপাতত এ কথা স্পষ্ট যে তৃণমূলের মধ্যে 2টি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী তৈরি হয়েছে, একটি মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন, অন্যটি অরূপ রায়ের নেতৃত্বাধীন। উভয় পক্ষ নিজেদের প্রকৃত তৃণমূল কংগ্রেস বলে দাবি করেছে, ফলে নির্বাচনী প্রতীক সংক্রান্ত আদেশের 15 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কমিশনের পক্ষে এই বিরোধের পূর্ণাঙ্গ নিষ্পত্তি প্রয়োজন। কমিশন জানিয়েছে, চলতি উপনির্বাচনের নির্ধারিত সময়সূচির মধ্যে এই বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি সম্ভব নয়, সেই কারণেই অন্তর্বর্তী নির্দেশ জারি করা হল। তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক আপাতত ফ্রিজ করার কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস নেতা তথা বিধানসভার বিরোধী দল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি একে একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে লড়াই বলে উল্লেখ করেছেন।
1: একটা জিনিস মাননীয় নির্বাচন কমিশনের এই রায়ে প্রমাণিত যে রাজনৈতিক দল কখনো প্রাইভেট লিমিটেড কোম্পানি হতে পারে না। একটা গণতন্ত্র

0: গণতান্ত্রিক পরিবেশে, আমাদের দেশ তো গণতান্ত্রিক দেশ, এখানে মানে ফ্যাসিবাদের গণতন্ত্রে কোনো জায়গা থাকার কথা নয়, এবং অদ্ভুত সমস্ত যুক্তি শোনা যাচ্ছিল আর কি। সেই যুক্তিগুলো কোনোটাকেই নির্বাচন কমিশন গ্রাহ্য করেননি এবং নামও ফ্রিজ হয়েছে, সিম্বলও ফ্রিজ হয়েছে। নিশ্চিতভাবে পরে আবার হিয়ারিং এর সুযোগ থাকবে। যেহেতু আমরা একটা ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে কালেকটিভাল লড়াই, মিটিং করে যৌথভাবে কালেকটিভলি সিদ্ধান্ত নেব নাম এবং ফ্রি সিম্বলের প্রেফারেন্স আমরা নির্বাচন কমিশনকে বেলা 11টার মধ্যে জানিয়ে দেব।
1: মমতাপন্থী তৃণমূল কংগ্রেস নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, এখনো পর্যন্ত কাগজে কলমে 28 জন সাংসদ তৃণমূল কংগ্রেসেরই।
2: 2022 যদি বলে যে 2025 শেষ হয়ে গেছে, তাহলে আপ টু 3rd June 2026 ঋতুব্রত ব্যানার্জি অ্যান্ড আদার্স কি করে AIPC ক্লেম করছে স্পিকারের কাছে যে ব্লক তৈরি করার, তাহলে ও ঘটনাটা হচ্ছে, তারপরে আমরা হাইকোর্টে চ্যালেঞ্জ করি। যেহেতু তাকে করা হয়নি অপোজিশন লিডার, তাই জন্য এটা করছে, দ্যাট ইজ দ্য অবজেক্ট। কোশ্চেনটা 60 জন বিধান, একটা MP আছে, এখনো কাগজে কলমে তো 28টা MP অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের।
1: CPIM নেতা সুজন চক্রবর্তী বলেছেন, তৃণমূল কংগ্রেসের বিরোধী দল হিসেবে আর কোনো ভূমিকাই নেই।
3: তৃণমূল কংগ্রেস নামটা কেউ ব্যবহার করতে পারবে না, এটাও স্বাভাবিক, কারণ তৃণমূল কংগ্রেস বলে এখন কিছু নেই। তৃণমূল কংগ্রেস যা ছিল তার সিংহভাগটা BJP, বাকি যেটা পড়ে থাকলো তাতে সংগঠনে কিছু লোকজন কালীঘাটপন্থী থাকতে পারে, MLA দের বড় অংশ নবান্নপন্থী হতে পারে, MP দের বড় অংশ দিল্লিপন্থী হতে পারে। 3 ভাগে বিভক্ত হয়ে গেছে, আরো 4-5 রকম ভাগ আছে কিনা জানি না। বিরোধী দল হিসেবে তাদের কোনো ভূমিকা নেই, দে হ্যাভ সিজড।
1: PM বিশ্বকর্মা যোজনায় আগামী 1 বছরের মধ্যে 5 লক্ষ উপভোক্তাকে যুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এই যোজনার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে গতকাল মুখ্যমন্ত্রী বলেন, 2027-17 মে ব্রিগেডে রাজ্যের কারিগর ও শিল্পীদের সমবেত করা হবে। রাজ্যের পূর্বতন সরকার এই প্রকল্পের সুবিধা থেকে মানুষজনকে বঞ্চিত রেখেছিল বলে শ্রী অধিকারী অভিযোগ করেন।
4: আজকে যে বেনিফিসিয়ারি বা উপভোক্তা বা লাভার্থী দেখলেন, এটা শুরু হইল আগামী 1 বছর পরে, নেক্সট 17 সেপ্টেম্বর 2027, যে নেক্সট সাল আপ ও সমাধি ফের একবার আইয়ে এ হল মে নেই করনে হোগা, এ খুলা গ্রাউন্ড মে ব্রিগেড মে করনা পড়েগা। মুঝে ভরত খেরা জি বতা রহা থা, রজনীশ জি বতা রহা থা, যে হাম লোগ 2 লাখ কর দেগা পশ্চিম বঙ্গাল কে লিয়ে, মে বতা রহা হুঁ 5 লাখ পশ্চিম বঙ্গাল মে হোগা। এ সরকার তেজ রফতার সে কাম কর রহা হ্যায়।
1: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর 25 বছরের জনজীবনকে সামনে রেখে দেশজুড়ে 1 মাসব্যাপী একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী 10ই অক্টোবর পর্যন্ত চলা এই সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে রাজ্যজুড়ে 12টি কর্মসূচির আয়োজন করা হবে বলে গতকাল জানিয়েছেন। জনসেবা থেকে দেশ সেবাই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বের বিষয় এক দেশ এক কর এক বাজার, GST তে বদলেছে ভারতের অভ্যন্তরীণ বাণিজ্যের চিত্র।
5: দেশের অভ্যন্তরীণ বাজারে করের জটিলতা দূর করতে একক কর কাঠামো গড়ে তোলার লক্ষ্যেই 2017 সালে চালু হয় পণ্য ও পরিষেবা কর বা GST। GST চালুর পর 17টি কর এবং 13টি সেসকে একটি অভিন্ন কাঠামোর আওতায় আনা হয়। এর ফলে এক দেশ এক কর এক বাজারের ধারণা বাস্তবে রূপ পায়। অর্থনীতিবিদ সুমন দাস মনে করেন, GST শুধু কর ব্যবস্থার সংস্কার নয়, দেশের বিভিন্ন রাজ্যকে পৃথক কর অঞ্চল থেকে একটি অভিন্ন জাতীয় বাজারের অংশীদারে পরিণত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। কর কাঠামোর সংস্কারের ফলে বেড়েছে করদাতার সংখ্যাও।
6: আগে কি হতো, ট্যাক্সের অনেকগুলো ভাগ ছিল, বিভিন্ন জায়গায় ভাগ ট্যাক্স দিতে হতো, তারপরে ট্যাক্সের পরিমাণটা অনেক বেড়ে যেত। এখন কি হচ্ছে, একটাই ট্যাক্স এবং ট্যাক্সের আওতায় লোক বেশি আসছে, সকলেই দিচ্ছে, এবং সেটা কি হচ্ছে, সরকারের ঘরে সেই আয়টা আসছে। সরকার কি করতে পারছে, যে উন্নতি কল্পে যেগুলো পাবলিক সেক্টরে সেগুলো খরচা করতে পারছে এবং তার সুফলটা আমরা পাচ্ছি ধীরে ধীরে।
5: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য সরকার পশ্চিমবঙ্গ হেলথ স্কিম বা স্বাস্থ্য প্রকল্পের ক্যাশলেস চিকিৎসার ঊর্ধ্বসীমা 2 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করেছে। 1 অক্টোবর থেকে রাজ্য সরকারি কর্মী ও পেনশন প্রাপক এবং তাদের পরিবারের উপর নির্ভরশীল সদস্যরা এই সুবিধা

0: পাবেন। অর্থদপ্তর থেকে গতকাল এই সংক্রান্ত এক নির্দেশিকা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, স্বাস্থ্য প্রকল্পের আওতাভুক্ত কর্মীরা বেসরকারি হাসপাতালে 2 লক্ষের বদলে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা করাতে পারবেন। তবে তা পাওয়া যাবে প্রকল্পের আওতাভুক্ত হাসপাতালগুলিতেই। বর্ধিত ক্যাশলেসের সুবিধা ছাড়া প্রকল্পের অন্যান্য সুবিধা অপরিবর্তিত থাকছে। পুজোর আগেই রোজভ্যালিতে আমানতকারীদের এক দফা অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে বলে কলকাতা হাইকোর্টে জানিয়েছে অ্যাসেট ডিসপোজাল কমিটি ADC। পুজোর আগেই 500 কোটি টাকা আমানতকারীদের ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি সুদীপ দেবের বেঞ্চে জানানো হয়েছে। তবে ডিভিশন বেঞ্চ রোজভ্যালির সম্পত্তি অবিলম্বে বিক্রয় করে আগামী 6 মাসের মধ্যে সমস্ত আমানতকারীর অর্থ ফেরত দেবার কথা বলেছেন। আজ বিশ্বকর্মা পুজো। কলকারখানা সহ নানা প্রতিষ্ঠানে যন্ত্রের দেবতা বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। দুর্গাপুর, আসানসোল, নদিয়ার, কল্যাণী সহ রাজ্যের অন্যান্য শিল্পাঞ্চলগুলিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। বিশ্বকর্মা পুজো উপলক্ষে রাজ্য সরকার আজ ছুটি ঘোষণা করেছে। রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে আজ নিউ টাউনের ইকো পার্কে অনুষ্ঠিত হবে ঘুড়ি উৎসব। উপস্থিত থাকবেন রাজ্যের পর্যটন দপ্তর ও পরিষদীয় মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ, তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। এ এক উলট পুরাণ। একসময় যে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করত ভারত, এখন সেই ইলিশই ভারত থেকে যাচ্ছে বাংলাদেশে। কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা প্রতিষ্ঠান সিফ্রি জানিয়েছে, গত 2 মাসে ভারত থেকে প্রায় 500 টন ইলিশ বাংলাদেশে রপ্তানি হয়েছে। ICS সিফ্রির অধিকর্তা ডক্টর প্রদীপ দে জানিয়েছেন, ভারতীয় ইলিশ বাংলাদেশে রপ্তানি হওয়া শুধু বাণিজ্যের পরিবর্তন নয়, এটি এই মাছের বিপুল চাহিদা, অর্থনৈতিক গুরুত্ব এবং উপভোক্তাদের পছন্দের প্রতিফলন। বাংলাদেশে ইলিশের অভ্যন্তরীণ উৎপাদন কমে যাওয়ায় ভারতীয় ইলিশের চাহিদা বেড়েছে। রপ্তানি হওয়া ইলিশের বড় অংশ গেছে গুজরাটের ভারুচ থেকে, কিছু ইলিশ গেছে পশ্চিমবঙ্গের হাওড়া, পাইকারি, মাছবাজার হয়েও। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। তৃণমূল কংগ্রেস দলের নাম ও নির্বাচনী প্রতীককে কেন্দ্র করে তৈরি হওয়া বিবাদের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী বিধিনিষেধ জারি করেছে। আপাতত দুপক্ষের কেউই নাম ও দলের সংরক্ষিত জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারবে না। পুজোর আগে রোজভ্যালিতে আমানতকারীদের এক দফা অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে অ্যাসেট ডিসপোজাল কমিটি কলকাতা হাইকোর্টে জানিয়েছে। আজ যন্ত্রের দেবতা বিশ্বকর্মার পুজো। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সন্দীপ সেন।

0: জানা অজানায় আজ শুনবেন জ্বালানি পর্ব শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকার দ্বিতীয় পর্ব, বলছেন ডক্টর দেবারুতি মিত্র।
1: সকালে গাড়িতে পেট্রোল ভরতে গিয়ে যদি হঠাৎ শুনি এই পেট্রোলে শুধু পেট্রোল নেই, তার সঙ্গে মেশানো রয়েছে অন্য একটি জ্বালানি, তাহলে অবাক হওয়ার কিছু নেই। কারণ বিকল্প জ্বালানি এখন আর ভবিষ্যতের গল্প নয়, ধীরে ধীরে তা আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। পেট্রোল ও ডিজেলের মতো প্রচলিত জীবাশ্ম জ্বালানির পরিবর্তে গাড়ি, যন্ত্র বা বিভিন্ন কাজে যে জ্বালানি ব্যবহার করা যায় তাকে বলা হয় বিকল্প জ্বালানি। নবীকরণযোগ্য বিদ্যুৎ, বায়োফুয়েল, গ্রিন হাইড্রোজেন, প্রাকৃতিক গ্যাস এবং সিনথেটিক ফুয়েল এর কয়েকটি উদাহরণ। কেন এর প্রয়োজন? কারণ জ্বালানি শুধু গাড়ি চালায় না, এর সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছে পরিবেশ ও দেশের অর্থনীতিও। বিকল্প জ্বালানির ব্যবহার বাড়লে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকর দূষণ কমানো যায়, একই সঙ্গে আমদানি করা অপরিশোধিত তেলের উপর দেশের নির্ভরতাও কমে। তবে এর কিছু চ্যালেঞ্জও রয়েছে। অনেক ক্ষেত্রে এদের খরচ বেশি এবং বিশেষ ফুয়েলিং স্টেশন, চার্জিং পয়েন্ট বা সংরক্ষণের ব্যবস্থা প্রয়োজন হয়ে পড়ে। এই পরিবর্তনের সবচেয়ে সহজ উদাহরণ বিদ্যুৎ চালিত যানবাহন, যা আমরা প্রায়শই রাস্তায় দেখতে পাই। যে বিদ্যুৎ দিয়ে একটি ইলেকট্রিক গাড়ি চলছে, সেটি যদি সৌরশক্তি, বায়ুশক্তি বা জলশক্তি থেকে আসে, তাহলে সেই গাড়ি ব্যবহারের সময় প্রায় কোনো দূষিত পদার্থ সরাসরি নির্গমন হয় না। জলবিদ্যুতের কথাই ধরুন, নদীর জল আটকে বাঁধের পেছনে জমিয়ে রাখা হয়, পরে নিয়ন্ত্রিতভাবে সেই জল ছাড়া হলে তার স্রোত টারবাইন ঘোরায়, টারবাইনের যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, তারপর ট্রান্সফরমারের মাধ্যমে সেই বিদ্যুৎ মানুষের ঘরবাড়ি ও শিল্পে পৌঁছে যায়, আর এই পুরো প্রক্রিয়ায় বায়ুদূষণ তুলনামূলকভাবে কম হয়। এবার আসি এমন একটি জ্বালানির কথায় যা নিয়ে সাধারণ মানুষের কৌতূহল এবং প্রশ্ন দুটিই রয়েছে, সেটি হলো ইথানল। আখ বা ভুট্টা থেকে তৈরি ইথানল পেট্রোলের সঙ্গে প্রায়ই মেশানো হয়। ভারতের ইথানল ব্লেন্ডেড পেট্রোল বা ইবিপি প্রোগ্রামের মাধ্যমে এর ব্যবহার দ্রুত বেড়েছে। 2013-14 সালে পেট্রোলে ইথানল মেশানোর হার ছিল 1.5% কম, 2025-26 সালে তা বেড়ে 20% হয়েছে। অর্থাৎ ভারত নির্ধারিত সময়ের 5 বছর আগেই 20% মিশ্রণের লক্ষ্য পূরণ করেছে। ইথানল উৎপাদনের ক্ষমতাও 2014 সালের 421 কোটি লিটার থেকে বেড়ে 2026 সালে প্রায় 2000 কোটি লিটার হয়েছে। এর ফলে অপরিশোধিত তেল আমদানি কমানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয়, গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানো এবং কৃষকদের জন্য নতুন বাজার তৈরির সুযোগ তৈরি হয়েছে। তবে এখানেই সাধারণ মানুষের একটি স্বাভাবিক প্রশ্ন আমরা প্রায় শুনতে পাই, পেট্রোলে ইথানল মেশালে আমার গাড়ির কি হবে? এই উদ্বেগকে একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। গাড়ির ইঞ্জিনের নকশা এবং কোন মাত্রার ইথানল মিশ্রিত জ্বালানির জন্য সেটি তৈরি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই গাড়ি প্রস্তুতকারকের নির্দেশনা মেনে উপযুক্ত জ্বালানি ব্যবহার করা জরুরি। অর্থাৎ বিকল্প জ্বালানি মানেই শুধু পরিবেশের কথা নয়, ব্যবহারকারীর সুবিধা ও নিরাপত্তার কথাও ভাবতে হবে। আরেকটি সম্ভাবনা হল বায়োডিজেল। ব্যবহৃত রান্নার তেল বা উদ্ভিজ তেল থেকে এটি তৈরি করা যায়। ভারতে জ্যাট্রোফা ও করঞ্জার মতো অখাদ্য তেলবীজ থেকেও বায়োডিজেল তৈরির সম্ভাবনা রয়েছে। বর্তমানে ডিজেলে বায়োডিজেল মেশানোর হার প্রায় 0.57%, 2029-30 সালের মধ্যে 5% পৌঁছানোর লক্ষ্য রয়েছে। বিমান চলাচলও পরিবর্তনের চেষ্টা রয়েছে। বিমানের প্রচলিত জ্বালানি কেরোসিন থেকে তৈরি হয়, তাই তারও বিকল্প হলে ভালো হয়। সাস্টেনেবল এভিয়েশন ফুয়েল বা SAF উদ্ভিদ বা প্রাণীজ উৎপাদন থেকে তৈরি এক ধরনের বায়োফুয়েল। প্রচলিত জেট ফুয়েলের পরিবর্তে এর ব্যবহার বাড়ানো গেলে বিমান চলাচল থেকে গ্রিনহাউস গ্যাসের নির্গমন উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। অর্থাৎ বিকল্প জ্বালানি শুধু বিজ্ঞানীদের গবেষণাগারের বিষয় নয়, পেট্রোল পাম্প থেকে গাড়ির ইঞ্জিন, কৃষকের ক্ষেত থেকে বিমানের ডানা, জ্বালানির এই পরিবর্তন ইতিমধ্যেই আমাদের জীবনে প্রবেশ করেছে। প্রশ্ন হল, ভবিষ্যতের জ্বালানি কতটা পরিষ্কার, কতটা সাশ্রয়ী হবে এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষের জন্য কতটা সুবিধাজনক হবে, এটাই চিন্তার।
0: জানা অজানায় এতক্ষণ শুনলেন জ্বালানি পর্ব শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকার দ্বিতীয় পর্ব, বললেন ডক্টর দেবারুতি মিত্র।
2: সেবা মতলব লোগোকে সাথ খড়ে রহনা, उनके जीवन में बदलाव के साथी बनना। इसी सोच को आगे बढ़ाते हुए 17 सितंबर से 10 अक्टूबर तक पूरे बंगाल में मनाया जा रहा है सेवा संकल्प अभियान।
3: इस अभियान के अंतर्गत हैं कई महत्वपूर्ण कार्यक्रम, जैसे 17 सितंबर शाम 7 बजे विभिन्न सरकारी योजनाओं के लाभार्थी और उनके परिवार एक साथ दीप प्रज्वलन के माध्यम से लेंगे आशीर्वाद का दिया का विशेष संकल्प।
2: मेरे सपनों का भारत चित्र सेवा में छात्र छात्राओं के लिए ड्रॉइंग और अन्य प्रतियोगिताओं का आयोजन होगा।
3: नमो सेवा लाभार्थियों की अनकही कहानी में नाट्य और सांस्कृतिक प्रस्तुतियों के माध्यम से जन कल्याण की कहानियां सामने आएंगी।
2: आंगन मिलन सेवा के माध्यम से आंगनवाड़ी केंद्रों में पोषण, स्वास्थ्य और महिला केंद्रित जन कल्याण कार्यक्रमों में जन भागीदारी को बढ़ावा दिया जाएगा।
3: और सेवा की कहानी के माध्यम से लाभार्थियों के वास्तविक अनुभव और प्रेरणादायक कहानियां वीडियो रील्स के जरिए लोगों तक पहुंचेंगी।
2: 7 अक्टूबर को सेवा ज्योति कलश यात्रा के माध्यम से गठन होगा विकसित भारत 2047 का संकल्प, जिसकी अगुवाई करेंगे भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी।
3: इसके साथ ही सेवा में योगदान, सेवा सेतु अभियान, सेवा के रंग देश के संग और सेवा फर्स्ट इनोवेशन चैलेंज जैसे अनेक जन कल्याण मूलक कार्यक्रम भी आयोजित किए जाएंगे।
2: ये सभी कार्यक्रम जन भागीदारी, सेवा, इनोवेशन, जन कल्याण और देशभक्ति को और आगे बढ़ाने का एक प्रयास है।
3: आइए सेवा के संकल्प से जुड़े देश प्रेम की इस पहल में अपना योगदान दें।
2: पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित
4: आकाशवाणी कोलकाता गीतांजलि।
5: নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। নিরাময় অনুষ্ঠানে আপনাদের স্বাগত।

মা গো, তুমি হারাচ্ছ রোজ নিজের চেনা ঘরের মাঝে, চশমা খোঁজো, চাবি খোঁজো, মন বসে না কোনো কাজে, হয় এরম কখনো? চাবি কোথায় রেখেছেন?

0: মনে পড়ছে না, বা পরিচিত কারোর নামটা কিছুতেই মনে করতে পারছেন না। এরকম ছোটোখাটো ভুলে যাওয়া তো আমাদের জীবনেরই অংশ কি বলেন, কিন্তু এই ভুলে যাওয়া যদি ধীরে ধীরে আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, যদি আপনার খুব পরিচিত মানুষটিকে চিনতে অসুবিধে হয়, পরিচিত জায়গায় পথ ভুল হয়ে যায় আর বাড়ি ফিরতে না পারেন, তাহলে কি সেটিকে শুধুই বয়সের স্বাভাবিক পরিবর্তন বলে এড়িয়ে যাওয়া যায়? না, যাবেনও না। স্মৃতিশক্তি কমে যাওয়া কখনো কখনো হতে পারে একটি বড় সমস্যার প্রাথমিক সংকেত। সেই সমস্যাগুলির মধ্যে অন্যতম অ্যালজাইমার্স ডিজিজ, যা ডিমেনশিয়ার কারণ। তবে মনে রাখতে হবে যে প্রতিটি ভুলে যাওয়াই অ্যালজাইমার্স ডিজিজ নয়। স্বাভাবিক ভুলে যাওয়া ও অ্যালজাইমার ডিজিজের মধ্যে প্রাথমিক লক্ষণের পার্থক্য কোথায়, এটা কিন্তু আপনাকে জানতে হবে। পরিবারের সদস্যরাই বা কিভাবে একজন রোগীর পাশে দাঁড়াবেন, এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা খুঁজতে চেয়েছি, আর তা খুঁজব বলেই আজকে নিরাময় অনুষ্ঠানে আপনাদের শোনাব বিশিষ্ট স্নায়ু মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভম ঘোষের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে আমাদের প্রতিনিধি বুলবুলি সরকার।
1: নমস্কার ডাক্তারবাবু, নিরাময় অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমরা অনেক কিছু ভুলে যাই, কোথায় চাবি রেখেছি বা কারোর নাম হঠাৎ করেই মনে পড়ছে না, এই ধরনের ভুলে যাওয়া কি স্বাভাবিক? প্রথমেই জানতে চাই, স্মৃতিশক্তি কমে যাওয়া অথবা মেমোরি লস বলতে আমরা ঠিক কি বুঝি?
2: স্মৃতিশক্তি ভুলে যাওয়া বা মেমোরি লস বলতে আমরা যেটা বুঝি হলো যে, ধরুন দৈনন্দিন কাজকর্মের জন্য যেইটুকুই ওয়ার্কিং মেমোরি বা স্মৃতিশক্তি একটি মানুষের লাগে বা প্রয়োজন হয়, সেটার যখন অবক্ষয় হয় সেটাকে স্মৃতিশক্তি ভুলে যাওয়া বলে। তার খুব ভালো উদাহরণ হলো, ধরুন একটা ভদ্রলোক, তিনি 60 বছর বয়সে, তিনি নিজের কাজ বরাবরই করতেন, কিন্তু ইদানিং কোথায় কি রেখেছেন, চানের আগে গামছাটা কোথায়, কত টাকা কাকে দিয়েছেন, এইগুলি ভুলে যাওয়াকে আমরা মেমোরি লস বলবো। ধরুন কোনো বাচ্চা বা কোনো অ্যাডাল্ট, ধরুন 20-30 বছর বয়স, সে হঠাৎ তার পরের দিনের কাজটা ভুলে গেল, সেটা স্মৃতিশক্তি ভুলে যাওয়া বা মেমোরি লস নয়, সেটা নর্মাল। কিন্তু আমি প্রথম যে উদাহরণটা দিলাম সেটা স্মৃতিশক্তি ভুলে যাওয়া।
1: বয়স বাড়ার সাথে সাথে স্মৃতিশক্তি কিছুটা কমে যায়, যেমন আপনি এখনই বললেন, এটা বলতে গেলে স্বাভাবিক। বয়সকে কি এর জন্য সবসময় দায়ী করা যায়?
2: এর উত্তর হলো তিনটি জিনিস। আমাদের তিনটে জিনিসের মধ্যে পার্থক্য করতে হবে। একটা হলো বয়সজনিত স্বাভাবিক ভুলে যাওয়া, যেটা আমাদের সকলের সাথে হবে, অবশ্যম্ভাবী। আরেকটাকে বলা হয় মিনিমাল কগনিটিভ ইম্পায়ারমেন্ট বা MCI, যেটা হলো বয়স সংক্রান্ত ভুলে যাওয়ার থেকে একটু বেশি, কিন্তু সেটা ডিমেনশিয়া বা অ্যালজাইমারের মতন কোনো রোগ নয়। আর থার্ড হলো ডিমেনশিয়া বা অ্যালজাইমারের মতন রোগ, যেখানে ভুলে যাওয়াটা মানুষের জীবনকে ভীষণভাবে এফেক্ট করে।
1: স্বাভাবিক ভুলে যাওয়া আর রোগজনিত স্মৃতিভ্রংশ, এর মধ্যে মূল পার্থক্যটা কোথায়?
2: স্বাভাবিক ভুলে যাওয়ার কারণ এবং বয়সজনিত বা রোগজনিত ভুলে যাওয়ার কারণ, এই দুটি সম্পূর্ণ ভিন্ন। স্বাভাবিক ভুলে যাওয়াটা মূলত অন্যমনস্ক বা ঠিক করে মনে রাখার ইচ্ছা না থাকা বা ইন্টারেস্ট না থাকার জন্যে হয়, কিন্তু বয়সজনিত ভুলে যাওয়া সেটা আমাদের মাথার কোষ বা নিউরন সেটির ধ্বংস হওয়ার জন্য হয়, যেটি একটি অর্গ্যানিক বা নিউরোলজিক্যাল বা অ্যানাটমিক্যাল ফেনোমেনা। মানে সত্যি তার মস্তিষ্কে কিছু অসুবিধা হচ্ছে, কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে, যার ফলে সে ভুলে যায়। কিভাবে পার্থক্য, সেটা হলো ধরুন যেই লোকটা স্বাভাবিকভাবে ভুলে যাচ্ছে, সে চাইলেই সেটা মনে করতে পারবে, বা সেটা মনে করলেও সে কিছু মনে করবে না। কিন্তু যে বয়সজনিত কারণে ভুলে যাচ্ছে, সে সেটা মনে করতে পারবে না, বা মনে করাতে চাইলে সেখানে অনেক বাধাপ্রাপ্ত হবে, সে হয়তো মানতে চাইবে না বা রেগে যাবে ইত্যাদি।
1: আপনি বললেন যেরকম যে স্বাভাবিক ভুলে যাওয়া আর রোগজনিত ভুলে যাওয়ার মধ্যে বেশ অনেকখানি পার্থক্য, বিশেষ করে পরিবারের লোকেরা এর জন্য অনেকটাই অসুবিধার মধ্যে পড়ে। তা আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে ঠিক কোন সময় পরিবারের লোকেরা একজন মানুষের ভুলে যাওয়াকে রোগ হিসাবে চিহ্নিত করতে পারবেন, আর ঠিক কখন তারা ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন?
2: খুব ভালো প্রশ্ন, কখন পরিবারের লোকেরা বুঝবেন? দেখুন, আমাদের বুঝতে হবে যদি রোগজনিত বা ডিমেনশিয়া এইসব কারণে ভুলে যাওয়া হয়, আমাদের মনে রাখতে হবে যে অধিকাংশ ক্ষেত্রে

পেশেন্ট নয়, বাড়ির লোকই এটাকে চিনবে। কেন, যেই পেশেন্ট ডিমেনশিয়ার জন্য ভুলে যাচ্ছে সে কোনোদিন বুঝতেই পারবে না আমি ভুলে যাচ্ছি। তো বাড়ির লোক এবার কীভাবে বুঝবে? খুব সহজ উপায় বোঝার হলো যে ওয়েদার অ্যাক্টিভিটিস অফ ডেলি লিভিং, অর্থাৎ রোজকার কাজ, সেগুলো ব্যাহত হচ্ছে কি না। ধরুন সেই লোকটা এতটাই ভুলে যাচ্ছে যে রোজকার কাজ ব্যাহত হচ্ছে। উদাহরণ, একটা পেশেন্ট এসে বলছে, মা আমায় খেতে

0: তাকে বলা হচ্ছে বা যে কাজটা তার করার কথা, এই তিনটি পরিস্থিতিতেই যদি দেখি যে তার কর্ম ক্ষমতা ব্যাহত হচ্ছে, সেটার থেকে বাড়ির লোককে বুঝতে হবে এবং বাড়ির লোককে বোঝার সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে। কেন, যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি ওষুধ পড়বে, তত তাড়াতাড়ি তার সেই রোগ পরিস্থিতি এবং রোগের যে প্রক্রিয়া সেটা বন্ধ হওয়ার সুযোগ। যদি একদম মেমারি মানে অর্থাৎ পুরো স্মৃতিশক্তি চলে যাওয়ার পর তারা ডাক্তারের কাছে আসে, ডাক্তারের কাছে বাঁচানোর জন্য আর কিছু থাকবে না।
1: আগামী 21শে সেপ্টেম্বর বিশ্ব অ্যালজাইমার দিবস। এবছরের থিম হচ্ছে দ্য আর্লিয়ার ইউ নো দ্য মোর ইউ ক্যান ডু, আ ডিমেনশিয়া ডায়াগনোসিস ম্যাটার্স। যেমন আপনি বললেন যে যতটা দেরি হবে ততটাই ডাক্তারদের আর কিছু করার মতো থাকে না, যত তাড়াতাড়ি আমরা ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ করব তত তাড়াতাড়ি এই রোগের চিকিৎসা সম্ভব। অ্যালজাইমার দিবস আমরা পালন করতে চলেছি, তো এই বিষয় নিয়ে আপনি একটু কিছু বলুন।
0: দুর্ভাগ্যবশত আমাদের কাছে অ্যালজাইমার বা ডিমেনশিয়া, আমি কিছুক্ষণ আগেই বললাম যে খুব তাড়াতাড়ি নিয়ে আসতে হবে। আমাদের মনে রাখতে হবে যে অ্যালজাইমার বা ডিমেনশিয়া চিকিৎসা রোগটাকে প্রথমে আটকানোর জন্য, এরম নয় যে আমি সঙ্গে সঙ্গে ওষুধ দেবো আর সে ছোটবেলায় 10 বছর বয়সে কি করেছে সেটাও তার মনে চলে আসবে, সেরম নয় ব্যাপার। কেন, অ্যালজাইমার রোগটি হয় কোষগুলির মৃত্যুর পর। অ্যালজাইমার মূলত হয় মস্তিষ্কের কোষ বা নিউরনের মৃত্যুর পর। তো ধরুন যেই সিমটম বা যেই অসুবিধাগুলোর জন্য এসছে, কিছু কোষ তো মরেই গেছে, তাহলে আমি কি করব? আমি দুটো জিনিস করব। আমি প্রথম জিনিস যেটা করব, একটা ওষুধ, একটা থেরাপি। তো ওষুধ কি করবে? ওষুধ যেটা করবে হলো যে কোষগুলো মারা গেছে সেইখানে যে ইনফ্লামেশন বা যেখানে ইনফ্লামেশনে বিরহ বলা হয় বা ধরুন যে অসুবিধাটা হচ্ছে কোষগুলোর মধ্যে, যে ফেনোমেনাটা হচ্ছে যেটার জন্য সেটা ছড়িয়ে পড়ছে, সেটা ছড়াবে না, যে ক্ষতিটা হয়েছে সেখানেই সীমিত হবে। এবং হয়তো কিছুটা হলেও যেই কোষ মস্তিষ্কের কোষগুলি মারা গেছে তাদের মধ্যে হয়তো কিছুটা হলেও আবার প্রাণশক্তি সঞ্চার হবে। এটা হয়ে গেল ওষুধ। ওষুধ কেবল 50% বা অর্ধেকটা ম্যানেজ করবে, অর্ধেকটা হলো থেরাপি। এবং এই থেরাপিটা ঠিক ওষুধের মতনই ইম্পর্টেন্ট। কেরম থেরাপি? অনেক রকমের থেরাপি হয় এবং এই ক্ষেত্রে বাড়ির লোকের যে ভূমিকা এবং বাড়ির লোকের পাশে থাকা, এই দুটোই আমাদের করতে হবে। বাড়ির লোকের ভূমিকা কি করাতে পারে থেরাপিতে? ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, রেগুলার রিওরিয়েন্টেশন থেরাপি। মানে ধরুন আমার বাবা ডিমেনশিয়ায় আক্রান্ত, আমি প্রত্যেক দিন 5 থেকে 10 বার তাকে দিন, সপ্তাহের কোন দিন, কোন মাস, কটা বাজে, তুমি লাস্ট কখন খেয়েছো, তুমি কোথায় আছো, তুমি কি করছো, তোমার কি করার কথা, এগুলি মনে করাবো। এইগুলিতে একটা ম্যাসিভ, একটা খুব বিরাট আমরা এর প্রভাব দেখতে পারি। ধরুন একটা ডিমেনশিয়ার পেশেন্ট, তাকে আমাকে বাথরুমে নিয়ে যেতে হবে। আমি যদি তাকে একটা রোগীর মতন ভাবি যে না, তাকে গিয়ে বাথরুমে বলবো আর সে বাথরুমে চলে যাবে, হবে না, সে তো ভুলে গেছে। তো কি করতে হবে? ধরুন আমার বাবা এসে, তো আমি বলবো, বাবা আমি বাথরুমে যাচ্ছি, তুমি কি আমার সাথে যাবে? সে হয়তো ভুলে যায়, সে হয়তো বাথরুমটা প্যান্টেই করে ফেলে। তো আমার বাড়ির লোক হিসাবে আমি আমার বাবাকে 6 থেকে 7 বার আমি মনে করে বাথরুমে নিয়ে যাব, যাতে সে ডেলি লিভিংয়ের এই কাজকর্মগুলি করতে পারে। পাশে থাকা মানে ডাক্তার হিসাবে বা হেলথ কেয়ার ওয়ার্কার হিসাবে বা সাধারণ মানুষ হিসাবে আমাদেরকে বুঝতে হবে যে যেই সকল বাড়ির লোক এই রোগী বা এই রোগে ভুগছে, এরম লোকেদের সেবা করছে, সেই বাড়ির লোক বা কেয়ার গিভারের ওপরও অনেকটা বার্ডেন হয়। তো আমাদেরকে এদেরও বার্ডেনটা কম করার কথা ভাবতে হবে। এদের সাথে মানে ধরুন বাড়ির, আমি যদি ডাক্তার হয়ে থাকি, তাহলে যেই ছেলে বা ছেলের বউ বা স্ত্রী, নিজের স্বামী ডিমেনশিয়া চিকিৎসা করাচ্ছে, তার কোনো মানসিক অসুবিধা হচ্ছে কি না, তার কোনো সাইকোথেরাপি লাগবে কি না, তার এই যে নিজের বাবার বা মায়ের অক্লান্ত সেবায় তার কতটা কষ্ট হচ্ছে, এইগুলোকেও দেখা আমাদের কর্তব্য এবং এইগুলোও পার্ট অফ দ্য ট্রিটমেন্ট।
1: আপনিটা বললেন, আলোচনা থেকে উঠে এলো কথাটা, যে ডিমেনশিয়া বা অ্যালজাইমার যারা রোগী আছেন তাদের সব থেকে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে তাদেরকে রোগী হিসাবে না দেখে তাদেরকে একজন মানুষ হিসাবে দেখা এবং বিশেষভাবে তার পাশে থাকা। আশা করছি শ্রোতা বন্ধুদের মধ্যেও অনেকে আছেন যারা এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। সবার কাছে আমাদের একটাই অনুরোধ যে আপনারা একটু পাশে থাকুন। আচ্ছা, এই যে রোগগুলি আজকালকার দিনে মাথা চাড়া দিয়ে উঠছে, অ্যালজাইমার বা ডিমেনশিয়া, এর জন্য মানুষের একাকিত্ব, খাদ্যাভ্যাসের পরিবর্তন অথবা নিয়মিত শরীরচর্চা না করা, এগুলি কি দায়ী? আপনার কি মনে হয়?
0: অবশ্যই অবশ্যই, কোন কোন কারণে ডিমেনশিয়া হয়, তো খুব ভালোভাবে বা খুব সহজভাবে যদি আমরা এটাকে বিভক্ত করতে

0: চাই, তো আমরা দুভাগে বিভক্ত করব, মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, আনমডিফাইবল, নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। অর্থাৎ যেই রিস্ক ফ্যাক্টরগুলি আমরা চেঞ্জ করতে পারবো, যেই রিস্ক ফ্যাক্টরগুলি আমরা চেঞ্জ করতে পারবো না, যেগুলি আমরা চেঞ্জ করতে পারবো না। যেরকম ধরুন আমার পূর্বপুরুষের ডিমেনশিয়ার ইতিহাস আছে, ধরুন আমার স্ট্রোক হয়েছে, বা ধরুন আমার সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্ট্রল অনেক দিন ধরে আছে এবং ওগুলো ঠিক হচ্ছে না, যেগুলো ম্যানেজ হচ্ছে না, এইগুলি হলো আনমডিফাইবল বা নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টার্স। মানে এইগুলো আমরা ঠিকঠাক ম্যানেজ করতে পারছি না বা সম্ভব না। যেরকম যদি জিনে থাকে আপনি কি করে ম্যানেজ করবেন, বা ধরুন কোনো স্ট্রোক হয়ে গেলে আপনি কি করে, স্ট্রোকটাকে তো আর মুছে দেওয়া যায় না। যেগুলো ইন্টারেস্টিং ওগুলো মডিফাইবল রিস্ক ফ্যাক্টার্স। এবং হ্যাঁ, যত সময় বাড়ছে এই মডিফাইবল রিস্ক ফ্যাক্টারগুলো কমার জায়গায় বেড়ে যাচ্ছে। কেন বাড়ছে? ধরুন আমরা যখন ছোট ছিলাম আগে আমরা ঘাসে হাঁটতাম, ঘাসে যারা এখন হাঁটছে না, অনেক স্টাডি আছে দেখা যাচ্ছে ঘাসে না হাঁটলে, প্রকৃতির সাথে কোনো কন্ট্যাক্ট না থাকলে বড় হয়ে ডিমেনশিয়ার চান্স বেড়ে যায়। সেকেন্ড, আমরা যারা ধরুন ছোটোবেলায় ক্রিকেট খেলতে যেতাম বা ধরুন ফুটবল খেলতে যেতাম, তারা যখন কোনো বাচ্চা ছোটোবেলায় ক্রিকেট খেলছে না বা কোনো মানুষ তার যদি ছোটোবেলায় কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি না হয়, তো বড় হয়ে তার ডিমেনশিয়া হওয়ার চান্স বাড়ে। থার্ড, আমরা বড় হয়ে যাওয়ার পরেও আমাদের সোশ্যাল সার্কেল হতো, আমাদের একান্নবর্তী পরিবার হতো, এই কিন্তু এখন একটা মানুষ একটা কংক্রিটের জঙ্গলে একটা ছোট্ট কামরায় বন্দি, সেখানে সে একাকিত্বের জালে সম্পূর্ণভাবে নিমজ্জ। অনেক অনেক স্টাডি আছে যেখানে দেখা যাচ্ছে ডিপ্রেশন বা একাকিত্বের থেকে ডিমেনশিয়া আসছে, এবং দুটি উভয় উভয়কে তৈরি করছে, ডিমেনশিয়ার জন্য ডিপ্রেশন হচ্ছে, ডিপ্রেশনের জন্য ডিমেনশিয়া হচ্ছে। এই যে আমাদের মানে আরবানাইজেশনের যে প্রক্রিয়া, এটাতে অনেকগুলি মানসিক রোগের হার পপুলেশনের মধ্যে বেড়ে যাচ্ছে, তার মধ্যে স্কিজোফ্রেনিয়া, ডিমেনশিয়া, অ্যালজাইমার্স হলো প্রধান।
1: আচ্ছা, এবার আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি খুব সুন্দর করে আমাদের এই রোগের কারণ এবং আমাদের কি করা উচিত আমাদেরকে বলেছেন। দৈনন্দিন জীবনযাপন, এই সমস্ত রোগ থেকে মানুষ কিভাবে নিজেকে সুস্থ রাখতে পারবে, এই নিয়ে শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলুন
0: যে কিভাবে আমরা এটা প্রিভেন্ট করতে পারি। এবং ভালো খবর হলো যে ডিমেনশিয়া প্রিভেন্ট করা সম্ভব, এবং সম্ভব করার সব থেকে সহজ উপায় হলো ইনক্রিজ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি থ্রু আউট ইয়োর লাইফ। অর্থাৎ মানসিক এবং শারীরিক কর্ম এবং ক্রয়, যেরকম ক্রিকেট খেলা, সুডোকু পাজল, দাবা খেলা, নানান ব্রেন গেমস খেলা, মানুষের সাথে কথা বলা। যদি আমি খুব ভালো এক্সাম্পল দিয়ে বোঝাই, খুব সহজ এক্সাম্পল হলো যে ধরুন আপনার জিমে যাওয়ার ইচ্ছে, আপনার হাতে বাইসেপসে মাসেল বানানোর ইচ্ছে, তো আপনি যদি জিমে গিয়ে ওয়েট লিফট করেন আপনার মাসেল থাকবে, তেমনি মাথার কোষগুলো বা মস্তিষ্কের কোষগুলো সেগুলো কিভাবে বেঁচে থাকবে, সেগুলি বেঁচে থাকবে দুটি কারণ। একটি হলো শারীরিক অ্যাক্টিভিটি যেগুলিতে মাথার ব্যবহার হয়, যেরকম খেলাধুলো, এবং সেকেন্ড হলো ডাইরেক্ট মেন্টাল অ্যাক্টিভিটি বা মানসিক অ্যাক্টিভিটি, যেরকম পাজল সলভিং, গেমস। এইগুলি যদি আমরা ছোটোবেলা থেকে একদম বড় বয়স অবধি, বা যেরকম দাবা খেলা, এগুলো যদি চালিয়ে যেতে পারি, ডিমেনশিয়া হওয়ার চান্স অনেক অনেক কমে যায়।
1: নমস্কার ডাক্তারবাবু, অনেক অনেক ধন্যবাদ।
2: তাহলে শুনলেন তো, সতর্ক থাকুন। নিরাময় অনুষ্ঠানে আজ শুনলেন বিশিষ্ট স্নায়ু মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভম ঘোষের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে আমাদের প্রতিনিধি বুলবুলি সরকার। নিরাময় আজ এই পর্যন্তই, কথা হবে আবারও আগামী শুক্রবার।

0: এখন শুনবেন গান্ধী ভাবনায় আত্মিক শিক্ষা, বলছেন অধ্যাপক কানন বিহারী গোস্বামী।
1: ভারতীয় জাতির জনক আখ্যায় অভিহিত মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্ম গুজরাটের পোরবন্দরে 1869 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর এক নিষ্ঠাবান জৈন বৈষ্ণব পরিবারে। আর দিল্লির এক প্রার্থনা সভায় আততায়ীর গুলিতে তাঁর মহাপ্রয়াণ

1948 সালের 30শে জানুয়ারি 79 বছরের আয়ুষ্কালে তিনি ব্রিটিশ শাসিত পরাধীন ভারতের মুক্তি সংগ্রামকে পরিচালিত করেছিলেন প্রধানত অহিংস সত্যাগ্রহ আন্দোলনে তাঁর নিজ অন্তর্নিহিত আত্মিক শক্তির সাধনায়। আপন জীবনাচরণে ও কর্মসাধনায় তিনি ভারতীয় জাতিকে তথা বিশ্ববাসীকে উপহার দিয়ে গেছেন আত্মিক শিক্ষার মহান আদর্শ। গান্ধীজি বলতেন, মাই লাইফ ইজ মাই মিশন, অর্থাৎ আমার জীবনই আমার বাণী। অতএব গান্ধীজির জীবন ও তাঁর আত্মিক শিক্ষার আদর্শ পরস্পর ওতপ্রোতভাবে জড়িত। তাই আজকের আলোচ্য গান্ধী ভাবনায় আত্মিক শিক্ষার বিষয়টি দেখতে হবে তাঁর জীবনের অভিজ্ঞতা ও নিজ আচরণের সঙ্গে মিলিয়ে। আত্মিক শিক্ষা বা স্পিরিচুয়াল এডুকেশনের সঙ্গে তিনি মিলিয়েছিলেন মরাল এডুকেশন বা নীতিশিক্ষার দিকটিও। এই প্রসঙ্গে আত্মিক শিক্ষা কী জেনে নেওয়া যাক। আত্মা থেকে বিশেষণ পদ হচ্ছে আত্মিক, আর এর মূলে আছে আপূর্বক আত ধাতুর উত্তর মন প্রত্যয় যোগে আত্মন শব্দ, তার উপর স্নিক প্রত্যয় যোগ করলে আত্মিক শব্দের গঠন হয়। এখন আত ধাতুর অর্থ হচ্ছে গমন করা। কিসের দিকে গমন? পূর্ণতার দিকে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, অর্থাৎ শিক্ষা হল মানুষের অন্তর্নিহিত পূর্ণতার প্রকাশ। আত্মিক শিক্ষা আমাদের এই পূর্ণতার সাধনার দিকে গমন। গান্ধীজি সারা জীবন এই পথেই গমন করতে চেয়েছিলেন। শৈশবে তিনি হরিশ্চন্দ্র যাত্রাপালা দেখেছিলেন এবং শ্রবণের পুরাণিক কাহিনী শুনেছিলেন। এর থেকে প্রথমে তাঁর মনে সত্য সাধনায় আত্মত্যাগ ও সেবার আত্মিক শিক্ষা প্রথিত হয়ে গিয়েছিল। তাঁর পিতাকে প্রত্যহ তুলসীদাসের রামচরিতমানসের গুজরাটি অনুবাদ পড়ে শোনানো হতো। বালক মোহনদাস পিতার সেবা করতে করতে তা নিয়মিত শুনতেন। এর থেকে তাঁর মনে রামচন্দ্রের লোককল্যাণে সকল দুঃখ বরণের ও আত্মত্যাগের আত্মিক শিক্ষাটি গৃহীত হয়। কৈশোরে কুসঙ্গে পড়ে তিনি সিগারেট খেয়েছেন, বৈষ্ণব পরিবারের সন্তান হয়েও মাংস খেয়েছেন এবং তার দাম জোগাড় করতে গিয়ে চুরিও করেছেন। আত্মজীবনী মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ গ্রন্থে তিনি এর মর্মস্পর্শী বিবরণ দিয়ে জানিয়েছেন, তিনি নিজের অপরাধ স্বীকার করে কম্পিত হস্তে পিতাকে একটি চিঠি দেন, তা পড়ে তাঁর পিতার চোখে অশ্রুমুখতার বিন্দু ঝরে পড়ে। মোহনদাস তখনই বুঝলেন তাঁর পিতা তাকে ক্ষমা করেছেন। আত্ম অনুশোচনা ও ক্ষমা, এই দুটি মহান আদর্শের আত্মিক শিক্ষা তিনি এই ঘটনা থেকে পেলেন। গান্ধীজির কয়েকটি প্রিয় পাঠ্যগ্রন্থ ছিল রাস্কিনের আন টু দ্য লাস্ট, টলস্টয়ের দ্য কিংডম অব গড ইজ উইদিন ইউ, এডুইন আর্নল্ডের বুদ্ধজীবনী কাব্য দ্য লাইট অফ এশিয়া এবং মহর্ষি বেদব্যাসের মহাভারত ও গীতা। রাস্কিন ও টলস্টয়ের বই দুটি পড়ে তিনি জনসেবার আদর্শ, সত্য সন্ধান ও ঈশ্বরপ্রেমের আত্মিক শিক্ষা পান, আর আর্নল্ডের কাব্য থেকে পান বুদ্ধের অহিংসা ও মৈত্রীর দীক্ষা। এই অহিংসা দুর্বলের ধর্ম নয়, সবলেরই সংযত আত্মিক শক্তির বিকাশ। আমাদের উপনিষদ বলেছেন, নায়ম আত্মা বলহীনেন লভ্য, বলহীন ব্যক্তি আত্মাকে লাভ করতে পারেন না। গান্ধীজিও তাই মনে প্রাণ বিশ্বাস করতেন এই বলই হল আত্মিক শক্তি। 1894 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকার নাটালে ফিনিক্স আশ্রম প্রতিষ্ঠা করে তিনি প্রবাসী ভারতীয় ছাত্রদের এই আত্মিক বল অনুশীলনের শিক্ষা দিয়েছিলেন। গান্ধীজি মহাভারতের কুরুপাণ্ডবের যুদ্ধকে বলেছিলেন স্পিরিচুয়াল ওয়ারফেয়ার অর ওয়ার উইদিন, অর্থাৎ বাইরের অস্ত্র অস্ত্রের যুদ্ধ নয়, মানুষের শুভ ও অশুভবোধের, ন্যায় ও অন্যায়ের আত্মিক যুদ্ধ। গীতার প্রধান শিক্ষা তাঁর দৃষ্টিতে নিষ্কাম কর্মের ও সুখে দুঃখে অনুদ্বিগ্ন থেকে স্থিতধি হবার শিক্ষা। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্পৃহ, বিতরাগ ভয়ক্রোধ স্থিতধীর মনির উচ্চতে, এই শ্লোকটি গান্ধীজির খুব প্রিয় ছিল। আর তিনি নিজেও চেষ্টা করেছিলেন স্থিতধী হতে, কিন্তু স্বীকার করেছেন সবসময় স্থিতধী হতে পারেননি। গীতা দ্বিতীয় অধ্যায়ের আরেকটি শ্লোক, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতুর্ভু মা তে সঙ্গস্তকর্মণি, অর্জুনকে কৃষ্ণ শিক্ষা দিচ্ছেন যে একমাত্র কর্মেই তোমার অধিকার, ফলে কোনো অধিকার নেই, সুতরাং তুমি কর্মফলের বশীভূত হইও না এবং অকর্মেও

0: যেন তোমার কোনো আসক্তি না থাকে। এই যে আত্মিক শিক্ষার বাণী, এটি গান্ধীজি অনেক প্রিয় ছিল এবং তিনি তার আত্মজীবনীতে বারবার এর উল্লেখ করেছেন। আর বিভিন্ন প্রার্থনা সভার ভাষণেও তিনি আত্মিক শিক্ষার এই বিষয়টি ব্যাখ্যা করেন। গান্ধীজির ভাবনায় আত্মিক শিক্ষার বিষয়টি চূড়ান্ত রূপ পেয়েছে মৃত্যুর পূর্ব দিন 1948 খ্রিস্টাব্দের 29শে জানুয়ারি দিল্লিতে লিখিত তাঁর লাস্ট উইল অ্যান্ড টেস্টামেন্টে। তিনি সেখানে প্রত্যেক কংগ্রেস কর্মীকে সুরাপ্যান ত্যাগ করতে বলেছেন, হিন্দুদের নির্দেশ দিয়েছেন সপরিবারে অস্পৃশ্যতা বর্জন করতে, অহিংসা ধর্ম পালন করতে এবং জাতি বর্ণ ধর্ম পদমর্যাদার সব গণ্ডি ছাড়িয়ে সর্বমানবিক ঐক্য সাধনায় বিশ্বাসী হতে। তাঁর ভাষায়, দে মাস্ট বি বিলিভার ইন দি আইডিয়াল অফ ইন্টার কমিউনাল ইউনিটি, ইকুয়াল রেসপেক্ট অ্যান্ড রিগার্ড ফর অল রিলিজিয়ান্স অ্যান্ড ইকুয়ালিটি অফ অপরচুনিটি অ্যান্ড স্ট্যাটাস ফর অল ইরেসপেক্টিভ অফ রেস ক্রিড অর সেক্স। এই ছিল আমৃত্যু গান্ধীজির জীবন ভাবনা ও আচরণে আত্মিক শিক্ষা এবং নৈতিক শিক্ষার চরম আদর্শ।
1: গান্ধী ভাবনায় আত্মিক শিক্ষা বললেন অধ্যাপক কানন বিহারী গোস্বামী। গান্ধী চর্চা অনুষ্ঠানটি শেষ হল।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, একটু পরেই শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান।
3: জনসেবার 25 বছর উপলক্ষে ও বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে আগামী 17ই সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যে সেবা সংকল্প অভিযান আয়োজিত হবে।
4: দেশপ্রেম ও জনসেবার চেতনাকে আরও সুদৃঢ় করা এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে
3: আশীর্বাদের প্রদীপ, আমার স্বপ্নের ভারত চিত্র সেবা, নম সেবা অজানা কাহিনী, অঙ্গন মিলন সেবা, সেবার কাহিনী,
4: সেবা জ্যোতি যাত্রা, বিকশিত ভারতের সংকল্প, সেবাই আমার যোগদান, সেবা সেতু অভিযান, সেবার রঙে দেশের সঙ্গে, সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ।
3: সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হবে, সেই সঙ্গে যুব সম্প্রদায় সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উদ্ভাবনী পরিবেশনা, জনশিল্প, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, সরকারি প্রকল্প, পরিষেবা সংক্রান্ত নাগরিকদের অভিজ্ঞতা ও কাহিনী তুলে ধরা এবং রাজ্যব্যাপী জনসচেতনতা, এই সমস্ত উদ্যোগের সমন্বয়ে একটি সুসংগঠিত কর্মসূচি বাস্তবায়িত হবে।
4: আসুন এই কর্মসূচি সফল করে আমরা সকলে মিলে দেশপ্রেমের অঙ্গীকার করি।
3: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনহিতার্থে প্রচারিত।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজ। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন বৈরাগী রাগে খেয়াল, শিল্পী অঙ্কিতা দত্ত। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন দেবপ্রতিম গঙ্গোপাধ্যায়, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। বৈরাগী রাগে খেয়াল।

0: এতক্ষণ বৈরাগীর আগে খেয়াল পরিবেশন করলেন অঙ্কিতা দত্ত। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন দেবপ্রতিম গঙ্গোপাধ্যায়, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, একটু পরই গানে গানে।
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করোনি কি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। প্রথম গানটি শিল্পী আশা ভোঁসলে, ছবির নাম কথা দিলাম।

0: গানে গানে প্রথম পর্ব এই পর্যন্তই। গানে গানে দ্বিতীয় পর্ব ঠিক 9:30টায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, তৃণমূল কংগ্রেস দলের নাম ও নির্বাচনী প্রতীককে কেন্দ্র করে তৈরি হওয়া বিবাদের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী বিধিনিষেধ জারি করেছে। দুপক্ষকেই নতুন নির্বাচনী প্রতীক ও নাম বেছে নিতে বলা হয়েছে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলের বিষয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA ইংরেজি, বাণিজ্য, সমাজবিদ্যা এই তিনটি বিষয়ে আয়োজিত নেট পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করেছে। আজ যন্ত্রের দেবতা বিশ্বকর্মার পুজো, কলকারখানা সহ নানান প্রতিষ্ঠানে চলছে প্রস্তুতি। আবহদপ্তর বিহার, ওড়িশা, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, কেরালাম ও রাজস্থানে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। আফগানিস্তানকে 127 রানে হারিয়ে ভারত পুরুষদের টি-20 ক্রিকেট সিরিজ 3-0 জিতে নিয়েছে। আসি বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেস দলের নাম ও নির্বাচনী প্রতীক ঘিরে তৈরি হওয়া অভ্যন্তরীণ বিবাদের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশ জারি করেছে। সেই নির্দেশে কমিশন জানিয়েছে, আপাতত অরূপ রায় ও মমতা ব্যানার্জি দুই পক্ষের কেউই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম ও দলের সংরক্ষিত জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারবেন না। উপনির্বাচনের স্বার্থে দুই পক্ষকে আলাদা নামে এবং নির্ধারিত প্রতীক বাছাই করে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তী ব্যবস্থা বলবৎ থাকবে বলেও জানানো হয়েছে। 14 পাতার অন্তর্বর্তী নির্দেশে নির্বাচন কমিশন জানিয়েছে, তাদের সামনে থাকা নথি, দাবি ও পাল্টা দাবির ভিত্তিতে আপাতত একথা স্পষ্ট যে তৃণমূল কংগ্রেসের মধ্যে দুটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক আপাতত ফ্রিজ করার কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা তথা বিধানসভার বিরোধী দল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি একে একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে লড়াই বলে উল্লেখ করেছেন।
2: একটা জিনিস মাননীয় নির্বাচন কমিশনের এই রায়ে প্রমাণিত যে রাজনৈতিক দল কখনো প্রাইভেট লিমিটেড কোম্পানি হতে পারে না। একটা গণতান্ত্রিক পরিবেশে, আমাদের দেশ তো গণতান্ত্রিক দেশ, এখানে মানে ফ্যাসিবাদের গণতন্ত্রে কোনো জায়গা থাকার কথা নয়। এবং অদ্ভুত সমস্ত যুক্তি শোনা যাচ্ছিল আর কি, সেই যুক্তিগুলো কোনোটাকেই নির্বাচন কমিশন গ্রাহ্য করেননি এবং নামও ফ্রিজ হয়েছে, সিম্বলও ফ্রিজ হয়েছে। নিশ্চিতভাবে পরে আবার হিয়ারিং এর সুযোগ থাকবে। যেহেতু আমরা একটা ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে কালেকটিভাল লড়াই, মিটিং করে যৌথভাবে কালেকটিভলি সিদ্ধান্ত নেব, নাম এবং ফ্রি সিম্বলের প্রেফারেন্স আমরা নির্বাচন কমিশনকে বেলা 11টার মধ্যে জানিয়ে দেব।
1: এদিকে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, এখনো পর্যন্ত কাগজে কলমে 28 জন সাংসদ তৃণমূল কংগ্রেসেরই রয়েছে।
3: 2022 যদি বলে যে 2025 শেষ হয়ে গেছে, তাহলে আপ টু 3rd June 2026 ঋতুব্রত ব্যানার্জি অ্যান্ড আদার্স কি করে AITC ক্লেম করছে স্পিকারের কাছে যে ব্লক তৈরি করার, তাহলে ও ঘটনাটা হচ্ছে তারপরে আমরা হাইকোর্টে চ্যালেঞ্জ করি। যেহেতু তাকে করা হয়নি অপোজিশন লিডার, তাই জন্য এটা করছে, দ্যাট ইজ দ্য অবজেক্ট। কোশ্চেনটা 60 জন বিধান, একটা MP আছে, এখনো কাগজে কলমে তো 28টা MP অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের।
1: কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আয়োজনে নতুন দিল্লিতে আজ বিকশিত ভারতের পথে যাত্রার 2-দিনব্যাপী সম্মেলনের সূচনা হচ্ছে। মন্ত্রক জানিয়েছে যে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রী এবং অর্থ সচিবদের জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পাশাপাশি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীরা সম্মেলনে উপস্থিত থাকবেন। এছাড়া পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের সচিব ডক্টর সৌরভ গর্গ বিকশিত ভারতের পথে যাত্রায় দেশের আর্থিক বিকাশের ফলাফল পরিমাপের গুরুত্বের কথাও তুলে ধরবেন। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 বিষয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে হবে।

0: বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিরা বিলের বিভিন্ন নিয়ম সম্পর্কে কমিটিকে বিস্তারিত তথ্য দেবেন। লোকসভা থেকে 21 জন এবং রাজ্যসভা 10 জন সদস্য রয়েছেন কমিটিতে। লোকসভার সাংসদ সঞ্জয় জয়সওয়াল এই যৌথ সংসদীয় কমিটির নেতৃত্ব দেবেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ কেরালাম ও কর্ণাটক সফরে যাচ্ছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে প্রতিরক্ষা মন্ত্রী জানান, কোচিতে বিশিষ্ট মালয়ালাম দৈনিক জন্মভূমি আয়োজিত একটি অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর সন্ধ্যায় বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে ভারতীয় বিমান বাহিনীর হাতে লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস এবং হিন্দুস্থান টার্বো ট্রেনার 40 তুলে দেবেন। সেই সঙ্গে পবন হংস লিমিটেডের ধ্রুব এনজি হেলিকপ্টার হস্তান্তর করা হবে এই অনুষ্ঠানে। ভারত জানিয়েছে যে তারা নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। বিদেশ মন্ত্রক বলেছে, দেশের 140 কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে একটি বিল পাশ হওয়ার প্রেক্ষাপটে এই বিবৃতি বলে জানা গেছে। এই বিল পাশ হলে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার দায়ে সংশ্লিষ্ট দেশগুলোর উপর 100% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবেন। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনে প্যালেস্তাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে ভিডিওর মাধ্যমে বক্তব্য রাখার অনুমতি সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ভারত ভোট দিয়েছে। নিউ ইয়র্কে এই অধিবেশনের প্রস্তাবটি 152টি দেশের সমর্থনে পাশ হয়েছে। আমেরিকা, ইসরায়েল এবং প্যারাগুয়ে প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। 4টি দেশ ভোটদানে বিরত থাকে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA ইংরেজি, বাণিজ্য, সমাজবিদ্যায় 3টি বিষয়ে আয়োজিত UGC নেট June 2026 পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করেছে। উত্তরপত্রগুলি UGCNET.NTA.NIC.IN এই অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। দেশের 272টি শহরে 454টি কেন্দ্রে চলতি মাসের 9-10 তারিখ এই পরীক্ষা নেওয়া হয়েছিল। ঝাড়খণ্ড স্টেট কোঅপারেটিভ ব্যাংকের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় ঝাড়খণ্ড ও ওড়িশার 7টি স্থানে তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আধিকারিকরা। ব্যবসায়ী সঞ্জয় কুমার ডালমিয়া ব্যাংকের তৎকালীন আধিকারিকদের সঙ্গে যুক্ত হয়ে ওই ব্যাংকের সরাইকেলা শাখায় বড় ধরনের জালিয়াতি করে বলে ইডি সূত্রে খবর। তারই তদন্তেই তল্লাশি অভিযান। এ এক উলট পুরাণ। একসময় যে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করত ভারত, এখন সেই ইলিশই ভারত থেকে যাচ্ছে বাংলাদেশে। কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা প্রতিষ্ঠান সিফলি জানিয়েছে, গত 2 মাসে ভারত থেকে প্রায় 500 টন ইলিশ বাংলাদেশে রপ্তানি হয়েছে। শীঘ্রই আরও 150 থেকে 200 টন রপ্তানি হবে বলেও তারা আশা করছেন। ICAR সিফরির অধিকর্তা ডক্টর প্রদীপ দে জানিয়েছেন, ভারতীয় ইলিশ বাংলাদেশে রপ্তানি হওয়া শুধু বাণিজ্যের পরিবর্তন নয়, এটি এই মাছের বিপুল চাহিদা, অর্থনৈতিক গুরুত্ব এবং উপভোক্তাদের পছন্দের প্রতিফলনও।
1: ভারত থেকে বাংলাদেশে ইলিশ যাচ্ছে রপ্তানি হয়ে, সেটা সত্যি একটা বড় জিনিস এবং আমার মনে হয় 500 টন প্রায় ইলিশ আমাদের এই গত 2 মাসে রপ্তানি হয়েছে গুজরাট থেকে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গ হয়েও কিছু গেছে গুজরাট থেকে। এইটা বাংলাদেশের বাজারে ইলিশের চাহিদা বেশি খালি সেটা নয়, এখানে ভারতের ইলিশের যে কোয়ালিটি তার যে একটা ছাপ সেইটাও এর সাথে জড়িত এবং বাজার কেন্দ্রিক ব্যবস্থা যে সুদৃঢ় হচ্ছে ভারতবর্ষে সেটারও একটা পরিচয়।
0: আজ বিশ্বকর্মা পুজো। কলকারখানা সহ নানা প্রতিষ্ঠানে যন্ত্রের দেবতা বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। দুর্গাপুর, আসানসোল, নদিয়ার, কল্যাণী সহ পশ্চিমবঙ্গের অন্যান্য শিল্পাঞ্চলগুলিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পুজোর আয়োজন করা হয়েছে। বিশ্বকর্মা পুজো উপলক্ষে রাজ্য সরকার আজ ছুটি ঘোষণা করেছে। সকাল থেকে আকাশে রং বেরঙের ঘুড়ির আনাগোনা, কচিকাঁচাদের সঙ্গে বড়রাও ঘুড়ি ওড়ানোর আনন্দে সামিল হচ্ছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভান্ডার লেন বলেছেন, ক্ষেপণাস্ত্র ড্রোন কেনার জন্য ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে আরও 330 কোটি ইউরো অর্থ প্রদান করবে। গতকাল ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলার পর এই ঘোষণা করেছেন তিনি। সমাজ মাধ্যমে ভান্ডার লেন জানিয়েছেন, রাশিয়া কিভকে লক্ষ্যবস্তু করছে, তাই ইউ ইউক্রেনের পাশে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার 8টি সংস্থা ও 3 জন সামরিক উচ্চপদস্থ আধিকারিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞার মূল লক্ষ্য সেদেশের নিকেল শিল্প এবং সামরিক গবেষণা প্রতিষ্ঠানগুলি। এই তালিকাভুক্ত সংস্থা

0: বা ব্যক্তিদের সম্পত্তি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে তবে তা বাজেয়াপ্ত করা হবে। মার্কিন বিদেশ মন্ত্রক কিউবার বিরুদ্ধে অভিযোগ করেছে, তারা খনিজ সম্পদ থেকে প্রাপ্ত আয় সাধারণ নাগরিকদের কল্যাণে ব্যয় না করে নিজেদের সামরিক পরিকাঠামো টিকিয়ে রাখার কাজে ব্যবহার করছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতরাতে টি-20 ক্রিকেট সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে আফগানিস্তানকে 127 রানে হারিয়ে ভারত 3-0 ব্যবধানে সিরিজ জিতেছে। টসে জিতে আফগানিস্তান প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায়। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে ভারত 7 উইকেটে 221 রান করে। জবাবে 14 ওভার 1 বলে মাত্র 94 রানে অল আউট হয় আফগানিস্তান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। তৃণমূল কংগ্রেস দলের নাম ও নির্বাচনী প্রতীককে কেন্দ্র করে তৈরি হওয়া বিবাদের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী বিধিনিষেধ জারি করেছে। দুপক্ষকেই নতুন নির্বাচনী প্রতীক ও নাম বেছে নিতে বলা হয়েছে। বিদেশ অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলের বিষয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে হবে। খবর এখনকার মতো এই পর্যন্তই।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম লোক শিল্পের আয়নায়, লিখেছেন রঞ্জন সেন। প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের পাশাপাশি আমাদের দেশে পরম্পরাগত শিল্পের বৈচিত্র্য কম নয়। দেশের প্রায় প্রতিটি জেলাতেই রয়েছেন নানান পরম্পরাগত শিল্প ও পেশার সঙ্গে যুক্ত মানুষজন। কামার থেকে কুমোর, মৃৎশিল্পী থেকে স্বর্ণকার, ভাস্কর থেকে দর্জি ইত্যাদি নানান বৃত্তিজীবী মানুষ সমৃদ্ধ করছেন আমাদের দেশের কারিগরি উৎকর্ষ ও অর্থনীতিকে। কিন্তু আমাদের গল্প কবিতায় বারবার ভেসে ওঠা কামার, কুমোর, ভাস্কর, স্বর্ণকারদের মতো বৃত্তিজীবী মানুষগুলি থেকে যান চোখের আড়ালে। কেন্দ্রীয় সরকারের প্রকল্প পিএম বিশ্বকর্মা এই পরম্পরাগত জীবিকার সঙ্গে যুক্ত থাকা কারিগর এবং শিল্পীদের স্বীকৃতি দিয়েছে। দেবশিল্পী বিশ্বকর্মার নামাঙ্কিত এই যোজনায় ধরা পড়েছে বাংলার লোকশিল্পী, কারিগর ও নানান বৃত্তিজীবী মানুষের এগিয়ে চলার ছন্দ। 2023 সালের 17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিনব এবং সম্ভাবনাময় প্রকল্পটির উদ্বোধন করেন। দেশের ঐতিহ্যবাহী কারিগর ও শিল্পীদের কাজগুলিকে আর্থিক সহায়তা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আরও উৎকর্ষে পৌঁছে দেওয়াই প্রকল্পের লক্ষ্য। এর ফলে দেশের পরম্পরাগত শিল্পী ও কারিগররা তাদের পণ্য পরিষেবা নিয়ে পৌঁছতে পারছেন বিশ্ববাজারে। বৃত্তিজীবী মানুষের আর্থিক ও পেশাগত অবস্থার উন্নতির জন্য এ ধরনের উদ্যোগ দেশে এই প্রথম। পশ্চিমবঙ্গেও এই বছর রাজ্য সরকারের সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে পিএম বিশ্বকর্মা যোজনা শুরু হচ্ছে। প্রকল্পের মূল সুবিধে হল জামানত ছাড়াই মাত্র 5% সুদে প্রথম ধাপে 1 লক্ষ এবং দ্বিতীয় ধাপে 2 লক্ষ টাকা ঋণ, মোট 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। পাশাপাশি কাজের উপকরণ ও সরঞ্জাম কেনার জন্য তাদের 15,000 টাকা করে দেওয়া হবে। এছাড়াও থাকবে প্রশিক্ষণের সময় প্রতিদিন 500 টাকা করে বৃত্তি বা স্টাইপেন্ড। প্রশিক্ষণ শেষে দেওয়া হবে সরকার স্বীকৃত সার্টিফিকেট। থাকবে ডিজিটাল লেনদেনের জন্য আর্থিক সহায়তা এবং পণ্যের বাজারজাতকরণের জন্য মার্কেট লিঙ্কেজ পাওয়ার সুবিধে। প্রকল্পের লক্ষ্য যেসব কারিগর ও শিল্পী গুরু শিষ্য পরম্পরায় কাজ করেন কিংবা ছোটখাটো সরঞ্জাম নিয়ে হাতের কাজের সঙ্গে যুক্ত তাদের সহায়তা করা। প্রথম পর্যায়ে প্রকল্পের আওতায় এসেছে 18টি পরম্পরাগত বৃত্তি বা জীবিকা। এর মধ্যে আছে ছুতোর, কামার, কুমোর, তাঁতি, রাজমিস্ত্রি, দর্জি, নাপিত, চর্মকার, রজক, মালাকার ইত্যাদি সম্প্রদায়। এই প্রচেষ্টার সঙ্গে আমাদের দেশের শিল্প ঐতিহ্য সংরক্ষণেরও একটা সম্পর্ক রয়েছে। এই ডিজিটাল সময়েও দেশের ঐতিহ্যবাহী পণ্যগুলির কদর বাড়ছে বিশ্ববাজারে। ভারতের পোশাক শিল্পী, কেশ শিল্পী, ভাস্কর, মৃৎশিল্পী, চর্মশিল্পী এবং পুষ্প শিল্পীরা এখন বিশ্ববাজারে তারিফ কুড়োচ্ছেন। আমাদের নগর নির্ভর যোজনায় গ্রাম ও গ্রামের নানান বৃত্তিজীবী সম্প্রদায়ের মানুষজন সবসময় গুরুত্ব পান না, অথচ পৃথিবীর মানুষ আমাদের দেশের লৌকিক ঐতিহ্য ও পরম্পরাকে সাদরে বরণ করে নিচ্ছেন। অভাবটা চাহিদার নয়, অভাব হল সঠিক পরিকল্পনার। পিএম বিশ্বকর্মা যোজনা এই অবস্থাকে বদলে দেবে। দেশ আবিষ্কার করবে ভারতের পরম্পরাগত কাজের উৎকর্ষ ও শক্তিকে। বাংলার প্রতিটি জেলায় রয়েছে নানান ধরনের ঐতিহ্য।

0: ঐতিহ্যবাহী পরম্পরাগত শিল্পের সঙ্গে জড়িত বহু মানুষ। কোনো জেলায় রয়েছে নৌশিল্পের ঐতিহ্য, আবার কোনো জায়গায় মৃৎশিল্পের। পৃথিবী জুড়েই মানুষ এখন নিজেদের পরম্পরাগত ঐতিহ্য ও কাজগুলির পুনরাবিষ্কারের দিকে ঝুঁকছে। সহায়তা না পেলে এই প্রচেষ্টা এগোবে না। পিএম বিশ্বকর্মা প্রকল্প আমাদের দেশের সম্ভাবনাময় অথচ উপেক্ষিত লোকশিল্প ও লৌকিক ঐতিহ্য বা পরম্পরাগুলির সঙ্গে যুক্ত মানুষের বেঁচে থাকা এবং এগিয়ে যাওয়ার পথকে আরো প্রশস্ত করবে। সমীক্ষা শেষ হল, এটি লিখেছেন রঞ্জন সেন।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, গানে গানে দ্বিতীয় পর্ব। এই পর্বে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছবির গান। প্রথমে আমার আমি, এই ছবিতে দ্বৈত কণ্ঠে সোমলতা ও অনুপম।

0: ഇവര്
1: অপরাজিতা তুমি ছবির গান শিল্পী শ্রেয়া ঘোষাল।

0: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন গানের ভেলা, আপনাদের সঙ্গে সুতপা চট্টোপাধ্যায়।
1: শুনুন শুনুন গানি গুনি।

যে হতি চমৎকার জগৎ।

কেউ বলেন তিনি ঋষি তুল্য, কেউ বলেন প্রাচ্য পাশ্চাত্য সঙ্গীতে দিকপাল। পিয়ানোবাদক হিসেবে পৃথিবীতে বিশিষ্টতমদের একজন। আর হেমন্ত মুখোপাধ্যায় তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, ও যে একজন প্রথম শ্রেণীর শিল্পী এ কথা কে না জানে। আমি বলবো, প্রথম শ্রেণীর ওপরেও যদি কিছু থাকে ও তাই। আমার পরম সৌভাগ্য যে আমি এরকম একজন সর্বভারতীয় প্রথম শ্রেণীর শিল্পীর স্নেহ লাভে ধন্য হয়েছি। তার সঙ্গে 12 বছরের বহু ঘটনার সাক্ষী থাকার সৌভাগ্য হয়েছে। কে বলেছেন? বলছেন হেমন্ত মুখোপাধ্যায়। যার সম্পর্কে বললেন তিনি আর কেউ নন, ভি বালসারা।

শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 অগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।

ভবন, P36 সিআর এভিনিউ, কলকাতা 700012। এই ঠিকানায় বেলা 12:30টায় গুগল মিটের ভিডিও কনফারেন্স মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয়ও উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30 সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর এভিনিউ, কলকাতা 700012 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে opmg_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। বিশদ জানার জন্য ADPS CS এর সঙ্গে টেলিফোন নম্বর 0332212050 অথবা 0332212612 অথবা 0332212500 এই নম্বরগুলিতে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে ডাক আদালত অথবা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি এই ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না।

মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ।

রামধনুই বটে, একেবারে সাত সুরে রামধনু রং আঁকতে পারতেন ভি বালসারা। আজকের গানের ভেলায় আমরা শুনছি ভি বালসারার সুর করা গান। অনুষ্ঠান শুরু করেছি সাবিনা ইয়াসমিনের গাওয়া গানে। এ গান রতন সাহা লিখেছিলেন আর সুর করেছিলেন ভি বালসারা। তারপরেই আমরা কাটে না সময় যখন আর কিছুতে এই গানটি শুনলাম হেমন্ত মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী মজুমদারের দ্বৈতকণ্ঠে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় ভি বালসারার সুরে। তৃতীয় গান অনুষ্ঠানে আমরা শুনেছি দেবপ্রসাদ চক্রবর্তীর কথায় ভি বালসারার সুরে, শ্রেয়া দত্তরায়ের কণ্ঠে। আর এই মাত্র আমরা যে গানটি শুনলাম, আমরা মুহূর্তে কতটা পিছিয়ে গেলাম, 1959 সাল, শ্যামল গুপ্তর কথায় বালসারাজি সুর করেছিলেন এ গান আর গেয়েছিলেন তালাত মাহমুদ। আজ আমরা শুনছি ভি বালসারা সুরারোপিত কিছু গান। আসব, কথা আছে অনেক বলার মতো, তার আগে একটি গান শুনে নি বনুশ্রী সেনগুপ্তর কণ্ঠে। এই গান মিল্টু ঘোষের কথায়, সুর অবশ্যই ভি বালসারা।

একটু পিছনে ফিরে যাই, একটু মানে বেশ অনেকটাই পিছনে। 1995 সাল, পূজোর সময়, দিনটা সম্ভবত পঞ্চমী। দক্ষিণ কলকাতার প্রিয়নাথ মল্লিক রোডে, ওই হাজরা এলাকায় একটা ফাংশন, পুজো প্যান্ডেলে ভি বালসারা স্বভাব অনুযায়ী পৌঁছে গেছেন নির্দিষ্ট সময়ের বেশ অনেকটা আগে। পুজো উদ্বোধন করবেন তৎকালীন রাজ্যপাল। রাস্তায় লাল কার্পেট পাতা হয়েছে, নো এন্ট্রি সব দিকে। ভি বালসারাজি তাকে অনেকটা দূরে গাড়ি থেকে নামতে হলো, কিন্তু তিনি নেমে গেছেন, কিন্তু ছটফট করছেন যে তার ছেলেরা তো ইনস্ট্রুমেন্ট নিয়ে আসছে, গাড়ি আটকে দিলে ওরা কিভাবে আসবে, এতটা রাস্তা তিনি তো পৌঁছে যাবেন। এবার রাস্তার মোড়ে দাঁড়িয়ে বিবালসারাজির একটা অভ্যেস ছিল, আপনারা সবাই জানেন, যে একটু টেনশান হলেই তিনি দাঁত দিয়ে নখ খুঁটতেন, সেরকম শুরু করে দিয়েছেন। এবার যথারীতি সিকিউরিটি, পুলিশ সবাই গাড়ি আটকে দিয়েছে। তো ভি বালসারা খুব অনুরোধ করছেন যে একটু দেখুন না, কিছু করা যায়, আমার তো এখানেই অনুষ্ঠান, আমার ছেলেরা আটকে গেলে, গাড়ি আটকে গেলে ওরা এত ইনস্ট্রুমেন্ট নিয়ে আসবে কী করে। তো বালসারাজির অনুরোধে

পুলিশ একটা একটুখানি সহৃদয় হলো। তারা বলল যে ঠিক আছে, মিউজিশিয়ানরা সবাই গাড়ি থেকে নেমে যাবে, ইনস্ট্রুমেন্ট নিয়ে গাড়ি যাবে, চালক গাড়ি নিয়ে যাবে, আর ইনস্ট্রুমেন্ট নামানোর জন্য দু একজন গাড়ির পিছন পিছন যাবে, কিন্তু গাড়িতে কাউকে বসতে দেওয়া যাবে না। বলসারাজি বললেন, ঠিক আছে তাই হবে, আমি তো হোটেল মে খানেওয়ালা, ফুটপাথ মে সোনেওয়ালা, আমার আবার অসুবিধে কী, যা বলবেন তেমনই হবে। অসুবিধে কিছুই ছিল না, কিন্তু সেই মুহূর্তে একেবারে কনভয় হুটার বাজিয়ে লাল কার্পেটের ওপরে চলে এলো রাজ্যপালের কনভয়। এবার ওয়াকি টকি হাটে হাতে সব পুলিশেরা ফুটপাথের মানুষদের সরিয়ে দিচ্ছে, সরে যান সরে যান। আর ওই সরে যান সরে যান করছেন, তখন বিবাল স্যারের বয়স 73 বছর, তিনিও ছুটছেন তার গাড়ির পিছন পিছন, যে তার গাড়িতে ইনস্ট্রুমেন্ট রয়ে গেছে, ছুটতে গিয়ে পড়ে গেছেন পুলিশের ধাক্কায়। না, কেউ তাকে ধাক্কা মেরে ফেলেনি, হুড়োহুড়িতে হুটোপাটিতে তিনি পড়ে গেছেন, এবং পড়ে গেছেন তার সহ মিউজিশিয়ান, তিনিও গাড়ির সঙ্গে সঙ্গে দৌড়চ্ছিলেন ইনস্ট্রুমেন্ট নামাবেন বলে, তিনিও পড়ে গেছেন। এবারে আশপাশে যারা লোকরা ছিলেন তারা জামা ধরে বলসারাজিকে টেনে তুললেন। দৃশ্যটা ভাবুন একবার, যে বলসারা 73 বছর বয়স, তিনি মাটিতে পড়ে গেছেন, তাকে তোলা হচ্ছে। এবারে রাজ্যপাল বলে কথা, তিনি এসেছেন, তার তার একটা পুলিশের নিরাপদ বেষ্টনী থাকবে, সেটাও খুব স্বাভাবিক। তিনি এলেন এবং ফিরেও চলে গেলেন, এবং সঙ্গে সঙ্গে লাল কার্পেট তুলে ফেলা হলো। এরপর উদ্যোক্তাদের নজর পড়ল বিবাল সারার দিকে, তাকে নিয়ে বসানো হলো এক অভিজাত পরিবারের বৈঠকখানায়। সেখানে তখন সবাই রাজ্যপালের এই আশা এই এই সব নিয়ে আলোচনা হচ্ছে, চা কফি, কেউ ঠান্ডা খাচ্ছেন, কেক বিস্কুট মিষ্টি, এমন সব আরও কিছু সুখাদ্যও সেখানে ছিল, সেই সব নিয়েই সবাই ব্যস্ত। আর রাজ্যপালের আসা যাওয়া, তার উপস্থিতি, তার কথা, এই এই এটাই তখন খুব আলোচনার বিষয় চলছে সেই মুহূর্তে। তখন বিবাল সারা সেখানে বললেন যে দেখুন, আমার আমন্ত্রিত শিল্পীদের রাস্তায় এভাবে নামিয়ে দেওয়া হলো, সবই ঠিক আছে, কিন্তু এই পর্যন্ত সবে বলেছেন। উত্তেজিত হয়ে গেলেন উদ্যোক্তাদের মধ্যে কেউ কেউ, একজন তো খুবই উত্তপ্ত হয়ে গেলেন, রেগে গিয়ে তিনি ইংরেজিতে বলতে থাকলেন, বাট মিস্টার বলসারা, ইউ আর টু আর্লি টু কাম হিয়ার। বিবাল সারা বললেন, হ্যাঁ ঠিকই, আমার আইটেম 8:00, আমি 7:00 এসে গেছি, ভুলই হয়ে গেছে। সেই ফাংশন শুরু হয়েছিল 8:45। জানালা বারান্দা রাস্তা নিমেষে ভরে গিয়েছিল, অতিবৃদ্ধ বৃদ্ধারাও সেখানে এসে পৌঁছেছিলেন। যখন বলসারাজি অনুষ্ঠান শুরু করলেন, সবাই একেবারে স্থানু মুগ্ধ। ফাংশন শেষে বলসারাজি শুধু একটাই কথা বলেছিলেন, শিল্পীদের জীবনটাই এমন। মানবেন্দ্র মুখোপাধ্যায়। রম্যগীতি শ্যামল গুপ্তর কথা।

যখন বিমল স্যারের 73 বছর বয়স, সেই সময়ের কথা বললাম। এবারে অনেকটা এগিয়ে যাব, যখন বয়স মাত্র 6 বছর। সেই 6 বছর বয়সে তিনি প্রথম গায়ক হিসেবে মঞ্চে আসেন এবং সেই জায়গাটা ছিল বম্বে, এখনকার মুম্বাই, 1928 সালের নভেম্বর মাস। প্রথম মঞ্চে এলেন হাজার হাজার দর্শকের সামনে, কিন্তু এতটুকু নার্ভাস হননি। বয়স মাত্র 6, কিন্তু পা হারমোনিয়াম নিজেই বাজিয়ে গান গেয়েছিলেন এবং সেই গান তাকে শিখিয়েছিলেন তার মা। অনুষ্ঠানটি ছিল বিমল স্যারের বাবার স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সেই প্রথম দর্শক অডিয়েন্স সম্পর্কে তার মনের মধ্যে একটা অনুভূতি তৈরি হলো। গান সম্বন্ধে যে ঠিক অনেকটা উৎসাহ বা ভালোবাসা ছিল তা নয়, কিন্তু যে কোনো কারণেই হোক, সবাই ভাবতেন, তার আশেপাশে সবাই, যে তিনি একজন দারুণ প্রতিভাবান। তিনি সেই সময়টায় গান শিখছেন খেলার ছলে, যেহেতু বাড়িতেই গানের ক্লাস হচ্ছে, তিনিও খেলার ছলে সেগুলো শিখে নিচ্ছেন। বাবা কিন্তু গানের গাও জানতেন না এবং বিমল স্যারা নিজে বলেছেন যে আমার বাবা একেবারেই অসঙ্গীতজ্ঞ ছিলেন। তিনি ছিলেন একজন কঠোর আদর্শবাদী স্কুল শিক্ষক, কিন্তু এখানেও একটা মজার বিষয় যে কোনো রকম একাডেমিক কোয়ালিফিকেশন কিন্তু ছিল না, কিন্তু বাবা যে আদর্শবাদী স্কুল শিক্ষক ছিলেন, এই স্কুল শিক্ষক হওয়ার জন্য যে একাডেমিক কোয়ালিফিকেশন দরকার তা কিন্তু ছিল না, কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে বাস্তব সব কিছু সম্বন্ধে অপরিসীম জ্ঞান এবং অভিজ্ঞতা। এই যে বিমল স্যাররা ছোটোবেলায় খেলার ছলে গান শিখতেন, সেটা বাবার একেবারে পছন্দ ছিল না, কিন্তু মা খুব আগ্রহ নিয়ে ছেলেকে গান শেখাতেন। আর বিমল স্যারও ছোট্ট বিমল স্যাররা সেই স্রোতে ভাসতে থাকতেন, কারণ একটা জিনিস তার ছোটোবেলা থেকেই ছিল যে শুনে শুনে খুব সহজে একটা জিনিস তিনি আয়ত্ত করে নিতে পারতেন। কিন্তু ওই একটা মনে হতো কেউ যেন তাকে একটা ঠেলছে আর তিনি এগোচ্ছেন, তিনি নিজে নিজে যে এগোচ্ছেন এই বোধটা তার মধ্যে তখনও একেবারেই ছিল না, বা এগোতে হবে এই ইচ্ছেটা তাগিদটাও তখনও ছিল না। কখনো তিনি গান করছেন, কখনো শর্ট হ্যান্ড টাইপিং শিখছেন, আবার কখনো পার্সিয়ান ভাষা শিখছেন, আবার কখনো কখনোই সব কিছু একসঙ্গে করছেন, আবার কখনো কিছুই করছেন না।

অনেক কিছু করছেন, কিন্তু কোনোটাই যে তাকে একেবারে প্রবলভাবে আকর্ষণ করছে যে হ্যাঁ এটাই আমাকে করতে হবে, এটার মধ্যেই থাকতে হবে, তা নয়। শুধু করছেন, করে যাচ্ছেন, ওই কিছুটা জ্যাক অফ অল মাস্টার অফ নান, এই বাক্যবন্ধটা তিনি নিজেই নিজের সম্পর্কে প্রয়োগ করেছেন। এবার কখনো আবার তিনি উচ্চাঙ্গ সঙ্গীতে মনোনিবেশ করছেন, আবার কখনো মনে হচ্ছে না লঘু সঙ্গীতটাই তাকে শিখতে হবে। ওদিকে আবার ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, জ্যাজ মিউজিক, এসব কিছুর মধ্যে কোনো একটা সময় তিনি ডুবে থেকেছেন। জীবনের এক একটা পর্বে, এক একটা ফেজে তিনি এই রকম এক একটা বিষয়ের মধ্যে নিমগ্ন হয়েছেন, সব কিছু শিখেছেন, বা বলা ভালো অনেক কিছু শিখেছেন, কোনোটাই গভীরভাবে তিনি করতে চাননি, করার সেই তাগিদটা ভিতরে অনুভব করেননি। উত্তাল সাগরে টলায়মান একটা নৌকোর মতন, একবার এদিকে হেলছেন, একবার ওদিকে হেলছেন, একবার সেদিকে হেলছেন, কিন্তু খুব গভীরভাবে না করলেও এই যে বিভিন্ন দিকে তিনি কিছুটা হলেও রাস্তা হেঁটেছেন, পথ চলেছেন, সেটাই পরবর্তী জীবনে তার বিরাট সম্পদ হয়ে দেখা দিয়েছিল তার জীবনে। আরও কথা বলবো, কিন্তু তার আগে গান তো অবশ্যই শুনব। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া গান আমরা একটু আগেই শুনেছি শ্যামল গুপ্তর কথায় ভি বালসারা সুরে। এবারের গানের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, 1976 সালের রেকর্ডের গান, এটিও লিখেছেন শ্যামল গুপ্ত।

ছেলেবেলার আরও একটি ঘটনার কথা একটু মনে করাই, বেশ মজার একটা ঘটনা। বলেছি আগে যে বিবাল সারাজির বাবা একটি স্কুলে শিক্ষকতা করতেন, সেই স্কুলের একটি অনুষ্ঠানের ঘটনা। বালসারাজি এবং তার ছোট বোন একসঙ্গে গান গাইছেন, বিবালসারা হারমোনিয়াম বাজাচ্ছেন আর দুজনে মিলে গাইছেন, ভাই বোন দুজনে গাইছেন। প্রথম অন্তরা গাওয়া হয়ে যাওয়ার পর আস্থায় গিয়ে আবার পরের অন্তরা যখন গাইবেন, তখন ছোট বোন একেবারে ভুলেই গেছে যে প্রথম অন্তরা গাওয়া হয়ে গেছে। বিবালসারা যখন দ্বিতীয় অন্তরা গাইছেন, ছোট বোন সে নিজের খেয়ালে প্রথম অন্তরা গেয়ে যাচ্ছে। দাদা গাইছেন দ্বিতীয় অন্তরা, বোন গাইছে প্রথম অন্তরা, এবং কেউই কিন্তু থামছে না। বালসারাজির বিবালসারার মনে হচ্ছে, না আমি তো ঠিক গানই গাইছি, আমি কেন থামব। আর ছোট বোন মনে করছে, না না এটা তো গাওয়া হয়নি, আমি বা কেন থামব। যার ফলে দুজন দুরকম অন্তরা গাইছেন এবং কেউই থামছেন না। শুধু থামছেন তো নাই, মানে পরস্পর পরস্পরের চেয়ে আরও জোরে গিয়ে, মানে সবাই নিজের নিজের গলাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছেন। ছোটবেলার একটা মজার ঘটনা, বিবালসারা নিজেই লিখেছেন বিভিন্ন জায়গায়। ১৯৩৬ সালে বালসারাজি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করেন, তখন তার ১৪ বছর বয়স। সেই ১৪ বছর বয়সে তিনি স্কুল জীবন পার করলেন, এবং সেই সময় তখন তিনি মোটামুটি একজন হাফ ট্রেন্ড মিউজিশিয়ান, এটা বলা যায়। বহু যন্ত্রই তখন তিনি বাজাচ্ছেন, তাতে চর্চা করেছেন, তালিম নিয়েছেন, গানও গাইছেন। তাছাড়াও হারমোনিয়াম, বেহালা, জলতরঙ্গ, কাষ্ঠতরঙ্গ, ম্যান্ডোলিন, এমন আরও অনেক কিছু তখন তিনি বাজাচ্ছেন। স্কুল জীবন থেকেই মাথার মধ্যে এত রকম পোকা কিলবিল করত যে হারমোনিয়াম থেকে কত রকম কায়দা বার করা যায়, সেই চেষ্টা ওই স্কুল জীবন থেকেই তিনি করে যেতেন। এর জন্য তিনি বম্বের একজন ফিজিক্যাল কালচারিস্ট শ্রী টেমুরাস সরকারি তার কাছে কৃতজ্ঞ ছিলেন। তিনি ওই সময়টায় ব্যায়ামও করতেন, আর এই ফিজিক্যাল কালচারিস্টের তিনি ছাত্র ছিলেন। তিনি প্রায়শই পাশ্চাত্যের ওয়ালজ আর টাঙ্গোজের রেকর্ড দিয়ে সেগুলোকে হারমোনিয়ামে তুলে দিতে বলতেন। এবার কয়েকবার বাজানোর পর বিবাল স্যারা সেগুলো ধরে ফেলতেন, তখন দুহাতে একটা জিনিস তিনি বুঝেছিলেন যে হারমোনিয়াম দুহাতে বাজানো সম্ভব। বাঁ হাতে একটা তাল রাখতে হবে আর ডান হাতে মূল গানের সুর বাজাতে হবে। পরবর্তীকালে এই বিষয়টাকেই তিনি ফুট হারমোনিয়ামে তুলে নিয়ে তিনি নানান অনুষ্ঠানে বাজাতেন, পিরামিডস, মাস ড্রিল এসবের সঙ্গে। কথা তো বলতে শুরু করলে শেষ হবার নয়, অনেক অনেক অনেক কথা, সবটা তো শুনে ফেলতে পারবো না আজ। কিছুটা আজ শুনলাম, কিছুটা আবারও শুনব। তার আগে শুনব অপরেশ লাহিড়ির গাওয়া এই একটি অতি বিখ্যাত গান, সত্যি অতি বিখ্যাত গান, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায়। আসুন শুনি।

লাইন লাগিয়ে কত কত গান যে রেখে দিয়েছি যে সব আপনাদের শোনাতে হবে, এবং সেই সঙ্গে লাইন দিয়ে পরপর পরপর একের পর এক ঘটনা, একের পর এক বলার মতন কথা মনের মধ্যে একেবারে হুমড়ি খেয়ে পড়ছে। কিন্তু কথা বললে গান শোনা হবে না, আর গান শুনলে কথা বলা হবে না, তাই সমঝোতা করে গান দিয়েই শেষ করি অনুষ্ঠান। শিল্পী আলপনা বন্দ্যোপাধ্যায়, রম্যগীতির গান একটি, শ্যামল গুপ্তর কথা।

গানের ভেলা আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন যুববাণীর অনুষ্ঠান উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় এবং শ্রীপর্ণা পাল।

মগজ মিটার। মগজ মিটার।

0: And I guess আমাদের শ্রোতা বন্ধুরা আজকের জন্য রেডি, এবং মানে আজকের যদি ইন্ট্রোডাকশন আলাদা করে দিতে হয় ঠিক আছে, তাহলে হয়ে গেল ঠিক আছে।
1: না আজকের ইন্ট্রোডাকশন আমরা দেব না, আজকের ইন্ট্রোডাকশন বন্ধুরা নিয়ে অলরেডি রেডি হয়ে একদম বসে আছে, কারণ আমি বলেই দিয়েছিলাম যে ব্রেন সেল গুলোকে ঝটপট ঝাড়িয়ে নিয়ে একদম একদম আজকের জন্য রেডি হয়ে থাকো।
0: ওই ওই এআই রিলস গুলো দেখে দেখে তো ব্রেনটা রট হয়ে গেছে ঠিক আছে, ওই আমি পেঁয়াজ থেকে শুরু করে আমি রসুন এইগুলোর বাইরে বেরিয়েও একটা একটা সুন্দর দুনিয়া আছে, সেই দুনিয়াতেই আমরা বিলং করি, সেই দুনিয়াটাকে নিয়ে এনজয় করব। আজকে মগজ মিটার আবারও রয়েছি আমি ব্রতদীপ, আমার সঙ্গে শ্রীপর্ণা,
1: আমি শ্রীপর্ণা, আর আমাদের
0: আজকে তোমাদের মগজে মিটারই লাগাবো ঠিক আছে,
1: সেই মিটারের পারদ চড়বে, বাড়বে, কমবে, ঠিক হবে, ভুল হবে, শব্দ, গান, কথা সব নিয়ে একদম মানে প্রশ্ন ঝাঁকে ঝাঁকে কোয়েশ্চেন মার্ক দেখবে ছুড়ে ছুড়ে দিচ্ছি তোমাদের দিকে, সেই কোয়েশ্চেন মার্কে তোমরা একটা উত্তর মার্ক দিয়ে তোমরা আমাদের দিকে ছুড়ে ছুড়ে দেবে।
0: এন্ড আমি জানি, আমি জানি আমাদের শ্রোতা বন্ধুরা মানে কোমর বেঁধেই নেমে আছে, বলবে ওনার মানে আমাদের শ্রোতা বন্ধু
1: আমরা প্রশ্ন করার সাথে সাথে তোমরা চলে আসবে,
0: এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যৌবনী কলকাতা সেখানে এসে আজকের একটা পোস্টার রয়েছে মগজ মিটারের, সেই মগজ মিটারের কমেন্ট বক্সে চলে এসো, আমরা পরে লাইভ আসবো সেটাও খুব যৎসামান্য সময়ের জন্য, কিন্তু আমরা আজকে ফোকাস করছি এই বেশ কিছু প্রশ্ন উত্তর, এবং তোমাদের জন্য যেমনটা তোমরা জানো যে প্রথম রাউন্ড কি, সেই প্রথম রাউন্ডেই আমরা যাব, মনোনিবেশ করব, আমি কে মানে আমি তো ব্রতদীপ, আমার সঙ্গে শ্রীপর্ণাও রয়েছে, কিন্তু রাউন্ডটার নাম আমি কে,
1: রাউন্ড আমি কে তোমাদেরকে বলতে হবে, সেই সেই ব্যক্তিটিকে,
0: সেই ব্যক্তিটিকে। বেশ তাহলে আমরা প্রথম রাউন্ডের ঠিক আছে প্রথম যে রাউন্ড সেই রাউন্ডের প্রথম ক্লুটা দিয়ে দিই, দিলেই মানে দিলেই বলবে যে এটা কেমন ক্লু, মানে এটা তো অনেকেই হতে পারে। আচ্ছা প্রথম ক্লুটা হচ্ছে আমি কে রাউন্ডের, আমি ভারতের একজন কিংবদন্তি ক্রীড়াবিদ, নাও বোঝো ঠেলা।
1: এই ক্লুটা খুব বাজে ক্লু আমি জানি, মানে ব্রতদীপ এমন একটা ক্লু বলেছে আমি ভাবছি যা এই ক্লুটা মানে বললে তো বন্ধুরা কেউ বলতেই পারবে না উত্তর।
0: ইয়েস
1: তো এই প্রথম ক্লুটার সঙ্গে সঙ্গে একটা বোনাস ক্লু দিয়েই দিই, কারণ এই ক্লুটা খুব কমন,
0: না না দেখি না আমি চাই শ্রোতা বন্ধু কি বলছে আমিও দেখতে চাই, প্রথমটা তো একটু তুক্কাই লাগাতে হবে না,
1: এই মানা আমি বোনাস ক্লু দেব বলেছি,
0: না না না আমরা তো তার ঠিক আছে পরেরটা আমরা দেব।
1: হ্যাঁ আচ্ছা, ছোটবেলায় এই ক্রীড়াবিদের মানে আমার স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়া, অনেকটা মানে তোমরা মোটামুটি ফিল্ডটা ছোট করে নিলে, এইবার উত্তরটা দাও না, তাও কিন্তু ছোট হলো না ব্রতদীপ, একটু ভাবলে কিন্তু বোঝা যাবে যে অনেক ক্রীড়াবিদই রয়েছেন যারা সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখেছিলেন, ভাবো বলো ঝটপট চলে এসো ফোন লাইনে,
0: এবং আমাদের কমেন্ট বক্সও কিন্তু তোমাদের জন্য খোলা রেখেছি, আমাদের টেলিফোন লাইন রয়েছে খোলা, দেখি বন্ধু কি বলছে, হ্যালো কে বলছো,
1: ফোন করে চলে গেলে হবে,
0: হ্যাঁ ফোন করে চলে গেলে হবে না, আমরা কিন্তু অপেক্ষা করছি তোমাদের কমেন্টসে। আরও একবার বলি, বোনাস ক্লুও পেয়ে গেছো তোমরা, আমি ভারতীয় একজন কিংবদন্তি ক্রীড়াবিদ, ছোটবেলায় আমার স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়া,

0: আমাদের টেলিফোন লাইনে বন্ধু বন্ধু কি বলছে শুনি। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো?
1: হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো।
2: নমস্কার, আমি সাহেব ঘোষ বলছি, মালদা থেকে।
1: হ্যাঁ স্যার, উত্তরটা
2: খুব সুন্দর প্রশ্ন, কিন্তু মানে গুলিয়ে যাওয়ার চান্সটা একদম হাই লেভেল।
0: আমি একটা কথার মাঝে অনেক কিছু বলে দিতে
1: পারবো। তুমি এই যে গানের লাইনটা শোনালে, গানের লাইন শুনে আমার যে কতগুলো মানে ক্লু মাথায় আসছে।
0: আসলে আসলে কিন্তু আমাদের অলরেডি অনেক উত্তর এসেছে কমেন্ট বক্সে। হ্যাঁ আমরা,
1: হ্যালো
0: কে বলছো, কোথেকে বলছো? হ্যাঁ নমস্কার, কে বলছো, কোথেকে বলছো?
3: বেশ ভট্টাচার্য, উত্তরটা গেস করছি।
0: হ্যাঁ হ্যাঁ,
3: ধ্যানচাঁদ সিং।
1: আচ্ছা বেশ বেশ, শুনতে থাকো। দুটো উত্তর পেলাম আমরা, হরভজন সিং, ধ্যানচাঁদ।
0: কমেন্ট বক্সে অনেক উত্তর এসেছে, ঠিক আছে। বাবা ভালো লাগছে বেশ, ঠিক আছে। সৌমেন দাস বলছো মিলখা সিং, জিম সাহা বলছো মহেন্দ্র সিং ধোনি, দীপায়ন শতপতি বলছো মহেন্দ্র সিং ধোনি ফ্রম দীপায়ন শতপতি, ওকে। দিব্যেন্দু ভট্টাচার্য বলছো মহেন্দ্র সিং ধোনি, প্রশান্ত ধক বলছো উত্তর মিলখা সিং, ওকে ওকে ওকে। আমরা অনেক উত্তর পেয়েছি, ঠিক আছে। লেস্ট আমরা পরে পরবর্তী ক্লুতে চলে যাই নাকি? না, পরবর্তী ক্লুয়ে যাওয়ার আগে আরো একটি কমেন্ট এসেছে। এম এস ধোনি কমেন্টটি করেছো, রিমু মুখার্জি, রিট্টু, হিমাংশু বিশ্বাস, এম এস ধোনি বলছো, নিবেদিতা চক্রবর্তীও বলছো মহেন্দ্র সিং ধোনি।
1: আচ্ছা চটপট তাহলে একটা ফোনও নিয়ে নিই, ফোন লাইনে বন্ধুরা রয়েছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
0: না, বন্ধুর সঙ্গে যোগাযোগ করা গেল না, অসুবিধা নেই।
1: অসুবিধা নেই, তোমরা আসতে থাকো ফোনে,
0: একদম 0332107325 এই নাম্বারে রয়েছে তোমাদের জন্য খোলা। আর হ্যাঁ, পরবর্তী ক্লুতে যাওয়ার আগে শেষ টেলিফোন। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো? না, বন্ধুর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। বেশ, আমরা পরবর্তী ক্লুতে যাব। পরবর্তী ক্লু হচ্ছে, জীবনের মোড় ঘুরে যায় যখন আমি দৌড়ের জগতে পা রাখি। এইখানে অনেকটা শর্টলিস্ট করা গেল কিন্তু, ঠিক আছে।
1: তুমি স্পোর্টস গুলো আর বলছি না, ঠিক আছে, চলো ফোন লাইনটা দেখি।
0: ফোন লাইনটা দেখি আমরা।
1: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
4: নমস্কার দাদা, আমি বরগাছিয়া গুজাপুর পার থেকে প্রশান্ত ধর বলছি।
1: হ্যাঁ প্রশান্ত, বলো উত্তরটা বলো।
0: মহেন্দ্র সিং ধোনি, মানসী দাস বলছো ধোনি, অমিতাভ শেঠ বলছো মিলখা সিং। একদম আমাদের তাহলে শেষ ক্লুতে চলে যাবো। এবার শেষ ক্লুতে যাওয়ার আগে একটা টেলিফোন নেবো আমরা বন্ধুর থেকে। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো?
1: হ্যালো
5: হ্যালো,
1: হ্যাঁ শোনা যাচ্ছে, কে বলছো, কোথা থেকে বলছো?
5: আমি কুমানন্দি মেওয়াজি থেকে বলছি।
0: হ্যাঁ বলো।
5: হ্যাঁ, উত্তরটা ফ্লাইং সিক মিলখা সিং।
0: আন্তর্জাতিক আমার জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে একটি জনপ্রিয় সিনেমা। ইয়েস, একদম। আমরা মানে একটা জোরে হাততালি তো দিতেই পারি, মানে আমি মনে করি আমাদের বন্ধুদের জন্য যারা যারা উত্তরটা দিয়েছো, উত্তরটা কি হতে পারে?
1: উত্তরটা হচ্ছে অবশ্যই ফ্লাইং সিক মিলখা সিং।
0: একদম,
1: আর তাই তোমাদের জন্য জোরে হাততালি। আর এই আমি কে রাউন্ডে, আমি কে রাউন্ডের প্রথম প্রশ্নে সবাই মোটামুটি সেঞ্চুরি,
0: মানে
1: সেঞ্চুরি না, এখানে আমি সেঞ্চুরি বলতে পারবো, এখানে বলতে পারবো যে ওই পুরো ট্র্যাকটা রান করে সবাই চলে এসেছে।
0: একদম একদম একদম। নিবেদিতা চক্রবর্তী, রিমো মুখোপাধ্যায়, প্রবাল মহাপাত্র, সরোজা শাসমল, দীপায়ন শতপতি, সায়নী চক্রবর্তী, বাবাই সায়নী চক্রবর্তী, শুভদীপ মাইতি, সৌভিক সরকার, অভি, অমিতাভ শেঠ প্রমুখ, অনেকে অনেকে
1: অনেকে সব বন্ধুরা কমেন্ট সেকশনে, যারা ফোন লাইনে আসেনি তারা কমেন্ট সেকশনে একদম মানে সবাই মিলে সঠিক উত্তর দিয়েছো।
0: একদম। এর পর পরবর্তী আমি কেতে যাব। আমি কেতে মানে যাওয়ার আগে তোমাদেরকে একটা ক্লু দেব, ক্লু দিয়ে যাব আমরা একটি গানে, ঠিক আছে? তোমরা ততক্ষণ দেবে উত্তর, দেখা যাক কি উত্তর হতে পারে। চলো, আমাদের দ্বিতীয় আমি কে রাউন্ডের প্রথম ক্লুটি হচ্ছে, আমি ভারতের একজন বিখ্যাত বিজ্ঞানী, আমি ছোটবেলায় পাইলট হতে চেয়েছিলাম।
1: এই ছোটবেলার স্বপ্ন, ছোটবেলার আমি ছিলাম, আমি এই মুহূর্তে মানে ভারতের একজন বিখ্যাত বিজ্ঞানী, এবং আর সেই স্বপ্ন নিয়ে স্বপ্নের একটা গান হলে কেমন হয়, মন্দ হয় না? ব্রতদীপ এদিকে কিন্তু খুব এক্সাইটেড গানটার জন্য, গানটা তোমাদের জন্য রইলো। এই ক্লুটা তোমরা ভাবতে থাকো, আর পরে ক্লু নিয়ে আমরা ফিরছি।
0: তোমরা কমেন্ট করতে থাকো।

0: মগজ মিটার।
1: আমরা অনেক উত্তর পেয়েছি, মানে এত উত্তর বাবা রে বাবা,
2: কমেন্ট সেকশনটা পুরো একদম ওই ফ্লাডেড বলে না, ভরে গেছে
1: কাইন্ডা
2: কমেন্ট সেকশনে উত্তরের বন্যা
1: একদম। আমরা তাও মানে আমরা কিন্তু বলিনি ওটাই সঠিক উত্তর, ঠিক আছে আমরা বলেছি উত্তর পেয়েছি।
2: কাজ করি তাহলে, আমরা একটা ক্লু দিয়ে দিই,
1: আমরা এরপরে একটা ক্লু দিয়ে দেব।
2: ছোটবেলায় আমি পাইলট হতে চেয়েছিলাম, এটা দিয়ে আমরা শেষ করেছিলাম গানে যাওয়ার আগে। পরে মহাকাশ ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়ে যাই।
1: এটা কিন্তু একটু ট্রিকি, মানে আমাদের হতেও পারে, মানে আমি জাস্ট বলছি যে মানে আপাত দৃষ্টিতে আমাদের কাছে যেটা মনে হয় এটা, এটা নাও হতে পারে, আবার এটাও হতে পারে, উই ডোন্ট নো, আমরা জানি না। তবে আমাদের কাছে উত্তর এসেছে, তা মানে যারা একই উত্তর দিয়েছো সে তাদের নামগুলো একবার আমি বলি। অমিতাভ শেঠ, প্রশান্ত ধক, বাবাই চক্রবর্তী, দীপায়ন শতপথী, সাগর সাহা, প্রবাল মহাপাত্র, সৌরজা শাসমল, সৌভিক সরকার, অভি দিব্যেন্দু ভট্টাচার্য, সৌমেন দাস, সায়নী চক্রবর্তী, হিমাংশু বিশ্বাস, মানসী দাস সেন, রিমো মুখোপাধ্যায়, মিন্টু দালাল, মৌমিতা রক্ষিত, ঝিম সাহা, শর্মিষ্ঠা মোদক, শুভদীপ মাই।

0: दिया का विशेष संकल्प।
1: मेरे सपनों का भारत चित्र सेवा में छात्र छात्राओं के लिए ड्राइंग और अन्य प्रतियोगिताओं का आयोजन होगा।
0: नमो सेवा लाभार्थियों की अनकही कहानी में नाट्य और सांस्कृतिक प्रस्तुतियों के माध्यम से जन कल्याण की कहानियां सामने आएंगी।
1: आंगन मिलन सेवा के माध्यम से आंगनवाड़ी केंद्रों में पोषण, स्वास्थ्य और महिला केंद्रित जन कल्याण कार्यक्रमों में जन भागीदारी को बढ़ावा दिया जाएगा।
0: और सेवा की कहानी के माध्यम से लाभार्थियों के वास्तविक अनुभव और प्रेरणादायक कहानियां वीडियो रील्स के जरिए लोगों तक पहुंचेंगी।
1: 7 अक्टूबर को सेवा ज्योति कलश यात्रा के माध्यम से गठन होगा विकसित भारत 2047 का संकल्प, जिसकी अगुवाई करेंगे भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी।
0: इसके साथ ही सेवा में योगदान, सेवा सेतु अभियान, सेवा के रंग देश के संग और सेवा फर्स्ट इनोवेशन चैलेंज जैसे अनेक जन कल्याण मूलक कार्यक्रम भी आयोजित किए जाएंगे।
1: ये सभी कार्यक्रम जन भागीदारी, सेवा, इनोवेशन, जन कल्याण और देशभक्ति को और आगे बढ़ाने का एक प्रयास है।
0: आइए सेवा के संकल्प से जुड़े देश प्रेम की इस पहल में अपना योगदान दें।
1: पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
2: एंड आमरा जावर आगे অনেক উত্তর পেয়েছি যেমনটা বলছিলাম আর কি। এরপরে আমরা কিছু টেলিফোন নেব।
3: হ্যাঁ, ফোন লাইনটা দেখি এবার, বন্ধুদেরকে অনেকক্ষণ ওয়েট করাচ্ছি আমরা।
2: একদম একদম একদম।
3: হ্যালো,
4: হ্যালো,
3: হ্যাঁ হ্যালো।
5: সবার উপরে মানুষ সুস্থ, তার উপরে নাই, এপিজে আব্দুল কালাম।
2: বেশ, আপনার নামটি?
3: দীপায়ন
2: সৎপতি বলছো, বিক্রম সারাভাই ফ্রম দীপায়ন সৎপতি। আচ্ছা, একটু চেঞ্জ হলো মনে হচ্ছে। ওকে,
3: এই যে তুমি বলছিলে না সবসময় যেটা দেখছি সেটাই সত্যি হবে, এরকম কোনো মানে নেই।
2: আমরা এবার ফাইনালি একটি কল নিয়ে আমরা তারপরে উত্তরটি বলছি, চলো।
3: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
2: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
5: আমি দেবশঙ্কর মাইতি বলছি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
3: হ্যাঁ, উত্তরটা?
2: উত্তরটা,
5: হ্যাঁ, উত্তরটা হবে এপিজে আব্দুল কালাম।
2: এপিজে আব্দুল কালাম, বেশ।
3: তাহলে প্রতিদিব
2: উত্তরটা আমি শেষ ক্লুটা দিয়েই উত্তরটা আমরা দিয়ে দিই না হয়। শেষ ক্লুটি হচ্ছে, ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছি, নান আদার দেন এপিজে আব্দুল কালাম স্যার। আমাদের সকলের প্রিয়, আমাদের মানে নয়নের মনি বললেও ভুল বলা হবে না আসলে।
3: আর তাই তোমাদের জন্য এই উত্তরেও, তোমাদের যারা যারা সঠিক উত্তর দিয়েছো তাদের জন্য একটা জোরে হাততালি।
2: টেলিফোন লাইনে চলে আসতে পারো 0332217325, অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা, যুববাণী কলকাতার আজকের যে পোস্টারটি রয়েছে সেই পোস্টারের কমেন্ট বক্সে চলে এসো। অলরেডি তোমরা চলে এসেছো বলাই বাহুল্য, সেটা বলতে হচ্ছে না আলাদা করে। কিন্তু যারা এখনো আমাদেরকে শুনছো কিন্তু আসিতেছো না, চলে এসো নির্দ্বিধায়। এবং যারা যারা ডক্টর এপিজে আব্দুল কালাম উত্তর দিয়েছো,
3: সঠিক উত্তর দিয়েছো তোমরা,
2: বেশ, যেমনটা বললো আর কি শ্রীবর্ণা, আমরা এবার আমাদের পরবর্তী রাউন্ড অর্থাৎ কুইজ রাউন্ড, প্রশ্ন উত্তর পর্বে আমরা মনোনিবেশ করব।
3: এইবার এই কুইজ রাউন্ডটা বরাবরই আমার খুব ফেভারিট রাউন্ড, আর এই প্রশ্নগুলো আমি বেছেছি আলাদা করে। তো
2: সাবধান,
3: সম্প্রতি সম্প্রতি মহাকাশে গিয়ে কারিগরি গোলযোগের জন্য দীর্ঘ সময় আটকে ছিলেন আমাদের ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। প্রশ্নটা এটা নয়, মহাকাশে তিনি তার সঙ্গে একটা খাবার নিয়ে গিয়েছিলেন, একটা স্ন্যাক্স নিয়ে গিয়েছিলেন, সেই স্ন্যাক্সটার কি নাম সেটা বলতে হবে দেখি।
2: এই এই কোয়েশ্চনটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চন।
3: এই কোয়েশ্চনটা আমি যখন প্রতিদীপকে পাঠিয়েছি, প্রতিদীপ খুব খুশি হয়েছে এই প্রশ্নটা আমার মাথা ছাড়া কারো মানে খাবারটা প্রিয় বলেই। তো তোমাদেরকে বলতে হবে যে সুনিতা উইলিয়ামস কোন খাবার বা স্ন্যাক্সটা নিয়ে গিয়েছিলেন মহাকাশে। দেখি ফোন লাইনে বন্ধু, কোন বন্ধু? হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো? হ্যালো
6: হ্যালো,
3: হ্যাঁ বলো, শোনা যাচ্ছে, কে বলছো, কোথা থেকে বলছো?
2: না, বন্ধুর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বন্ধু, ফোনটি করিয়া চুপটি করিয়া বসিয়া থাকিও না, তাতে যেটা হয় আর কি, মানে পরবর্তী লাইনকে ছেড়ে দিতে হবে। আচ্ছা, আমরা তার চেয়ে বরং একটা কাজ করি, আমরা এত সুন্দর একটা প্রশ্ন তো করেছি, আমরা এই প্রশ্নের উত্তরটা নিচ্ছি আমাদের কমেন্ট বক্সে আপাতত, তারপরে একটি গান শুনি, গান শুনে ফিরে এসে তোমাদের কলেও নিচ্ছি সেই প্রশ্নের উত্তর। আপাতত চন্দ্রবিন্দু ব্যান্ডের পক্ষ থেকে রইল এই গানটি, চলো শুনছি ঝটপট।

0: মগজ মিটে
1: এত উত্তর এত
2: আমি মানে বন্ধুরা মোটামুটি মনে মনে চ্যালেঞ্জ নিয়ে নিয়েছে, সুপর্ণাটা কঠিন প্রশ্ন করেছে বললো, সেই কঠিন প্রশ্নের সহজ করে উত্তরটা দিতে হবে।
1: কঠিন আমাদের কাছে কঠিন আবার কি, দেখবো আমরা টেলিফোন
2: লাইনে বন্ধুকে। হ্যালো
1: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
2: হ্যাঁ শোনা যাচ্ছে, কে বলছো, কোথা থেকে বলছো? হ্যালো
3: আমি সুভাষ রাও বলছি, নন্দিয়াম থেকে।
2: হ্যাঁ উত্তরটা বলো,
1: উত্তরটা।
3: হ্যালো
2: হ্যাঁ শোনা যাচ্ছে উত্তরটা,
3: আমি নন্দিয়াম থেকে সুভাষ রাও বলছি।
1: হ্যাঁ হ্যাঁ বলুন উত্তরটা।
3: আমি বিবেকানন্দ।
1: না উত্তরটা বোঝা গেল না। আরও একবার বলি আমাদের টেলিফোন নাম্বারটা, তোমরা যদি চলে আসতে চাও প্রশ্নের উত্তর দিতে 03321073325 অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ জোবানী কলকাতা, সেখানে এসে আজকের কমেন্ট বক্সে চলে এসো। ইতিমধ্যে টেলিফোন লাইন করছে ব্লিঙ্ক, দেখি বন্ধু কি বলছে। হ্যালো কে বলছো, কোথেকে বলছো?
4: হ্যাঁ হ্যালো
1: হ্যালো শোনা যাচ্ছে, বলো কে বলছো, কোথেকে বলছো?
4: আমি আমি পূর্ব মেদিনীপুর থেকে অর্পদেব মাইতি বলছি।
1: হ্যাঁ বলো উত্তরটা।
2: আমরা
1: পেয়েছি ইতিমধ্যেই বাবারে বাবা অনেক অনেক সিঙ্গারা, ঠিক আছে,
2: মানে এই যে এত সিঙ্গারা, এই যে বললে আমার আমার খুব খিদে পাচ্ছে। তোমরা কি পাঠাবে যেরকম কমেন্ট সেকশনে লিখছো, পাশাপাশি একটু পাঠাতেও পারো, মানে তোমরা তো জানো আকাশবাণীর অ্যাড্রেসটা পাঠিয়ে দাও, আমরা অনলাইনে
1: জানি না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তো সৌভিক সরকার, অভি, অমিতাভ শেট, শর্মিষ্ঠা মোদক, সায়নী চক্রবর্তী, সোম সরকার, বাবাই চক্রবর্তী, মাইতি, জয়শ্রী, তোমরা সবাই যাদের যাদের নাম করলাম তোমরা সবাই বলছো সিঙ্গারা। উত্তরটা কি সিঙ্গারা হবে
2: দেখি একবার টেলিফোন লাইনে বন্ধু কি বলছে। হ্যালো
5: হ্যালো
1: হ্যালো কে বলছো, কোথা থেকে?
5: হ্যাঁ আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুধ থেকে প্রবীর কুমার মণ্ডল।

0: উত্তরটা বলো।
1: হ্যাঁ দিদি ভাই, উত্তরটা হচ্ছে ঘুড়ি। ঘুড়ি?
0: আচ্ছা,
2: উত্তরটা ঘুড়ি, মানে খাবার জিনিস।
0: আমি খাবার জিনিসের কথা বলেছিলাম, ঠিক আছে, বুঝতে পারছি। আজকে বিশ্বকর্মা পূজা একটা, মানে একটা আনন্দ চলছে, সেখানে ঘুড়ি ওড়ানোর একটা ব্যাপার চলছে,
2: সমস্ত কিছুই চলছে আজকে। আজকে ঘুড়ি ওড়ানোর দিন, কিন্তু ব্যাপারটা হচ্ছে ঝিম সাহা বলছো পিৎজা। ওকে, আমরা নতুন একটা উত্তর পেয়েছি গাইস, পিৎজা।
0: আচ্ছা, এদিকে টেলিফোন লাইনটাও একবার দেখি,
2: দেখি মিউনিস বলে কিনা। হ্যালো আমরা ইতিমধ্যে যাদের যাদের উত্তর পেলাম তাদের নাম তো বললামই। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে সিঙ্গারা বা সমোসা। অ্যান্ড যদিও বাঙালি সিঙ্গারা সমোসার মধ্যে একটু পার্থক্য রয়েছে, স্টিল যেটা নিয়েই যাওয়া হয়েছিল সেটি হচ্ছে সমোসা বা সিঙ্গারা। তো যারা যারা আর কি তোমরা এই যে এত সুন্দরভাবে উত্তরটা দিলে, তোমাদের জন্য একটি জোরে অ্যাকচুয়ালি একদম এই এইটা ডিজার্ভ করো তোমরা।
0: এই যে মানে এত মানে একটা কঠিন প্রশ্নের তোমরা এত সহজ উত্তর, না কঠিন প্রশ্ন নয়, ফুডি প্রশ্নের একটা সহজ উত্তর তোমরা দিয়েছো।
2: পরের প্রশ্নে চলে যাব আমরা,
0: পরের প্রশ্নটা আরো একটু না থাক, কঠিন প্রশ্ন দেব না।
2: আচ্ছা,
0: কঠিন প্রশ্ন দেব না, এই প্রশ্নটা মজার প্রশ্ন। টম এন্ড জেরি, টম এন্ড জেরি আমরা ছোটবেলায় সবাই দেখেছি। প্রথম এপিসোড রিলিজ হয়েছে 1940। তখন কিন্তু তাদের নাম টম আর জেরি ছিল না। তোমরা কি বলতে পারবে যে প্রথমে তাদের আসল নাম কি রাখা হয়েছিল টম আর জেরির?
2: বলতে হবে সেই সময় টম এন্ড জেরির অ্যাকচুয়াল নাম, প্রথম যে নামটা দেওয়া হয়েছিল,
0: যথারীতি খুব তাড়াতাড়ি কিন্তু টেলিফোন লাইন ব্লিঙ্কও করছে। দেখি বন্ধু কি উত্তর নিয়ে আছে সঙ্গে। হ্যালো,
3: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছো, কোথা থেকে বলছো?
3: আমি জগন্নাথ দেব বলছি। আচ্ছা, কি কি করা হবে থেকে?
0: আচ্ছা, উত্তরটা কি হবে?
3: আদা মোদা নারে নন্টে ফোনতে।
2: আচ্ছা আচ্ছা, বেশ
0: না, আমরা
2: টম এন্ড জেরির সঙ্গে হাদা বোধার কোনো লিংক নেই।
0: হ্যাঁ, মানে আমি ভাবছি না, ঠিক আছে,
2: এবং বাচ্চাদের
0: খুব প্রিয়,
2: আসলেই নন্টে ফোনটা আমারও খুব প্রিয়, স্পেশালি সুপারিনটেনডেন্ট স্যার, ঠিক আছে, কিন্তু হাদা বোধার সঙ্গে বা নন্টে ফোনটার সঙ্গে টম এন্ড জেরি দেখা করেনি কোনোদিন, সুতরাং আমরা আপাতত বলতে পারছি
0: আমাদের ইমাজিনারি ইউনিভার্সে হয়তো দেখা করেও থাকতে পারে, যদি একটা কার্টুন বা একটা কমিক্স এর মাল্টিভার্স তৈরি হয় সেখানে হয়তো তারা দেখা করতে পারে,
2: কিন্তু দেখাই হবে।
0: কমেন্ট সেকশনে কি বন্ধুরা কি বলছে?
2: কমেন্ট সেকশনে বন্ধুদের যাওয়ার আগে আমাদের টেলিফোন লাইন করছি লিংক। হ্যালো, কে বলছো, কোথায় বলছো?
4: আমি সিনজিনি আচার্য বলছি, কাটকা থেকে।
2: হ্যাঁ বলো সিনজিনি। খুব ভালো লাগলো তোমার উত্তর পেলাম সিনজিনি, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের কাছে বেশ কিছু কমেন্টস এসেছে, আমরা একটু চটপট কমেন্টস পড়িনি,
0: দেখে নাও।
2: মৌমিতা রক্ষিত বলছো থমাস অ্যান্ড জেরাল্ড। ওকে, শুভশ্রী, সনত, ঝিম সাহা, সায়নী চক্রবর্তী, মাইতি জয়শ্রী, দিব্যেন্দু ভট্টাচার্য, প্রশান্ত ধক, শর্মিষ্ঠা মোদক, বাবাই চক্রবর্তী, হিমাংশু বিশ্বাস, প্রসেনজিৎ চৌধুরী, রিমু মুখোপাধ্যায়, রবিক সরকার, অভি, প্রবাল মহাপাত্র, অমিতাভ শেঠ, শুভদীপ মাইতি, তোমরা সবাই বলেছো জাসপার জিন্স। সৌমিন দাস বলছো কমেন্টস অ্যান্ড জেলেন্ট।
0: ওকে, মানে দু তিন রকমের উত্তর পাচ্ছি, প্রশ্নটা তাহলে একটু সৌরজা হয়েছে বোঝা যাচ্ছে।
2: সৌরজা শাসমল বলছো জাসপার এন্ড জিংস। ওকে ওকে ডকি, দেখা যাক জাসপার এন্ড জিংস হয় কিনা উত্তর, দেখা যাক। আপাতত একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, বিজ্ঞাপন বিরতির পরেই কিন্তু তোমাদের জন্য থাকছে এই প্রশ্নের উত্তর।
5: জনসেবার ২৫ বছর উপলক্ষে ও বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যে সেবা সংকল্প অভিযান আয়োজিত হবে।
6: দেশপ্রেম ও জনসেবার চেতনাকে আরও সুদৃঢ় করা এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে আশীর্বাদ।

0: প্রদীপ, আমার স্বপ্নের ভারত, চিত্র সেবা, নম সেবা, অজানা কাহিনী, অঙ্গন মিলন সেবা, সেবার কাহিনী,
1: সেবা জ্যোতি কলস যাত্রা, বিকশিত ভারতের সংকল্প, সেবাই আমার যোগদান, সেবা সেতু অভিযান, সেবার রঙে দেশের সঙ্গে, সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ।
0: সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হবে, সেই সঙ্গে যুব সম্প্রদায় সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উদ্ভাবনী পরিবেশনা, জনশিল্প, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, সরকারি প্রকল্প, পরিষেবা সংক্রান্ত নাগরিকদের অভিজ্ঞতা ও কাহিনী তুলে ধরা এবং রাজ্যব্যাপী জনসচেতনতা, এই সমস্ত উদ্যোগের সমন্বয়ে একটি সুসংগঠিত কর্মসূচি বাস্তবায়িত হবে।
1: আসুন এই কর্মসূচি সফল করে আমরা সকলে মিলে দেশপ্রেমের অঙ্গীকার করি।
0: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনহিতার্থে প্রচারিত।
2: মগজ মিটার।
3: এবার মগজে তো আমরা মিটার দিয়েই রেখেছি, মানে মিটার আজকে ডাউন নেই। মিটার আজকে যে কিভাবে চলছে, দৌড়চ্ছে, সেটা আমাদের কমেন্ট বক্স এবং টেলিফোন লাইন দূরেই বলে দিচ্ছে। বলেছিলাম যে টম অ্যান্ড জেরির শুরুর দিকে নাম কি ছিল সেটা আমরা জানতে পারিনি এখনো পর্যন্ত, মানে জানতে পেরেছি, মানে শ্রোতা বন্ধুদের থেকে প্রচুর কমেন্টস পেয়েছি। এবার সঠিক উত্তর কোনটা সেটা দেখা যাক। টেলিফোন লাইনে বন্ধু
4: বন্ধু কি বলছে, বন্ধু বন্ধু কি বলছে, হ্যালো কোথা থেকে বলছো, কে বলছো?
5: অনুষ্ঠান খুব ভালো হচ্ছে,
4: থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি বলছো? হ্যাঁ,
5: উত্তরটা হচ্ছে জ্যাসপার অ্যাঞ্জেল।
4: আচ্ছা আচ্ছা, তুমি কে বলছো, কোথা থেকে বলছো, না বলে গেলে চলে গেলে হবে?
5: মেমাই থেকে বলছি, দিলীপ রায়।
4: প্রশান্ত
3: দক, এটা তো
4: প্রশ্নটা যে ভালো হয়েছে এটা বোঝা যাচ্ছে, তাহলে এটা ভালো প্রশ্ন হয়েছে।
3: একদম সঠিক উত্তর হচ্ছে জ্যাসপার অ্যান্ড জিঙ্কস।
4: টম অ্যান্ড জেরির প্রথম দিকের নাম ছিল জ্যাসপার অ্যান্ড জিঙ্কস, তাই যারা যারা জ্যাসপার অ্যান্ড জিঙ্কস বলেছো তাদের জন্য একটা জোরে হাততালি।
3: আসলে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে প্রথম এপিসোডে, মানে একটু বলে রাখা ভালো, প্রথম এপিসোডে যেটা হয়েছিল, প্রথম এপিসোডে খুব নাম হয়েছিল, ঠিক আছে, কিন্তু মানুষের সুবিধার্থে, যাতে ছোট মানুষেরা, বাচ্চারা কানেক্ট করতে পারে খুব তাড়াতাড়ি, লাইক বাচ্চারা জ্যাসপার অ্যান্ড জিঙ্কস যতক্ষণে বলবে ততক্ষণে কার্টুনটা শেষ হয়ে যাবে হয়তো,
4: তো একটা
3: এপিসোড চলে যাবে, তো তখন গিয়ে তাদের মনে, ক্রিয়েটার্সদের মনে হলো যে না, নামটা ছোট করি। সেখান থেকে হয়ে গেল টম অ্যান্ড জেরি। আমরা অপেক্ষা করে বসেছিলাম, বসে থাকতাম একটা সময়, সেই সোনালি দিনগুলো কোথায় গেল, আজ আর নেই, আজ আর নেই, আজ আর নেই। তবে আমরা অনেক কমেন্টস পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ, তোমরা অনেকে সঠিক সঠিক সঠিক উত্তর দিয়েছো এবং খুব ভালো লাগছে। বেশ, এর পরের পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব।
4: আচ্ছা, পরের প্রশ্নটা একটু সাহিত্য, তার সাথে সিনেমা, ওয়ার্ল্ড সিনেমা, দুটোকে কানেক্ট করতে হয়, বাংলা সাহিত্য ও ওয়ার্ল্ড সিনেমা। এর ছোট একটা হিন্ট দিয়ে শুরু করছি। ব্যোমকেশ বক্সীর বিখ্যাত গল্প সজারুর কাঁটা, গল্পটা আমরা কম বেশি সবাই পড়েছি। সেখানে অপরাধীকে ধরার একটা, ওই একটা শারীরিক একটা জটিলতা ছিল, মানে অপরাধী সে ছিল না, কিন্তু একজন চরিত্র ছিল যার একটা শারীরিক জটিলতা ছিল, যে হৃৎপিণ্ড বুকের বাঁ দিকের বদলে ডান দিকে। একজন চরিত্র ছিল সজারুর কাঁটা, যার হৃৎপিণ্ড বুকের বাঁ দিকের বদলে ডান দিকে। একই অসুখ জেমস বন্ড সিরিজের কোন ভিলেনের ছিল?
3: আজকে প্রশ্নগুলো কিন্তু একদম অ্যাকচুয়ালি বেশ মজাদার কিন্তু।
4: হ্যাঁ, মানে ওই সেম অসুখটা, যে হৃৎপিণ্ড বুকের বাঁ দিকের বদলে ডান দিকে, সেইটা জেমস বন্ড সিরিজে কোন ভিলেনের ছিল, সেই ভিলেনের নামটা তোমাদেরকে বলতে হবে। চটপট চলে এসো ফোন লাইনে 03322107325। এতক্ষণে তোমরা জেনেই গেছো, আর দেখছি ফোন লাইন ব্লিঙ্কও করছে।
3: ওকে, না তাহলে তোমরা উত্তর দাও, উত্তর দিতে দিতে তোমাদের জন্য একটা গান থাকবে, না তা কি হয়, আপাতত তোমাদের জন্য রইল নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে এই গানটি। ফিরছি গানের পরে, উত্তরটা দাও কমেন্ট বক্সে, চলে এসো।

0: মগজ মিটার।
1: এন্ড অনেক অনেক উত্তর কি এসেছে, অনেক উত্তর কি এসেছে
2: কমেন্ট সেকশনে, কি উত্তর আসি আছে, আর এদিকে ফোন কলে কোন বন্ধু আছে
1: সেটাও আমরা দেখে নেছি। চটপট দেখি নি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
3: আমি প্রশান্ত ঢাক বরজাচিয়া থেকে বলছি।
1: প্রশান্ত বলো,
2: বলো উত্তরটা।
3: ডক্টর জুলিয়াস নো।
2: আচ্ছা, ডক্টর জুলিয়াস নো, প্রশান্ত বলেছে ডক্টর জুলিয়াস নো। এদিকে কমেন্ট সেকশনে বাকি বন্ধুরা,
1: বাকি বন্ধুরা বলছে সৌভিক সরকার, ওহি, সোমেন দাস, অমিতাভ শেঠ, শায়নী চক্রবর্তী, শর্মিষ্ঠা মোদক, হিমাংশু বিশ্বাস, রিমু মুখোপাধ্যায়, রজত বিশ্বাস, বাবাই চক্রবর্তী, প্রশান্ত ধক, দিব্যেন্দু ভট্টাচার্য, সরোজা শাসমল, প্রসেনজিৎ চৌধুরী, ঝিম সাহা, শুভশ্রী, মৌমিতা রক্ষিত, তোমরা সবাই বলছো ডক্টর জুলিয়াস নো। আই গেস এরপরে একটা একটা কমেন্ট এসেছে, ডেস্কটপ ট্রকার ডিয়ার। আমাদের টেলিফোন লাইনটা একবার চেক করে নিচ্ছি, দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো?
4: হ্যালো, নমস্কার।
1: নমস্কার।
4: ওই সিঙ্গারা যে উত্তরটা

0: ঝটপট এবার আমরা যে প্রশ্নের উত্তরে আছি, যে ওই ডেক্সট্রোকার্ডিয়া যেটাকে বলছি, সেই অসুখটা জেমস বন্ড সিরিজে কোন ভিলেনের হয়েছিল? একটা লাস্ট ফোন কল নিই, ফোন কল নিয়ে
1: আমরা উত্তরে যাচ্ছি একদম। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো?
2: হ্যালো, আমি শিয়ালদা ইন্টেলে থেকে অমিত কুমার দাস বলছি।
0: উত্তরটা
2: আনসারটা হচ্ছে ডক্টর জুলিয়াস অ্যানো।
0: ওকে, ডক্টর জুলিয়াস স্নো বলছে সব বন্ধুরা। তো যারা যারা বলেছে ডক্টর জুলিয়াস স্নো, তারা তাদের জন্য একটা
1: একটা একটা একটা জোরে হাত তাড়ি।
0: আমরা সেই সাদরে ট্রিভিয়াটা গ্রহণ করছি, কারণ অবশ্যই অবশ্যই ট্রিভিয়াটা হচ্ছে যে এই অসুখটার নামই হচ্ছে ডেক্সট্রোকার্ডিয়া।
1: এরপরে আমাদের একটা স্পেশাল রাউন্ড, এবার যে রাউন্ডের অপেক্ষায় আমরা
0: অধীর আগ্রহে
1: অপেক্ষায় বসে আছি, সেই রাউন্ডের সময় এবার। শুনো, কোনো একদিন আকাশ বাতাস জুড়ে আমি আমি জাস্ট অপেক্ষা করি। আমি সব সময় মানে যখনই আমরা আর কি মগজ মিটারে বসে আমরা অপেক্ষা করি যে কখন
0: কান পাততে হবে,
1: কখন, হ্যাঁ মানে কখন কান পাততে হবে। বেশ, আমরা সরাসরি চলে এসেছি আমাদের অডিও রাউন্ডে। অডিও রাউন্ডে তোমাদের জন্য থাকছে অডিও প্রশ্ন, মানে অডিও শোনাবো, বলতে হবে সেই অডিও কেন্দ্রিক প্রশ্ন তোমাদের জন্য থাকবে, সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। একদম প্রথম অডিওটা আমরা শুনে নিই, চলো।
3: তুই আমার পুতুলের জন্য এরকম ছোট ছোট জামা করে দিবি, ওদের পড়াতে পড়াতে আমি শিখে যাব।
4: সোজা জিনিস, ভালো করে একবার দেখলেই শিখে যাবে।
3: নে খোল, আমি দেখিয়ে দিচ্ছি।
1: এই যে আমরা কথোপকথনটা শুনলাম, ঠিক আছে, আমরা জানি এটা লেজেন্ডারি একটি কথোপকথন, চোখের বালি সিনেমা, আমরা সব বলে দিচ্ছি, ধরো ঠিক আছে, আমরা সব বলে দিচ্ছি, সিনেমা চোখের বালি অন স্ক্রিন আমরা দেখতে পেয়েছি রাইমা সেন এবং ঐশ্বরিয়া রায়কে। কিন্তু ঐশ্বরিয়া রায়ের কণ্ঠ দিয়েছেন অন্য একজন অভিনেত্রী, বলতে হবে তাঁর নাম কি। আমরা অপেক্ষা করছি, আমরা একটি কথোপকথন শুনলাম চোখের বালি থেকে, সেখানে ঐশ্বরিয়া রায় অন স্ক্রিন, ঐশ্বরিয়া রায় এবং রাইমা সেন একসঙ্গে কথোপকথন করছেন। সেখানে রাইমা সেনের গলাটি তো রাইমা সেনেরই, কিন্তু আমরা ঐশ্বরিয়া রায়ের গলাতে কার গলা শুনতে পেয়েছি?
0: তিনি অভিনেত্রী এবং, আচ্ছা ঠিক আছে,
1: আমরা আমরা আমরা অপেক্ষা করছি, মানে আমরা অডিও রাউন্ডে প্রবেশ করে গেছি এবং অডিও রাউন্ডের প্রথম প্রশ্ন কিন্তু মানে প্রথম বল কিন্তু আমরা করে ফেলেছি। তোমরা না না চোখের বালি উত্তর দিয়ে দিয়েছে, চোখের বালি নয় আমরা বলিনি, মানে এটা আমরা জানি চোখের বালি, কিন্তু বলতে হবে যে এই যে নেপথ্য কণ্ঠ যার ডাবিং আমরা শুনলাম, যার গলা
0: ঐশ্বরিয়া রায়ের কণ্ঠ আমরা শুনলাম, তার কি নাম,
1: তার কি নাম? টেলিফোন বন্ধু চলে এসেছে, আমি জানি উত্তরটা বন্ধুরা পাবে। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো?
5: নমস্কার, আমি সায়ন বলছি।
0: হ্যাঁ সায়ন বলো, উত্তরটা বলো।
5: এটা যে প্রশ্নটা তো আমি পারিনি, তাই উত্তরটা দিতে এসেছি। প্রথম কণ্ঠস্বরটি আমরা শুনেছি শ্রীলা মজুমদারের, হচ্ছে
1: অনেকগুলো উত্তর পেয়েছি, প্রশান্ত ধক, অমিতাভ শেঠ, শুভশ্রী, শুভশ্রী, মৌমিতা রক্ষিত, ঝিম সাহা, সৌমিন দাস, দিয়া মুখোপাধ্যায়, দিব্যেন্দু ভট্টাচার্য, সবাই বলছো এখনো পর্যন্ত শ্রীলা মজুমদার। আমরা অপেক্ষা করছি, মানে একটা জমজমাটি মগজ মিটার কিন্তু আমরা আজকে পেলাম,
0: কিন্তু নিতে পারি কারণ ফোন লাইন ব্লিঙ্ক করছে। হ্যালো,
6: হ্যালো,
0: হ্যালো, শোনা যাচ্ছে, কে বলছো, কোথা থেকে বলছো?
6: হিমাল থেকে বলছি।
0: হ্যাঁ হ্যাঁ, উত্তরটা,
1: তোমরা বলেছো শ্রীলা মজুমদার, দিবায়ন শতপথী বলছো রিতা কয়াল। আমরা একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, এই বিজ্ঞাপন বিরতির পরে আমরা ফিরছি আবারও আজকের মগজ মিটারে, চলো চলো।
6: सेवा मतलब लोगों के साथ खड़े रहना, उनके जीवन में बदलाव के साथी बनना। इसी सोच को आगे बढ़ाते हुए 17 सितंबर से 10 अक्टूबर तक पूरे बंगाल में

0: मनाया जा रहा है सेवा संकल्प अभियान।
1: इस अभियान के अंतर्गत हैं कई महत्वपूर्ण कार्यक्रम, जैसे 17 सितंबर शाम 7 बजे विभिन्न सरकारी योजनाओं के लाभार्थी और उनके परिवार एक साथ दीप प्रज्वलन के माध्यम से लेंगे आशीर्वाद का दिया का विशेष संकल्प।
0: मेरे सपनों का भारत चित्र सेवा में छात्र छात्राओं के लिए ड्रॉइंग और अन्य प्रतियोगिताओं का आयोजन होगा।
1: नमो सेवा लाभार्थियों की अनकही कहानी में नाट्य और सांस्कृतिक प्रस्तुतियों के माध्यम से जन कल्याण की कहानियां सामने आएंगी।
0: आंगन मिलन सेवा के माध्यम से आंगनवाड़ी केंद्रों में पोषण, स्वास्थ्य और महिला केंद्रित जन कल्याण कार्यक्रमों में जन भागीदारी को बढ़ावा दिया जाएगा।
1: और सेवा की कहानी के माध्यम से लाभार्थियों के वास्तविक अनुभव और प्रेरणादायक कहानियां वीडियो रील्स के जरिए लोगों तक पहुंचेंगी।
0: 7 अक्टूबर को सेवा ज्योति कलश यात्रा के माध्यम से गठन होगा विकसित भारत 2047 का संकल्प, जिसकी अगुवाई करेंगे भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी।
1: इसके साथ ही सेवा में योगदान, सेवा सेतु अभियान, सेवा के रंग देश के संग और सेवा फर्स्ट इनोवेशन चैलेंज जैसे अनेक जन कल्याण मूलक कार्यक्रम भी आयोजित किए जाएंगे।
0: ये सभी कार्यक्रम जन भागीदारी, सेवा, इनोवेशन, जन कल्याण और देशभक्ति को और आगे बढ़ाने का एक प्रयास है।
1: आइए सेवा के संकल्प से जुड़े देश प्रेम की इस पहल में अपना योगदान दें।
0: पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
2: मोगोज मीटर
3: एंड আমরা অনেক অনেক অনেক উত্তর পেয়েছি, যেমনটা বললাম আর কি। এবং আমরা আমাদের আমাদের আই গেস বলে দেওয়া উচিত এবার সঠিক উত্তরটা, এবং সঠিক উত্তর তোমরা যারা
4: অবশ্যই যারা বলেছো যে শ্রীলা মজুমদার, ঐশ্বরিয়া রায়ের নেপথ্য কণ্ঠে শ্রীলা মজুমদারের কণ্ঠ আমরা শুনেছি, এবং তোমাদের সবার জন্য একটা জোরে হাততালি।
3: একদম। And এই যে এত সুন্দর ভাবে তোমরা যেভাবে আজকে পার্টিসিপেট করেছো, মানে ভাবা যাচ্ছে না, ভাবলেই খুব ভালো লাগছে।
4: কথা আছে না তোমার, কুরসি কি পেটি বানি, কুরসি কি পেটি, রেডি ছিল একদম,
3: আমাদের শ্রোতা বন্ধুরা একদম রেডি ছিল আজকে দিনটার জন্য। ঠিক আছে, এই সমস্ত ফিডব্যাকটা যুব মঞ্চে দিও, ঠিক আছে, তোমাদের অপেক্ষায় থাকি কিন্তু আমরা। বেশ, আমরা আমাদের পরবর্তী অডিওতে যাব। পরবর্তী অডিওটা খুব ইন্টারেস্টিং অডিও হতে চলেছে,
4: আমার খুব পছন্দের এবং খুব মজা।
3: আমার খুব পছন্দের একটি সিনেমা থেকে।
5: সারা জীবনটা লোহা লক্করের মধ্যেই কাটিয়ে দিয়েছেন, গান বোঝার মতো মনের অবস্থা আপনার নেই?
6: রিয়েলি? তাই লোহা লক্করওয়ালা মানুষের শেল্টারটি ছেড়ে নিজে কিছু রোজগার করে গান সম্বন্ধে বড় বড় কথা বললে ভালো হয় নাকি?
5: তাহলে আপনি বলতে চান যে গান গাইলে আপনার শেল্টারে থাকা চলবে না?
6: বলতে চান নয়, বলছি।
3: ওকে ওকে, আমরা একটা আইকনিক আইকনিক টাইম শোনালাম, ঠিক আছে,
4: বিখ্যাত একটা সিনেমা, এবং সেই বিখ্যাত সিনেমা আছে। আমরা প্রশ্নটা কি করব সেটা
3: আগে বলে দিই, তোমরা এখনই তো উত্তর দিতে শুরু করে দেবে দিয়া নেয়া বলে, ঠিক আছে?
4: দিয়া নেও অবশ্যই, প্রশ্ন নয়
3: বা উত্তম কুমার তোমার প্রশ্নের উত্তর নয়।
4: সংলাপটা চলছে চরিত্র অভিনয় ছেলে এবং বাবার মধ্যে, তাই তো? ছেলের চরিত্রে উত্তম কুমার রয়েছেন দেয়া নেওয়া সিনেমা, বাবার চরিত্রে যে অভিনেতা রয়েছেন তার নাম বলতে হবে।
3: একদম, আমরা অপেক্ষা করি তোমাদের, আমরা সবাই তাকে চিনি, মানে মানে এই পার্টিকুলার এই সিনটায় যে কত মানুষের নস্টালজিয়া জমে আছে,
4: ওই যে
3: ঠিক আছে,
4: মানে একটা কি বলে তোমার ওই সেই বাবার প্রতি যে ভয়টা, মানে করতে পারছি না, বলতে পারছি না,
3: ঠিক আছে। এন্ড এই একটা বিষয় মানে আমাদের বাড়িতেও এরকম আমরা শুনেই থাকি আর কি, নিত্য নৈমিত্তিক ঘটনা এগুলো, তো বলতে চাইছি নয় বলছি, আপাতত দেখা যাক। আমাদের কাছে উত্তর এসে গেছে, বাবা প্রশান্ত ধক, অমিতাভ শেঠ, মৌমিতা রক্ষিত, মায়তি জয়শ্রী, বাবাই চক্রবর্তী, মানসী দাস সেন, রিমো মুখোপাধ্যায়, দিয়া মুখোপাধ্যায়, ঝিম সাহা, শুভদীপ মাইতি, তোমরা সকলে বলছো কিন্তু না, ঝিম সাহা বলছো পাহাড়ি সান্যাল, এছাড়া সবাই বলছো কমল মিত্র।
4: উত্তরটা কি হবে সেটা না হয় আমরা জানছি, তবে এই মুহূর্তে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, বিজ্ঞাপন বিরতির ঠিক পরে এসেই আমরা উত্তরটা নিয়ে আসছি।
3: একদম।
7: জনসেবার ২৫ বছর উপলক্ষে ও বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে আগামী ১৭ই সেপ্টেম্বর থেকে ১০ই অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যে সেবা সংকল্প অভিযান আয়োজিত হবে।
8: দেশপ্রেম ও জনসেবার চেতনাকে আরো সুদৃঢ় করা এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে।

0: আশীর্বাদের প্রদীপ, আমার স্বপ্নের ভারত, চিত্রসেবা, নমো সেবা, অজানা কাহিনী, অঙ্গন মিলন সেবা, সেবার কাহিনী,
1: সেবা জ্যোতি কলস যাত্রা, বিকশিত ভারতের সংকল্প, সেবাই আমার যোগদান, সেবা সেতু অভিযান, সেবার রঙে দেশের সঙ্গে, সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ।
0: সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হবে, সেই সঙ্গে যুব সম্প্রদায় সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উদ্ভাবনী পরিবেশনা, জনশিল্প, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, সরকারি প্রকল্প, পরিষেবা সংক্রান্ত নাগরিকদের অভিজ্ঞতা ও কাহিনী তুলে ধরা এবং রাজ্যব্যাপী জনসচেতনতা, এই সমস্ত উদ্যোগের সমন্বয়ে একটি সুসংগঠিত কর্মসূচি বাস্তবায়িত হবে।
1: আসুন এই কর্মসূচি সফল করে আমরা সকলে মিলে দেশপ্রেমের অঙ্গীকার করি।
0: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনহিতার্থে প্রচারিত।
2: ওকে,
3: আচ্ছা ঝটপট দেখি তাহলে, ফোন লাইনটা ব্লিঙ্ক করছে। হ্যালো, হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
4: আমি সৌভিক সরকার বলছিলাম দিদি, কসবা থেকে। বলতে গেলে এসব উত্তর বলতে গেলে ঘুম থেকে উঠেও যদি জিজ্ঞেস করে, উত্তরটা হলো কমল
2: মিত্র।
3: সবাই এনজয় করছো যে বোঝা যাচ্ছে প্রশ্ন উত্তর।
2: একদম একদম,
3: আমরা ফোন লাইনেও চলে এসো, আর এদিকে কমেন্ট সেকশনে একদম প্রশ্নের উত্তর, মানে এত উত্তর প্রতিদিন পড়ছে।
2: হ্যাঁ, আমি পড়েই যাচ্ছি। আমরা আরো একবার টেলিফোনের অপেক্ষা করছি। 0332107325 দেখা যাক বন্ধু টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো?
3: হ্যালো,
5: আমি দেবশঙ্কর মাইতি বলছি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। কমল মিত্র,
2: কমল মিত্র, আমাদের মনে হয় এবার আস্তে আস্তে বিষয়টা, মানে আমরা অ্যাকচুয়ালি যে সিনটা দেখালাম,
3: সেই সিনটা মানে একটা, মানে কি বলো, আইকনিক সিন বললেও কম বলা হবে।
2: আমাদের শ্রোতা বন্ধুরা ভাবছে তোমরা বিষয়টাকে এভাবে টানছো কেন বলতো, কি ব্যাপারটা, কি উত্তরটা বলো তাড়াতাড়ি। হ্যাঁ, উত্তরটা তো বলবো, কিন্তু আমারও না মাঝে মাঝে একটু চিন্তা হয় যে এটা কি আদৌ সঠিক উত্তর। ঠিক আছে, আমার তো মনে হয় সঠিক উত্তর, এবং যাদের নাম বললাম তার পাশাপাশি আরো যারা কমেন্ট করেছে তাদেরকে একবার যাই। প্রবাল মহাপাত্র, আরাত্রিকা মিষ্টু, দিব্যেন্দু ভট্টাচার্য, দীপায়ন সৎপতি, সায়নী চক্রবর্তী, শম্পা চৌধুরী, সুরজিৎ দেবনাথ, তিন্নি মহাপাত্র, শর্মিষ্ঠা মোদক, শিল্পী ভান্ডারী, শিউলি, সৌরজা শাসমল, হিমাংশু বিশ্বাস, সৌমেন দাস, তোমরা প্রত্যেকে উত্তর দিয়েছো কমল মিত্র। তোমাদের জন্য যদি একটি জোরে হাততালি না দিই অন্যায় হয়ে যাবে, মানে ভাবা যাচ্ছে না। তোমরা কি স্পিরিট, কি স্পিরিট আজকে আমাদের শ্রোতাদের।
3: সিনেমাটা কার দেখতে হবে, মহানায়কের
2: সিনেমা,
3: দেওয়া নেওয়া বোধ হয়। দেখো, বাবা মায়েরা তো দেখেইছে, আমরাও কতবার দেখেছি,
2: হাজারবার দেখে নিয়েছি, একদম আমরা হাজারবার রিওয়াচ করে নিয়েছি,
3: মানে আনকাউন্টেবল টাইম আমরা রিওয়াচ করেছি। আর এই সিনটা বোধ হয় সবারই খুব প্রিয় সিন।
2: বলতে চাইছি নয়, বলছি, ঠিক আছে। তো আমরা ইতিমধ্যেই ঘড়ির কাটাও বেজে গেছে, 11:53, আমরা অনেকটা সময় কাটালাম তোমাদের সঙ্গে, এবং এই যে এত সুন্দর একটা সময় কাটালাম, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না আমাদেরকে। আমরা একদম শুরু থেকে যদি দেখি, আমরা আজকে কত কিছু কভার করলাম, ঠিক আছে, কোথায় কোথায় গেলাম আমরা, কার্টুনের জগৎ থেকে মহাকাশ, খেলার জগৎ থেকে, খেলার জগৎ থেকে সিনেমার জগৎ,
3: সেখান থেকে ওয়ার্ল্ড সিনেমায় চলে গেলাম আমরা, ওয়ার্ল্ড সিনেমা থেকে আবার আমরা
2: ওয়ার্ল্ড সিনেমা,
3: একদম ফিরে এলাম হচ্ছে এই সদ্য সদ্য মহানায়কের জন্ম মাস মৃত্যু মাস সবটাই গিয়েছে, এবং সেইটাকেও আমরা চেষ্টা,
2: এবং বলা ভালো জন্ম শতবার্ষিকী গিয়েছে, ঠিক আছে, মানে বাঙালির হার্ট থ্রব, ঠিক আছে,
3: খুব প্রিয়, খুব কাছের,
2: খুব প্রিয়, খুব কাছের। এন্ড এইরকম মগজ মিটারের অনুষ্ঠান কেমন লাগলো, সত্যি যেমনটা বললাম আর কি, কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। এন্ড আজকের মতো আমরা এবার আস্তে আস্তে আস্তে আস্তে র‍্যাপ করতে শুরু করেছি,
3: ওই খাতাপত্র গোছাচ্ছি, খাতাপত্র গুছিয়ে নিচ্ছি, আরো নতুন নতুন প্রশ্ন থাকবে, আবারও মগজ মিটার থাকবে তোমাদের জন্য অবভিয়াসলি, এবং আমরাও মগজ মিটারে আবারও বসবো, নতুন প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা হবে, গল্প হবে, গান হবে, আর তোমাদের সমস্ত প্রশ্ন, এই যে আমরা বাউন্সার ছুঁড়ে ছুঁড়ে দিই তোমাদের থেকে, গুগলি বাউন্সার, ইয়র্কার সব যায়, আর তোমরা মোটামুটি 6-4 মানে একদম ওভার বাউন্ডারি করে দাও, আর সেটাই কিন্তু একটা আনন্দে, সেটাই কিন্তু একটা ভালো লাগার।
2: আর আপাতত একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, এবং আমাদের যেমনটা বলছিলাম অনুষ্ঠানও প্রায় শেষ লগ্নে, আপাতত ছোট্ট বিরতির পর ফিরছি।
0: জনসেবার 25 বছর উপলক্ষে ও বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে আগামী 17 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যে সেবা সংকল্প অভিযান আয়োজিত হবে।
1: দেশপ্রেম ও জনসেবার চেতনাকে আরও সুদৃঢ় করা এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে

0: পক্ষে অনুষ্ঠিত হতে চলেছে
1: আশীর্বাদের প্রদীপ, আমার স্বপ্নের ভারত চিত্র সেবা, নমো সেবা, অজানা কাহিনী, অঙ্গন মিলন সেবা, সেবার কাহিনী,
0: সেবা জ্যোতি কলস যাত্রা, বিকশিত ভারতের সংকল্প, সেবাই আমার যোগদান, সেবা সেতু অভিযান, সেবার রঙে দেশের সঙ্গে, সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ।
1: সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হবে, সেই সঙ্গে যুব সম্প্রদায় সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উদ্ভাবনী পরিবেশনা, জনশিল্প, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, সরকারি প্রকল্প, পরিষেবা সংক্রান্ত নাগরিকদের অভিজ্ঞতা ও কাহিনী তুলে ধরা এবং রাজ্যব্যাপী জনসচেতনতা, এই সমস্ত উদ্যোগের সমন্বয়ে একটি সুসংগঠিত কর্মসূচি বাস্তবায়িত হবে।
0: আসুন এই কর্মসূচি সফল করে আমরা সকলে মিলে দেশপ্রেমের অঙ্গীকার করি।
1: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনহিতার্থে প্রচারিত।
2: আজকের মতো জানাই তারা মগজ মিটার থেকে চলছিলাম আমি প্রতদীপ,
3: আর আমি ছিলাম সঙ্গে শ্রীপর্ণা, আর তোমাদের জন্য রইল অনেকটা ভালোবাসা, আর তোমরা এইভাবেই ভালোবাসো যুববাণীকে, আর শুনতে থেকো, আর আজকের মতো টাটা, যেতে যেতে অরিজিৎ সিং এর কণ্ঠে নারেনার।

শেষ হলো যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনা করলেন ব্রতদীপ মুখোপাধ্যায় এবং শ্রীপর্ণা পাল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন নজরুল গীতি, শিল্পী সুমনা দে।

0: নজরুলগীতি শুনলেন সুমনাদের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: জনসেবার ২৫ বছর উপলক্ষে ও বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১০ই অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যে সেবা সংকল্প অভিযান আয়োজিত হবে।
2: দেশপ্রেম ও জনসেবার চেতনাকে আরো সুদৃঢ় করা এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে
1: আশীর্বাদের প্রদীপ, আমার স্বপ্নের ভারত চিত্র সেবা, নম সেবা অজানা কাহিনী, অঙ্গন মিলন সেবা, সেবার কাহিনী,
2: সেবা জ্যোতি কল যাত্রা, বিকশিত ভারতের সংকল্প, সেবাই আমার যোগদান, সেবা সেতু অভিযান, সেবার রঙে দেশের সঙ্গে, সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ।
1: সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হবে, সেই সঙ্গে যুব সম্প্রদায়

0: সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উদ্ভাবনী পরিবেশনা, জনশিল্প, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, সরকারি প্রকল্প, পরিষেবা সংক্রান্ত নাগরিকদের অভিজ্ঞতা ও কাহিনী তুলে ধরা এবং রাজ্যব্যাপী জনসচেতনতা, এই সমস্ত উদ্যোগের সমন্বয়ে একটি সুসংগঠিত কর্মসূচি বাস্তবায়িত হবে।
1: আসুন এই কর্মসূচি সফল করে আমরা সকলে মিলে দেশপ্রেমের অঙ্গীকার করি।
0: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনহিতার্থে প্রচারিত।

0: প্রচলিত লোকগীতি শুনলেন উর্মি গায়নের কণ্ঠে। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে নমামি বসু রুদ্র। আজ বিশ্বকর্মা পুজো। কলকারখানা সহ নানা প্রতিষ্ঠানে যন্ত্রের দেবতা বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, নদিয়ার, কল্যাণী, পূর্ব মেদিনীপুরের হলদিয়া শিল্পনগরী সহ রাজ্যের অন্যান্য শিল্পাঞ্চলগুলিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বিশ্বকর্মার আরাধনা চলছে। পুজো উপলক্ষে রাজ্য সরকার আজ ছুটি ঘোষণা করেছে। হাওড়া ধানবাদ কোল্ডফিল্ড এক্সপ্রেসে নিত্য যাত্রীদের উদ্যোগে আয়োজন করা হয়েছে বিশ্বকর্মা পুজোর। 29 বছর ধরে চলা ঐতিহ্যবাহী এই পুজোয় যাত্রীরাই চাঁদা তুলে গোটা ব্যবস্থাপনা সামাল দেন। ধর্মীয় আবেগের পাশাপাশি বহু বছর ধরে একসঙ্গে যাতায়াতের ফলে এই পুজোকে ঘিরে গড়ে উঠেছে এক আত্মিক সম্পর্ক। বিশ্বকর্মা পুজোয় জলপাইগুড়ির ডুয়ার্সে জঙ্গল এলাকার বাসিন্দারা হস্তি আরাধনায় মেতে উঠেছেন। চতুর্ভুজ ভগবান বিশ্বকর্মার বাহনকে দেবজ্ঞানে মেনে সকাল থেকেই কুনকি হাতিদের স্নান করিয়ে খড়িমাটি দিয়ে সাজিয়ে পুজো করা হচ্ছে। ফলমূলের পাশাপাশি নানাবিধ খাদ্যদ্রব্য দিয়ে চলছে।

0: ভুড়ি ভোজ। সকাল থেকেই আকাশে রং বেরঙের ঘুড়ির আনাগোনা, কচি কাচাদের সঙ্গে বড়রাও ঘুড়ি ওড়ানোর আনন্দে সামিল হচ্ছেন। তবে আচমকা বৃষ্টি ঘুড়ি ওড়ানোর আনন্দে বাদ সেজেছে। রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে আজ নিউ টাউনের ইকো পার্কে আয়োজন করা হয়েছে ঘুড়ি উৎসব। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের বিখ্যাত মোয়া তৈরির অন্যতম প্রধান ও অপরিহার্য উপকরণ কনকচুর খই এবার জিআই স্বীকৃতি লাভ করেছে। ঐতিহ্যবাহী এই খইয়ের নিজস্ব স্বাদ, গন্ধ ও গুণমান অতুলনীয়। বিশেষ প্রক্রিয়ায় কনকচুর ধান থেকে তৈরি এই খই জয়নগরের মোয়ার স্বাদ ও বৈশিষ্ট্যকে আরও সমৃদ্ধ করে তোলে। জিআই স্বীকৃতির ফলে কনকচুর খইয়ের স্বাতন্ত্র্য আন্তর্জাতিক স্তরে পরিচিতি পাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সম্ভাবনা তৈরি হয়েছে স্থানীয় কৃষক, উৎপাদক ও ব্যবসায়ীদের আর্থিক উন্নতিরও। রাজ্য সরকার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার বক্সা ব্যাঘ্র প্রকল্পে বাঘের স্থায়ী বসতি গড়ে তুলতে বিশেষ ব্যবস্থা নিয়েছে। এজন্য প্রথম দফায় আগামী 2 অক্টোবর বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে একটি বাঘ নিয়ে এনে আনুষ্ঠানিকভাবে সেখানে ছাড়া হবে। দার্জিলিং জেলার বাগডোগরার পার্শ্ববর্তী জঙ্গল থেকে হাতির দল ব্যাংডুবি সেনা ছাউনিতে খাবারের সন্ধানে ঢুকে পড়ে। খবর পেয়ে কাশিয়াং ডিভিশনের বনকর্মীরা হুটারের শব্দ করে ও বাজি ফাটিয়ে হাতিগুলিকে জঙ্গলে ফেরত পাঠিয়েছে। বাগডোগরা এলাকায় প্রায় 124টি হাতি রয়েছে, যেগুলি মাঝে মধ্যেই খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে। রাজ্য সরকার পশ্চিমবঙ্গ হেলথ স্কিম বা স্বাস্থ্য প্রকল্পে ক্যাশলেস চিকিৎসার ঊর্ধ্বসীমা 2 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করেছে। 1 অক্টোবর থেকে রাজ্য সরকারি কর্মী ও পেনশন প্রাপক এবং তাদের পরিবারের ওপর নির্ভরশীল সদস্যরা এই সুবিধা পাবেন। মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ বাংলাদেশে পাচারের আগে মাদক, হেরোইন সহ 4 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছে, এরা সকলেই লালগোলার আটরশিয়ার বাসিন্দা। রাজ্যের 2টি বিধানসভা মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে উপনির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি গতকাল পরীক্ষা করে দেখা হয়। নাম প্রত্যাহারের শেষ দিন আগামীকাল, আগামী 6 অক্টোবর 2 কেন্দ্রে ভোট নেওয়া হবে। গ্রামীণ সংবাদ শেষ হল, এরপরে খবর দুপুর 12:50।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক জায়গায়। সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
2: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন

0: উনো জমির দুনো ফসল।
1: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমাদের নানান রকম ভাবনা থাকে, নানান রকম চিন্তা থাকে, নানান রকম পরিকল্পনা থাকে। আর আমাদের সমাজের, মানে সমাজের তো অবশ্যই, তার সঙ্গে সঙ্গে পরিবারের উন্নতিকল্পে আমাদের একটা বিশেষ ভূমিকা থাকে। আর সেই বিশেষ ভূমিকাকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা নানান রকম ভাবনা চিন্তা পরিকল্পনা এবং শিক্ষা দীক্ষায় নিজেদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি অবশ্যই এমন একটি আলোচনা, সেই আলোচনা আমরা অংশগ্রহণ করার আগে আমরা সত্যি কথা এটা কিন্তু দেখুন মা বোনেরা, আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের পরিবারকে আরও সচ্ছল করার জন্য, আমাদের পরিবারকে আরও একটু ভালোভাবে থাকার লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমাদের কত রকম ভাবনা চিন্তা সকাল থেকে রাত পর্যন্ত। আর তার জন্য যদি আমরা আমাদের সময় বাঁচিয়ে কিছু কিছু বিষয়ে আমরা যদি নিজেদেরকে নিয়োজিত করি এবং তার জন্য প্রশিক্ষণ নিই এবং তার সঙ্গে কিছু শিক্ষা দীক্ষা

0: কিছু বিশেষজ্ঞের পরামর্শ নিই, তাহলে কিন্তু আমরা অনেক রকম বিষয়ে আমরা স্বনির্ভর হতে পারি। আর সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। আর আজকের আলোচনার বিষয় আপনাদের জানিয়ে দিই, স্বনির্ভরতার লক্ষ্যে মাশরুম চাষ। আজকে স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন নেউটিয়া বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের অধ্যাপিকা ডক্টর বিদিশা মণ্ডল। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাই, নমস্কার।
1: নমস্কার।
0: আচ্ছা, আমাদের এই যে প্রথমেই আমরা যেটা বলছি যে মাশরুম চাষ তো করব, কিন্তু সেটা অবশ্যই স্বনির্ভরতার লক্ষ্যে, তার মানে একটা বিশাল একটা মানে ভাবনা আপনাদের রয়েছে বিশেষজ্ঞদের। সেইখানে যাওয়ার আগে, মাশরুম চাষের বিষয়ে যাওয়ার আগে, আপনি একজন অধ্যাপিকা হিসেবে, একজন বিশেষজ্ঞ হিসেবে, আজকে যে মহিলারা এগিয়ে যেতে চাইছেন এবং স্বনির্ভর হতে চাইছেন, সেই বিষয়টি তাদেরকে একটু স্পষ্ট করে দিন যে তারা কেন ভাববেন, তাদের আপনার ভাবনায় তাদেরকে একটা মূল লক্ষ্যে আপনি পৌঁছে দিন।
1: অবশ্যই, আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের সমাজের যে আর্থসামাজিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে মহিলাদের যে অত্যন্ত স্বাবলম্বী হওয়া প্রয়োজন তা আমি নিজে মনে করি, কারণ আমি অধ্যাপিকা ছাড়াও একজন মহিলা এবং সেই হিসেবে আমার ধারণা যে মহিলাদের তো এগিয়ে যেতেই হবে, তবে অবশ্যই সংসারকে অবহেলা করে নয়, সংসারকে সঙ্গে নিয়েই আমাদের এগোতে হবে। তো আমাদের দেশের মহিলারা বিশেষত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকেন আর ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও তাদের অবদান অনস্বীকার্য। নিঃস্বার্থভাবে নিজের সমস্ত কিছু ত্যাগ করে আমাদের দেশের মা বোনেরা অধিকাংশ ক্ষেত্রেই সমাজের বিভিন্ন কাজে অংশগ্রহণ করে চলেছেন এবং নিজের সংসারকেও এগিয়ে নিয়ে চলেছেন। তথাপি অনেক সময় দেখা যায় যে মহিলারা তাদের প্রাপ্য ন্যূনতম মর্যাদাটুকুও পাচ্ছেন না। এর মূল কারণ হল অর্থনৈতিক পরনির্ভরতা। কোনো না কোনোভাবে তারা পুরুষের কাছে অর্থনৈতিকভাবে অবলম্বন করেন, তাই মহিলাদের ইচ্ছে অনিচ্ছার মূল্য দিতে গেলে বা তাদের প্রাপ্য সম্মান দিতে গেলে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াটা আমি মনে করি খুবই জরুরি।
0: আচ্ছা, খুব সুন্দর একটি বার্তা আপনাদের কাছে পৌঁছে গেল ডক্টর বিদিশা মণ্ডলের কাছ থেকে। আমরা এইটুকু তার কাছ থেকে, তিনি অধ্যাপিকা, তিনি একজন স্বনির্ভর মহিলা এবং মানুষকে স্বনির্ভরতার লক্ষ্যে এই মাশরুম চাষের বিষয় আমাদেরকে একটা তথ্য দেবেন, একটা ভাবনা দেবেন। এবং সেই বিষয়টি জানার আগে আমরা জেনে নিলাম যে মহিলাদের কেন স্বনির্ভর হওয়া প্রয়োজন তার দৃষ্টিকোণ দিয়ে। এবারে যে বিষয়টি আমাদের আলোচ্য বিষয়, যে স্বনির্ভরতার লক্ষ্যে মাশরুম চাষ, আমরা জেনে নিই এই যে মাশরুম চাষের কথা আজকে যে সমস্ত মহিলারা করছেন এবং করতে চাইছেন, তারা একটু বিষয়টি বিশদে জানতে চাইবেন যে এই মাশরুম আসলে কি।
1: প্রথমে বলি যে মাশরুম চাষকে বেছে নেওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে যে অত্যন্ত স্বল্প পুঁজির মাধ্যমে মহিলারা তাদের অবসরকালীন সময়তে অর্থ উপার্জন করতে পারবেন এই চাষের মাধ্যমে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে কৃষিকার্যে ব্যবহৃত বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ তাকে কাজে লাগিয়েও কিন্তু এই চাষাবাদ সম্ভব। সেজন্য মাশরুম চাষ করতে গেলে কিন্তু আলাদাভাবে কোন ধরনের বিনিয়োগের প্রয়োজন আমাদের মা বোনেদের করতে হবে,
0: মানে একটা বিরাট পুঁজি দিয়ে যে নামতে হবে মাশরুম চাষের লক্ষ্যে তা নয়। কিন্তু
1: না, একেবারেই নয়। আর তার উপরে গ্রামীণ মহিলারা যারা আমাদের দরিদ্র সীমার কাছাকাছি রয়েছেন বা অত্যন্ত স্বল্প পুঁজির যে সমস্ত কৃষক সম্প্রদায় বা সংসার আছে, সেক্ষেত্রে স্বামী বা বাড়ির অন্যান্য পুরুষদের সঙ্গে সঙ্গে তারা যদি ওই কৃষিজ বর্জ্যকে কাজে লাগান তাহলে কিন্তু মাশরুম চাষ করতে পারবেন। মাশরুম জিনিসটা কিন্তু আজকে আর কারোর কাছে অজানা নয়, মোটামুটি বাড়িতে বাড়িতে এই মাশরুম বিষয়টি সকলের কাছে পরিচিত। এটিকে বাংলা ভাষায় বা গ্রামে অনেক সময় ছাতু বলা হয়ে থাকে, একে সাধু বাংলায় ছত্রাক বলা হয়। এই মাশরুম আসলে এখন হোটেলে বিভিন্ন বাড়িতে প্রোটিনজাত খাদ্যের একটি উৎস হিসেবে পরিচিত হয়ে উঠেছে এবং সাধারণ মানুষের কাছেও কিন্তু এই বার্তা পৌঁছে গিয়েছে যে মাশরুম যদি আমরা আমাদের প্রাত্যহিক জীবনে গ্রহণ করি তাহলে আমাদের প্রোটিন খাদ্যের চাহিদা আমরা অনেকটাই মেটাতে পারব।
0: প্রোটিন জাতীয় খাদ্যের আমাদের প্রয়োজন শরীরে অত্যন্ত, সে তো বিশেষজ্ঞদের কাছ থেকে আমরা জানতেই পারি। এবং তার সঙ্গে সঙ্গে মাশরুম বিষয়টি আমাদের কাছে একটু সহজভাবে বিশেষজ্ঞের চোখ দিয়ে আমরা দেখতে পেলাম। এবারে যে বিষয়টি

0: আলোচনা করব, সে বিষয়টি আমরা সত্যি কথাই মা বোনেরা এই স্ত্রী ভবনে আমরা অনেক সময় অনেক মহিলাকে পাই যারা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে নানান রকম প্রশিক্ষণ নিয়ে তারা চাষাবাদ করছেন। এক্ষেত্রে এই যে মাশরুম চাষ, তাকে একটা অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রথম কথাই কিন্তু আমাদের বিশেষজ্ঞ বলেছেন যে আমরা স্বল্প পুঁজি নিয়ে কিন্তু এই মাশরুম চাষ করতে পারি। তবু আমরা বিশদে একটু জেনে নিই যে মাশরুম চাষকে কেন এত অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
1: অবশ্যই, এখন এই মাশরুম চাষকে এতটা গুরুত্ব দেওয়ার কারণ যে আলাদা কোনো যন্ত্রপাতি বা মেশিন কিছুই ব্যবহার করতে হবে না মাশরুম চাষ করতে গেলে। বাড়িতে অনেক সময় আমাদের প্লাস্টিক, নেট, খড় ইত্যাদি দ্রব্য গ্রাম বাংলার বাড়িতে বাড়িতেই মজুদ থাকে, সেগুলিকে কাজে লাগিয়ে কিন্তু আমরা মাশরুম চাষ করতে পারব। এর মধ্যে দু ধরনের মাশরুমের কথা আমি পরবর্তীকালে আসব, যে চাষে পোয়াল ছাতু তার চাষের ক্ষেত্রে কিন্তু বাড়িতে বহুদিনের পুরনো পড়ে থাকা খড়কেও কাজে লাগানো যাবে। আবার যদি আমরা ঝিনুক ছাতুর চাষ করি, সেক্ষেত্রে নতুন পরিষ্কার ঝকঝকে সাদা খড়ের প্রয়োজন হবে। কাজেই বাড়িতে পড়ে থাকা জিনিসপত্রকে কাজে লাগিয়ে আমরা আমাদের মাশরুম চাষ করে সংসারের প্রোটিনের চাহিদা তো মেটাতে পারবই, তার সঙ্গে সঙ্গে উদ্বৃত্ত যে মাশরুম আমরা পাব তা কাছাকাছি বাজারে বিক্রয়ের মাধ্যমে কিন্তু মহিলারা স্বনির্ভর হতে পারবেন। এবং তারা যদি গোষ্ঠীবদ্ধভাবে এই পদ্ধতিটি প্রয়োগ করেন, তাহলে যেটা অনেক বেশি পরিমাণে সম্ভব যে এই মাশরুম বেড থেকে বা মাশরুম চাষের মাধ্যমে তারা অনেকখানিটাই স্বাবলম্বী হতে পারবেন এবং সংসারকে এগিয়ে নিয়ে যেতেও অনেকটাই তারা সাহায্য করতে পারবেন। এবং আরেকটি বিষয় যে এই চাষের জন্য কিন্তু বিশেষ কোনো জায়গাও আপনাকে ব্যবহার করতে হবে না। একটি মাচা তৈরি করে বা কতগুলি হুকের মাধ্যমে ওপর থেকে ঝুড়িয়ে রেখে আমরা কিন্তু এই চাষ করতে পারব। সেই কারণে যেটা হয় যে ঘরের ভেতরে যদি আমাদের জায়গাও না থাকে, যদি আমরা অত্যন্ত ক্ষুদ্র পরিসরের ভেতরেও থাকি, সেখানে আমরা ঝুলন্ত অবস্থায় মাশরুমের মণ্ডক, বিশেষত ঝিনুক মাশরুমের যে চাষ হয় তা ওপর থেকে ঝুলিয়ে রেখে সেখান থেকেই কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় মাশরুম সংগ্রহ করতে পারব।
0: স্বনির্ভরতার ক্ষেত্রে মাশরুম চাষকে এতটা কেন অগ্রাধিকার দেওয়া হচ্ছে সে বিষয়ে আমরা জানলাম। তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু বিশেষজ্ঞ বলেছেন যে মাশরুমে অনেক প্রোটিন রয়েছে এবং আমাদের শরীরে প্রোটিন জাতীয় খাদ্যের অত্যন্ত প্রয়োজন। আমরা বিশদে জেনে নিই যে এই মাশরুমের খাদ্যগুণ সম্পর্কে।
1: অবশ্যই, এখন মাশরুম বা এই ধরনের ছাতু কিন্তু খাদ্যপ্রাণে একেবারে ভরপুর। প্রতি 100 গ্রাম মাশরুম যদি আমরা দেখি, তাতে 42 ক্যালোরি আমরা শক্তি পেতে পারি। এর 90% জল থাকে, তাই অত্যন্ত সহজপাচ্য। এবং আমাদের গর্ভবতী মহিলারা, শিশু, বৃদ্ধ, রক্তাল্পতার রোগীরা, এমনকি যাদের ডায়াবেটিস রয়েছে, হার্টের সমস্যা রয়েছে, কোন ধরনের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, সব ধরনের রোগীরা কিন্তু এই মাশরুম গ্রহণ করতে পারবেন। এতে 3.5% প্রোটিন রয়েছে, ফ্যাট এবং শর্করা বা কার্বোহাইড্রেটের পরিমাণ কিন্তু প্রচুর কম, আর ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন C এবং ভিটামিন B3 বা নিয়াসিন প্রচুর পরিমাণে আছে। এত পরিমাণে ক্যালসিয়াম থাকার জন্য যেটা হয় যে এই ছত্রাক বা ছাতু যদি মহিলারা, যারা 30-অর্ধ মহিলা, তারা যদি বাড়িতে এটাকে চাষ করে গ্রহণ করেন, তাহলে কিন্তু তাদের আর ক্যালসিয়াম ট্যাবলেট, যেটার কথা আমরা বলে থাকি, হয়তো শহরাঞ্চলে আমরা যে মহিলারা রয়েছি 30-এর ওপরের বয়স, অতি সহজেই গিয়ে দোকান থেকে এটি কিনে খেতে পারি। কিন্তু গ্রামাঞ্চলে তো সম্ভব নয় যে এত টাকা সংসার থেকে গিয়ে ক্যালসিয়াম ট্যাবলেট কিনে খাব। সেক্ষেত্রে কিন্তু এই মাশরুম চাষের মাধ্যমে তারা কিন্তু তাদের ক্যালসিয়ামের যে ঘাটতি তা বাড়ি বসে কিন্তু পূরণ করতে পারবেন। এবং এই মাশরুমের বা এই ছাতুর সবথেকে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, এই চাষ পদ্ধতি কিন্তু পরিবেশের কোনো ক্ষতি করবে না এবং পরবর্তীকালে এই চাষের বেডগুলিকে বা মণ্ডগুলিকে কিন্তু জৈব সার উৎপাদনেও এই মহিলারা কাজে লাগাতে পারবেন।
0: আচ্ছা, আমরা পুষ্টিবিদদের কাছ থেকে শুনে থাকি আমাদের দৈনিক খাদ্য চাহিদার জন্য আমাদের সবসময় আমাদের যে দৈনিক খাবার রয়েছে সেইগুলোকে যদি আমরা ঠিকঠাকভাবে আমাদের খাওয়ার তালিকায় আনতে পারি তাহলে কিন্তু আমাদের খাদ্যগুণ কিন্তু সেই খাবারের মধ্যে থেকেই আমরা পেয়ে যেতে পারি। আরও একবার এই বিষয়ে জানলাম।

0: আর সেই সঙ্গে আমাদের কিন্তু একটা বিষয় কিন্তু আমরা নিশ্চয়ই ভাবছি মা বোনেরা, যে আমরা কিন্তু মাশরুম চিনতে অনেক সময় ভুল করি, কারণ আমরা অনেক সময় ভাবি যে এই মাশরুম খেলে অনেকে অসুস্থ হয়ে পড়বে, কোনটা খেলে অসুস্থ হবে কোনটা খেলে অসুস্থ হবে না, বা কোনটা চাষ করবেন তারা কিভাবে তারা সেই নির্বাচন করবেন বীজ, সেই বিষয়গুলো একটু বিশেষ জেনে নি যে সব মাশরুমই কি খাবার যোগ্য, আর যদি না হয় সেটা তাহলে আমরা সেটা কিভাবে চিনব।
1: অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি যে বিষয়টি তুলে ধরলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মাশরুমই কিন্তু খাওয়ার যোগ্য নয়, কিছু মাশরুম আবার এদের মধ্যে বিষাক্তও হয়, তাই খাওয়ার আগে মাশরুমটি বিষাক্ত কিনা সেটি আমাদের জেনে নিতে হবে। ব্যাঙের ছাতা হিসেবে চারিদিকে যে মাশরুম আমরা দেখতে পাই তা কিন্তু খাওয়ার অযোগ্য এবং বেশ বিষাক্তও হয়। মাশরুম কেনার সময় আমাদের দেখে নিতে হবে যে সেটা যেন মোটামুটিভাবে শক্ত হয়, অর্থাৎ কিনা এলোমেলোভাবে তার উপরের অংশ যদি অবিন্যস্ত থাকে বা যদি একটু চাপ দিলে চুপসে যায়, বা টুপিটা যদি মাশরুমের উপরকার যে টুপির মতো অংশটা তা যদি আলগা দেখতে হয় তাহলে কিন্তু সে মাশরুম না খাওয়াই ভালো। এই ধরনের মাশরুমকে সাধারণত মোরেল মাশরুম বলা হয়ে থাকে। এছাড়া আরেকটি বিষয় আছে, খুব মিষ্টি গন্ধযুক্ত মাশরুম বা কমলা বা হালকা বাদামি রঙের কিছু মাশরুম পাওয়া যায় যেগুলি কিন্তু খাবার যোগ্য নয়। মাশরুমের যে ছাতার মতো অংশটি থাকে তার নিচের দিকে গিল বলে একটি অংশ থাকে, যেখানে খাঁজ খাঁজ খাঁজ খাঁজ কতগুলি দণ্ডাকার অংশ দেখা যায়। এই অংশের রং যদি একেবারে সাদা হয় সেই ধরনের মাশরুম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিষাক্ত হয়। জঙ্গল থেকে সংগ্রহ করা মাশরুম কেনার আগে বা খাওয়ার আগে কিন্তু আমাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আরেকটি বিষয় যে মাশরুমের ছাতার তলায় একটি দণ্ডাকার অংশ দেখা যায়, এই দণ্ডাকার অংশে যদি আমাদের হাতের আঙুলে যে আমরা আংটি পরি সেরকম একটি সাদা বলয় বা আংটির মতো অংশ দেখা যায় তাহলে কিন্তু বুঝতে হবে যে এই ধরনের মাশরুম বেশ বিষাক্ত। সাধারণত অ্যামারিটা বলে একটি গণের মাশরুম হয় যা কিন্তু বেশ বিষাক্ত, তাই এই ধরনের মাশরুম কিন্তু খাবার খুবই অযোগ্য এবং আমাদের দেখে নিতে হবে। এছাড়া আরও অনেক ধরনের পদ্ধতি আছে, যেমন মাশরুমের গিল অংশটিকে যদি আপনি ছিঁড়ে নেন আর হাতে কিছুক্ষণ ধরার পর যদি দেখেন যে গিল অংশটি আস্তে আস্তে গাঢ় হলুদ রং হয়ে যাচ্ছে, ইংলিশে আমরা বলে থাকি ক্রোম ইয়েলো, তাহলে কিন্তু ওই ধরনের মাশরুম বেশ বিষাক্ত হয়। আবার অনেক মাশরুমের ওই গিল অংশটি ছিঁড়লে গাঢ় নীল রং হয়ে যায়, এই ধরনের মাশরুমগুলি কিন্তু খাওয়ার বেশ অযোগ্য। তাই মা বোনেদের অবশ্যই আমি বলবো যে প্রথম প্রথম মাশরুম চাষ করতে গেলে আপনারা কাছাকাছি কোনো কৃষি অধিকর্তা বা সহকৃষি অধিকর্তাদের যে কার্যালয় থাকে অথবা কৃষি বিজ্ঞান কেন্দ্র বা আমাদের যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে স্পন বা বীজ গ্রহণ করার চেষ্টা করবেন। আর আমার মতে দু এক বছর চাষের পর আপনারা নিজেরাই এতটা অভিজ্ঞ হয়ে উঠবেন যে তখন আপনাদের কাছেই অন্যান্য মা বোনেরা গিয়ে
0: আবার পরামর্শ নিতে পারবেন। তার মানে অবশ্যই এই যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সব মাশরুমই কিন্তু খাওয়ার যোগ্য নয় এবং তাকে চিনতে হলে কয়েকটি বিশেষ পদ্ধতির কথা বললেন। প্রথম প্রথম হয়তো আমাদের সেগুলো মনে থাকবে কিন্তু পরবর্তীকালে মনে নাও থাকতে পারে, কিন্তু সেজন্যই রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি অধিকর্তা যেখান থেকে পরামর্শ নেওয়া যেতে পারে। অবশ্যই তাদের পরামর্শ নিয়ে বীজ সংগ্রহ করে সেই মাশরুম চাষ করার কথাই আমরা বিশেষজ্ঞের কাছ থেকে শুনলাম। এবার এই যে খাবার যোগ্য মাশরুম সেটা কত ধরনের রয়েছে এবং তাদের অবশ্যই আমরা জেনে নেব যে চাষ পদ্ধতিতে কি একই রকমভাবে চাষ করব নাকি তার কোনো আলাদা পদ্ধতি রয়েছে।
1: অবশ্যই সাধারণভাবে আমাদের এই পশ্চিমবঙ্গে আমরা তিন ধরনের খাবারযোগ্য মাশরুমকে চাষ করে থাকি, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে পোয়াল ছাতু বা স্ট্র মাশরুম। এই স্ট্র মাশরুম বা পোয়াল ছাতু চাষ করতে গেলে মা বোনেদের যেটা সবথেকে সুবিধে যে বাড়িতে যে কোনো পরিত্যক্ত জিনিসপত্রগুলোকে তারা ব্যবহার করতে পারবেন, বহুদিনের পুরনো খড় দিয়েও কিন্তু এখানে মন্ড বা বেড প্রস্তুত করা সম্ভব। ধিংড়ে ছাতু বা ওয়েস্টার্ন মাশরুম, যেটা এই ওয়েস্টার্ন মাশরুমের ক্ষেত্রে যেটা হয় যে একটু পরিষ্কার ঝকঝকে খড়ের প্রয়োজন হয়, তবে ওয়েস্টার্ন মাশরুমের ক্ষেত্রে পরিমাণ কিন্তু খড়ের অনেক কম লাগে।

0: সে কথা পরে আসছি। আরেকটি বিষয় হচ্ছে বোতাম ছাতু বা বাটন মাশরুম। এই বোতাম ছাতু বা বাটন মাশরুম তা অ্যাগারিকাস বাইপোলার এই ধরনের প্রজাতি থেকে পাওয়া যায়। এটি কিন্তু খেতে সবথেকে ভালো হয় এবং খাদ্যগুণ অত্যন্ত বেশি। তবে বোতাম ছাতুর ক্ষেত্রে তাপমাত্রা সর্বদাই 10-15 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখতে হয়, যা পশ্চিমবঙ্গের সমতলে কিন্তু খুব অল্প সময়ের জন্য পাওয়া যায়। তাই দেখা যায় যে বোতাম ছাতু বাণিজ্যিকভাবে চাষ করা হলেও গৃহস্থ বাড়িতে মা বোনেদের পক্ষে কিন্তু চাষ করা অতটা সম্ভবপর হবে না। তাই মা বোনেরা যখন স্বনির্ভর হওয়ার লক্ষ্যে চাষ করবেন, অর্থাৎ কিনা মাশরুম চাষ করবেন, সেক্ষেত্রে পোয়াল ছাতু বা ঢিংড়ি ছাতু চাষ করাই কিন্তু আমার মনে হয় তাদের পক্ষে অনেক উপযুক্ত হবে।
1: খাবারযোগ্য মাশরুম এবং তার মধ্যে কোন মাশরুমের চাষ করলে মা বোনেরা সহজভাবে স্বনির্ভর হতে পারবেন এবং সামান্য প্রশিক্ষণ যদি তারা নিয়ে নেন তাহলে তারা সেই চাষটি খুব সহজভাবে করতে পারবেন। আচ্ছা, এই যে পোয়াল ছাতুর কথা আমরা শুনলাম, এর চাষ পদ্ধতিটি একটু আমরা জেনে নিই মা বোনেদের জন্য।
0: অবশ্যই, এই পোয়াল ছাতু উষ্ণ স্যাঁতস্যাঁতে পরিবেশে ভালো জন্মায় 25-35 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এই ছাতু মার্চ থেকে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু মা বোনেরা চাষ করতে পারবেন। পোয়াল ছাতুর মধ্যে ভলভেরিয়েল্লা ভলভাসিয়া প্রজাতির কিন্তু ফলন আর গুণমান সব থেকে সেরা। এই ছাতু 15 দিনের মধ্যেই মা বোনেরা পেয়ে যাবেন। এর জন্য ছায়াযুক্ত জায়গায় ধানের পুরনো খড়, কাঠ, বাঁশ, ইটের তৈরি মাচান, ডালের ভাঙা গুঁড়ো, স্পন এবং বীজ আর সাদা পলিথিনের চাদর ও জলের ঝাড়ির প্রয়োজন হবে। 20-25 কেজি খড় একটি স্তূপের জন্য প্রয়োজন হবে। এক একটি স্তূপে কিছু কিছু 200-250 গ্রাম ওজনের আটি খড় ব্যবহার করতে হবে। এই আটিগুলিকে প্রথমে 12-15 ঘন্টা পরিষ্কার জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে পাটাতনের ওপর সমান 4 স্তরে আড়াআড়িভাবে ভাগ করে নিয়ে স্তূপ সাজাতে হবে এবং এই স্তূপে স্পন বা বীজ, ডালের গুঁড়ো অর্থাৎ কিনা ছোলা ও মাসকড়াই যে কোনো এক ধরনের ডালের গুঁড়োর মিশ্রণের সঙ্গে ছড়িয়ে দিতে হবে। বীজের স্তর হবে 3টি আর এই স্তূপের সবথেকে নিচে এবং উপরে কিন্তু খড়ের স্তর থাকবে। এভাবে কিন্তু পোয়াল ছাতুর চাষ করা যাবে।
1: আমরা পোয়াল ছাতুর চাষ পদ্ধতি সম্পর্কে শুনলাম, অবশ্যই এই বিষয়ে তারা পরামর্শ তো কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষি অধিকার কর্তাদের কাছ থেকে নিতে পারবেন, সে বিষয়ে তো বললেন।
0: অবশ্যই।
1: আরেকটি বিষয় যেটি আপনি বললেন ঝিনুক ছাতুর কথা, তার চাষ পদ্ধতিটি আমরা একটু সংক্ষেপে জেনে নিয়ে, আমরা আগে যে বিষয়টি আলোচনা করছিলাম যে এই যে বীজের কথা, এই বীজটা তারা কোথা থেকে পাবেন এবং সঠিক বীজটা তারা সংগ্রহ কোথা থেকে করবেন সেই বিষয়ে একটা পরামর্শ দেবেন।
0: যেমন কোন গাছ তৈরি করতে গেলে আমাদের বীজের প্রয়োজন হয়, এই স্পন অর্থাৎ কিনা মাশরুমের যে ফলদেহ বা ফ্রুট বডি তার জন্য স্পন দরকার। এই স্পন কিন্তু যে কোনো কৃষি অধিকর্তা বা সহকৃষি অধিকর্তাদের ব্লক অফিসে আমাদের মা বোনেরা একটু যোগাযোগ করলেই পাবেন এবং তারা কিন্তু বিশদে মা বোনেদের একটি প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা করতে পারেন, যাতে এই স্পনকে তারা কিভাবে গুরুত্বের সঙ্গে বাড়িতে রাখতে পারবেন এবং প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন।
1: আর এই বীজ উৎপাদন কি বাড়িতে করে নেওয়া সম্ভব হবে?
0: এই বীজ উৎপাদন বাড়িতে করা সম্ভব হবে, কিন্তু সেক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন একটি ঘর, একটি টেবিল এবং সুচ বা নিডলের প্রয়োজন হবে, যার মাধ্যমে তারা এই স্পন দিতে পারবেন। প্রথমেই ভালো জাতের বীজ বা স্পন তাদের নিয়ে আসতে হবে এবং তাকে পরবর্তীকালে একটি ফ্রিজ বা রেফ্রিজারেটরের দরকার হবে। আমার মনে হয় গোষ্ঠীবদ্ধ উদ্যোগে যদি গ্রামের মহিলারা একত্রিতভাবে এই চাষ পদ্ধতি গ্রহণ করেন তাহলে কার্যকরীভাবে এটাকে ব্যবহার করা সম্ভব হবে।
1: শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আলোচনায় কিন্তু বিশেষজ্ঞের কাছ থেকে বারবার এই বিষয়টি আলোচনায় উঠে আসছে যে আমরা স্বল্প পুঁজিতে অধিক লাভ করতে পারি মাশরুম চাষ করে, তা এই লাভের বিষয়টি যদি একটু আমরা বিশদে জেনে নিই, তার সঙ্গে সঙ্গে বাজার দর কিরকম?
0: অবশ্যই, মা বোনেদের স্বাবলম্বী হতে গেলে লাভের বিষয়টা তো আমাদের ভাবতেই হবে। পোয়াল ছাতুর বাজার দর সাধারণত কেজিতে 60-70 টাকা হিসেবে তারা এটাকে বিক্রি করতে পারবেন এবং প্রত্যেকটি বেড থেকে লাভ করতে পারবেন 25-35 টাকা। ঝিনুক ছাতুর ক্ষেত্রে কিন্তু বাজার দর পোয়াল ছাতুর থেকে অনেক বেশি। এক্ষেত্রে

0: প্রত্যেক কেজি 80 থেকে 100 টাকা মূল্যে তারা বিক্রি করতে পারবেন এবং প্রত্যেক বেড থেকে 65 থেকে প্রায় 70 টাকা তারা লাভ করতে পারবেন। এই জন্য যখন গ্রামীণ মহিলাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, জানা গেছে যে তারা কিন্তু ঝিনুক ছাতু চাষ করতে পোয়াল ছাতুর থেকে বেশি পছন্দ করেন, কারণ লাভের অঙ্কটা কিন্তু অত্যন্ত বেশি হয়।
1: আচ্ছা, আমরা কিন্তু বিশদে আজকে ডক্টর বিদিশা মণ্ডলের কাছ থেকে স্বনির্ভরতার লক্ষ্যে মাশরুম চাষ বিষয়ে জানলাম। ডক্টর মণ্ডল আজকে স্টুডিওতে এলেন এবং এই বিষয়ে আমাদেরকে নানান রকম তথ্য দিলেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
0: আপনাদেরও অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
1: আজকে আমাদের আলোচনার বিষয় ছিল স্বনির্ভরতার লক্ষ্যে মাশরুম চাষ। এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন নেউটিয়া বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের অধ্যাপিকা ডক্টর বিদিশা মণ্ডল। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।

0: উনজমির ধুনো ফসল এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
2: নির্ভরযোগ্য নয় এমন কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
3: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
4: জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

0: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।
1: ব্লুটুথের মাধ্যমে ফাইল বা তথ্য শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
2: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীর বাঁধতে।
3: আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন একক শিল্পীর আধুনিক গানের অনুষ্ঠান গীতিকা। আজকের শিল্পী শ্যামল মিত্র।

0: গীতিকা অনুষ্ঠানে আজ শুনছেন শ্যামল মিত্রর গাওয়া গান।
1: ও চলে যে যায় দিন দিন।

0: একক শিল্পীর আধুনিক গানের অনুষ্ঠান গীতিকায় আজ শুনছেন শ্যামল মিত্র গাওয়া গান।
1: ব্রহ্মা যখন দাঁড়ি পাল্লায় তোমায় আমায়।

গর্জনটা যে হলো ভারী, মাটিতে পড়লাম শূন্য ছাড়ি, মাটিতে পড়লাম শূন্য ছাড়ি। মোর পাল্লা পড়লো নুয়ে, চিৎপটাং হলাম ভুঁই।

তবুই দেহে পরাণটা ভরে সেই একবারই গড়েছিলে মোরে, প্রভু গো একবারই গড়েছিলে মোরে। কিন্তু যতবার মনে করি প্রভু আমি যে তোমার।

গীতিকা অনুষ্ঠানে আজ শুনলেন শ্যামল মিত্রর গাওয়া গান। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। তৃণমূল কংগ্রেস দলের নাম ও নির্বাচনী প্রতীককে কেন্দ্র করে তৈরি হওয়া বিবাদের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী বিধিনিষেধ জারি করেছে। দুপক্ষকেই নতুন নির্বাচনী প্রতীক ও নাম বেছে নিতে বলা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক আজ নতুন দিল্লিতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রী ও অর্থসচিবদের এক সম্মেলন আয়োজন করেছে। আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিজ চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার 7% হবে বলে পূর্বাভাস দিয়েছে। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্যালেস্তাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের বক্তব্য রাখার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারত। আগামীকাল জাপানের নাগোয়াতে 20তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে মনু ভাকের ও তাজিন্দর পাল সিং ভারতের পতাকা বহন করবেন। আসছে বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেস দলের নাম এবং নির্বাচনী প্রতীক ঘিরে তৈরি হওয়া আভ্যন্তরীণ বিবাদের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশ জারি করেছে। সেই নির্দেশে কমিশন জানিয়েছে, আপাতত অরূপ রায় এবং মমতা ব্যানার্জি দুই পক্ষের কেউই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম বা দলের সংরক্ষিত জোড়া ফুল প্রতীক ব্যবহার করতে পারবে না। উপনির্বাচনের স্বার্থে দুই পক্ষকেই আলাদা নামে এবং নির্ধারিত প্রতীক বাছাই করে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্তই অন্তর্বর্তী ব্যবস্থা বলবৎ থাকবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আয়োজনে নতুন দিল্লিতে আজ বিকশিত ভারতের পথে যাত্রার দুদিনব্যাপী সম্মেলনের সূচনা হচ্ছে।

সূত্রক জানিয়েছে, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রী এবং অর্থসচিবদের জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পাশাপাশি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীরা এই সম্মেলনে উপস্থিত থাকবেন। এছাড়া পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের সচিব ডক্টর সৌরভ গর্গ বিকশিত ভারতের পথে যাত্রায় দেশের আর্থিক বিকাশের ফলাফল পরিমাপের গুরুত্ব তুলে ধরবেন। মন্ত্রক জানিয়েছে, ভারতের উন্নয়নের যাত্রাপথে অর্থনীতি সংক্রান্ত চ্যালেঞ্জ ও নীতিগত বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে আলোচনার জন্য এই সম্মেলনে তাত্ত্বিক বিশ্লেষণ এবং বাস্তবমুখী নীতি পরিকল্পনার সমন্বয় ঘটানো হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভুটানের উন্নয়নের লক্ষ্য অগ্রাধিকার পূরণে ভারতের সমর্থন ব্যক্ত করেছেন। 16-18 সেপ্টেম্বর ভুটান সফরকালে তিনি সেদেশের বিদেশমন্ত্রী লিম্পো ডিএন ডুঙ্গিয়েলের সঙ্গে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন। এছাড়াও তাদের মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে ইস্যুতে মত বিনিময় হয়। ভারত ভুটান অংশীদারিত্বের বহুপাক্ষিক দিকগুলি আরও শক্তিশালী করার বিষয়ে গৃহীত উদ্যোগ নিয়ে উভয় পক্ষ সন্তোষ ব্যক্ত করে। ডক্টর জয়শঙ্করের সফরকালে তিনি ভুটানের বিদেশমন্ত্রীর সঙ্গে যৌথভাবে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনের সূচনা করেছেন। ডক্টর জয়শঙ্কর ভুটান নরেশ জিগমে শেখর নামগিয়াল ওয়াংচুক এবং সেদেশের প্রধানমন্ত্রী দাসো সেরিং টোকবের সঙ্গেও সাক্ষাৎ করেন। ভারত ও নেপাল উভয় দেশের পণ্যদ্রব্য যাতে দুই দেশেই আরও বেশি করে পাওয়া যায় সে বিষয়ে পদক্ষেপ নিয়ে গতকাল আলোচনা করেছে। কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, নতুন দিল্লিতে আয়োজিত বাণিজ্য, পণ্য চলাচল ও বেআইনি লেনদেন বন্ধের সহযোগিতা সংক্রান্ত দুদিনের আন্তঃসরকারি বৈঠকে দুই দেশ এ সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে মত বিনিময় করে। এই বৈঠকে দুই দেশের পণ্যের উভয় দেশের বাজারে প্রবেশাধিকার, সীমা শুল্ক, বাণিজ্যিক সহযোগিতা, পণ্যমান, খাদ্য নিরাপত্তা, সীমান্ত পরিকাঠামো এবং রেল ও সড়ক যোগাযোগ সহ বাণিজ্যিক লেনদেনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026-এর বিষয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক নতুন দিল্লিতে আজ হবে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিরা বিলের বিভিন্ন নিয়ম সম্পর্কে কমিটিকে বিস্তারিত তথ্য দেবেন। লোকসভা থেকে 21 জন এবং রাজ্যসভার 10 জন সদস্য রয়েছেন এই কমিটিতে। লোকসভার সাংসদ সঞ্জয় জয়সওয়াল এই যৌথ সংসদীয় কমিটির নেতৃত্ব দেবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA ইংরাজি, বাণিজ্য এবং সমাজবিজ্ঞান এই তিনটি বিষয়ে আয়োজিত UGC নেট June 2026 পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করেছে। দেশের 272 শহরে 454 কেন্দ্রে চলতি মাসের 9 ও 10 তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিস চলতি অর্থবর্ষে ভারতের GDP বৃদ্ধির হার 7% হবে বলে পূর্বাভাস দিয়েছে। এর আগে তাদের পূর্বাভাসে এই হার ছিল 6%। এজেন্সি থেকে জানানো হয়েছে, পশ্চিম এশিয়া যুদ্ধের ফলে বিশ্বব্যাপী যে আর্থিক অস্থিরতা দেখা দিয়েছে তার মধ্যেও ভারতীয় অর্থনীতি তাদের অগ্রগতি বজায় রেখেছে। এই সংস্থা জানিয়েছে, আশা করা যায় G20 ভুক্ত দেশগুলির মধ্যে দ্রুততম GDP বৃদ্ধির হার ভারত বজায় রাখতে সক্ষম হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনে প্যালেস্তাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে ভিডিওর মাধ্যমে বক্তব্য রাখার অনুমতি সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারত। নিউ ইয়র্কে এই অধিবেশনের প্রস্তাবটি 152 দেশের সমর্থনে পাশ হয়েছে। মাত্র 3টি দেশ, আমেরিকা, ইসরায়েল এবং প্যারাগুয়ে, এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। 4টি দেশ ভোটদানে বিরত থাকে। আমেরিকার প্রশাসন রাষ্ট্রপতি আব্বাস ও তার প্রতিনিধি দলকে ভিসা দিতে অস্বীকার করায় টানা দ্বিতীয় বছর তিনি সরাসরি অধিবেশনে যোগ দিতে পারছেন না। মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার 8টি সংস্থা এবং 3 জন সামরিক উচ্চপদস্থ আধিকারিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞার মূল লক্ষ্য সেদেশের নিকেল শিল্প এবং সামরিক গবেষণা প্রতিষ্ঠানগুলি। এই তালিকাভুক্ত সংস্থা বা ব্যক্তিদের সম্পত্তি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে তবে তা অবরুদ্ধ করা হবে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংগ্রহের জন্য ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে আরও 330 কোটি ইউরো অর্থ সহায়তা দেবে। গতকাল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে ফোনে কথোপকথনের পরে এই ঘোষণা করেন তিনি। সমাজ মাধ্যমে ভন ডার লিয়েন জানিয়েছেন, রাশিয়া কিয়েভকে লক্ষ্যবস্তু করছে তাই ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের পাশে রয়েছে।
পাকিস্তান সে দেশের অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকোচ ব্যবস্থা ঘোষণা করেছে। ইসলামাবাদ জ্বালানি ব্যবহার, সরকারি আধিকারিকদের জন্য বিদেশ ভ্রমণ, নতুন সরকারি গাড়ি কেনা এবং সরকারের উদ্যোগে নৈশভোজ আয়োজনের উপর নিয়ন্ত্রণ জারি করেছে। এছাড়াও বিভিন্ন ধরনের সম্মেলন ও সেমিনার আয়োজনের উপরও নিয়ন্ত্রণ জারি করেছে। বাজার এবং শপিং সেন্টারগুলিতেও রাত্রি 9টার মধ্যে বন্ধ করে

দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি করা হয়েছে, একই সঙ্গে সেদেশে লস্করে তৈবা এবং জেইস এ মোহাম্মদের মতো সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর জন্য আরও বেশি করে অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন বেআইনি মাদক কারবারি অর্থ পাচারকারী গোষ্ঠীর কাছ থেকে এইসব সংগঠনের তহবিলে $7-10 কোটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গেছে। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে গতকাল ঢাকায় ভারতীয় হাইকমিশন ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের যৌথ উদ্যোগে নজরুল সন্ধ্যার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে দুই দেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষেত্রে কাজী নজরুল ইসলামের অবদানকে স্মরণ করা হয়। ভারতীয় হাইকমিশনের দ্রুনেশ ত্রিবেদী দুই দেশের মধ্যে কাজী নজরুলের আদর্শে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উপর জোর দেন। বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি জানান, বাংলাদেশ সরকার 2026 সালকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছে। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড আর বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার কাছে হালকা যুদ্ধবিমান তেজস এবং HTT-40 বেসিক ট্রেনার বিমান হস্তান্তর করবে। পবনহংস লিমিটেডের কাছে তারা ধ্রুব নেক্সট জেনারেশন হেলিকপ্টারগুলি হস্তান্তর করবে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। জম্মু কাশ্মীরের উধমপুর জেলায় অপারেশন সোহানের মাধ্যমে জেইসের দুই সন্ত্রাসবাদীকে নিকেশ করায় নর্দার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা হোয়াইট নাইট কোরের ভূয়সী প্রশংসা করেছেন। আকাশবাণী জম্মু সংবাদদাতা জানিয়েছেন, উধমপুর জেলায় মাজালতা এলাকায় এই সফল গোয়েন্দাভিত্তিক অভিযানে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং CRPF-এর সঙ্গে ভারতীয় সেনা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। এই অভিযানের ফলে দুই জঙ্গি নিহত এবং সন্ত্রাসবাদীদের সাহায্যকারী এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। ঝাড়খণ্ড স্টেট কোঅপারেটিভ ব্যাংকের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় ঝাড়খণ্ড এবং ওড়িশার 7টি স্থানে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ব্যবসায়ী সঞ্জয় কুমার ডালমিয়া ব্যাংকের তৎকালীন আধিকারিকদের সঙ্গে যুক্ত এই ব্যাংকের সরাইকেলা শাখায় বড় ধরনের জালিয়াতি করে বলে ইডি সূত্রে জানানো হয়েছে। তারই তদন্তে এই তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। আজ যন্ত্রের দেবতা বিশ্বকর্মা পুজো। শ্রমিক ও মালিকের সহাবস্থানে আদর্শ শিল্প পরিকাঠামো গড়ে তোলার ভারতীয় সংস্কৃতিকে এক অনন্য আরাধনা। কলকারখানা সহ নানা শিল্প প্রতিষ্ঠানে গোটা রাজ্য জুড়ে শিল্পের দেবতা বিশ্বকর্মার পুজোর আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গের দুর্গাপুর, আসানসোল, নদিয়ার কল্যাণী সহ রাজ্যের অন্যান্য শিল্পাঞ্চলগুলিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। জাপানের নাগোয়ায় আগামীকাল 20তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। শুটিংয়ে দুবারের অলিম্পিক পদকপ্রাপ্ত মনু ভাকের এবং শর্ট পার্টে এশীয় চ্যাম্পিয়ন তাজিন্দর পাল সিং উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন। ভারতীয় প্রতিনিধি দলের সেভ দ্য মিশন সহদেব যাদব আজ এই খবর জানিয়েছেন। 2024-এর অলিম্পিকে মনু ভাকের স্বাধীন ভারতের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে শুটিংয়ে 2টি পদক জেতেন। অন্যদিকে তাজিন্দর পাল সিং 2018 এবং 2022-এ শর্ট পার্টে স্বর্ণ পদক পেয়েছিলেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। তৃণমূল কংগ্রেস দলের নাম ও নির্বাচনী প্রতীককে কেন্দ্র করে তৈরি হওয়া বিবাদের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অন্তর্বর্তী বিধিনিষেধ জারি করেছে। দুপক্ষকেই নতুন নির্বাচনী প্রতীক ও নাম বেছে নিতে বলা হয়েছে। আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিস চলতি অর্থবর্ষে ভারতের GDP বৃদ্ধির হার 7% হবে বলে পূর্বাভাস দিয়েছে। আগামীকাল জাপানের নাগোয়াতে 20তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে মনু ভাকের ও তাজিন্দর পাল সিং ভারতের পতাকা বহন করবেন। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক নির্বাচন কমিশন আপাতত ফ্রিজ করে দেওয়ায় আসন্ন উপনির্বাচনের জন্য কালীঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নাম ও প্রতীকের প্রস্তাব পাঠানো হয়েছে। জানা গেছে, দলের প্রধান মমতা ব্যানার্জির নাম তৃণমূল কংগ্রেসের সঙ্গে জুড়ে নতুন নামের প্রস্তাব পাঠিয়েছে তারা। প্রতীক হিসেবে ব্যাট এবং ফুটবল খেলোয়াড়ের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরও তিনটি বিকল্প নাম ও প্রতীক নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে। প্রস্তাবিত নামগুলি হল ন্যাশনালিস্ট তৃণমূল কংগ্রেস, ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস এবং ওয়েস্টবেঙ্গল তৃণমূল কংগ্রেস। দলের নামের পাশাপাশি সম্ভাব্য নির্বাচনী প্রতীক হিসেবে ব্ল্যাকবোর্ড, টর্চ এবং খাম, এই তিনটি প্রতীক নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে। প্রস্তাবিত নাম ও প্রতীক যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে তৃণমূল কংগ্রেসের প্রতীক ফ্রিজ করে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কালীঘাট তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারে। রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের দুটি পক্ষের কাউকেই দলীয় প্রতীক ব্যবহারে অনুমতি দেয়নি নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কালীঘাট তৃণমূল সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করতে চলেছে। উল্লেখ্য, এর আগে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে 20 জন সাংসদ এনসিপিআইতে যোগদান করায় তাদের সাংসদ পদ খারিজের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলায় সুপ্রিম কোর্ট ওই সাংসদদের নোটিশ

0: পাঠিয়েছে। চলতি মাসে সেই মামলার শুনানি রয়েছে শীর্ষ আদালতে। রাজ্যের দুটি বিধানসভা, মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে উপনির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন আগামীকাল। জমা পড়া মনোনয়নপত্রগুলি গতকাল পরীক্ষা করে দেখা হয়। দুটি কেন্দ্রে মোট 27টি মনোনয়ন জমা পড়ে। এর মধ্যে রেজিনগরে 15 এবং নন্দীগ্রামে 12 জন মনোনয়নপত্র দাখিল করেন। তবে রেজিনগরে দুজনের প্রার্থীপদ বাতিল হওয়ায় 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। আগামী 6ই অক্টোবর ওই দুই কেন্দ্রে উপনির্বাচনে ভোট নেওয়া হবে, গণনা 9ই অক্টোবর। জাতীয় ও রাজ্য সড়কে দীর্ঘক্ষণ ট্রাফিক জ্যাম থাকলে সেই অভিযোগ জানানোর জন্য রাজ্য সরকার নতুন টোল ফ্রি নাম্বার চালু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধাননগরের আরক্ষ ভবনে আজ রাজ্য ট্রাফিক পুলিশের নতুন কন্ট্রোল রুমের উদ্বোধন করে বলেন, 1800-345-8922 এই নাম্বারে ফোন করে সাধারণ মানুষ তাদের অভিযোগ জানাতে পারবেন। বর্ধমানের পালসিট, হুগলির ডানকুনি, মুর্শিদাবাদের ফারাক্কা, মালদার কালিয়াচক, উত্তর দিনাজপুরের ডালখোলা, ইসলামপুর এলাকায় রাত 9টার পর ট্রাফিক সমস্যা বাড়ার প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে। মুখ্যমন্ত্রী বলেন, ট্রাফিক ব্যবস্থা আরও মসৃণ করতে নতুন ট্রাফিক কিয়স্ক বসানো, পুরনো কিয়স্কগুলিকে সারাই করা, রাস্তা সারাই সহ একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। 300 থানাকে মডেল পুলিশ স্টেশন হিসেবে গড়ে তোলা হচ্ছে। পুজোর আগেই পুলিশের অগ্রিম বেতন দেওয়া হবে। আদালতের সমস্যা মিটলে শুরু হবে 16,000 নিয়োগপত্র দেওয়ার কাজ। খুব শীঘ্রই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যাওয়ার জন্য 112 নম্বর গাড়ি চালু করা হবে, ফলে সমস্যা দ্রুত নিরসন হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
1: গ্রামীণ এলাকায় খবর দিলে পুলিশ পৌঁছাতে 30 মিনিট থেকে 60 মিনিট লাগে, কলকাতাতে 15 থেকে 20 মিনিট লাগে। গাড়ি নেই, লোক নেই, ড্রাইভার নেই। আমরা আশা করছি 112 চালু হওয়ার পরে আমরা ইউপি মহারাষ্ট্রকেও ছাড়িয়ে যাব, কুইক রেসপন্স করতে পারবে, এইভাবে অনেক প্ল্যানিং আমাদের আছে।
0: আজ বিশ্বকর্মা পুজো, কলকারখানা সহ নানা প্রতিষ্ঠানে যন্ত্রের দেবতা বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, নদিয়ার কল্যাণী, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, শিল্পনগরী সহ রাজ্যের অন্যান্য শিল্পাঞ্চলগুলিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বিশ্বকর্মার আরাধনা চলছে। পুজো উপলক্ষে রাজ্য সরকার আজ ছুটি ঘোষণা করেছে। নবান্নে বিশ্বকর্মা পুজোয় অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আকাশবাণী কলকাতার বিভিন্ন বিভাগের পক্ষ থেকেও চলছে পূজার্চনা। হাওড়া ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেসের নিত্যযাত্রীদের উদ্যোগে আয়োজন করা হয়েছে বিশ্বকর্মা পুজোর। 29 বছর ধরে চলা ঐতিহ্যবাহী এই পুজোয় যাত্রীরাই চাঁদা তুলে গোটা ব্যবস্থাপনা সামাল দেন। বিশ্বকর্মা পুজোয় জলপাইগুড়ির ডুয়ার্স জঙ্গলে এলাকার বাসিন্দারা হস্তি আরাধনায় মেতেছেন। এদিকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে সকাল থেকেই আকাশে রং বেরঙের ঘুড়ির আনাগোনা, তবে আচমকা বৃষ্টি ঘুড়ি ওড়ানোর আনন্দে বাদ সেধেছে। রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে আজ নিউ টাউনের ইকো পার্কে আয়োজন করা হয়েছে ঘুড়ি উৎসব। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মবর্ষ পূর্তি উপলক্ষে আজ রাজ্য সরকারের পক্ষ থেকে বহু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে তথ্য সংস্কৃতি বিভাগের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী হুগলির দেবানন্দপুরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান, পরে সংগ্রহশালা ঘুরে দেখেন। হাওড়ার দেউলটিতে অপর একটি অনুষ্ঠানে আমতার বিধায়ক কথাশিল্পীকে শ্রদ্ধা জানিয়েছেন। আগামী দুদিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলা একাডেমি সভাঘরে রবিবার সন্ধেবেলা একটি আলোচনা সভা ও সাহিত্য পাঠেরও আয়োজন করা হয়েছে। অনুকূল আবহাওয়া থাকার কারণে আজও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতেও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর বিকেল 5:10।
2: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
3: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও,
4: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করোনি কি?
3: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও, এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে RBI এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। RBI বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136, অলিভিয়া নার্সিং হোম।
2: মহিলা মহল উপস্থাপনায় সোমা সাহা।

নমস্কার, আমার দুপুর সাথী সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অফুরন্ত ভালোবাসা। সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু সোমা সাহা। আশা করি সবাই খুব ভালো আছেন। কি বন্ধুরা, তাই তো? আচ্ছা, অনুষ্ঠানের শুরুতেই যদি একটা গান শুনে মনটা একটু ফুরফুরে করে নেওয়া যায় কেমন হয় বলুন তো? বেশ হয়, তাই না? তাহলে চলুন শোনা যাক।

0: যদি আরো কিছু কাছে সরে আসতে, মিঠে কবিতায় প্রাণ ভরে রাখতাম।
1: যদি আমারই মতন ভালোবাসতে,
0: তবে কি
1: বলবো
0: বলো বলো, বয়স তো কমে গেছে।

তুমি আকাশ এখন যদি হতে। মধুরা মান্না দে আর নির্মলা মিশ্রের কণ্ঠে এই মজার গানটি শুনে মনটা বেশ আনন্দে ভরে গেল, তাই না?

0: আচ্ছা বন্ধুরা, বলুন তো, চারপাশের ব্যস্ততা আর নানা দায়িত্বের মাঝে নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখা এবং তাকে এক সফল কেরিয়ারে রূপ দেওয়া কি সহজ কথা, কি বলেন? বিশেষ করে জীবনের একটি পরিপক্ক বয়সে এসে নিজের ভালোবাসাকে প্রফেশন বানিয়ে হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করা বা হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাওয়া সত্যি প্রশংসনীয়, তাই না? হ্যাঁ বন্ধুরা, আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে এমনই একজন মানুষ আছেন যিনি রান্নাকে কেবল স্বাদের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, তাকে বানিয়ে তুলেছেন শিল্পের এক অনন্য মাধ্যম। জীবনকে নতুন করে উদযাপন করার তো কোনো বয়স হয় না, তাই না? এই সত্যিটাকেই যিনি প্রতিদিন তার স্বাদ ও গল্পের বুননে প্রমাণ করে চলেছেন। আসুন সবাই মিলে আজ উষ্ণ অভ্যর্থনা জানাই আমাদের প্রিয় ফুড ব্লগার সম্পাদী অর্থাৎ কম্পা দেবনাথ শর্মাকে, যিনি একজন সফল নারী যার তৈরি প্রতিটি রেসিপি আর ব্লগে ছড়িয়ে থাকে ভালোবাসার ছোঁয়া। কম্পাদি, আপনাকে আজকের মহিলা মহল অনুষ্ঠানে স্বাগত।
1: নমস্কার, আর আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন।
0: কেমন লাগছে আজ আকাশবাণীতে এসে?
1: ভীষণ ভালো লাগছে, মানে সেটা মনের কথাটা বলে বোঝাতে পারবো না, কারণ এরকম একটা জায়গায় আসতে পারবো কোনোদিনও ভাবিনি। আপনার ডাকে সেটা সফল হলো, আর বাইরে থেকে এতদিন দেখেছি, যখনই পথ চলতে চলতে আকাশবাণীর সামনে দিয়ে গেছি, যে এরকম একটা জায়গা যেখানে বহু গুণী মানুষের পদচিহ্ন এতদিন ধরে পড়েছে, মানে এত গুণী গুণী মানুষদের যাদের শুধুমাত্র আমরা শুনেছি, সেই একটা জায়গাতে আমি যে আসতে পেরেছি সেটা সম্পূর্ণ আপনার জন্য ভীষণ ভালো লাগছে আজকে এখানে আসতে।
0: নস্টালজিক লাগে এখানে।
1: একদম একদম
0: ঠিক। আপনার ব্লগের মাধ্যমে আমরা তো নিয়মিত নিত্য নতুন স্বাদের সন্ধান পাই, কিন্তু আপনার নিজের এই মিষ্টি পথ চলার শুরু কিভাবে হয়েছিল? গৃহকোণের রান্নাঘর থেকে ডিজিটাল দুনিয়া, অনেকটা পার্থক্য, অনেকটা পথ চলা আর কি। এই ফুড ব্লগার হয়ে ওঠার গল্পটা যদি আমাদের বন্ধুদের একটু বলেন।
1: অ্যাকচুয়ালি আমার এটা কোনো রকম ভাবে প্ল্যানিং করে নয়, মানে আমি যখন মা হই আর কি, তখন তার মানে মা হওয়ার আগের সময়টা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে। এবার মা হওয়ার পরে ব্যাপারটা কি হয়, প্রথম প্রথম তো খুব ভালো লাগে, একটা নতুন অভিজ্ঞতা, কিন্তু তারপর কিছুদিন হলে না, এটা একঘেয়েমি ব্যাপার আসে, কারণ বাড়িতে শুধুমাত্র বাচ্চাকে নিয়ে সময় কাটানোটা, মানে বাকি দুনিয়ার সঙ্গে একটু ডিটাচ হয়ে যায় নতুন মায়েরা যারা থাকে। সেই সময় আমার হাজবেন্ড আমাকে একটা সাজেস্ট করে যে তুমি এটা নিয়ে একটু সময় কাটানোর ব্যাপার একটা ভাবতে পারো, যে রান্নাটা করলে সাধারণ নিজের মোবাইলটুকু দিয়ে দিয়ে ওটাকে আমরা যদি আপলোড করি, দেখো না মানুষের কতটা উপকারে লাগে বা কতটা ভালো লাগে। কারণ এই রান্নার ব্যাপারটা, আইডিয়াটা যে রান্না শেখানো, মানে রান্না ভিডিও করে দেখানোতে যদি কারোর কাজে লাগে, সেটা আমি নিজের জীবন দিয়ে উপলব্ধি করে শিখেছি। কারণ আমার খুব ছোট বয়সে বিয়ে হয়েছে, তার আগে আমি রান্না কিচ্ছু জানতাম না। এবারে বিয়ের পর এসে যেহেতু বাড়িতে কোনো মহিলা ছিলেন না, আবার রান্নাটা আমাকেই করতে হয়েছে, মানে বউ ভাতের পরের দিন থেকেই আমাকে রান্না করতে হয়েছে,
0: মানে বিয়ের পরে আপনার হাতে খড়ি বলা।
1: একদম একদম, মানে তার আগে তো টুকটাক শখে রান্না সবাই করে, কিন্তু রেগুলার রান্না করা, আর যারা একটু খেতে ভালোবাসে, মানে আমার মতো যারা একটু খেতে ভালোবাসে, তাদের জন্য রেগুলারের পদগুলো, খুব সাধারণ পদগুলোই যেন না খেতে পেলে মনে হচ্ছে যে কি একটা মিস হয়ে যাচ্ছে জীবনে। তো সেখান থেকে আমি একদম হাত পুড়িয়ে নিজে রান্না শিখেছি, মানে একদম যেটা বলে
0: চ্যালেঞ্জিং ছিল সেই সময়
1: ভীষণ ভীষণ। আর তখন কিন্তু সোশ্যাল মিডিয়া ছিল না, মানে সমাজ মাধ্যমে যে আমরা এখন এতটা সুযোগ সুবিধা পাই, তখন একদমই সেটা ছিল না। সেই কারণে আমরা সেই সুযোগটা পাইনি, ওই হাত পুড়িয়ে রান্না, মানে খুব বাজে স্বাদ হয়েছে দিনের পর দিন, সেটা বাড়ির লোক সহ্য করে সেখান থেকে রান্না শেখাটা। কিন্তু আমি সেটা উপলব্ধি করেছি যে এই সুবিধাটা যদি অন্যদেরকে দেওয়া যায়, বিশেষ করে যারা বাড়ির বাইরে থাকে, বিভিন্ন চাকরি সংক্রান্ত কারণে হোক, পড়াশোনার জন্য হোক, সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য, বা একদম নতুন বিয়ে করে আমার মতো পরিস্থিতিতে এসে যারা পড়ে, তাদের জন্য কিন্তু এটা ভীষণ উপকৃত। আজকেও যেমন আমার সাথে একজনের দেখা হলো, তিনি বলছিলেন যে সত্যি বিয়ের পরে এসে, মানে যেমন বাড়িটা চেঞ্জ হয়ে যায়, জীবনটাই তো মেয়েদের চেঞ্জ হয়ে যায়,
0: একদম
1: সেখানে কিন্তু খুব চ্যালেঞ্জিং, ওই মাকে ফোন করে করে জিজ্ঞাসা করা থেকে এখন আর সেটা মাকে ডিস্টার্বটা করতে হয় না, এখন অনেকটাই সমাজ
0: অনেকে এখন আপনাকে ফোন করে
1: আমাকে ফোন করে না, মানে আমার ভিডিওটা চালিয়ে দেখে বা সুবিধা হয় তাদের আর কি।
0: বেশ বেশ,
1: তো সেখান থেকে আমার পথ চলা শুরু হলো। প্রথমে দেখলাম, প্রথমে করলাম, দেখলাম প্রচুর মানুষের প্রচুর ভালোবাসা পাচ্ছি।
0: বেশ, অনেকে ভাবেন 40 পেরিয়ে গেছে মানে নতুন কিছু শুরু করা কঠিন, বা নতুন কিছু করা যায় না, একটা যেন কোথাও একটা গিয়ে সব জায়গায় দাঁড়িয়ে পড়ে যাওয়ার একটা ব্যাপার মনে হয়, কিন্তু আপনি সেভাবে নিজের প্যাশনকে পেশা হিসেবে তুলে ধরেছেন যেভাবে, তা সত্যি দারুণ প্রশংসনীয়। এই বয়সে এসে রান্নাটা তো ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে একটা

0: নতুন ডিজিটাল মাধ্যম বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করার অভিজ্ঞতাটা কেমন ছিল? এই নতুন করে আপনি একটা রান্নাঘরে রান্না করা আর সোশ্যাল মিডিয়াতে গিয়ে সেটাকে দেখানো, এই যে ডিজিটাল মাধ্যমে সেটাকে করা, সেই অভিজ্ঞতাটা প্রথম দিকে কেমন ছিল?
1: খুব সিম্পল ভাবে শুরু করা, মানে নিজে আমি আজকে একটা পদ রাখবো, সেটাকেই আমি একটু গোজগাজ করে, হয়তো একটু বেশি রকম ভাবে গোজগাজটা করতে হতো, দিয়ে নিজের মোবাইল ক্যামেরায় তুলে আমরা শুরু করি খুব সিম্পল ভাবে নিজেদের রান্না করে। তারপর থেকে যখন দেখলাম যে আস্তে আস্তে ব্যাপারটা একটুখানি বিস্তারিত হলো, মানুষের ভালোবাসা আসছে, তখন মনে হলো যে না, এটা আর একটু বেশি যত্ন নিয়ে করা দরকার। সেই রকম থেকে আস্তে আস্তে মোবাইলটা চেঞ্জ হলো, কারণ তখন একটু ক্যামেরাটা উন্নত দরকার। মানে এইভাবে কিন্তু আস্তে আস্তে শুরু। আমরা যেহেতু প্রায় 10 বছর ধরে রয়েছি এই বিষয়েতে, 2016 থেকে, সুতরাং আস্তে আস্তে করে পরিবর্তনটা হয়েছে, একদম সিম্পল থেকে শুরু হয়ে এখন হয়তো একটা নিজস্ব ছোটখাটো একটা স্টুডিওতে আমরা করছি কাজবাজগুলো, কিন্তু প্রথম দিকে সে সমস্ত কিছুই ভাবি কিছুই ছিল না। মানে ইনফ্যাক্ট এটা হয়তো লাইটও আমাদের কাছে ছিল না, এরকম ব্যাপার। মানে ওরখান থেকে আস্তে আস্তে করে,
0: তার মানে বন্ধুরা যারা চাইছেন যে তাদের ভালো লাগাকে এই সমাজ মাধ্যমের মাধ্যমে
1: তবে আমি যেটা আরেকটার সাথে বলবো, যে শখটাকে আমরা যেমন ভাবে এটাকে চাইছি যে শখ বা প্যাশনটাকে একটা রোজগারের জায়গা, কিন্তু রোজগারটা ভেবেই যদি প্রথমে শুরু করি একটু মনে হয় পথটা একটু কঠিন
0: কঠিন
1: সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমার সেই অতটা
0: ভালোবাসা দিয়ে শুরু করে যদি আমরা এগোতে থাকি একটু একটু,
1: হ্যাঁ এগোতে, দেখুন যে কোনো কিছু সময় দিলে তো অবশ্যই, হ্যাঁ অবশ্যই হবে, কিন্তু সেটা আমি এক্ষুনি শর্টকাট কিছু কিন্তু ব্যাপারটা নয়,
0: ঠিক হ্যাঁ আসলে কোনো কিছুতেই বোধহয় শর্টকাট
1: নেই, হ্যাঁ একদম একদম একদম
0: ঠিক তাই। বেশ, আপনার শুরুর কথাটা তো, শুরুর অভিজ্ঞতাটা তো শুনলাম আমরা, তো শুরুর সময়টা যখন আপনি প্রথম শুরু করেছিলেন, নিশ্চয়ই আপনার বেশ ভালো লাগছিল প্রথমবার যখন, প্রথম দিন যখন আপনি আপনার একটা পোস্ট করলেন, পরিবার বা বন্ধুদের প্রতিক্রিয়া কেমন ছিল সেই সময়?
1: প্রথম একটা বছর কিন্তু আমি নিজে ক্যামেরার সামনে আসিনি।
0: আচ্ছা,
1: মানে শুধুমাত্র আমার ভয়েস, মানে আমার গলার স্বর আর হাত পা দিয়ে, মানে হাতটুকু দিয়ে বা ওই রকম ভাবে সবাই চিনত। 1,00,000 সাবস্ক্রাইবার হওয়ার আগে পর্যন্ত আমি সামনে আসিনি। এবার হচ্ছে মজাটা, বলছি বন্ধুর কথাটা বলছি, যে আমি নিজে থেকে আমার কোনো বন্ধু বান্ধব কাউকে বলিনি, ঠিক আছে। এবার তারা প্রত্যেকে জেনে জেনে, মানে আমাকে যে তোর মতো পুরো সেম গলার ভয়েস তো শুনতে পাচ্ছি, এক মহিলা এরকম একটা দিশে করছে, মানে এরকম বলার পরে তাদেরকে আমরা জানিয়েছি যে ওটা আমি অ্যাকচুয়ালি। সেরকম ভাবেই রেখেছিলাম যে কাউকে আমি বলিনি, একদম পরিবার ছাড়া, মানে নিজের মা বাবা যারা, আদার্স কাউকে বলিনি। আমি চেয়েছিলাম যে তারা জানুক, তারা জেনে আমাকে চিনুক, মানে এরকম ভাবে, যে এটা একটা মজার জায়গা ছিল অ্যাকচুয়ালি। তারপর তো আস্তে আস্তে সবাই জানলো, সেরকম ভাবে তখন জানলো, তখন তো সবাই ভীষণ ভাবে অ্যাপ্রিসিয়েট করেছে, তারা ভীষণ ভাবে বলেছে যে না, তোর হাতে রান্নাটা সত্যি যাই, যে এতদিন খেয়ে এসেছি, এবারে আরো কিছু মানুষ যেটা দেখে শিখবে, সেটা দেখে তারাও খুব খুশি অ্যাকচুয়ালি। মানে কারণ নিজেদের লোকজনদের, নিজেদের আত্মীয় বন্ধু বান্ধবদের সহযোগিতা ছাড়া কোনো কিছুই কিন্তু সম্ভব হয় না,
0: তাদের অনুপ্রেরণা ভীষণ
1: একদম ভীষণ ভাবে দরকার। আর তারা যে আমাকে বলেছে যে এরকম ভাবে কর, এটা আরো ভালো লাগবে, সেটাও সবসময় নিয়েছি, মানে জানার পরে সেইভাবে নিজেকে আরো ভাবে আস্তে আস্তে পরিণত করেছি, চেষ্টা করেছি।
0: ঠিক, সংসার, নিজের জীবনের ব্যস্ততা, তার পাশাপাশি একটি ফুড ব্লগ চালানো, নিয়মিত চালানো সেটাকে, তো এই দুয়ের মধ্যে ভারসাম্য আপনি কি করে বজায় রাখছেন?
1: এই ব্যাপারটা তো
0: কতটা চ্যালেঞ্জিং ছিল,
1: সত্যি খুবই চ্যালেঞ্জিং, ভীষণ কঠিন কাজটা। কারণ প্রথম প্রথম যখন আমি ভিডিও করতাম, প্রথমে ভিডিও হতো, আলাদা করে আমাকে আবার ভয়েস ওভার দিতে হতো, তো সেটা একটা সময় সাপেক্ষ, অনেকটা সময় সাপেক্ষ কাজ, যেহেতু আমার তখন ছোট বাচ্চা ছিল, জাস্ট 2 বছর তখন ছেলের বয়স, তাকে সামলে এটা করাটা খুবই কঠিন হতো। এই পারপাসে আমি যেটা বলবো, যে আমার শ্বশুর মশাই ভীষণভাবে আমাকে হেল্প করেছে, আমার পরিবার ভীষণভাবে হেল্প করেছে। কারণ হচ্ছে হলো ওই সময়টা আমার বাচ্চাকে একটু দেখাশোনা করা, বা আমি যখন এটা নিয়ে দিনে দিনে ব্যস্ততা বেড়েছে, মানে প্রথমে তো শখে করলাম, তারপরে এরকম হচ্ছে আমরা প্রত্যেক দিন একটা করে ভিডিও শেয়ার করতাম আমি, তা সেইখানে ওই কাজটা কিন্তু প্রচন্ড চ্যালেঞ্জিং ছিল, যে প্রতিদিন এই কাজটা প্রায় 3-4 ঘন্টার একটা কাজ মিনিমাম ক্যামেরার সামনে, তারপরে আবার ওটাকে ভয়েস দেওয়া, তাহলে সারাদিনে হ্যাঁ এডিটিং, এই সমস্তটা মিলে একটা অনেকটা কর্মযোগ্য। এখন আমরা দেখি, দেখতে হয়তো খুব সিম্পল মনে হয় যে একটা তো ভিডিও বানাচ্ছি, কিন্তু ওই বলে না যে সিনেমার পেছনের গল্পটা কিন্তু অনেকটা,
0: হ্যাঁ অনেকটা। আপনার মতে একজন ভালো রাঁধুনির সবচেয়ে বড় গুণ কি? রেসিপি জানা, মাপঝোঁক ঠিক মতন জানা, নাকি ভালোবাসা দিয়ে রান্না করা?
1: হ্যাঁ, 3টে অপশনের মধ্যে যদি বলা হয় তাহলে বলবো ভালোবাসা দিয়ে রান্না করা। আর একটা জিনিস আমি অ্যাড করতে চাই, যে নিজে খেতে ভালোবাসে না সে কিন্তু ভালো রাঁধুনি হতে পারবে না, এটা আমার যেটা পার্সোনালি, মানে কারণ যার নিজে খেতে ভালো না বাসে তার তো

0: খাবার রান্নার প্রতি আগ্রহই থাকে না, মানে খাবার তৈরি করার প্রতি আগ্রহটাই তার কম থাকে।
1: ভালো রান্না বা খারাপ রান্নার মধ্যে তফাৎ করতে পারে না
0: একদমই, মানে টেস্টটা তো মেইন দরকার, যে স্বাদ
1: শুধু তো রান্নার নয়, তার সঙ্গে আপনি যেটা বলছিলেন যে তার প্রেজেন্টেশন, ভয়েস ওভার বা কন্টেন্টটা ভাবা, সেটা নিয়ে কাজ করা, তারপরে এডিটিং, মিক্সিং, এসব অনেক একটা বড় কর্মযজ্ঞ। তো আপনার কাজের পেছনে সবচেয়ে প্রিয় অংশ কোনটি, মানে আপনার কাছে কোনটা বেশি ভালো লাগে?
0: আমার কাছে সব থেকে রান্না করাটাই ভালো লাগে, যেহেতু ওটাই করতে ভালোবাসি, আর রান্না করার পর অবশ্যই খাবো, সেটাই নিত্য নতুন পদ রেগুলার রাধা। আর সেটা তো শুধুমাত্র একা নয়, সবাইকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করাটা, ওটাও একটা বেশ ভালো ব্যাপার। তবে সেটা প্রথম প্রথম দিক ছিল, এখন কিন্তু কিছু কিছু মানে সময় এরকম হয় যে রান্নাটা করলাম কিন্তু বাড়িতে তখন কেউ নেই, এরকম হয়, মানে সেটা তো পরবর্তী ব্যাপারটা বলছি, কিন্তু প্রথম থেকে বলবো যে রান্না করার ব্যাপারটাই আমার কাছে প্রিয়। তারপরে বরঞ্চ এডিটিংটা বরঞ্চ অনেকটা একঘেয়েমি জিনিস, যে বারবার করে কম্পিউটারে কাজটা, কারণ কম্পিউটারে নিয়ে ওই এডিটিং এর কাজটা আমার যে খুব পছন্দের তা নয়, মানে রান্না করাটুকু বেশি
1: বেশি পছন্দ। ঠিক আচ্ছা, আপনি তো দীর্ঘ 10 বছরের আপনার পথ চলা, তো কতদিন, মানে যারা আমাদের বন্ধুরা আজকে শুনছেন, যারা নিজেরা নিজেদের পছন্দের জিনিসটাকে এইভাবে এগিয়ে নিতে চাইছেন, আপনার কথা শোনার পর অনেকেই অনুপ্রাণিত হবেন, তো তাদের জন্য জানতে চাইছি যে আপনার এটা কতদিন পর আপনি আর্থিক সাহায্য পেতে শুরু করলেন?
0: আর্থিক সাহায্য প্রায় 1.5 বছর, 1.5 থেকে 2 বছর সময়টুকু লেগেছে, হ্যাঁ 1.5 থেকে 2 বছর, কারণ আমি যখন শুরু করি তখন তো অনেকটা, আমি বলবো যে 1.5 থেকে 2 বছর এটা তো অনেকটা সময়টা কম
1: কম ছিল,
0: কারণ এখন অনেক বেশি কম্পিটিশন, এখন প্রায় প্রত্যেকেরই এরকম কিছু না কিছু রয়েছে, কিছু না কিছু চেষ্টা করছে।
1: যদি কেউ লেগে থাকে, কারো যদি অধ্যবসায় থাকে এবং ভালোবাসা থাকে, তাহলে সে
0: অবশ্যই হয়তো তার আগেও হতে পারে, আমি বলবো না হয়তো তার আগেও হতে পারে।
1: বন্ধুরা শুনলেন তো দিদির কথা, যদি আপনারা ভাবছেন যে এই পথটাকে আপনারা বেছে নেবেন তাহলে এগিয়ে চলুন। আমি প্রসঙ্গত একটা কথা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে প্রথম যখন আপনি মানে আয় করা শুরু করলেন, সেই অনুভূতিটা কেমন ছিল?
0: এটা খুব মজার, প্রথম প্রথম ব্যাপারটা কি হয়, আয় ব্যাপারটা না একবারেই প্রথমে পাওয়া যায় না, মানে অল্প অল্প করে, মানে ওই ব্যাংকে জমার মতো একটা অ্যামাউন্ট জমলে তারপর পাওয়া যায়, তো ওটা একটা অপেক্ষা, ওটা একটা অপেক্ষা, তো ওটা বেশ ওই সময়টা, ওটা হয়তো অনেকের 2 মাসেও হয়ে যেতে পারে, আবার হয়তো অনেকের একটু বেশি সময়ও লাগতে পারে, যে কতদিনে হচ্ছে, কতদিনে পাচ্ছি, বা সেটা নিয়ে একটা প্ল্যানিং, যে প্রথম এই পয়সাটা পেলে কি করব, সেটা কিন্তু একটা বেশ সুন্দর সময় কেটেছে, কারণ অল্প অল্প করে জমে, তো একটা সার্টেন অ্যামাউন্ট হলে তখন ওটা পাওয়া যায়। এখন আমি এই মুহূর্তের নিয়মটা বলতে পারবো না, আমার সময় সেই নিয়মটাই ছিল, তো আগে থেকেই প্ল্যান করে রাখা যে এটা পেলে এনাকে একটা এই গিফট দেওয়া হবে, এই গিফট দেওয়া হবে, মানে এরকম একটা প্ল্যানিং করে,
1: কি প্ল্যানিং করে ওটাকে
0: খরচ করা হবে, মানে এটা প্রথম ব্যাপারটা, মানে একটা বিশাল ব্যাপার যেন, সেটা আমার খুব মনে রয়েছে।
1: ঠিক আচ্ছা, এবার দিদি একটা জিনিস জিজ্ঞেস করি, আপনি তো অনেক রকমের রান্না ভিডিও করে পোস্ট করছেন, তো আপনার করা এত রেসিপি, তার মধ্যে আপনার নিজের সবচেয়ে পছন্দের রেসিপি কোনটি, যা সবসময় আপনার হৃদয়ের কাছাকাছি খুব?
0: সেরকম বলতে গেলে আমার সত্যি কথা বলতে বাঙালি পদগুলো আমি যেমন নিজেও বেশি পছন্দ করি, আমি বাড়িতে কেউ যদি কোনো অতিথি আসে আমি বাঙালি পদই তাকে রান্না করে খাওয়াই, মানে এটা আমি বাঙালি হিসেবে খুব গর্বিত যে বাঙালি আমাদের এত রকম রান্নাবান্না রয়েছে। আর আমার একটি নয় দুটি পদ বলবো, এক হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর এক হচ্ছে ভেটকি পাতুরি, এই দুটো জিনিস আমি যেন নিজেও খেয়েও খুব পছন্দ করি আর লোককে খাইয়েও খুব পছন্দ করি।
1: বেশ, বন্ধুরা শুনলেন তো, রেসিপি শুনবো দিদির কাছে কিন্তু একটু পরে। আচ্ছা, আপনি বলছিলেন না যে আপনাকে অনেকে বিভিন্ন ভিডিও পোস্ট করার পর অনেকে অনেক কিছু ফিডব্যাক দিচ্ছেন, কমেন্ট দেয়,
0: একদম
1: এমন কোন দর্শকের কমেন্ট কি মনে আছে যা আপনি আজও ভুলতে পারেননি?
0: হ্যাঁ মনে আছে, আমি প্রথম প্রথম যখন শুরু করেছি তখন যে সত্যি কথা বলতে হয় না যে নিজে আমরা রান্না করি ঠিক আছে, কিন্তু যখনই সেটা 10 জনের জন্য একটা ভাবনা চিন্তা করে, তখন কিন্তু আমাদের কিছু এক্সপেরিমেন্ট, কিছু চিন্তা ভাবনাও করতে হয় নিজের স্বাদের সাথে, হয়তো দেখা গেল যে একটা রান্নাতে হয়তো আমি একটু চিনি ব্যবহার করলে পছন্দ করি, কিন্তু ওটা হয়তো 10 জন পছন্দ করবে না, মানে এরকম তো অনেক ক্ষেত্রেই হয়, মানে রান্নার ক্ষেত্রে যেহেতু অনেকের হয়, তো এরকম একবার প্রথম যখন আমি শুক্তো রান্না এসে করি, এরকম পোস্ট করি আর কি, তা আমি শুক্তোতে না প্রথমে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফেলেছিলাম, মানে প্রথম ভিডিওতে, মানে একদম প্রথম দিকের, কারণ ওটা আমরা রান্না করতে করতে মানে একটা ফোড়নে শুকনো লঙ্কা আমরা দিতামও, অ্যাকচুয়ালি দিতামও, তো তাতে স্বাদের কিছু গোলমাল যে হয় তা কিন্তু নয়, কিন্তু ওইটা দেখে আমাকে একজন কমেন্ট করেছিল যে একটা কবিতা আছে না, ছি

0: দিয়েছি, রানী রাঁধতে শেখেনি, শুক্তো নিতে ঝাল দিয়েছে, এরকম একটা কবিতা ছিল। তো একজন কমেন্ট করেছিল যে চিচিচি শম্পা রাঁধতে শেখেনি, শুক্ততে ঝাল দিয়েছে, এরকম একটা দিয়েছিলেন। ওটা আমার একদম মনে আছে প্রথম দিকে। তা পরবর্তীকালে ওনার সাথে বেশ এই কমেন্টের মাধ্যমে আদান প্রদানে বেশ ভালো একটা আলাপ হয়ে গেছিল। তা আমি কিন্তু প্রথম থেকে কিছু ভুল হলে সাজেশনটাও সবসময়ের জন্য গ্রহণযোগ্য, যে আমার যতটা সম্ভব আমি চেষ্টা করব, কারণ প্রত্যেকে তো প্রথমেই পারফেক্ট কেউ হয় না।
1: হ্যাঁ,
0: সেখান থেকে সবটাই শেখার মধ্যে দিয়ে, এখনো আমি বলবো এখনো আমি শিখছি।
1: হ্যাঁ, সবটাই তো একটা
0: শেখার প্রসেস। হ্যাঁ,
1: সেই আপনার জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে কি অপরিচিত মানুষ আপনাকে রাস্তায় বা বাজারে চিনতে শুরু করেছিল? কোনো মজার ঘটনা আছে?
0: হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আছে। হ্যাঁ, ওই বললাম প্রথম প্রথম তো শুধু ভয়েস ওভার, মানে শুধু গলা চিনত। তারপর থেকে যখন মুখ দেখানো শুরু করলাম, আমার মনে হচ্ছে আমার যখন 1,00,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তখন আমি মুখ দেখিয়ে একটা ভিডিও করি। সেটা দেওয়ার পর থেকে তো প্রচুর চেনা জানা, তখন তো অনেক জায়গায় গিয়ে, ইনফ্যাক্ট রাজ্যের বাইরে গিয়েও অনেক এরকম চেনা পরিচিত বেরিয়েছে, সে সমস্ত রয়েছে। একটা ঘটনা যেটা আমি বলবো, তখনও আমার মুখ দেখানো শুরু হয়নি, তার আগের ঘটনাই বলছি। তা আমি এবার ফুচকা তৈরি করবো, তার সঙ্গে কলকাতার যে দু একটা জায়গায় একটু ভালো ফুচকা পাওয়া যায় সেই সম্পর্কেও একটু নলেজ দেওয়ার জন্য, তা আমি আমার টিম নিয়ে বিবেকানন্দ পার্ক, যারা লেক বিবেকানন্দ পার্ক আছে, ওখানে ফুচকা খাচ্ছি, এরকম ফুচকা নিয়ে ক্যামেরার সামনে দু একটা কথা বলছি। তা পাশ থেকে আমাকে একজন এসে বলছেন, আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো, কিছুদিন মনে না করেন, আপনার গলার ভয়েসটা খুব চেনা চেনা লাগছে, আপনি কি শম্পা কিচেনের শম্পা দি? তখন আমি বললাম যে হ্যাঁ। এবার আমার অপর দিকে যিনি ছিলেন উনি হচ্ছেন শ্রীনন্দা শঙ্কর, তনুশ্রী শঙ্করের মেয়ে। হ্যাঁ, শ্রীনন্দা শঙ্কর, উনি বললেন যে আমি তোমার, তখন একবারে তুমিতে চলে এলেন, বললেন যে তুমি তোমার রান্না দেখে আমি প্রচুর রান্না করেছি, ইনফ্যাক্ট আমার বিদেশি বেশ কিছু বন্ধুদের তোমার হাতে রান্না বানিয়ে খাইয়েছি, তারা ভীষণ পছন্দ করেছে, আর তোমার গলার ভয়েসটা আমার এতটাই চেনা হয়ে গেছে যে তুমি জাস্ট পাশে আমার, মানে ও ফুচকা খাচ্ছিল তো পাশের গলার ভয়েসটা শুনে আমাকে জিজ্ঞাসা করতে এসেছে। তা আমি ভাবলাম যে গলার ভয়েসটা এরকম পরিচিতি পেয়েছে, এটা আমার কাছে অনেকটা বড় পাওয়া। হ্যাঁ,
1: একদমই তাই। আচ্ছা, জনপ্রিয়তার হাত ধরে তো কখনো কখনো সমালোচনাও আসে,
0: একদম
1: কোনো নেতিবাচক মন্তব্য পেলে কিভাবে রিয়্যাক্ট করেন?
0: আমি বললাম তো যেটা আমি ভালো খারাপটা দুটোই ভীষণভাবে নিতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। আর আমার একটা ভালো অভ্যাস বাজে অভ্যাস যেটাই বলবো, আমি সবার কমেন্টের অ্যান্সার করি, মানে এখনও যত কমেন্ট আছে সেটার জন্য আমার প্রত্যেকদিন প্রচুর সময় যায়, আসলে যেটা আমার ভালো লাগে করতে। মানে প্রচুর কমেন্ট আসে, যেমন প্রচুর কমেন্টের আমি উত্তর দিই, খারাপ আসলেও সেটাকে একদম ভালোভাবে নিয়ে, কারণ আমার রান্না পছন্দ নাই হতে পারে কেউ, মানে সবটার যে প্রথম কথা হচ্ছে রান্না জিনিসটা ভীষণভাবে ম্যান টু ম্যান ভ্যারি করে। হ্যাঁ, আমার যেটা রান্নাটা ভালো লাগবে হয়তো অন্য কারো রান্নাটা ভালো নাও লাগতে পারে, সে হয়তো রান্নাটা করে ভালো মতো তার টেস্ট পায়নি, সে আমাকে।
1: তাছাড়া আবার এটাও হয় যে ধরুন আপনি যেভাবে রান্না করছেন, যে প্রসেসে রান্না করছেন, সেই প্রসেসে সেই ইনগ্রেডিয়েন্ট সেই সব কিছু একই করে আমি রান্না করলাম, তাহলে কিন্তু
0: এরকম অনেক কথা আসে, এরকম অনেকেই বলেন, সবার তো সবাই সমান হয় না, সেটা আমি আমার কোনো সময় মনে হয় না খারাপ কিছু। আমি সবাইকেই বলি যে আপনারা কমেন্ট করুন, সে ভালো লাগলেও করুন খারাপ লাগলেও করুন,
1: মানে দুটোকেই সুন্দরভাবে গ্রহণ করতে হবে, তবেই এগোনো
0: এটা এটা হ্যাঁ এটা প্রত্যেককেই করতে হবে, এটা শুধুমাত্র আমার ফিল্ডে নয়, যে কোনো ফিল্ডেই কিন্তু আমরা যদি খারাপটা নিতে না শিখি তাহলে নিজেকে ঠিক করতে পারবো না।
1: ঠিক, একদম। বন্ধুরা, শরৎ তো আসছে, চারিদিকে পুজোর গন্ধ ভেসে আসছে, এই সুযোগে দিদিকে যখন পেয়েছি তাহলে আপনার কাছ থেকে পুজোর দিনগুলির কিছু রান্না যদি রেসিপি জেনে নিতে পারতাম। আর তাছাড়া পুজোর সময় প্রত্যেকের বাড়িতে বিভিন্ন রকমের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা আসেন, তাই এমন কোনো রেসিপি বলুন যেটা ওনাদের ভালো লাগবে।
0: একদম। আর পুজো মানেই আমি যেটা বলবো আড্ডা, পুজো মানে কিন্তু আড্ডার একটা পর্ব থাকে, আর আড্ডা মানেই কিন্তু আমাদের মধ্যমণি, আমি আজকে যেটা ভাবছি ফিশ ফ্রাইয়ের তুলনা হয় না, মানে যে কোনো আড্ডাকে জমজমাটি করার জন্য ফিশ ফ্রাইয়ের রেসিপিটা আমি বলবো।
1: ঠিক ঠিক,
0: ফিশ ফ্রাইয়ের রেসিপিটা আগে বলি।
1: আচ্ছা,
0: ফিশ ফ্রাইটা যেমন ভেটকি মাছের ফিলে দিয়ে তৈরি করব আমরা, এর জন্য ভেটকি মাছের ফিলেটা কিন্তু বাজার থেকে যখন কিনে নিয়ে আসবো তখন বলি যদি আমরা যে ফিশ ফ্রাই তৈরি করবো, ওরকম ভেটকি মাছের ফিলে কিন্তু একদম রেডি করে আমরা বাজার থেকে কিনে আনতে পারবো। মাছটাকে ধুয়ে নিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে, একটা যদি কিচেন টাওয়াল দিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে, এবারে আসবে ফার্স্ট ম্যারিনেশন। ফার্স্ট ম্যারিনেশনে আমরা কি করব, আদা রসুন বাটা, আর তার সঙ্গে গোলমরিচের গুঁড়ো, আর নুন, আর পাতিলেবুর রস। পাতিলেবুর বদলে আমরা গন্ধরাজ লেবুর রসও ব্যবহার করতে পারি। তো এটা দিয়ে ফার্স্ট ম্যারিনেটটা আমরা করব, তারপরে এটাকে রেখে দেবো আমরা জাস্ট 20 মিনিট।

0: কত 20 মিনিট, কারণ মাছ ম্যারিনেট করতে বেশিক্ষণ সময় লাগে না, 20 মিনিট মতো রেখে দেওয়ার পরে আমরা সেকেন্ড ম্যারিনেশন করব। সেকেন্ড ম্যারিনেশনের সময় আমরা করব, আমরা আলাদা করে একটুখানি পার্সলে পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা, এটাকে আমাদের একটু পেস্ট করে নিতে হবে। অল্প পরিমাণ জল দিয়ে পেস্ট করে নিয়ে সেই বাটারটা, তার সঙ্গে সর্ষের তেল, আর আমি সামান্য একটু চিনি ব্যবহার করি, চিনিটা অপশনাল এই কারণে আমি বলে দিচ্ছি, আর সর্ষের তেল, এইটা দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে। এর সঙ্গে একটা জিনিস আমি বলবো, যেটা কি না, যদি আমরা একদম রেস্টুরেন্টের মতো স্বাদ চাই সেটা আনার জন্য একটুখানি আমরা যেটাই বলি টেস্টিং সল্ট বা আজিনোমোটো, দুটো যেটা যে কোনো ওটা সামান্য পরিমাণে ওটা একটু দিতে হবে, তাহলে কিন্তু একদম বাজারের মতো মানে দোকানের মতো টেস্টটা পাবো। এই ম্যারিনেশনটা করে আমরা আবার এটাকে আধ ঘন্টা রেখে দিলাম।
1: আচ্ছা,
0: এবারে আমাদের লাস্ট একটা কোটিং করতে হবে, যেটা ব্রেড ক্রাম দিয়ে, বিস্কিটের গুঁড়ো দিয়ে। সেই কোটিংটা করার জন্য একটা বাটিতে একটু ডিম গুলে নিলাম, ডিমের মধ্যে সামান্য গোলমরিচ আর নুন দিয়ে, আর আরেকটা পাত্রে ব্রেড ক্রামটা নিয়ে নিলাম, ওই ডিমের গোলায় মাছটাকে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম দিয়ে করলাম। দোকানে তো দুবার তিনবার করে কোটিং করে, বাড়িতে যখন বানাচ্ছি সেরকম দরকার নেই, জাস্ট একবার করে কোটিং করব। এরকম করে রেডি করে আমরা রেখে দিতে পারি, আর এই রেডি করে রাখাটা কিন্তু আমরা 2-3 দিনও রেখে দিতে পারি। ডিপ ফ্রিজে যদি আমরা রেখে দিই পুরো একদম এয়ার টাইট কন্টেনারে করে রেখে দিলাম, এবার পুজো 3-4 দিন আমরা ভেজে ভেজে খেতে পারবো। শুধু ভাজার আগে
1: কেউ এলে অতিথি কেউ ভেজে,
0: হ্যাঁ ভাজার আগে শুধু ঘন্টাখানেক আগে রুম টেম্পারেচারে নিয়ে এসে জাস্ট গরম গরম ভেজে সার্ভ করে দাও, দেখবে সবাই প্রশংসা করছে যে এত সুন্দর ফিশ ফ্রাই বাড়িতেই তৈরি হয়ে গেল।
1: বাহ বন্ধুরা, শুনলেন তো? তাহলে এভাবে বানিয়ে ফেলুন চট করে, যেভাবে দিদি সম্পাদি বললেন বানিয়ে রাখুন, আর পুজোর সময় যখনই কোনো অতিথি আপনার বাড়িতে আসছে তাদেরকেও খাওয়ান, এবং নিজেরাও খুব সহজে বিকেলে টিফিনের সঙ্গে বা
0: সকালে
1: খেতে পারেন, কিন্তু দুর্দান্ত হবে। ঠিক, আজকের অনেক নারী হয়তো ঘরে বসে স্বপ্ন দেখছেন, নিজের কিছু একটা করার কথা ভাবছেন, কিন্তু নানা রকম দ্বিধায় ভুগছেন, অনেকেই আছেন যারা সিদ্ধান্ত নিতে পারেন না, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন, কি বার্তা দিতে চাইবেন আজকে?
0: তাদের উদ্দেশ্যে অবশ্যই বলতে হবে দ্বিধা করে লাভ নেই, তাই না? তার থেকে লেগে পড়া ভালো। মানে আমি যদি কোনো কাজ শুরু করার আগেই দ্বিধা নিয়ে থাকি যে করবো কি করবো না, তাহলে তো আমি নিজেকেও নিজেকে একটা সুযোগ দিলাম না, বরঞ্চ কাজটা শুরু করে একটা সুযোগ দিই না নিজেকে, তারপরে যদি না পারি সেটা তো পরের কথা, যদি পেরে যাই তখন তো ব্যাস,
1: বেশ তখন তো বেশ ভালো,
0: তখন তো ভালো
1: চলা মসৃণ
0: মসৃণ, ঠিক তাই না?
1: আমরা অনুষ্ঠানের মোটামুটি শেষ পর্যায়ে এসে গেছি, এবার র্যাপিড ফায়ার একটা রাউন্ড ছোট্ট করে হয়ে যায়। হ্যাঁ, নিজে হাতে বানানো সেরা খাবার,
0: ভেটকি পাতুরি।
1: রান্নাঘরে আপনার সবচেয়ে প্রিয় ও দরকারি জিনিস কোনটা?
0: সেটা তো সব থেকে ভালো, নুন চিনি, যেটা ছাড়া কিছুই পসিবল নয়, কোনো রান্নাই পসিবল নয় নুন চিনি ছাড়া।
1: এমন কোনো খাবার যে আপনি নিজে একেবারেই খেতে পছন্দ করেন না?
0: এটা বলা খুব মুশকিল, কারণ সবই পছন্দ করি।
1: আপনি মূলত খাদ্যরসিক?
0: খাদ্যরসিক একদম, যে পছন্দ করি না এরকম কোনো খাবার মনে হয় নেই।
1: মিষ্টি না ঝাল?
0: দুটোই।
1: নিরামিষ না আমিষ?
0: আমিষ।
1: বেশ, ক্যামেরার সামনে রান্না করা কঠিন না বাড়িতে অতিথি এলে তাদের জন্য রান্না করা কঠিন?
0: ক্যামেরার সামনে রান্না করা কঠিন।
1: আচ্ছা, যেতে যেতে আপনার কাছে জানতে চাইবো, আগামী দিনে আপনার কি পরিকল্পনা?
0: আগামী দিনের পরিকল্পনা বলতে ইচ্ছে তো আছে, যদিও এখন হয়তো ব্যস্ততার কারণে কতটা করে উঠতে পারবো জানি না, কারণ এখনও ওই প্যারেন্টিং ব্যাপারটা তো চলছে পুরোদমে। ইন ফিউচার যদি একটা রেস্টুরেন্ট করা যায় কলকাতার বুকে, বিশেষ করে বাঙালি পদ, মানে যেগুলো আমাদের হারিয়ে যাচ্ছে যে পদগুলো, সেই পদগুলোকে ধরে রেখে যদি একটা রেস্টুরেন্ট করা যায় তাহলে তো অবশ্যই খুব ভালো হবে, যদি করতে পারি।
1: একদমই তাই সম্পাদি, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার এই মিষ্টি পথ চলা, এই মিষ্টি যাত্রা অনেক দূর পর্যন্ত যাক, আপনার স্বপ্ন পূরণ হোক, এই শুভেচ্ছা শুভকামনা রইল।
0: আমারও ভীষণ ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, আর খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরও খুব ভালো লেগেছে আপনাকে আজকে পেয়ে, আশা করি আমাদের শ্রোতা বন্ধুদেরও খুব ভালো লেগেছে। বন্ধুরা, সত্যি দিদি আপনার সাথে আজকের এই আড্ডা আর আপনার অভিজ্ঞতার কথা শুনে বেশ ভালো লাগছে, আর শ্রোতা বন্ধুদের বলবো আপনারা যেখানেই থাকুন নিজের স্বপ্নগুলোকে আগলে রাখুন, কারণ শুরু করার সেরা সময় কিন্তু আজই, তাই আর চিন্তাভাবনা না করে এগিয়ে যান। এবার সময় হয়েছে আপনাদের জানিয়ে দেওয়া এ মাসে এক কলমে দুই।

পরিবারের বিষয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রসকলি গল্পের মঞ্জুরি ও গোপিনী চরিত্র। ভালোবাসাকে ঘিরে যে দ্বন্দ্ব, তারপর তাদের নারী হৃদয়ে স্নেহ মমতার প্রকাশ, যেখানে দুই নারী বৈপরীত্য সত্ত্বেও নিজেদের বোন বলতে পারে, বোন বলে ভাবতে পারে। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি আমাদের

আপনারা চিঠিও পাঠাতে পারেন। আমাদের চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী মহিলা মহল প্রযত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001। বন্ধুরা, চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ কিন্তু 23শে সেপ্টেম্বর 2026। এবার জানাই আমার কলমের বিষয়, ঘণ্টার ধ্বনি। স্কুলে ঢোকার ঘণ্টার শব্দ হোক বা টিফিনের আগে বেজে ওঠা বেল, আর সেটা যদি হয় ছুটির ঘণ্টা, তাহলে তো আর কিচ্ছু বলার নেই, তাই না? আবার কখনো কখনো সেই ঘণ্টার ধ্বনি সকালের অজানা আওয়াজে হতে পারে, বা সন্ধ্যের সময় ঠাকুর ঘরের ঘণ্টার আওয়াজে হতে পারে। এমন কিছু কিছু মুহূর্ত আমাদের মনে থাকে, তা সে দৈনন্দিন হোক বা বিশেষ সময়ের শব্দ, যা আমাদের দিন চেতনা আনন্দকে জাগিয়ে তোলে, বিনায়াসে আমাদের রিসেট করে তোলে বারবার। স্মৃতি বা বাস্তবের কথা থেকে কোন সেই ঘণ্টার ধ্বনি বাজে আপনার কানে, আমাদের জানাতে লিখে পাঠান ঘণ্টার ধ্বনি শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করুন, যদিও আপনাদের জানা মেল আইডি তবু বলে দিই একবার, mohilamahol.aircolkata@gmail.com। আর আপনারা চাইলে চিঠিও পাঠাতে পারেন। যে সমস্ত বন্ধুরা প্রথম শুনছেন তাদের জন্য চিঠির ঠিকানাটা বলে দিই, চিঠি পাঠানোর ঠিকানাটা একবার বলে দিই। আমার কলম এক কলমে দুই নারী মহিলা বিভাগ প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001। বন্ধুরা, এক্ষেত্রেও কিন্তু চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23শে সেপ্টেম্বর 2026। বন্ধুরা, এবার যাওয়ার পালা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।

এখন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আজ সকাল 8:30 পর্যন্ত পর্যবেক্ষণে জানানো হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে এবং সিকিমে। ওড়িশায় প্রচ্ছন্ন অবস্থায় রয়েছে, অতি হালকা থেকে মাঝারির বৃষ্টিপাত হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলোয়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং ডিস্ট্রিক্টে। অতি হালকা থেকে হালকা বৃষ্টিপাত হয়েছে সিকিমের দু একটি জায়গায়। অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায়। তার মধ্যে ভারী বৃষ্টিপাত হয়েছে হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনার কিছু অংশে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে ওড়িশায়। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কয়েকটি জায়গায় ঝোড়ো হাওয়া বইতে দেখা গেছে। সকাল 8:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নিকোবরের নানকৌড়িতে 8 সেন্টিমিটার, ব্লেয়ার পোর্ট ব্লেয়ারে 3 সেন্টিমিটার, কার নিকোবরে 3 সেন্টিমিটার, মায়াবন্দরে 1 সেন্টিমিটার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আমতা হাওড়ার আমতায় 8 সেন্টিমিটার, হরিণখোলা হুগলিতে 5 সেন্টিমিটার, সল্টলেক 7 সেন্টিমিটার, ডায়মন্ড হারবার 5 সেন্টিমিটার, সিউড়ি বীরভূমের 5 সেন্টিমিটার, পূর্ব বর্ধমানের 5 সেন্টিমিটার, নদিয়ার কৃষ্ণনগরে 3 সেন্টিমিটার, গোপালপুর চা বাগানে 12 সেন্টিমিটার।

সেন্টিমিটার, ধূপগুড়িতে 11 সেন্টিমিটার, আলিপুরদুয়ারের 11 সেন্টিমিটার, দোমোহনীতে 8 সেন্টিমিটার, মোহনিয়াতে 3 সেন্টিমিটার, কলিঙ্গতে 2 সেন্টিমিটার, দেওগাঁওয়ে 2 সেন্টিমিটার, ভদ্রকে 4 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বইতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কয়েকটি জায়গায় এবং সিকিমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলোয়। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশায়। আগামী 3 দিনের পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কয়েকটি জায়গায় এবং পশ্চিমবঙ্গের জেলাগুলোয় সিকিমে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড, ওড়িশা এবং বিহারে। আবহাওয়ার সতর্কীকরণ বার্তায় জানানো হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। বৃষ্টিপাতের পরিমাণ থাকবে 7 থেকে 11 সেন্টিমিটার। ভারী বৃষ্টিপাত হতে পারে সিকিম, বিহার, ওড়িশা এবং দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। সেক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ থাকবে 7 থেকে 11 সেন্টিমিটার। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের হাওড়াতেও। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের জেলাগুলোয় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, ঝোড়ো হাওয়া বইতে পারে বিহারে, ওড়িশায় এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। আবহাওয়ার সতর্কীকরণ বার্তায় জানানো হয়েছে আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশায়। সেক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ থাকবে 7 থেকে 11 সেন্টিমিটার, ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার বেগে বিহার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে এবং বিদ্যুৎ চমকাতে পারে ঝাড়খণ্ডে, ওড়িশায় এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলোতে। কলকাতা ও তার আশপাশের এলাকার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ মূলত মেঘলা থাকবে, 2-1 পশলা বৃষ্টি হতে পারে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আগামী 48 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে কলকাতা এবং তার আশপাশের এলাকার আবহাওয়া মূলত মেঘলা থাকবে, মাঝারি বৃষ্টি হতে পারে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। পশ্চিমবঙ্গ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নদী বা সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: জনসেবার ২৫ বছর উপলক্ষে ও বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যে সেবা সংকল্প অভিযান আয়োজিত হবে।
1: দেশপ্রেম ও জনসেবার চেতনাকে আরও

0: সুদৃঢ় করা এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে
1: আশীর্বাদের প্রদীপ, আমার স্বপ্নের ভারত চিত্র সেবা, নমো সেবা অজানা কাহিনী, অঙ্গন মিলন সেবা, সেবার কাহিনী,
0: সেবা জ্যোতি কলস যাত্রা, বিকশিত ভারতের সংকল্প, সেবাই আমার যোগদান, সেবা সেতু অভিযান, সেবার রঙে দেশের সঙ্গে, সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ।
1: সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হবে, সেই সঙ্গে যুব সম্প্রদায় সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উদ্ভাবনী পরিবেশনা, জনশিল্প, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, সরকারি প্রকল্প, পরিষেবা সংক্রান্ত নাগরিকদের অভিজ্ঞতা ও কাহিনী তুলে ধরা এবং রাজ্যব্যাপী জনসচেতনতা, এই সমস্ত উদ্যোগের সমন্বয়ে একটি সুসংগঠিত কর্মসূচি বাস্তবায়িত হবে।
0: আসুন এই কর্মসূচি সফল করে আমরা সকলে মিলে দেশপ্রেমের অঙ্গীকার করি।
1: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনহিতার্থে প্রচারিত।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন সাঁওতালি অনুষ্ঠান।

শুনলেন সাঁওতালি অনুষ্ঠান আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এয়ার অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3টে বেজে 10 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:13। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদার রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন এয়ার অ্যাপে। এখন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা।

খেলা শুধু জয় পরাজয়ের হিসাব নয়, খেলা কখনো স্বপ্নের গল্প, কখনো লড়াইয়ের গল্প, কখনো আবার কোটি মানুষের আবেগকে একসুতোয় বেঁধে রাখার এক অনন্য শক্তি। আজ 18 সেপ্টেম্বর 2026, বিশ্বের ক্রীড়াঙ্গনে আবারও ব্যস্ততার দিন। কোথাও টেনিস কোর্টে দেশের সম্মানের লড়াই, কোথাও এশিয়ার বৃহত্তম ক্রীড়ামঞ্চে পদকের স্বপ্ন, কোথাও ফুটবলের মহাতারকার নতুন মাইলফলক, আবার কোথাও ক্রিকেটের 22 গজে নতুন ইতিহাস লেখার অপেক্ষা। আসুন এবার শুরু করি মূল অনুষ্ঠান। প্রথমেই এক নজরে

এশিয়ান গেমসে ভারতের জয়যাত্রা। মহিলা ক্রিকেটে জাপানকে 8 উইকেটে হারিয়ে সেমিফাইনালে ভারত। ডেভিস কাপে আজ ভারতের গুরুত্বপূর্ণ লড়াই।

এশিয়ান গেমসে টেক বলে কোএমসি জোয়াকিম ডিসুজা মহিলাদের সিঙ্গলসে সেমিফাইনালে। ক্রিকেটে আফগানিস্তানকে 3-0 ব্যবধানে হারিয়ে সিরিজ জিতল ভারত।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন এক নজরে। এরপর রয়েছে বিস্তারিত খেলার খবর নিয়ে আতশকাচের তলায়। এছাড়াও গতকাল ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 76তম জন্মদিবসে সেবা দিবস উপলক্ষে রয়েছে একটি প্রতিবেদন। এছাড়াও কলকাতা ফুটবল লীগ নিয়ে রয়েছে মাঠে ময়দানে।

মার আক্রমণাত্মক ব্যাটিং করেন। গতকাল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ভারত মাত্র 30 বলে 17 রান করে নতুন নজির গড়েন তিনি। শেষ পর্যন্ত 34 বলে 108 রানের দুরন্ত ইনিংসে 9টি চার ও 11টি ছক্কা হাঁকান অভিষেক। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে কোনো ভারতীয় ব্যাটারের এই দ্রুততম 17 রানের নজির কম। অভিষেকের সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করেন সঞ্জু স্যামসনও, তিনি 35 বলে 50 রানের এটি ইনিংস খেলেন। দুজনের ওপেনিং জুটিতে আসে 142 রান। শেষ পর্যন্ত ভারত নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে হারিয়ে 221 রান সংগ্রহ করে। জবাবে লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি এবং 94 রানেই বিপক্ষ দল অলআউট হয়ে যায়, ফলে 127 রানের বড় জয় পায় ভারত।

0: চলুন যাওয়া যাক মাঠে ময়দানে।
1: আজ মাঠে ময়দানে অনুষ্ঠানে আমরা শুনব কলকাতা ফুটবল লীগ সংক্রান্ত একটি প্রতিবেদন। সম্প্রতি মোহনবাগান তাদের ঘরের মাঠে কোল ইন্ডিয়াকে 5-1 গোলে পরাজিত করেছিল। ম্যাচের পর মোহনবাগান প্রশিক্ষক বাস্তব রায় বললেন,
2: দুটো ফোর্স চেঞ্জ করতে হবে। ফোর্স চেঞ্জ করার জন্য আমার টিমের ব্যালেন্সটা একটু নষ্ট হলো, যার জন্য খেলার গেম অফ স্পিডটা একটু কমে গেল, ওটাই মেন কারণ, আর কিছু না। এই ফোর্স চেঞ্জ দুটো আমার প্ল্যানিংটা একটু গন্ডগোল করে দিয়ে আরও, কারণ আমাকে তো আবার 6টা ভূমিপুত্রকে রেখে আমাকে প্ল্যানিংটা করতে হয়, যার জন্য সেই জায়গাটা একটু প্রবলেম হয়েছে। কারণ ফোর্স চেঞ্জ আমার হয়ে গেছে 15-15 মিনিটের মধ্যে, লাস্ট 30 মিনিটসে আমার একটা অপশনে 3টে চেঞ্জ। সেক্ষেত্রে আমি যদি তখনই চেঞ্জ সব নিয়ে নিই, বাই চান্স কোনো আরেকটা ইঞ্জুরি হলে আমাকে 10 জনে খেলতে হবে, সেই জায়গায় গেমের স্পিডটা একটু কমে গেছে। তবে ঠিক আছে, 5 গোল দেখা একটা স্পেলে হয়ে যায়, তবে গোলটা না খেলেই ভালো হতো।
1: বিপক্ষ দল কোল ইন্ডিয়ার প্রশিক্ষক নাসিম আলী জানালেন,
3: অ্যাকচুয়ালি কি হয়েছে, আমরা যে কলকাতা লীগের যে 11টা ম্যাচ খেলেছি সেই খেলাতে আমরা বি গ্রুপের মানে টপে ছিলাম, তা আমাদের অনেক ছেলে বেরিয়ে গেছে টিম থেকে, এবং কিছু ছেলে অসুস্থ, রানা খুব অসুস্থ, জ্বর, মাঠে আসতে পারেনি। অরিজিৎ বাবুকে আমরা ছাড়তে বাধ্য হয়েছি, সি লাইসেন্স করছে। এবার নতুন ছেলে আমরা একদিনের নোটিশে আমাদের একটু হয়েছে আর কি, যে আমাদের খেলাটা 8 তারিখ জেনেছি, 10 তারিখ খেলা, আমরা নতুন বেশ কিছু ছেলেকে নিতে পারিনি, প্র্যাকটিসও সেভাবে হয়নি। সেই জন্যে কি হয়েছে, ফার্স্ট হাফটা অ্যাকচুয়ালি আমার অ্যাসেসমেন্ট খুব খারাপ খেলেনি, কিছু কিছু সিলি মিস্টেকে আমরা গোলগুলো খেয়ে গেছি, এবং আজার এবং সুপ্রিয় এরা গোলের চান্স পেয়েছিল ফার্স্ট হাফের শুরুতে, সেই গোলগুলো করতে পারেনি। সেকেন্ড হাফে আমরা কি করেছিলাম, যে আমরা কিছুতেই গোল খাবো না এবং কাউন্টারে খেলবো, আমরা ওই জন্য 3টি মিডফিল্ডটাকে আরও স্ট্রং করেছিলাম, এবং আমাদের টিম সেকেন্ড হাফে ভালো খেলেছে, এবং দেখলে সেকেন্ড হাফে আমরা 1 গোলে জিতেছি, ফার্স্ট হাফে 5 গোল খেয়েছি।
1: মোহনবাগান প্রসঙ্গে তিনি বলছিলেন,
3: দেখুন মোহনবাগান তো বড় টিম, ISL খেলে, এবং আজকে যারা খেলছে ম্যাক্সিমাম ছেলে ইন্ডিয়া টিমের প্লেয়ার, রাহুল বেকে, শুভাশিস, এরা কলকাতা লিগে যে টিমটা খেলেছে সেই টিমের এখন অনেক ডিফারেন্স। কলকাতা লিগে এরা 2-1 ম্যাচ হেরেছে, কাস্টমসের সঙ্গে হেরেছে, ড্র করেছে, কিন্তু এখন এই মুহূর্তে মোহনবাগান তাদের ফুল টিম খেলাচ্ছে, আর উল্টে আমাদের ছেলেরা মানে আই লিগ খেলতে বেরিয়ে যাচ্ছে। তা মোহনবাগান টিম তো যথেষ্ট ভালো টিম, এবং এদের খেলার অনেক কোয়ালিটি আছে, এরা আগামী দিনে ভালো খেলবে। আর আমরা প্রথম কোল ইন্ডিয়া গত বছর ফার্স্ট ডিভিশনে উঠেছে, এবার প্রিমিয়ারে উঠেছে, উঠেই আমরা আমাদের গ্রুপে টপ করেছি, এবং আগামী দিনে আমাদের টিম আরও ভালো খেলবে, মানে কোল ইন্ডিয়ার পরিকল্পনা আছে ইন ফিউচারে, সামনের বছর ওরা যেহেতু 2 রান স্পন্সর করে, 2 রান খেলবে, এবং আমরা যদি এবছর ভালো রেজাল্ট করি, আই লিগ খেলার সুযোগ পাই, কোল ইন্ডিয়ার প্ল্যান আছে যে আই লিগে পার্টিসিপেট করবে। অ্যাকচুয়ালি কী হয়েছে, দেখুন আমাদের ডিফেন্স লাইনটা পুরো 3টে স্টপার নেই, 2টো ছেলে বেরিয়ে গেছে, রানা নেই, আর অরিজিৎ বাবুই নেই, সেই জন্য নতুন ছেলেদের খেলাতে হয়েছে। আমার একটি স্টপার ইসু চিনবেন কে, মেজার আর্সে খেলে পিন্টু, ওকে স্টপার, ওকে আমি লেফট ব্যাক খেলাচ্ছিলাম, ওই লেফট ব্যাকটাও খেলতে পারছি না, এই জন্য কিয়ান ওরা ওই ডান দিক দিয়ে বেশি অপারেট করছিল। এবার আমি কি করলাম, তখন ওকে ওর যে জায়গাটা স্টপারে ওকে নিয়ে এলাম সেকেন্ড হাফে, আর আমাদের শুভম বলে যে সেটিকে ও অরিজিনের রাইট ব্যাক খেলে, ওকে এই চেঞ্জটা হওয়াতে পুরো খেলাটা চেঞ্জ হয়েছে। এবং আমরা সেকেন্ড হাফে আর একটা পেনাল্টি ছিল, আপনারা দেখেছেন, ওটা কিন্তু মানে হাতে লেগেছে, বডি থেকে হাত বেরিয়ে গেছে, ওটা আমার তো মনে হয় পেনাল্টি হওয়া উচিত ছিল।
1: প্রাক্তন ভারতীয় ফুটবলার প্রশান্ত চক্রবর্তী এই কলকাতা লীগ সম্পর্কে বলছিলেন,
4: কলকাতা ফুটবল লীগের এখন বাঙালি ছেলেরা খেলছে, ফরেনারদের বাদ দিয়ে খেলা হচ্ছে, অনেক বাঙালি খেলোয়াড় যারা আছে তারা নিজেদেরকে মেলে ধরার সুযোগ পাচ্ছে, এটা খুব ভালো দিক আগামী দিনের জন্য। যেটা সব থেকে জরুরি ছিল সেটাই হবে, যে বাঙালি ছেলেরা আবার উঠে আসবে এক জায়গায়।

0: কিন্তু এখন ভাবনার সময় এসছে এটাকে আরো ভালো করে মেলে দেওয়া যেতে যায়, তার দিকে লক্ষ্য রাখলেই ভালো হবে বলে আমার মনে হয়।
1: এবারের এই লিগে এখনো পর্যন্ত ইস্টবেঙ্গলের অবস্থান নিয়ে কি বলবেন?
0: খুব ভালো একজাক তরুণ খেলোয়াড় দিয়ে নিয়ে গড়া ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল মোহনবাগানের সাথে যে লড়াইটা দেখিয়েছে, বলছি ইস্টবেঙ্গলের রিজার্ভ দল, কিন্তু অনেকগুলো তরুণ খেলোয়াড় যারা উঠে আসার জন্য এই টুর্নামেন্টটাকে বেছে নিয়েছে এবং কলকাতা লিগ থেকেই তাদের উত্থান হচ্ছে, যদি ঠিক মতো সিনিয়র টিমে তাদেরকে সুযোগ দেওয়া হয় আগামী দিনে তারা ভালো খেলবে। সুতরাং এই টিমটা কিন্তু যা পারফরমেন্স করেছে আজকের ইস্টবেঙ্গল টিমের অবস্থান যথেষ্ট ভালো, যদিও লাস্ট ম্যাচটা ড্র করেছে কিন্তু আগের ম্যাচগুলো যদি দেখেন এই টিম কিন্তু যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়ায় এবং চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করে।
1: ইস্টবেঙ্গল কোচ অর্চিষ্মান বিশ্বাস যেভাবে একঝাঁক তরুণদের নিয়ে এগিয়ে চলেছেন, সেই অর্চিষ্মান বিশ্বাসকে নিয়ে কি বলবেন?
0: দেখুন, যে কোনো কোচের কাছে স্বপ্ন থাকে বড় দলে কোচিং করানো। অর্চিষ্মান আমার থেকে জুনিয়র, আমরা একসাথে রিফ্রেশার কোর্স করেছি, বহুদিন একসাথে ছিলাম ক্যাম্পে এবং ওকে আমি চিনি জানি, খুব ভালো তরুণ কোচ, এগিয়ে আসছে ভালো, তোর সাফল্য কামনা করি। এবং একজাক জুনিয়রকে নিয়ে ও যথেষ্ট ভালোভাবে ও নিজের পারফরমেন্স মেলে ধরেছে এই লিগে, সেটা তার পারফরমেন্স এবং পয়েন্ট টেবিলে তাদের অবস্থান দেখেই বোঝা যায়।
1: লিগের পরবর্তী ম্যাচে ইস্টবেঙ্গলকে তাদের ঘরের মাঠে রুখে দিয়ে ড্র করেছিল ইউনাইটেড স্পোর্টস ক্লাব। ম্যাচের পরে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কর্মকর্তা নবাব ভট্টাচার্য জানালেন,
2: দেখুন আজকের ম্যাচটা টিম ভালো খেলেছে, তবে আজকের ম্যাচটা জিতে বেরোনো উচিত ছিল, আমি একটু হতাশ, আমি চেয়েছিলাম টিমটা জিতুক।
3: টিমের খেলোয়াড়দের সম্পর্কে আপনার বক্তব্য?
2: খেলোয়াড়রা তো তাদের সাধ্যমতো চেষ্টা করেছে, মানে একটু বেশি চেষ্টা করেছে, একটা জায়গায় সমস্যা হয়ে গেছিলো, আমাদের সিনহাত খুব অসুস্থ ছিল, তো হি ইজ নট 100% ফিট, সে যদি সম্পূর্ণ ফিট থাকতো আমার মনে হয় আরও একটু ভালো হতো। যাই হোক, এখন পরের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।
3: দলের কোচ লালকমল সম্পর্কে আপনার বক্তব্য?
2: লালকমল ভৌমিক বাংলার আগামী দিনের কোচ এবং ও যেভাবে কাজ করছে সত্যি সত্যি খুব মানে আনন্দের ব্যাপার।
3: দীর্ঘদিন ধরে ময়দানের সঙ্গে যুক্ত আছেন, আইএফএ পরিচালিত এই যে কলকাতা ফুটবল লীগ, এই প্রসঙ্গে কি বলবেন?
2: কলকাতা লীগ তো মানে কোনো প্লেয়ারকে জীবনে যদি খেলে দাঁড়াতে হয় তাহলে তাকে কলকাতা লীগ খেলতে হবে, কলকাতা লীগই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে খেলে ফুটবলার জীবনে প্রতিষ্ঠিত হতে সুবিধা হবে।
1: ইস্টবেঙ্গলের মতো দলকে রুখে দিয়ে কোচ লালকমল ভৌমিক বললেন,
4: চেষ্টা করি ফুটবল খেলতে যাতে লোকের ফ্লেভারটা নিতে পারে, দু একটা অকেশন হয়েছে তবে আমি খেলায় খুশি নেই, কারণ আমি আরও ভালো খেলি, প্লাস যতগুলো কাউন্টার পেয়েছি আরও স্পিডে করলে হয়তো আমরা গোল পেতাম, আমি জেতার জন্য খেলছিলাম, আমি ড্রয়ের জন্য মোহামেডান ম্যাচও খেলিনি, আমি এই ম্যাচও খেলিনি। ট্যাকটিক্যালি কিছু আমাদের রাখতে হয়, ইস্টবেঙ্গল টিম এত ভালো টিম, এত ব্যালেন্স টিম, এত অভিজ্ঞ কোচ, তো আমাদের তো একটু সচেতন হয়ে খেলা উচিত ছিল, আমরা খেলি সেভাবে, কিন্তু পক্ষান্তরে যেভাবে আমি চেষ্টা করেছি যাতে আমরা ভালো ফুটবল এবং ডমিনেট করতে পারি, কিছু কিছু অকেশন হয়েছে, কিছু কিছু অকেশন হয়নি, কিন্তু আমি ড্রয়ের জন্য খেলিনি, মোহামেডান ম্যাচও খেলিনি, এই ম্যাচও খেলিনি, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলছি, দেখা যাক কী হয়। আমরা খেলায় বিশ্বাসী, এবার ডার্বি ওরা ড্র করেছে যথেষ্ট ভালো খেলেছে, এবং এই টিমের সাথে খেলতে গেলে আমাদের ছেলেরা তো নিশ্চয়ই ম্যাচ খেলার জন্য মুখিয়ে থাকে, তো আমরা এই ফুটবল খেলে এদের আটকানোর চেষ্টা করি, নট দ্যাট আমরা দায়ী থাকবো ওরা এসে মেনে যাবে তা নয়, আমরাও খেলবো, বড় টিম অবভিয়াসলি একটা তো ফাইট থাকবে। ফার্স্ট ম্যাচটা আমি একমাত্র খুব খারাপ খেলেছি, সাতজন প্লেয়ার যারা স্টার্ট করেছিল ওরা ম্যাচের তিন দিন আগে এসেছিল, তারপর দিয়ে গ্র্যাজুয়ালি আমাদের ফিটনেস ওয়াইজ বা আমাদের ট্যাকটিক্যাল সব বুঝে আস্তে আস্তে করে ওরা টেক আপ করতে পেরেছে। তো একটা সত্যি বলতে সিনাদ এই ম্যাচ খেলে, আমরা লাকি ম্যাচটা আগের দিন ক্যান্সেল হয়েছে, আগের দিন যদি ম্যাচটা হতো সিনাদ ম্যাচ খেলতো না, সিনাদের 102 জ্বর ছিল লাস্ট তিন দিন ধরে, ও যে খেলেছে 90 মিনিট ছিল, আমি ভয় পেয়েছি ওখানে ক্র্যাম্প আসে, আমি যেন আমার এখানে নিয়ে আসলাম যে যেখানে দায়ী আস্তে আস্তে করে খেলতে থাক 90 মিনিটে খেলা যায়, তো সেক্ষেত্রে ওকে ধন্যবাদ জানাবো, ও এত বাধা সত্ত্বেও আমাদের টিমকে সার্ভিস দিয়ে। ফুটবলে সত্যি নামের বিচার হয় না, যারা খেলবে তারা জিতবে, আগামী দিনে মন মন ম্যাচে তোমরা দেখতে পারবে, আমরা চেষ্টা করবো আরও ভালো ফুটবল উপহার।
1: হ্যাঁ বন্ধুরা, লালকমল ভৌমিক তার কথা রেখেছিলেন, লিগের পরবর্তী ম্যাচে মোহনবাগানকেও রুখে দিয়ে ড্র করেছিলেন। তবে এখন শুনে নেব ইউনাইটেড স্পোর্টসের কাছে ড্র করার পর ইস্টবেঙ্গল প্রশিক্ষক অর্চিষ্মান বিশ্বাস কি বললেন আমাদের।
5: লিগের কিছু বলা যাচ্ছে না, চেঞ্জ হতেই পারে, দুটো খেলা বাকি, এরকম নয় যে যে কেউ যা ইচ্ছা করে দিতে পারে, এখনও চান্স আছে, আত্মসন্তুষ্টি ছিল সেই জায়গাটাতে আছে, আগেও হয়েছে ডার্বির পরে এরকম, তার থেকে বড় হয়ে গেছে আমার ওই চারটে চেঞ্জ আর কি, মানে চারজনকে না পাওয়াটা ভাইটাল হয়ে গেছে, বিশেষ করে মাঝি আর বিজয়, এই গ্রুপটা ছিল হচ্ছে সব ভালো টিম ছিল, সেই গ্রুপে এত পরিশ্রম পরিশ্রম করে এত একটা পয়েন্ট তৈরি করে সেখানে ক্যারি ফরওয়ার্ড না হওয়াটা এবং তারপরে মাত্র তিনটে ম্যাচে ডিসাইড হয়ে যাওয়াটা, অ্যাটলিস্ট পাঁচটা ম্যাচ দরকার ছিল, সবাই সবার সাথে খেলতো। এই যে একটা ম্যাচ ড্র করেই আমার মনে হচ্ছে যে লিগটা চলে গেল, ড্র তো হতেই পারে, এটা লিগ ফরম্যাট। একটা ওরা গোলের চান্সই ওপেন করতে পারেনি, ইভেন ওরা লো ব্লকে খেলেছে, খেলে যদি আমি ম্যাচটা বের করতে না পারি একটা ম্যাচের জন্য একটা লিগ চলে যাওয়া, ইভেন মানে না হেরে, সেটা খুব প্যাথেটিক। এরকম অনেক কিছুই হচ্ছে এখন।

0: করা যাবে লিগের ফরম্যাট, এটা কিছু করার নেই। আমরা তো অবশ্যই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবো, লাস্ট দুটো ম্যাচ জিততেই হবে যে কোনোভাবে, লিগে অ্যাটলিস্ট লড়াইটা করতে হবে, চেষ্টা তো করবোই, অবশ্যই করবো।
1: ইস্টবেঙ্গল দলের সমর্থক প্রলয় কর, প্রলয়বাবু নিজের দলের পারফরমেন্স নিয়ে কি বলবেন?
2: মানে বলতেই পারা যায় যে ইস্টবেঙ্গল জিতবে এবং ইস্টবেঙ্গল আবার লিগ নেবে, এটা আমাদের বিশ্বাস। আমরা লাস্ট কিছু বছর ধরে একটা প্রচণ্ডই ব্যাড ফেজই দেখেছি, এবার এখন তো দল যথেষ্টই ভালো খেলছে, দলের একটা ভারসাম্য ফিরেছে, রিজার্ভ বেঞ্চের জুনিয়র প্লেয়াররা যদি এই পারফরমেন্স দিতে পারে, তারা প্র্যাকটিক্যালি সামনে যেই খেলার দেখাচ্ছে এবং অপরদিকে মানে মোহনবাগানের সমস্ত হেভি ওয়েট নাম তারা মাঠে নেমে যা পারফরমেন্স দিচ্ছে, সেই তুলনায় আমরা বলতে পারি যে আমরা এই পারফরমেন্সে আমরা প্রচণ্ডই খুশি।
1: শুনছিলাম কলকাতা ফুটবল লীগ সম্পর্কিত একটি প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা। চলে যাব বিস্তারিত খেলার খবরে। সিওলের অলিম্পিক টেনিস সেন্টারে ডেভিস কাপ কোয়ালিফায়ার্সের দ্বিতীয় রাউন্ডে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রথম সিঙ্গলস ম্যাচে হেরে গেল ভারত।

2026 উনিশে সেপ্টেম্বর থেকে চৌঠা অক্টোবর 2026 জাপানের আইচি নাগোয়ায় 20তম এশিয়ান গেমস, এশিয়ার বৃহত্তম ক্রীড়া যজ্ঞে শ্রেষ্ঠত্বের দাবিদার হয়ে নামছে ভারত। ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, টেনিস, টেবিল টেনিস, শুটিং, তীরন্দাজি, অ্যাথলেটিক্স, বক্সিং, কুস্তি ও অন্যান্য খেলায় ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্য, কীর্তি ও কৃতিত্বের সঙ্গে থাকুন। কান পাতুন আকাশবাণীতে, থাকছে কাট এন্ড রেজার দৈনিক প্রতিবেদন, প্রতি মুহূর্তের আপডেট আকাশবাণীর FM রেনবো চ্যানেলে 107 মেগাহার্টসে। এশিয়ান গেমস 2026-এর সব খবর, ফলাফল, বিশ্লেষণ, তথ্য জানতে কান পাতুন আকাশবাণীতে।

0: 20তম এশিয়ান গেমস 2026 এশিয়ার বৃহত্তম ক্রীড়া যজ্ঞে শ্রেষ্ঠত্বের দাবিদার হয়ে নামছে ভারত। সঙ্গে থাকছে আকাশবাণী FM রেনবো চ্যানেল 107 মেগাহার্টজে এশিয়ান গেমস 2026 এর বিশেষ কার্টেন রেজার 18 সেপ্টেম্বর শুক্রবার রাত 8টায়, 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর এশিয়ান গেমস 2026 এর দৈনিক প্রতিবেদন প্রতিদিন রাত 10টায় FM রেনবো চ্যানেল 107 মেগাহার্টজে। 20 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর সকাল 9:30 থেকে এশিয়ান গেমস 2026 এর ঘন্টায় ঘন্টায় আপডেট FM রেনবো চ্যানেল 107 মেগাহার্টজে। এশিয়ান গেমসের সব খবর শ্রোতাদের কাছে পৌঁছে দিতে তৈরি আকাশবাণী কানপাতু, আকাশবাণীর FM রেনবো চ্যানেলে জেনে নিন 2026 এশিয়ান গেমসের যাবতীয় ফলাফল ও খবরাখবর।
1: জাপানের আইজি নাগোড়ায় 20তম এশিয়ান গেমসের মূল উদ্বোধন আগামীকাল ইতিমধ্যে আমরা জেনেছি 19 সেপ্টেম্বর। তবে কয়েকটি ইভেন্ট ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আজ 18 সেপ্টেম্বর ভারতের মহিলা ক্রিকেট দল দুর্দান্ত জয় দিয়ে অভিযান শুরু করেছে। শ্রোতা বন্ধুরা, গীতাঞ্জলি ক্রীড়াঙ্গন আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন।

শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন মিতুল সাহা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আকাশবাণী কলকাতা বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন নবম শ্রেণীর ইংরেজি বিষয়ে আলোচনা। সঙ্গে আছেন কলাগাছিয়া কৈলাসকামিনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা চিত্রিতা মজুমদার ও দুই শিক্ষার্থী।
1: হ্যালো এভরিওয়ান, জয়নিং মি টুডে আর টু স্টুডেন্টস,
2: সায়নী সর্দার,
3: সায়ন শেখ।
1: টুডে উই উইল ডিসকাস লেসন 8 অফ ক্লাস 9 টেক্সট বুক, উইচ ইজ ইনক্লুডেড ইন ইয়োর সেকেন্ড সামেটিভ এক্সামিনেশন সিলেবাস। সো ফার্স্ট অফ অল স্টুডেন্টস, টেল মি, হ্যাভ ইউ এভার ফেল্ড অ্যাফ্রেড টু ডু সামথিং নিউ?
2: ইয়েস ম্যাম, যখন প্রথমবার সাঁতার শিখেছিলাম আই ওয়াজ রিয়েলি স্কেয়ার্ড।
1: ওকে,
3: সেম হিয়ার ম্যাম। যখন ফার্স্ট টাইম রক ক্লাইম্বিং কোর্স করতে গিয়ে পাহাড়ে চড়েছিলাম।
1: ওকে, সো দিস ইজ ভেরি ট্রু এক্সপিরিয়েন্স। অ্যাকচুয়ালি ফিয়ার ইজ আ ভেরি ন্যাচারাল ফিলিং। ভয় আমাদের জীবনে কিন্তু খুব স্বাভাবিক একটা অনুভূতি, অ্যান্ড মেনি রাইটার্স হ্যাভ রিটেন স্টোরিজ অ্যাবাউট ফিয়ার, কারেজ অ্যান্ড স্ট্রাগল। আজ যে গল্পটি আমরা পড়ব সেটি হলো ভয়কে জয় করার গল্প, যার নাম হিজ ফার্স্ট ফ্লাইট, অর্থাৎ তার প্রথম উড়ান। অ্যান্ড দ্য রাইটার অফ দিস স্টোরি ইজ লিয়াম ও ফ্লাহার্টি। হি ওয়াজ আ ফেমাস আইরিশ নভেলিস্ট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার। Now students, let us come to the story. At the very beginning, we can see a young seagull je ekhono urte shekheni she uchu paharer ekta beriye thaka prante boshechilo jetake english e bola hoy ledge, l-e-d-g-e, and he was sitting alone on his ledge. His two brothers and his sister flew away. Tara kintu urte shikhe geche, কিন্তু ইয়াং সিগালটি পাহাড়ের একেবারে ব্রিঙ্ক বা এজ, মানে যেটাকে আমরা কিনারা বলি, সেখানে বসে রয়েছে। আর নিচে রয়েছে ভাস্ট সি, যতবার সে উড়তে যাওয়ার জন্য এগোত থমকে যেত। হিজ প্যারেন্টস আর কলিং হিম শ্রিলি, শ্রিলি মানে খুব তীক্ষ্ণভাবে বা শার্প ভয়েস, কিন্তু কিছুতেই সে উঠতে পারছে না। ক্যান ইউ টেল মি ওয়াই কুডন্ট হি ফ্লাই?
2: Because he had no confidence.
1: Yes,
3: he was afraid of falling into the sea.
1: Yes, ar dekho amader jiboneo amra kintu thik erokomi dekhi, amra kono kaj korte gele ki hoy, fear stops us, we don't even try, we step back, amra kintu pichhiye jai. Next we see his parents, brothers and sister are flying merrily. তার প্যারেন্টস শেখাচ্ছে তার ভাই বোনেদের যে কিভাবে সমুদ্রে ডুব দিয়ে মাছ ধরতে হয়। হিজ এল্ডার ব্রাদার কট হিজ ফার্স্ট হেরিং, হেরিং জানো তো একটা মাছের নাম। আর তার প্যারেন্টস ওয়ার ভেরি প্রাউড অফ হিম। ওয়াই, ক্যান ইউ সে ওয়াই ওয়ার হিজ প্যারেন্টস সো প্রাউড?
2: বিকজ হি অ্যাচিভড সামথিং।
1: Yes, he achieved something. তার মানে দেখো, জীবন সংগ্রামের একটা অতি প্রয়োজনীয় দিক হলো কিন্তু খাদ্য আহরণ করা। তাই প্রত্যেক বাবা মাই চায় আমার সন্তান যেন সেটি করে উঠতে পারে। আর এখানে সিগালের এল্ডার ব্রাদার সেটা করতে পেরেছে, সে তার জীবনের ফার্স্ট হেরিং ধরতে পেরেছে, তাই তার বাবা মা কিন্তু প্রাউড। ইন দ্য মিন টাইম 24 hours passed.

0: Nobody came to the young seagull. The sun was now ascending the sky. তার মানে সকাল হচ্ছে, সূর্য উপরের দিকে উঠছে। Ascending মানে কিন্তু ওপরে ওঠা। Now tell me students, how do we feel when we stay hungry for a long time?
1: We feel weak.
0: Yes, we feel weak. And the young seagull could feel the warmth of sunlight since he had not eaten anything since the previous nightfall, right? So the sun was blazing, সূর্য আকাশে জলজল করছে, and not a scrap of food left in his straw nest, তার খড়ের বাসাতে একটা ফোঁটা খাবার নেই, আর তার গ্রে বডিটা ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ অন দ্য লেজ, এদিক ওদিক হাঁটাহাঁটি করছে, আর দেখতে পাচ্ছে দূরে কি সুন্দর তার ভাই বোনেরা আনন্দ করছে। Now students, you tell me, how did the young seagull feel when he saw his brothers and sisters flying?
2: He felt very weak.
0: He felt lonely. He felt very lonely. And here is a very important line, students. He was trying to reach his parents without having to fly. Tar mane dekho, the seagull wanted success, but he did not want to take risk. O chaiche or baba maer sathe meet korte, kintu ও কোনো রিস্ক নেবে না, ও কিন্তু উড়বে না। তাহলে দেখো আমরা এই পার্ট থেকে কি শিক্ষা পাচ্ছি। ফিয়ার মেক্স আস ফিল আইসোলেটেড, ফিয়ার লিডস টু আইসোলেশন। ভয় পেতে পেতে আমরা না সকলের থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, তখন একা হয়ে যাই। এখানেও ঠিক দেখো, ইয়াং সিগাল তার ফ্যামিলির সঙ্গে কিন্তু যোগদান করতে পারছে না, তাকে ভীষণভাবে তীব্রভাবে আটকে রেখেছে কে?
2: ফিয়ার।
0: ইয়েস। নাও স্টুডেন্টস, ইটস আ টাইম ফর কুইক এমসিকিউ অ্যাক্টিভিটি, ওকে? দেখি তোমরা গল্পটা কতটা বুঝতে পেরেছো। নাম্বার ওয়ান, দ্য ইয়াং সিগল হ্যাড ব্ল্যাক বডি অর হোয়াইট বডি অর গ্রে বডি?
2: গ্রে বডি।
0: গ্রে বডি, রাইট। নাম্বার টু, হাউ লং হ্যাড নোবডি কাম নিয়ার ইয়াং সিগল? ইজ ইট 12 hours, 24 hours অর 6 hours?
1: 24 hours.
0: Very good. Number 3. What stretched beneath the ledge? Is it sea or mountain or forest?
2: Is it sea?
0: Sea. Very good. And number 4. What fish did his elder brother catch? Is it salmon or herring or tuna?
1: Herring.
0: Herring. Very good. Now students, let us do a quick vocabulary check. Okay, I will give you a meaning. তোমাদের বলতে হবে তার সঠিক ওয়ার্ডটা কি। So number 1, which word means a high sharp voice?
2: Shrilly.
0: Shrill. Very good. Number 2, which word means rising upward?
1: Ascending.
0: Very good. Number 3, which word means edge?
2: Bring.
0: Very good. Number 4, which word describes a strong and hot sunlight?
2: Blazing.
0: Blazing. Very good. আচ্ছা একটা কথা বলো তো, আমরা তো বাবা মাকে একত্রে কি বলি? Parents. ঠিক সেরকম ব্রাদার্স আর সিস্টারকে একত্রে কি বলা হবে?
1: Sibling.
0: Yes, very good. Sibling. Now students, let us continue to the story. আমরা দেখতে পেলাম কি, ইয়াং সিগল became very hungry and lonely. Slowly she ledger kinaray egiye gelo. আর সে কি করলো জানো? একটা দারুণ মজার কাজ করলো। সে এক পায়ে দাঁড়িয়ে রইল আর অন্য পাটা ডানার নিচে লুকিয়ে রাখলো। তোমরা বলতে পারো এই পশ্চারটা পাখিরা কখন করে? তোমাদের চারপাশে তো তোমরা নিশ্চয়ই পাখি নোটিস করেছো, বলো তো।
2: Yes ma'am, when they are going to sleep.
0: Yes, very good. যখন ঘুমোতে যায় তখন এই পশ্চারটা তারা নেয়। কিন্তু এখানে সে কিন্তু ঘুমোলো না, সে ঘুমের ভান করলো। হি প্রিটেন্ডেড টু বি অ্যাসলিপ। ক্যান ইউ টেল মি হোয়াই ডিড হি প্রিটেন্ড?
1: বিকজ হি ওয়ান্টেড টু গেট অ্যাটেনশন ফ্রম হিজ প্যারেন্টস।
0: ভেরি গুড, অ্যাটেনশন অফ দ্য প্যারেন্টস। তোমরা দেখবে লক্ষ্য করে, আমরাও আমাদের ডেইলি লাইফে এটা করে থাকি যে আমরা একটা কিছু চাইছি, তাহলে প্যারেন্টসের তো দৃষ্টি আকর্ষণ করতে হবে কিছু একটা করে। তা তোমরা নিশ্চয়ই এরকমভাবে কাজ করো। তো হোয়াট ডু ইউ ডু?
2: উই ক্রাই।
0: ওকে,
1: উই ইনসিস্ট।
0: ওকে, তো দেখো এখানেও ইয়াং সিগাল দেখছে আমার কাছে তো কেউ আসছে না, সে ভীষণ কি ইগনোর্ড ফিল করছে, তাকে গুরুত্ব দিচ্ছে না তার প্যারেন্টস, দেখেও দেখতে পারছে না, তাই কিন্তু সে এটা করলো। এবার

0: দেখো, তাতেও কিন্তু তার প্যারেন্টস কোনো গুরুত্ব দিল না। এদিকে ও দেখতে পাচ্ছে হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স লাইং অন দ্য প্লেটু, দে ওয়ার ডোজিং, মানে ঝিমোচ্ছে, অ্যান্ড দে ওয়ার রেস্টিং পিসফুলি, অ্যান্ড হিজ ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফেদার্স। প্রিনিং মানে ঠোঁট দিয়ে পালক পরিষ্কার করা, প্রিনিং। অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম, এবং তার মা না এক টুকরো মাছ খাচ্ছিল। এই খাওয়ার দৃশ্যটা তাকে একদম পাগল করে দিল। দ্য সাইট অফ ফুড ম্যাডেন্ড হিম। ক্যান ইউ টেল মি ওয়াই?
1: হি ওয়াজ ভেরি হাংরি।
0: হি ওয়াজ ভেরি হাংরি সিন্স হি হ্যাড নট ইটেন ফর 24 আওয়ার্স। ভেরি গুড। তাহলে দেখো, ঠিক এই মোমেন্টে হাঙ্গার ইজ নাও স্ট্রঙ্গার দ্যান ফিয়ার। নাও স্টুডেন্টস, লেট আস ডু আ কুইক ট্রু ফলস অ্যাক্টিভিটি।
1: Yes, ma'am.
0: So, number one, the young seagull stepped quickly to the edge of the ledge. Is it true or false?
2: False.
0: False. Why?
2: The younger seagull slowly stepped to the...
0: Yes, slowly. Number two, the seagull pretended to be asleep. Is it true or false?
1: True.
0: True. Very good. Number three, his father was eating fish. True or false?
2: False.
0: False. Why is it false?
2: His father was preening.
0: Yes, preening. Number four, his brother and sister lying on hill. Is it true or false?
1: False.
0: Why?
1: Because his brothers and sisters are lying on প্লেটো।
0: প্লেটো, রাইট, ভেরি গুড। নাও আমি তোমাদের কয়েকটা অ্যাক্টিভিটি বলবো, তোমরা বলবে সেই অ্যাক্টিভিটিটা কারা করছে।
1: ওকে ম্যাম।
0: নাম্বার ওয়ান, ডোজিং।
2: হার টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার।
0: হিজ টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার।
2: হিজ টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার।
0: নাম্বার টু, প্রিনিং।
1: হিজ ফাদার।
0: ভেরি গুড। নাম্বার থ্রি, ইটিং ফিশ।
2: হার হিজ মাদার।
0: হিজ মাদার। ভেরি গুড। নাও স্টুডেন্টস, we are coming to the turning point of the story. Suddenly he cried out, gi ga ga, mane jeno bolte chaiche ma khabar dao, khub akutir shore bolche. He was begging his mother to bring him some food. So listen carefully to the word begging. Kakuti minuti korche. The seagull was not just asking for food. She kintu ritimoto kakuti minuti korche. Then, you know, something surprising happened. Ki bolo to sheta? O dekhte pelo his mother picked up a piece of fish ar sheta niye tar dikei ure aste laglo. Our young seagull to sheta dekhe became very excited and hopeful. সে ভাবলো, যাক বাবা, শেষ পর্যন্ত মা আমার কাছে খাবার নিয়ে আসছে, এবার আমি আর হাংরি থাকবো না, প্রচন্ড খিদে পেয়েছে তো। তাহলে ওই বার খুব হোপফুল হলো। নাও স্টুডেন্টস, ইমাজিন ইউ আর দ্য ইয়াং সিগাল, ওকে, হোয়াট ডু ইউ থিঙ্ক হি ওয়াজ ফিলিং এট দ্যাট মোমেন্ট? চুজ ওয়ান ওয়ার্ড, ওয়াজ হি অ্যাংরি অর এক্সাইটেড অর স্লিপি?
2: এক্সাইটেড।
0: ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। এরপরে জানো আবার একটা সারপ্রাইজিং ঘটনা ঘটলো। তার মা তো উড়ে আসছিল, ও তো খুব খুশি, কি সুন্দর মা উড়ে আসছে খাবার নিয়ে। সাডেনলি শি স্টপড ইন দ্য এয়ার। হিজ মাদার ওয়াজ জাস্ট অপোজিট টু হিম। আর একটুখানি এলেই কিন্তু ইয়াং সিগালটি খাবারটা পেতে পারে, কিন্তু মাদার ডিড নট কাম নিয়ার আর। স্টুডেন্টস, জাস্ট ইমাজিন হাউ উড ইউ ফিল ইফ দ্য ফুড ওয়াজ ভেরি ক্লোজ টু ইউ বাট ইউ স্টিল কুড নট রিচ ইট।
2: I'm frustrated.
0: Frustrated, yes.
1: Restless.
0: Restless, excellent. And exactly, the young seagull became very restless. আর তার সাথে সাথে সে খুব কনফিউজড হয়ে গেল, বুঝতে পারছে না মা হঠাৎ উঠতে উঠতে এয়ারে থেমে গেল কেন। And then comes the most important line. কি বলতো? Maddened by hunger, he dived at the fish. মানে ভয় ভুলে সে একদম মাছের দিকে ঝাঁপ দিল। Can you notice something very important here? Dekho, previously ki hochhilo? Fear controlled the seagull. And now what is happening? Hunger pushed him to act. এতক্ষণ সে ভয়ের চোটে কিছু করতে পারছিল না, কিন্তু এমন হাঙ্গার এলো তার কাছে যে সে কাজ করতে বাধ্য হলো। So, what changed the young seagull more? Fear or hunger?
2: Hunger.
0: Hunger, very good. And dekhbe je sometimes strong need gives us courage. তার মানে দেখবে তোমার যতক্ষণ না তুমি কোনো একটা জিনিসের জন্য খুব প্রয়োজন অনুভব না করছো, তুমি কিন্তু ততক্ষণ একটা ভালো কাজে এগোতে পারবে না, দেখবে প্রয়োজন পড়লেই কিন্তু তুমি বাধ্য হবে।

0: দেবে সেই কাজটা করতে, তাই তো? চলো আমরা আবার একটু অ্যাক্টিভিটিতে চলে আসি, যেটুকু আমরা পড়ছি কতটা বুঝেছি একটু দেখে নি। নাও কমপ্লিট দিস সেন্টেন্সেস। নাম্বার ওয়ান, দ্য ইয়াং সিগল বেকড হিজ মাদার ফর ড্যাশ
1: ফুড,
0: ফুড, ভেরি গুড। নাম্বার টু, হিজ মাদার স্টপড when she was just dash him,
2: opposite to him,
0: very good, excellent. Number 3, maddened by hunger the seagull dash at the fish,
1: dived at the fish,
0: very good. তাহলে দেখো আমরা এই পার্ট থেকে কি শিক্ষা পেলাম, ইয়াং সিগল সে কিন্তু সাডেনলি ব্রেভ হয়ে গেল না, স্টেপ বাই স্টেপ হিজ ফিয়ার বিকেম উইকার, তাই তো? একটা একটা করে ধাপ পেরোচ্ছে, তার ফিয়ারটা ডিসঅ্যাপিয়ার হতে থাকছে, এন্ড ফাইনালি কিন্তু অ্যাকশন বিগ্যান। তাহলে দেখো একটা জিনিস তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখলে, মাদার প্লেড আ ভেরি ইম্পর্টেন্ট রোল হিয়ার। তার মা কিন্তু জানতো যে তার বাচ্চা যদি ওড়ার চেষ্টাটা না করে তাহলে হি উড নেভার সার্ভাইভ ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড। শি মোটিভেটেড হিম টু টেক হিজ ফার্স্ট স্টেপ। মা কিন্তু খুব ইন্টেলিজেন্ট ওয়েতে এটা ওকে সাহায্যটা করলো। দেখো মায়েরা আমাদেরকে বা বাবা মায়েরা আমাদেরকে সাপোর্ট করে, সেই সাপোর্ট মানে কিন্তু কাজটাকে সহজ করে দেওয়া নয়, সাপোর্ট মানে কি, কাজ করতে এনকারেজ করা, সে যত কঠিন কাজই হোক না কেন। মা কিন্তু এখানে দেখো ফুড দিয়ে লিওর করেছিল, প্রলুব্ধ করেছিল যাতে বাচ্চাটি ওই খাবারটা দেখে নিতে আসে। মাদারের একটা ভূমিকা বিশাল আছে এখানে। আচ্ছা আমাদের জীবনেও তো আমাদের মায়েরা ঠিক এভাবে ভূমিকা পালন করে, নয় কি? তোমরা একটু তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো, তোমাদের মায়েরা কিভাবে তোমাদেরকে এনকারেজ করে?
1: Yes, ma'am. যখন কোনো পরীক্ষা দিতে যাই বা কোনো নতুন কাজ করতে যাই তখন মারা খুব মোটিভেটেড করে।
0: Yes.
2: সেম হেয়ার ম্যাম, যখন আমাদের জীবনে কোনো চ্যালেঞ্জিং বিষয় আসে তখন আমাকে মা খুব সাহায্য করে।
0: ভেরি গুড, ঠিকই বলেছ। তা ইয়াং সিগালের মাও কিন্তু তাকে ঠিক এইভাবেই মোটিভেট করেছিল। তাহলে মা তাকে কি শিক্ষা দিল? শি ওয়াজ টিচিং কনফিডেন্স, কারেজ অ্যান্ড সার্ভাইভাল। নাও মাই ডিয়ার স্টুডেন্টস কামস দ্য মোস্ট এক্সাইটিং অ্যান্ড আনফরগেটেবল মোমেন্ট অফ দ্য স্টোরি। কি, চলো দেখে নি আমরা। দ্য ইয়াং সিগাল হ্যাড ফাইনালি জাম্পড ফর দ্য ফিশ, কিন্তু যে মুহূর্তে সে ঝাঁপ দিল, উইথ আ লাউড স্ক্রিম হি ফেল আউটওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস ইনটু দ্য স্পেস। মানে ভয়ঙ্কর আতঙ্কে চিৎকার করতে করতে সে নিচের দিকে পড়ে যেতে লাগলো। Students, imagine this scene for a moment. A small bird falling from a high cliff with the vast sea below. How would he feel?
1: Terrified.
2: Hopeless,
0: yes. And the writer says, terror seized him. মানে আতঙ্ক তাকে গ্রাস করলো, yes. But students, something magical happened next. একটা ম্যাজিক্যাল ঘটনা ঘটলো, কি জানো তো? সিগাল এবার বুঝতে পারলো, ও তো পড়ে যাচ্ছিল, কিন্তু এবার বুঝতে পারলো সে ভেসে থাকতে পারছে। হি ওয়াজ নো লঙ্গার ফলিং, হি কুড সোর, মানে ভাসতে পারছে, অ্যান্ড সব থেকে আনন্দের বিষয় হি ওয়াজ ফ্লাইং। ইয়াং সিগাল বুঝতে পারলো সে বাতাস কেটে এগিয়ে যেতে পারছে। দেখো আর্লিয়ার হি বিলিভড দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম, বাট নাও হি ওয়াজ সোরিং, ভেসে আছে, অ্যান্ড স্লোলি হিজ ফিয়ার ডিসঅ্যাপিয়ার্ড, অদৃশ্য হয়ে গেল তার জীবন থেকে ভয়টা। তাহলে দেখো কি শিখলাম আমরা, জীবনে নতুন কিছু করার আগে আমরা কিন্তু প্রচন্ড ভয় পাই, আমাদের মনের মধ্যে সংশয় জাগে। But once we take the first step, we discover that we are stronger than we thought. আমাদের কিন্তু এই জায়গাটাতে একটা সেলফ ডিসকভারি হয়, আমরা নিজেকে চিনতে পারি, বুঝতে পারি। ইয়াং সিগালেরও কিন্তু ঠিক এই বিষয়টা হলো, ওর নিজের প্রতি কিন্তু একটা কনফিডেন্স চলে এলো, ও নিজেকে আবিষ্কার করলো, সেলফ ডিসকভারি। তাহলে কনফিডেন্স বা আত্মবিশ্বাস কখন জন্মায়? কাজটা করার পরে, কিন্তু তোমাকে স্টেপটা নিতে হবে, তাই তো?
1: ম্যাম এটা শুনে আমার একটা টিভি অ্যাড এর কথা মনে পড়ে গেল।
0: বলো।
1: সেখানে বলা হয়েছিল যে ডর কে আগে জিত হ্যায়,
0: ডর কে আগে জিত হ্যায়, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আর সেটা হচ্ছে আমরা দেখছি সেটা যে সত্যিও ভয় পেয়ে জয় হয়ে গেল তার, ভয় না করে। ভেরি গুড। তো স্টুডেন্টস ফাইনালি দ্য

0: ইয়াং সিগল কেম ডাউন টুয়ার্ডস দ্য সি। এবারে আস্তে আস্তে ওপর থেকে নিচে নামছে, সি এর দিকে নেমে আসছে। অ্যাট ফার্স্ট হি ওয়াজ আগেইন অ্যাফ্রেড, ভাবলো যদি আবার ডুবে যায়, কোন রকমে উড়ে তো নিয়েছি, এবার যদি ডুবে যাই। বাট সামথিং ওয়ান্ডারফুল হ্যাপেন্ড এগেইন। কি হলো? হিজ ফিট টাচড দ্য সি অ্যান্ড হিজ বেলি টাচড দ্য ওয়াটার, বাট হি ডিড নট সিঙ্ক, হি ওয়াজ ফ্লোটিং, সে ভেসে রইল। সো ফর দ্য ফার্স্ট টাইম ইন হিজ লাইফ হি রিয়েলাইজড যে সে উড়তে পারে, হি কুড ফ্লাই, সে আর দুর্বল নয়। And around him, his family was screaming and praising him. Family to darun khushi. Tara take praise korche, anonde chitkar korche. Tale dekho, je chotto pakhita thik kichukkhon ageo bhoy pe eka boshechilo, she ekhon successful and confident, independent. So this story gives us a beautiful lesson. What lesson we can get?
1: Fear is natural.
2: সাহস করে যখন আমরা কোনো স্টেপ নিই তখন নিশ্চয়ই সাকসেসফুল হয়।
0: একদম ঠিক বলেছো। So the young seagull became successful not because he had no fear but because he tried. সুতরাং চেষ্টাটা ভীষণ জরুরি, চেষ্টা তোমাকে করতেই হবে। তুমি প্রচন্ড ভয় পেলে আর তুমি চুপচাপ বসে থাকলে সেটা কিন্তু হবে না, তোমাকে ট্রাই করতে হবে। Now students, again we will do an activity. আমি তোমাদের একটা ফিলিংস বলবো, তোমরা বলবে সেগুলো সিগালের বিফোর ফ্লাইং না আফটার ফ্লাইং এর। সো নাম্বার ওয়ান, ফিয়ার,
1: বিফোর ফ্লাইং,
0: ভেরি গুড। জয়,
2: আফটার ফ্লাইং।
0: কনফিডেন্স,
1: আফটার ফ্লাইং,
0: ভেরি গুড। টেরর,
2: বিফোর ফ্লাইং,
0: ভেরি গুড। সো লেটস কন্টিনিউ। When Seagull could fly finally, his mother flew past him proudly and his siblings were flying happily around him. So why do you think the family started flying around them?
1: Because they are very proud of him and very happy of him.
0: Very good. And the young Seagull had finally become independent. দেখবে তোমরা এটা নিশ্চয়ই জানো যে আমাদের প্যারেন্টস একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আমাদেরকে কিন্তু সাপোর্ট দেয়। সারা জীবন সব কাজে কিন্তু আমাদের বাবা মা আমাদেরকে হেল্প করতে পারে না, সাপোর্ট দিতে পারে না। কিছু দূর গিয়ে তারপরে কিন্তু আমাদের নিজেদেরকেই নিজেকে সাহায্য করতে হয়, তবেই কিন্তু আমরা সেলফ সাফিসিয়েন্ট হয়ে উঠি। আজকে ইয়াং সিগালকেও আমরা ঠিক এই রকমই দেখলাম, তার মা তাকে সেই সাপোর্টটা দিল, তারপরে দেখো সে কিন্তু, তাকে তো নিজেই উঠতে হয়েছে, মা তো উড়িয়ে দেয়নি, তাকে নিজেই ভাসতে হয়েছে, মা তো ভাসিয়ে দেয়নি, তাহলে সে কি হয়ে উঠলো? সেলফ সাফিসিয়েন্ট। তাহলে চলো আমরা একবার দেখে নিই এই স্টোরির কি এলিমেন্টগুলো আমরা কি পেলাম। প্রথমে আমরা একটা প্রবলেম দেখতে পেয়েছিলাম। কি প্রবলেম? দ্য ইয়াং সিগল ইজ টু অ্যাফ্রেড টু ফ্লাই, হি বিলিভস হিজ উইংস উইল নেভার সাপোর্ট হিম। এই প্রবলেম থেকেই কি হলো? আইসোলেশন, বিচ্ছিন্ন হয়ে থাকা। অ্যান্ড হিজ ফ্যামিলি লিভস হিম অ্যালোন অন দ্য লেজ ফর 24 hours উইদাউট ফুড। তারপরেই আসছে কি? টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্টটা কি? ওই যে ম্যাডেন্ড বাই হাঙ্গার হি ডাইভস ফ্রম দ্য লেজ টু গেট দ্য ফুড অ্যান্ড দেন
1: হি ফেল
0: ইন টু দ্য স্পেস, তাই না? আর লাস্টে আমরা কি পাচ্ছি? হিজ ফ্লাইট, তার উড়ান কিভাবে হচ্ছে? আফটার এ মোমেন্ট অফ টেরর হি রিয়েলাইজড দ্যাট হি ওয়াজ ফ্লাইং অ্যান্ড দেন হিজ ফিয়ার টার্নড ইন টু এ জয়াস স্ক্রিম, সে আনন্দে চিৎকার করে উঠেছিল। অ্যান্ড গেট এ নিউ সেন্স অফ ফ্রিডম। তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো যে আমাদের জীবনে আমাদের ফ্যামিলি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, তাই নয় কি?
1: Yes, ma'am.
0: তাহলে ফ্যামিলি আমাদেরকে মোটিভেট করে, সাহায্য করে, এইভাবেই ফ্যামিলি আমাদের জীবনে একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে।
2: ম্যাম একটা কথা বলবো?
0: Yes.
2: আমার না এই আকাশবাণীতে প্রোগ্রাম করতে খুব ভয় লাগছিল, কিন্তু আমার বাবা মা আমাকে মোটিভেট করায় আমি এখানে আসতে পেরেছি।
0: That's great. And you must be thankful to your parents.
2: Yes, ma'am.
0: Very good. তাহলে আমরা এখানে থিম কি আছে একটু দেখে নি। আমরা গল্পের শেষে একেবারেই চলে এসেছি, এবার থিম আমরা কি কি, মূল বিষয় আমরা কি কি পেলাম একটু দেখে নি। প্রথম যে থিমটা আমরা পাচ্ছি, কনকারিং ফিয়ার, মানে ফিয়ার হচ্ছে খুব ন্যাচারাল, তুমি একটু আগে বলেছো, বাট ফার্স্ট স্টেপ টু বি টেকেন টু কনকার ইট।

0: এটা গেল একটা থিম। আরেকটা থিম আমরা কি পাচ্ছি দেখো তো, ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড গ্রোথ। ওয়ান মাস্ট টেক রিস্ক টু গ্রো, বিকজ নো রিস্ক নো গেইন। আর শেষে আমরা যেটা পাচ্ছি, এই যে তুমি যেটা বললে ফ্যামিলি রোল, যে প্যারেন্টস প্রথম দিকে তার প্রতি কিন্তু হার্শ হয়েছিল, কঠিন একটা স্টেপ নিয়েছিল, কিন্তু সেটা আবার তারপরে তাদেরই এনকারেজমেন্ট এবং প্রেশার তাকে কি দিয়েছিল, ম্যাচিউরিটি দিয়েছিল, তাই নয় কি? সো মাই ডিয়ার স্টুডেন্টস, থিঙ্ক কেয়ারফুলি, একটু আমাকে বলো তোমাদের যদি বলা হয় সিগালটিকে কয়েকটি ওয়ার্ড দিয়ে ডিসক্রাইব করো, তাহলে কি কি ওয়ার্ড তোমরা ইউজ করবে একটু বলো তো।
1: কনফিডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট।
0: ইন্ডিপেন্ডেন্ট, ভেরি গুড।
2: ব্রেভ।
0: ব্রেভ, এক্সেলেন্ট। তাহলে দেখো ছাত্রছাত্রীরা, দ্য ইয়াং সিগালস ফার্স্ট ফ্লাইট ওয়াজ নট জাস্ট এ ফ্লাইট ইন দ্য স্কাই, ইট ওয়াজ এ জার্নি ফ্রম ফিয়ার টু কনফিডেন্স। আর আমাদের যে এই গল্পের যে রাইটার, কি যেন নাম,
1: লিয়াম ও ফ্লাহার্টি,
0: ভেরি গুড, লিয়াম ও ফ্লাহার্টি, তিনি দেখিয়েছেন যে স্টেপ বাই স্টেপ কিভাবে ইয়াং সিগাল ফিয়ার থেকে কনফিডেন্সের দিকে জার্নি করছে। ঠিক আছে, তো চলো ছাত্রছাত্রীরা আমরা একটু দেখে নিই যে আমরা যেটুকু পড়লাম আমাদের গল্পটা কতটা আমরা মনে রাখতে পারছি, কতটা বুঝেছি। আমরা কিছু কোয়েশ্চেন আনসার করে নিই। The first question is, can you tell me, where did the seagull sleep at night?
1: Straw nest.
0: Yes, in his straw nest. Second question, the ledge faced which direction?
2: South.
0: South, very good. And the color of the seagull's body was?
1: Gray.
0: The two brothers and sister, they were, what activity they were doing in the plateau?
2: Lying.
0: They were dozing.
1: Dozing.
0: They were dozing. The mother seagull had picked up a piece of
1: fish.
0: Fish. Very good. তাহলে চলো আমরা শেষ করি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা খুব মোটিভেশনাল গান দিয়ে, যেটা আমরা কিন্তু সবসময় আমাদের জীবনে যে কোনো কাজ করার ক্ষেত্রে মনে রাখবো, একটু শোনাই, তোমরাও এটা মাথায় রাখবে। আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না,
2: আমি ভয় করব না, ভয় করব না।
0: নমস্কার,
1: থ্যাংক ইউ।
3: এতক্ষণ শুনলেন নবম শ্রেণীর ইংরেজি বিষয়ে আলোচনা, সঙ্গে ছিলেন কলাগাছিয়া কৈলাসকামিনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা চিত্রিতা মজুমদার ও দুই শিক্ষার্থী।
4: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন। পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব, আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
5: কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কি কি অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন। পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।

অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা, এখন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আকাশ মূলত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি, কখনো সখনো ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সর্বোচ্চ থেকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 96%, সর্বনিম্ন 77%। বৃষ্টিপাত হয়েছে 32.6 মিলিমিটার। শুনলেন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

এখন জানিয়ে দেব গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। সন্ধে 6:05 শুনবেন সাঁওতালি অনুষ্ঠান। শুনবেন লোকগীতি, শিল্পী লাবা মুর্মু ও সহশিল্পীরা। পরে সাঁওতালি সংস্কৃতির পরিচয় এবং ঐতিহ্য, এ বিষয়ে আলোচনা। আলাপচারিতায় মদনমোহন বাস্কে, সুখচাঁদ সরেন এবং সুতালাল সরেন। শুনবেন দ্বিতীয় পর্ব। ৬:৩৮ শুনবেন কৃষি কথার আসর, মাছ চাষের সরকারি সুযোগ ও সম্ভাবনা, এ বিষয়ে ডক্টর তাপস কুমার ঘোষালের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুব্রত চক্রবর্তী। পরে শুনবেন লবণাক্ত অঞ্চলে খরিফ মরশুমে চাষ, এ বিষয়ে ডক্টর সুকান্ত কুমার সারেঙ্গির সাক্ষাৎকার। সুকান্ত কুমার সারেঙ্গির সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুব্রত চক্রবর্তী। ৭:৩০ সমীক্ষা, ৮:০০ নাটক মহেশ, কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ রতন কুমার ঘোষ, প্রযোজনা সমরেশ ঘোষ। ৯:০০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী শ্রী কল্যাণ চক্রবর্তী। ৯:৩০ রবীন্দ্র সঙ্গীত, শিল্পী রীমা দাশগুপ্ত। ৯:৪৫ নজরুল গীতি, শিল্পী সুমনা দে। ১০:০০ বাংলা ছায়াছবির গান, ১০:৩০ ভজন, শিল্পী নন্দিনী ভট্টাচার্য। ১০:৪৫ শুনবেন পুরাতনী গান, শিল্পী তিমির ঘোষ।

11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন খেয়াল পণ্ডিত সন্দীপন সমাজপতি। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠানের পরিচিতি।

আকাশবাণী কলকাতা খবর পড়াদি অবনীকান্ত মুর্মু। কেন্দ্রীয় কার্ডি মন্ত্রক সাপড়াতে নদিল্লি তেহেন বিকশিত ভারত পাউড়ি ডাহারেয়া বার মাহা ধরিয়ে জমেলা এতবান মন্ত্রকে লাই কথা জুদা জুদা পনতার কেন্দ্রশাসিত এলাকার কাউডি মন্ত্রী আর কাউডি সূত্রেট জমেলায় সাপড়াওয়া। কেন্দ্রীয় কাউডি মন্ত্রী নির্মলা সীতারমন সাথে জুদা জুদা পনতের মুখ্যমন্ত্রী আর কাউডি মন্ত্রী জমেলায় সেলেদর কথা মে মন্ত্রকে লাই কথা ভারত উত্তনৌ ডাহারে কাউডি আরি লাইতেনা চ্যালেঞ্জ আর আরিগত সাতাম গালমারে মাড়রে দাঁড়ে নামা। পনতরে বারগোটাং বিধানসভা মুর্শিদাবাদ রেজিনগর আর পূর্ব মেদিনীপুর জেলা নন্দীগ্রাম আসনের দোহড়া বাছনা লাগি জমা আকান বাছিন সাকাম হলা বিডয় কতে কোনেল কাদা বারগোটাং কেন্দ্রের মোট সাতাশ বাগে এয়াই গোটাং বাছিন সাকাম জমা আকানা। রেজিনগরে বারজনা প্রার্থী পদ বাতিল আকানা মেনতে আলেন কবরিয়ে বাড়ায় চৌকালেয়া ওনা খাতির ওনা কেন্দ্রের গেলপে জনা হেপ্রার কো তাহে কানা। নতে নন্দীগ্রাম বাছিন সাকাম দো নেহাবিতে আরি বিডয়া নুতুম তুলো হাতা রেয়া নেডা মাহা দো গেল আরে সেপ্টেম্বর দারাইকান তুরুই অক্টোবর বানার কেন্দ্র উপনির্বাচনে ভোট আতঙ্গা ভোট গুনতি আরে অক্টোবর। বাচন কমিশন দল নতুম আর প্রতীক চিহ্ন লাইতে রাপাচা বা মিটমাটো হাবিজ তৃণমূল নতুমতে বার পাহাটার প্রতিদ্বন্দ্বী শিবির ঠেন জুদা নতুম আর চিহ্ন আতে উপনির্বাচনে হেপরা অনুমতি এম কাদা। কমিশনের জারি তালামালা আঁদেরে তেহেন মমতা ব্যানার্জি আয়ুরতেনা শিবির নতুম মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নতুম আর ফুটবল খেলোডি লেখাতে চিহ্ন দয় নামাকাদা। নতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আয়ুর্তনা শিবিরে নামাকাদা গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস আর চিহ্ন দো খাম। বাচন কমিশনার তেহেনা ঠাড়গোটা খাতির রেজিনগর আর নন্দীগ্রাম সাথে অসম রেয়া নগাঁও লোকসভা কেন্দ্র রেয়া উপনির্বাচনে বানার শিবিরেন প্রার্থী কোয়া বৈধ প্রার্থী পতাহেন কানা। আদে লেখাতে রেজিনগরে সফিউল রহমান শেখ আর নন্দীগ্রাম রে এহতেসমুল হক গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস রেন প্রার্থী লেখাতে খাম চিহ্ন আতে হেপ্রাওরে তাহেন কানা। নতে রেজিনগরে রবিউল আলম চৌধুরী নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে আর আসাম রেয়া নগাঁও লোকসভারে আব্দুল সালাম মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী লেখাতে ফুটবল খেলোডিয়ে চিহ্ন আতে ভোট হেপ্রাওরে তাহে দাঁড়ে আমেনতে বাচন কমিশনের লাই কাদা। যদি চং তেহেন তিকিন অক্তে মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী সাও নাপাম কাতেন আয়া প্রার্থী পদে তুলে হতাও কেদা মমতা তৃণমূল পন্থী সঞ্চিতা প্রধান। দলরেন প্রার্থী বাছিন সাকামে তুলো হাতাও কে তায়ামগে দোহড়া বাছনাওরে নন্দীগ্রাম আসনরে কংগ্রেস গে সাপোর্টেয়া মেনতে কথা উচ্ছেন সদর কাদা মমতা ব্যানার্জি। তবে পৈলো খোনাগে নোয়াগে গোটা তাহে কান তায়া মেনতে উনি দয় লাই কাদা। তেহেন মিট খবরে দুপুরে মমতায় লাই কাদা সানাম কোহা স্বার্থ খাতিরাগে নোয়া দয় গোটাও কাদা। মমতায় লাই কাদা রেজিনগর লাইতে লগনগে সিদ্ধান্ত হাতা হইয়া আসাম রেহো কংগ্রেস গে সাপোর্টেয়া দল। দলরেন আয়ুরিয়ে খাতিরাগে তেহেন তৃণমূল কংগ্রেস পেপন হাটিংতে হাটিং কানা মেনতে বিজেপি নেতা মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী লাই কাদা। তেহেন নবান্নরে বিশ্বকর্মা পূজা আখড়ারে সেলেট কাতেন মুখ্যমন্ত্রী দো খবরিয়ে কো সামারে মারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিয়া নতুম বাং নুম কাতে উনি দয় মেন কাদা। উনি দো আয়া দল মিট জোটরে বাই দোহ দাঁড়ে কাদা। নোয়া ঘটনারে বিজেপি আজান ভূমিকা বানুয়া মেনতেহ মানতান অধিকারী লাই কাদা। পিএম বিশ্বকর্মা যোজনায় দারাইকান মিট সেরমা ভিতরে মড়ে লাখ উপভোক্তা সেলেট কো হইয়া মেনতে মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী লাই কাদা। নোয়া পান্থা রেয়া তেসার সেরমা পুরো আখড়ারে কলকাতা রেয়া ধনদান্য সভা আখড়ারে মিট সাপড়া আখড়ারে মুখ্যমন্ত্রী লাই কাদা। বার হাজার বাগে এয়াই সালে রেয়া গেল এয়াই মে ব্রিগেডরে পনতরেন কারিগর আর শিল্পী কো আতেন আখড়ায় সাপড়াওয়া। পিএম বিশ্বকর্মা যোজনারে নতুম কো সেলেট আকার নৌকান কারিগর কো মুদরে পৈলো ক্ষেপ্রে বাগে বার হাজার দশার ক্ষেপ্রে এয়াই হাজার বারশায় বাগে তুরুই আর তেসার ক্ষেপ্রে পুন হাজার তুরুইশায় আরে গেল ইরেল জনা ট্রেনিং।

0: কিছু কিছু এনে সেদিন কত
1: বিনা
0: কান। তবে জানি খান যাহা ধরম করে না এনে সেদিন কো যেলেকা দাসাই তাম বাহাতা নিয়ে কত আর হম মিট গিয়া কেলকা সরিনকে
1: মিল গিয়া এলাকা বিশেষ করে তফাত রে হ্যাঁ যে এন বাহা সেরেন সে বাহা এনেজ কানা রু কানা ওনা দো আঁজম লেখান গে বুঝে নামোগা ওনা দো যাহা টোটাল না গে।

0: এতক্ষণ সাঁওতালি অনুষ্ঠান শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।
1: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।

0: সরকার বড় মাপের গ্রাহকদের জন্য চিনি মজুতের ঊর্ধ্বসীমা 15 দিন থেকে বাড়িয়ে 30 দিন করেছে। তবে অতিরিক্ত 15 দিনের মজুত কেবল অ্যাডভান্স অথরাইজেশন স্কিম এবং ট্যারিফ রেট কোটার আওতায় আমদানিকৃত চিনি দিয়েই পূরণ করা যাবে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, খোলা বাজার থেকে চিনি কেনার ক্ষেত্রে মজুদের ঊর্ধ্বসীমা অপরিবর্তিত রাখা হচ্ছে এবং তা 15 দিনের ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। চিনি ব্যবহারকারী প্রধান সংস্থাগুলির সঙ্গে বিস্তারিত আলোচনার পর সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকার 2026-27 খরিফ মরশুমে কৃষকদের কাছ থেকে প্রাথমিকভাবে 24,66,000 টন ধান কেনার লক্ষ্যমাত্রা স্থির করেছে। খাদ্যমন্ত্রী অশোক কেরতনিয়া সম্প্রতি খাদ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে জেলা স্তরে ধান সংগ্রহের এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। নির্বাচন কমিশন দলীয় নাম ও প্রতীক সংক্রান্ত বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি না করা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের 2 প্রতিদ্বন্দ্বী শিবিরকে পৃথক নাম ও প্রতীক নিয়ে উপনির্বাচনে লড়ার অনুমতি দিয়েছে। কমিশনের জারি করা অন্তর্বর্তী নির্দেশে আজ মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন শিবিরের জন্য প্রস্তাবিত মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম এবং ফুটবল খেলোয়াড় প্রতীক বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন শিবির পেয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নাম এবং খাম প্রতীক। নির্বাচন কমিশনের আজকের সিদ্ধান্তের ফলে রেজিনগর, নন্দীগ্রাম এবং অসমের নগাঁও লোকসভা কেন্দ্রের নির্বাচনে 2 শিবিরের প্রার্থীদের মনোনয়ন বৈধ থাকছে। রাজ্যের 2 বিধানসভা, মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে উপনির্বাচনের জন্য প্রার্থীপদ প্রত্যাহারের সময়সীমা আগামীকাল শেষ হচ্ছে। আগামী 6ই অক্টোবর 2 কেন্দ্রেই ভোট নেওয়া হবে, ভোট গণনা 9ই অক্টোবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 76তম জন্মদিন উপলক্ষে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের জেলখানা মোড় এলাকায় আয়োজিত বিশেষ শিবির থেকে দিব্যাঙ্গজনদের হাতে তুলে দেওয়া হলো বিভিন্ন ধরনের সহায়ক যন্ত্র। ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের ADIP প্রকল্পের আওতায় আয়োজিত এই শিবিরে উপস্থিত দিব্যাঙ্গজনদের প্রয়োজন অনুযায়ী তাঁদের হাতে তুলে দেওয়া হয় হুইল চেয়ার, ট্রাইসাইকেল, শ্রবণ যন্ত্র এবং ক্রাচ সহ বিভিন্ন সহায়ক সরঞ্জাম। গ্রামীণ সংবাদ শেষ হলো, পরবর্তী খবর 7:35।
1: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় আজ

0: হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল আবহাওয়ার অবস্থা একই রকম থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এক সতর্কীকরণ বার্তা জানানো হয়েছে, কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ থাকবে 7 থেকে 11 সেমি। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় বিচ্ছিন্ন অংশে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর।
1: জনসেবার 25 বছর উপলক্ষে ও বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে আগামী 17ই সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যে সেবা সংকল্প অভিযান আয়োজিত হবে।
2: দেশপ্রেম ও জনসেবার চেতনাকে আরও সুদৃঢ় করা এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে
1: আশীর্বাদের প্রদীপ, আমার স্বপ্নের ভারত চিত্র সেবা, নম সেবা অজানা কাহিনী, অঙ্গন মিলন সেবা, সেবার কাহিনী,
2: সেবা জ্যোতি কল যাত্রা, বিকশিত ভারতের সংকল্প, সেবাই আমার যোগদান, সেবা সেতু অভিযান, সেবার রঙে দেশের সঙ্গে, সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ।
1: সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হবে, সেই সঙ্গে যুব সম্প্রদায়, সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উদ্ভাবনী পরিবেশনা, জনশিল্প, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, সরকারি প্রকল্প, পরিষেবা সংক্রান্ত নাগরিকদের অভিজ্ঞতা ও কাহিনী তুলে ধরা এবং রাজ্যব্যাপী জনসচেতনতা, এই সমস্ত উদ্যোগের সমন্বয়ে একটি সুসংগঠিত কর্মসূচি বাস্তবায়িত হবে।
2: আসুন এই কর্মসূচি সফল করে আমরা সকলে মিলে দেশপ্রেমের অঙ্গীকার করি।
1: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনহিতার্থে প্রচারিত।
3: সেবা মতলব লোগো কে সাথ খড়ে রহনা, উনকে জীবন মে বদলাব কে সাথী বননা। ইসি সোচ কো আগে বড়াতে হুয়ে 17 সিতম্বর সে 10 অক্টোবর তক পুরে বঙ্গাল মে মনায়া যা রহা হে সেবা সংকল্প অভিযান।
4: इस अभियान के अंतर्गत हैं कई महत्वपूर्ण कार्यक्रम, जैसे 17 सितंबर शाम 7 बजे विभिन्न सरकारी योजनाओं के लाभार्थी और उनके परिवार एक साथ दीप प्रज्वलन के माध्यम से लेंगे आशीर्वाद का दिया का विशेष संकल्प।
3: मेरे सपनों का भारत चित्र सेवा में छात्र छात्राओं के लिए ड्राइंग और अन्य प्रतियोगिताओं का आयोजन होगा।
4: नमो सेवा लाभार्थियों की अनकही कहानी में नाट्य और सांस्कृतिक प्रस्तुतियों के माध्यम से जन कल्याण की कहानियां सामने आएंगी।
3: आंगन मिलन सेवा के माध्यम से आंगनवाड़ी केंद्रों में पोषण, स्वास्थ्य और महिला केंद्रित जन कल्याण कार्यक्रमों में जन भागीदारी को बढ़ावा दिया जाएगा।
4: और सेवा की कहानी के माध्यम से लाभार्थियों के वास्तविक अनुभव और प्रेरणादायक कहानियां वीडियो रील्स के जरिए लोगों तक पहुंचेंगी।
3: 7 अक्टूबर को सेवा ज्योति कलश यात्रा के माध्यम से गठन होगा विकसित भारत 2047 का संकल्प, जिसकी अगुवाई करेंगे भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी।
4: इसके साथ ही सेवा में योगदान, सेवा सेतु अभियान, सेवा के रंग देश के संग और सेवा फर्स्ट इनोवेशन चैलेंज जैसे अनेक जन कल्याण मूलक कार्यक्रम भी आयोजित किए जाएंगे।
3: ये सभी कार्यक्रम जन भागीदारी, सेवा, इनोवेशन, जन कल्याण और देशभक्ति को और आगे बढ़ाने का एक प्रयास है।
4: आइए सेवा के संकल्प से जुड़े देश प्रेम की इस पहल में अपना योगदान दें।
3: पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
0: आकाशवाणी कोलकाता, शुरू होच्छे कृषि कथार आसर।
5: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, কথায় বলে মাছে ভাতে বাঙালি। গ্রাম বাংলার বুকে যারা বাস করেন তাদের তো কম বেশি প্রত্যেকের ঘরে একটি, কারো কারো দুটি পুকুর তো থাকেই। পুকুর থাকা মানে পুকুরে মাছ তো থাকবেই, আর মাছ থাকা মানে বাড়িতে কোনো অতিথি আপ্যায়ন যখন করতে হয় তখন তো কোনো অভাবই পড়ে না। কিন্তু শুধুমাত্র আমরা যারা মাছটাকে বাড়িতে পুষি বা এমনি পুকুরে ছাড়ার দরকার ছেড়ে ডাকি, খাবার দরকার খাই, কিন্তু এই মাছ চাষে যে অনেক সরকারি সুযোগ সুবিধা আছে এবং সেখান থেকে আপনারা যে অনেক কিছু করতে পারেন, জীবিকা নির্বাহ করতে পারেন, সে ব্যাপারটা কি আপনারা জানেন? যদি না জানেন তাহলে আজকের আমরা সেই ব্যাপারে জানাবো আপনাদেরকে। আজকের আমরা আলোচনা করব মাছ চাষে সরকারি সুযোগ ও সম্ভাবনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে পেয়েছি ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ, ডিমড ইউনিভার্সিটির ICAR, কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থান তার কলকাতা শাখার প্রিন্সিপাল সায়েন্টিস্ট ও প্রধান ডক্টর তাপস কুমার ঘোষাল। ডক্টর ঘোষাল, আপনাকে স্বাগত জানাই স্টুডিওতে।
6: নমস্কার।
5: আজকে তো আমরা আলোচনা করতে চলেছি মাছ চাষের সরকারি সুযোগ ও সম্ভাবনা, কিন্তু তার আগে যদি আমাদের এই পশ্চিমবঙ্গের একটা পরিসংখ্যান আপনি দেবার চেষ্টা করেন।

0: যে আমাদের মাছ চাষ করছি যারা গ্রাম বাংলার বুকে রয়েছেন, সেক্ষেত্রে এই মাছ চাষের সুযোগ সম্ভাবনার বিস্তারিতটা আমরা পরে যাব, তার আগে যদি একটা চিত্র আপনার থেকে পেতে পারি।
1: হ্যাঁ দেখুন, আমাদের যে মাছ চাষ হয়, তোমরা প্রথমেই বলছি যে আগে তো বললাম মাছ চাষ, কিন্তু আজকের দিনে কিন্তু মাছটা শুধু চাষ পর্যায়ে তো আছি, এছাড়াও কিন্তু একটা কর্মসংস্থানের একটা বিপুল সুযোগ তৈরি করেছে।
0: সেটা কিরকম?
1: আমরা জানি যে আমরা মাছটা মূলত আমাদের সবচেয়ে সহজ পাচ্য, আমাদের প্রোটিনের সরবরাহ করে, বাচ্চাদের একটা পুষ্টি পাওয়া যায়। কিন্তু তাছাড়াও আমরা যদি দেখি যে বিগত বছরগুলিতে আমাদের কিন্তু মাছের যে উৎপাদন সেটা কিন্তু খুব ব্যাপকভাবে একটা বেড়ে চলেছে। যেমন আমি পরিসংখ্যান নিয়ে বলি, তাহলে বিগত দুবছর ধরে আমাদের প্রায় 16.24 মিলিয়ন মেট্রিক টন বা 162 লাখ টন ছাড়া ভারতবর্ষে মাছ উৎপাদন হচ্ছে। এবং যদি আমরা পশ্চিমবঙ্গের চিত্র দেখি, প্রায় আজকে 22 লাখ টন আমাদের কিন্তু মাছ উৎপাদন হচ্ছে। এবং এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ভারতবর্ষ হচ্ছে সারা পৃথিবীর মধ্যে মাছ উৎপাদনে, বিশেষ করে চাষের মাধ্যমে মাছ উৎপাদনে কিন্তু পারা কিন্তু দ্বিতীয়।
0: আচ্ছা,
1: আর আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু, আমাদের ভারতবর্ষের যে জেলা রাজ্যগুলো আছে তার মধ্যেও কিন্তু মাছ উৎপাদনে দ্বিতীয়। এবং আপনি যেটা বললেন যে আমাদের প্রত্যেক বাড়িতে কিছু পুকুর আছে, আমাদের একটা প্রায় 8,126 কিলোমিটার কোস্টলাইন আছে ভারতবর্ষ দীর্ঘ, তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গেও আমাদের 3টি জেলা, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সেখানে একটা বিস্তীর্ণ একটা সমুদ্র উপকূলবর্তী অঞ্চল আছে। তো এইসব জায়গাগুলোতে যে মাছ উৎপাদন হয়, সেই মাছ চাষ যেমন আমরা প্রতিদিন আমরা খাই আমাদের একটা বাড়ির পুষ্টি সরবরাহ করা, এছাড়াও কিন্তু এই মাছ কিন্তু আমাদের বিদেশে রপ্তানি হচ্ছে। আর যদি ভারতবর্ষের পরিসংখ্যান দেখি, তাহলে বিগত দুবছরে আমাদের প্রায় 57,586 কোটি টাকা, একটা ব্যাপক মানে মূল্যের একটা অর্থনৈতিক একটা উপার্জন হয়েছে ডলারে। এবং এছাড়াও আমি যদি দেখি যে আমাদের অনেক বেকার যুবক যুবতী আজকে মাছ চাষের মাধ্যমে কিন্তু আজকে জীবন জীবিকা অর্জন করছেন, কাজেই কিন্তু, এবং এই একটা ক্ষেত্র যেটা কিন্তু আমরা বিগত বছরগুলিতে প্রায় 2 ডিজিট প্রায় 10% হারে কিন্তু গ্রোথ হচ্ছে প্রতি বছর, যেটা কিন্তু যে কোনো কৃষিক্ষেত্র বা অন্যান্য ক্ষেত্রের চেয়ে কিন্তু এর যে বৃদ্ধি সেটা কিন্তু খুব ভালো। এই জন্য এই সেক্টরটাকে আজকে বলা হচ্ছে সানরাইজ সেক্টর, এবং অনেকেই মাছ চাষের ক্ষেত্রে বিনিয়োগ করছেন এবং তার লাভ উঠাচ্ছেন।
0: তাহলে আমাদের বর্তমানে আমাদের দেশ বা রাজ্যে মাছ চাষের মাধ্যমে কর্মসংস্থান, যেটা আমরা বলতে চাইছি আজকের আলোচনায়, সেই সুযোগটা কিরকম রয়েছে?
1: আমাদের রাজ্যে তো আমরা জানি যে আমাদের রাজ্যে বেশ কিছু জেলায় কিন্তু প্রত্যেকটা ঘরে একটা করে হাউস হোল্ড পন্ড আছে, যেটাকে আমরা বলি যে সেই চাক পুকুরটা তারা ওই তাদের বাড়ি তৈরির সময় হয়তো মাটি খনন করেছিল, সেই মাটিতে বাড়ি তৈরির কাজে লেগেছে এবং সেই জায়গাটাতে তার বেশ
0: ল্যান্ডটা
1: জলটা উঁচু হয়ে গেছে জায়গাটা, এবং কালক্রমে সেটা কিন্তু এই যে গর্ত করা জায়গাটা কিন্তু একটা জল আওরণ করছে, এবং সেটা কিন্তু আমরা আস্তে আস্তে আমরা বলছি সবাইকে যেটাতে না ফেলে রেখে এটাকে বাণিজ্যিক ভাবে একটু মাছের চাষ করুন, এটা কিন্তু আছে। এছাড়াও কিন্তু আজকে দেখছি নতুন নতুন প্রযুক্তি, আমরা ভেড়ি যেগুলো ছিল বিভিন্ন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা বা এসব জায়গায় মাছের ভেড়ি ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে আমরা বাণিজ্যিক উৎপাদন শুরু করেছি, কিছু বিজ্ঞানকে কাজে লাগিয়ে কিছু নতুন নতুন কিছু মাছের প্রজাতি সেখানে আমরা নিয়োগ করছি, যেগুলো আমাদের অলরেডি যেগুলো প্রজাতি আছে সেগুলো তো আছেই, তাছাড়াও সেখানে করছি অনেক পুকুরে দেখবেন আবার আজকাল হাওয়া মেশিন চলছে, আমরা দেখবেন পুকুরে আজকাল খাবার দিচ্ছি, এইগুলো কিন্তু বিজ্ঞানের অবদান, মৎস্য বিজ্ঞানের অবদান, এবং তার মাধ্যমে কিন্তু আমাদের রাজ্যেও কিন্তু একটা ব্যাপক একটা মাছ চাষের ক্ষেত্রে আলোড়ন এসছে, এবং তার জন্য কিন্তু আমাদের বিভিন্ন যে সরকারি সুযোগ সুবিধা সেগুলো আছে, রাজ্য স্তরে আছে, কেন্দ্রীয় স্তরে আছে, যেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়।
0: আচ্ছা আচ্ছা, এই যেগুলো আপনি বললেন, ধরুন খাবার দেওয়া বা যে মেশিন দিয়ে হাওয়া করার ব্যাপার যেটা রয়েছে পুকুরের জলটাকে চালানোর, যে সেগুলো একটা তো ব্যয় সাপেক্ষ বা খরচ সাপেক্ষ বিষয়, এক্ষেত্রে কি রাজ্য বা কেন্দ্রীয় স্তরে এমন কোন সুযোগ সুবিধা রয়েছে যে সমস্ত মৎস্যচাষী যারা রয়েছেন তারা তাদের উপকারে আসতে পারে?
1: হ্যাঁ দেখুন, এখন এই চাষবাস এটা কিন্তু একটা আমরা বলি স্টেট সাবজেক্ট, অর্থাৎ রাজ্যের বিষয়, কিন্তু যেহেতু একটা মাছ চাষটা আজকে একটা বাণিজ্যিক কর্মকাণ্ড এবং মাছ চাষের মাধ্যমে একটা ব্যাপক একটা বিদেশি অর্থের একটা যোগান
0: হচ্ছে,
1: কাজেই আপনি জানেন যে আমাদের কেন্দ্রীয় স্তরে আমাদের একটা মন্ত্রক, নতুন একটা মন্ত্রক গঠিত হয়েছে, যে মন্ত্রকটার নাম হচ্ছে যে মিনিস্ট্রি অব ফিশারিজ, অ্যানিমাল হাজবেন্ডারি এবং ডেয়ারিং, অর্থাৎ মৎস্য প্রাণী পালন এবং দুগ্ধ মন্ত্রক, এটা একটা স্বতন্ত্র মন্ত্রক, এই আমাদের মোদী সরকারের আমলেই হয়েছে। খুব অতি সম্প্রতি হয়েছে, কাজে সেই মন্ত্রকের মাধ্যমে যাতে করে বিভিন্ন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এবং রাজ্যের মাধ্যমে যাতে করে কিছু প্রকল্প আমাদের মাছ চাষিদের বা যারা মাছ ধরতে যান সমুদ্রে তাদের কাজে লাগে, সেই ধরনের কিন্তু অনেক প্রকল্প কিন্তু তৈরি করা হয়েছে। সেই প্রকল্পগুলিতে কিন্তু আমাদের চাষি ভাইরা অনেক উপকৃত হচ্ছেন।
0: ঠিক আচ্ছা আচ্ছা, আর কি কি ধরনের চাষের ক্ষেত্রে এই সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে?
1: চাষ বলতে ধরুন আজকে আপনারা জানেন যে আমরা আমাদের এখানে মিষ্টি জলের মাছ চাষ করি। মিষ্টি জলের মাছ বলতে মোটামুটি আমরা তো জানি আমাদের বাঙালিদের রুই, কাতলা, মৃগেল, কালবসু, বাটা এগুলো আছে। সেই মাছটাকে আমরা বলি যে আমাদের যেটাকে বলা হয় মূলত মিশ্র চাষ, আইএমসি চাষ, যেটা রুই, কাতলা, মৃগেল থাকে তার সঙ্গে অনেক সময় আমরা আজকালকার দিনে আবার আমরা বলছি যে মোচা চিংড়ি সেটাকেও ছাড়তে বলছি। অবশ্যই আরেকটা যেটা আছে আমরা জানি যে আরেকটাকে বলা হয় কম্পোজিট ফিশ কালচার, এইগুলো কিন্তু সব ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ বা আইসিআর এর কিন্তু বিভিন্ন উদ্ভাবিত প্রযুক্তি।
0: আচ্ছা,
1: তো কম্পোজিট ফিশ কালচার কি না, এগুলো তো গেল আমাদের নিজের দেশের মাছ রুই, কাতলা, মৃগেল, কিন্তু এছাড়াও কিন্তু আমরা বিদেশ থেকে কিছু মাছ নিয়ে এসেছি, যেমন আমরা জানেন সিলভার কার্প, গ্যাস কার্প, কমন কার্প। এই যে জিনিসগুলো, এই যে মাছগুলো আনা হয়েছে কেন না, এই আমাদের দেশীয় মাছের সঙ্গে এই তিনটে মাছের যখন একসঙ্গে চাষ করি তাকে বলে কম্পোজিট ফিশ কালচার।
0: আচ্ছা,
1: এইটার মাধ্যমে উদ্দেশ্যটা কি না, এই কম্পোজিট ফিশ কালচারে আরেকটা কয়েকটা প্রজাতি ঢুকিয়ে দেওয়ার ফলে মাছের উৎপাদনটা বা উৎপাদনশীলতাটা কিন্তু আরো
0: বেড়েছে।
1: এবং এই যে পুকুরের যে সমস্ত স্তরে এই মাছগুলো থাকে তার ফলে কিন্তু আমাদের সমস্ত স্তর থেকে খাদ্য নিয়ে কিন্তু আমাদের আজকে উৎপাদনশীলতা বেড়েছে। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে উৎপাদনশীলতা বাড়ানো, বেশি উৎপাদন করা একটা ইউনিট এরিয়া থেকে এবং চাষিদেরকে আরো লাভ দেওয়া। কাজেই এইসব মাছ অর্থাৎ রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, কমন কার্প, এগুলো তো হচ্ছে মিষ্টি জলের মাছ। এছাড়াও যেটা বলি নোনা জলের মাছ, যেমন ভেটকি, ভাঙন, পার্সে, বাগদা চিংড়ি, বর্তমানে আমরা করছি ভ্যানামি চিংড়ি যেটা বিদেশ থেকে আনা হয়েছে, ভ্যানামির চাষ। এই সমস্ত প্রজাতিগুলো যখন চাষ করবে তখন তারা চাষিরা কিন্তু এই সুযোগ সুবিধা পেতে পারেন। এছাড়াও কিন্তু যারা মাছ ধরতে যান সমুদ্রে তাদের জন্য কিন্তু বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে।
0: সেগুলো
1: যেমন আমি যদি বলি যে কেন্দ্রীয় স্তরে যদি বলি যে কেন্দ্র সরকারের অতি সম্প্রতি অর্থাৎ 2019-20 আর্থিক বছরে একটা নতুন একটা প্রকল্প, খুব ভালো একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা, ইংরাজিতে যাকে বলা হয় PMMSY। এই যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, তার মাধ্যমে 2019-20 সালে কিন্তু প্রায় আমাদের 20,050 কোটি টাকা আমাদের কিন্তু একটা চাষিদের জন্য
0: বরাদ্দ করা হয়েছে।
1: এটা একটা বিরাট ব্যাপার। এবং এই যে আমরা বলি নীল ক্রান্তি বা ব্লু রেভলিউশন, সেই নীল ক্রান্তিটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা নীল ক্রান্তি যেটা অলরেডি হয়ে গেছে তাদের যে সমস্ত গ্যাপ গুলো আছে সেইগুলোকে পূরণ করার জন্য কিন্তু এই PMSY প্রকল্প।
0: আচ্ছা, যেটা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা।
1: এবং এই যে PMSY প্রকল্প, এটা হচ্ছে 2020-21 থেকে চালু হয়েছে, 2025-5 বছরের জন্য 2024-25 সালে কিন্তু প্রকল্পটি শেষ হয়ে যাবে। এবং এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আমাদের একটা লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, যে যেটা বলছিলাম আমরা যে আমাদের প্রায় লক্ষ্যমাত্রা বলা হয়েছে যে আমাদের একটা এখন যদি বলি আমাদের 17 মিলিয়ন টন যেটা বলছিলাম তার থেকে কিন্তু 22 মিলিয়ন টন কিন্তু মাছ উৎপাদনের একটা লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে এবং আরো কিন্তু কর্মসংস্থানের কথা এতে কিন্তু বলা আছে।
0: আচ্ছা, এই যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার কথা বললেন আপনি, এক্ষেত্রে কি সর্বস্তরের মৎস্যজীবী যারা রয়েছেন তারা কি সুযোগ পেতে পারেন?
1: অবশ্যই, কারণ এই যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা আছে এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে সেন্ট্রাল সেক্টর স্কিম,
0: আচ্ছা,
1: আর একটা হচ্ছে সেন্ট্রাল স্পন্সর্ড স্কিম। এই সেন্ট্রাল স্পন্সর্ড স্কিমগুলো কিন্তু এগুলো সবই কিন্তু রূপায়িত হবে রাজ্য সরকারের মাধ্যমে।
0: আচ্ছা,
1: সেন্ট্রাল সেক্টর স্কিমগুলো যেটা আছে সেটা কিন্তু ডাইরেক্টলি কেন্দ্র সরকারের প্রকল্প এবং সেখানে কিন্তু যে আমাদের সাবসিডির ব্যবস্থা আছে, যেমন ধরুন আমাদের জেনারেল কাস্টের ক্ষেত্রে আমাদের 40% সাবসিডি, 100 টাকা প্রজেক্ট কস্ট হলে 40 টাকা সাবসিডি দেওয়া হবে এবং 60 টাকা হচ্ছে আমাদের না 60 টাকা হচ্ছে বেনিফিসিয়ারি যে উপভোক্তা সে ব্যয় করে 40 টাকা সরকার দেবে, এটা হচ্ছে জেনারেল কাস্টের ক্ষেত্রে। আর যদি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং যদি মহিলা হয় তাদের ক্ষেত্রে কিন্তু 60% সাবসিডি, অর্থাৎ 60 মানে তার সে প্রায় নিজে থেকে বিনিয়োগ করবে 40 টাকা 100 টাকায়
0: আর 60 টাকা কিন্তু
1: সরকার থেকে দেবে। তাই এটা হচ্ছে সেন্ট্রাল সেক্টর স্কিম গেল। আর যেগুলো স্পন্সর্ড স্কিম আছে সেইগুলো কিন্তু কি করতে হবে, চাষি ভাইদেরকে আমাদের যে জেলা স্তরের যে আমাদের মৎস্য অফিস আছে সেখানে যে আমাদের

0: রাজ্যের যে মৎস্য প্ল্যান, সেই প্ল্যানের মধ্যে কিন্তু তাদের প্রজেক্টটা কিন্তু ঢোকাতে হবে, এবং সেই ঢোকানোর পরে এটা যখন অনুমোদিত হয়ে রাজ্য থেকে কেন্দ্রে যাবে, তখন কিন্তু এই বেনিফিসিয়ারি বা উপভোক্তারা বা বিভিন্ন গ্রুপ, যেমন হচ্ছে ফার্মার্স প্রডিউসার কোম্পানি, আমরা আজকাল যে এফ এ ফিস ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, যেগুলোকে আজকের দিনে সরকার কিন্তু বলছে যে একক তো ঠিক আছে, বেনিফিসিয়ারি মূলক বা উপভোক্তা মূলক তো বটেই, এছাড়াও কিন্তু আজকে আছে বিভিন্ন রকম যেখানে আমাদের গ্রুপ ভিত্তিক অর্থাৎ মানে গোষ্ঠী গোষ্ঠী, যেমন আমরা একটু বললাম যে বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে করলে কিন্তু সেখানে কিন্তু এই 60% সাবসিডি, যেটা হচ্ছে আমাদের সিলুকা সিলু ট্রাইব এবং মহিলাদের, এবং 40% সাবসিডি হচ্ছে জেনারেল কাস্টের জন্য, সেগুলো কিন্তু আছে। এবং এটা একটা খুব ভালো প্রকল্প, আজকে আমাদের রাজ্যে বিভিন্ন চাষি ভাইরা তারা কিন্তু আছে। এছাড়া গেল এটা তো মাছ চাষের ক্ষেত্রে, এছাড়াও যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধে, যেমন তাদের জন্য যদি কোনো ইনসুলেটেড বক্স লাগে, তাদের জন্য কোনো জাল রিপেয়ার লাগে বা এসব ক্ষেত্রে নৌকা রিপেয়ার লাগে, এসবগুলো কিন্তু এই প্রকল্পের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্পের মাধ্যমে কিন্তু
1: বলা যায়। আচ্ছা, এটা তো গেল কেন্দ্রের কথা বললেন, রাজ্য সরকারের তরফ থেকে এমন কোন সরকারি সুযোগ সুবিধা আমাদের চাষী বন্ধুরা যারা রাজ্যে রয়েছেন তারা কি পেতে পারেন?
0: হ্যাঁ দেখুন, রাজ্য সরকার তো অবশ্যই চাষিদের পাশে সবসময় আসেন, এবং আমাদের জানেন আমাদের বিভিন্ন ব্লকে একজন করে মৎস্য সম্প্রসারণ আধিকারিক আছেন, আমাদের জেলা স্তরে ডিস্ট্রিক্ট ফিশারিজ অফিস আছে বা যাদের অনেক জায়গায় মীন ভবন বলা হয়, আর কেন্দ্র স্তরে কিন্তু রাজ্য স্তরে কিন্তু আমাদের সল্ট লেকে আমাদের তো মীন ভবন আছে সেক্টর 5 এ, তো ওনাদের মাধ্যমেও কিন্তু আমাদের বিভিন্ন রকম প্রকল্প, যেমন আমি দু একটা প্রকল্পের কথা বলি, আমি একটু আগেই বললাম যে আমাদের যে IMC অর্থাৎ ইন্ডিয়ান মেজর ক্রাফ্ট, রুই কাতলা মৃগেল চাষ করবে চাষি পুকুরে এবং ছোট ছোট পুকুরে, সেখানে কি সহযোগিতা পাবে, এক বিঘে পরিমাণের পুকুর হলে 1000 পিস কিন্তু মাছের চারা তারা কিন্তু বিনামূল্যে পাবে। উপভোক্তা যদি আমাদের ফিশারি সম্পদ মানে মৎস্য সম্পদ আধিকারিক সঙ্গে যোগাযোগ করেন তাহলে কিন্তু এটা আছে, উপভোক্তা সুবিধা আছে। এছাড়াও যেটা একটু আগে বললাম কম্পোজিট ফিশ কালচার, অর্থাৎ রুই কাতলা মৃগেলের সঙ্গে আমরা করব কিছু কার্প, যেটা হচ্ছে বিদেশ থেকে আনা হয়েছে সিলভার কার্প, গ্যাস কার্প, কমন কার্প, সেখানে ইউনিট স্কিমটা কিন্তু অদ্ভুত, সেখানে কিন্তু 2 বিঘা কিন্তু স্কিমের ইউনিট হতে হবে, সেখানে কিন্তু 2500 মাছের চারা, 120 কেজি চুন। আমরা সবসময় বলি মাছ চাষে কিন্তু আমাদের যেমন শাকসবজিতে যেমন নুন, মাছ চাষে সেরকম কিন্তু চুন, চুন ছাড়া কিন্তু মাছ চাষ হবে না, 120 কিলো চুন, 80 কিলো সার। সার কেন লাগবে? কারণ জলের মধ্যে প্রাকৃতিক খাদ্য তৈরি করতে হবে, ফাইটোপ্ল্যাঙ্কটন জুপ্ল্যাঙ্কটন চাষি ভাইরা জানেন, মাছ চাষি ভাইরা। এছাড়াও কিন্তু যে আমরা ভাসমান খাবার যেটাকে আমরা ফ্লোটিং ফিড বলি, মাছের খাবার 1500 কেজি খাবার পাবেন। এছাড়াও যেমন আমরা জানেন জিওল মাছের চাষ, শিঙি মাগুর ভালো বাজার আছে, জিওল মাছের চাষের জন্য যেটা প্রকল্প আছে, শিঙি মাছ বা দেশি মাগুর মাছের যে চাষ করা হয় তাতে প্রায় 1000 পুষ্পভক্তকে 1200 পিস মাছের চারা দেওয়া হয়। এছাড়াও যেটা সম্প্রতি একটা প্রকল্প নেওয়া হয়েছে রাজ্য সরকারের, যে বড় মাছ তৈরি, কারণ আমরা জানি যে আমরা কিন্তু এখন পর্যন্ত আমরা মাছের চারা উৎপাদনে কিন্তু আমরা পৃথিবীর মধ্যে প্রথম ছিলাম, সারা ভারতবর্ষের যদি কথা বলি যে আমাদের 60-70% চারা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে তৈরি হয়, এবং আরো যদি বলি বাঁকুড়া রামসাগর অঞ্চলে কিন্তু আমাদের মাছের চারা তৈরি হয়, এবং সেই চারা কিন্তু আবার অন্ধ্রপ্রদেশ চলে যায়, আবার অন্ধ্রপ্রদেশ থেকে বড় মাছটা কিন্তু আমরা আবার চাষ করে সেই বড় মাছটা আমরা কিন্তু কিনি, আমরা বলি অন্ধের রুই। কিন্তু খুব অতি সম্প্রতি একটা খুব ভালো খবর, আমাদের রাজ্যের বড় বড় জলাশয়েও কিন্তু বড় মাছ উৎপাদন, যেটা আমাদের বিভিন্ন কাজ বাড়িতে বিয়ে বাড়িতে কাজে লাগে, সেই বড় মাছ উৎপাদনের কিন্তু প্রকল্প নেওয়া হয়েছে,
1: বড় জলাশয়ে
0: বড় মাছ তৈরি করতে হবে। সম্প্রতি আমরা জানেন ময়না মডেলের কথা আমরা বলি, সেই জায়গায় কিন্তু প্রকল্প যেটা আছে বড় মাছ উৎপাদনের জন্য 1 হেক্টর বা 7.5 বিঘা আমরা জলাশয় হতে হবে, সেখানে কিন্তু আমাদের প্রায় 10,000 পিস মাছের পোনা, যেগুলো কিন্তু বেশ বড় ওজন, 150-250 গ্রাম ওজনের পোনা সরকার সাপ্লাই করবে। এছাড়াও 9,000 কিলো অর্থাৎ 90 কুইন্টাল ভাসমান খাবার দেওয়া হবে। এর উদ্দেশ্য হচ্ছে বড় মাছের চারা ছাড়ো আর বড় মাছ উৎপাদন, কারণ আমরা জানি আমরা যদি ছোট ছোট মাছের বীজ ছাড়ি তাহলে কিন্তু বছর শেষে কিন্তু সেগুলো কিন্তু 2 কিলো 3 কিলো হবে না, সেগুলো হয়তো 700 গ্রাম হবে, কিন্তু আমরা যদি 150 গ্রামে মাছের চারা ছাড়ি যেগুলো 1 বছর ধরে রাখা আছে, মর্টালিটি কম হবে, এবং সেটা কিন্তু 1 বছর চাষ করলে কিন্তু সেই মাছ কিন্তু প্রায় 4 কিলো 5 কিলো করে উৎপাদন হবে। এটা নতুন প্রকল্প। এছাড়াও তো আরো অনেক প্রকল্প আছে, যেমন হচ্ছে যেমন আমাদের নোনা জলের ক্ষেত্রে মাছ চাষের ক্ষেত্রে আমাদের বাগদা চিংড়ি মিন দেওয়া হয় আমাদের, এছাড়াও আছে আমাদের যে MG নারেগা অর্থাৎ আমাদের যে বিভিন্ন স্কিম আছে রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের, যেমন হচ্ছে আমাদের কর্মসংস্থান স্কিম আছে, তার অধীনে যে পুকুরগুলো কাটা হয়েছে, খনন করা হয়েছে, সেখানেও কিন্তু 1000 করে মাছের চারা এবং 20 কেজি করে চুন দেওয়া হয়। এছাড়াও আমাদের জানেন কলকাতা ওয়েটল্যান্ড, যেখানে সুয়েজ ফেড ফিশারিজ, অর্থাৎ যেখানে আমাদের যে জলটা, আমাদের বর্জ্য জল, সেই জলটা থেকে সেখানেও কিন্তু এক হেক্টর এরিয়া প্রতি বিভিন্ন রকম প্রকল্প আছে। এছাড়াও আমাদের বিভিন্ন রকম আরো স্কিম আছে, অ্যালুমিনিয়াম হাঁড়ি দেওয়া হয় চাষিদেরকে, টানা জাল দেওয়া হয়। এছাড়াও যেগুলো আছে বিভিন্ন যে SCSP সিরুল ক্লাস সাব প্ল্যান বা সিরুল টাইপ সাব প্ল্যান, সেটা রাজ্যেরও আছে কেন্দ্রেরও আছে। সেই সিরুল ক্লাস যে সাব প্ল্যান বা যে আদিবাসীদের জন্য যে সাব প্ল্যান, সেখানের মাধ্যমেও কিন্তু আমরা একদম উপভোক্তাদের ডাইরেক্টলি আমরা তাদের পুকুরে মাছের চারা, তাদের পুকুরে চুন, তাদের পুকুরে মাছের খাবার দেওয়া হয়। এছাড়াও আর দুটো প্রকল্পের কথা না বললেই নয়, যে রাজ্য সরকারের খুব একটা সুন্দর প্রকল্প, তার মধ্যে একটা ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড, যেটাকে আমরা সবাই বলি FRC। সেই কার্ড থাকলে মৎস্য চাষী এবং মৎস্যজীবী তারা কিন্তু একটা মৎস্যজীবী বন্ধু প্রকল্পের আওতায় চলে আসবেন।
1: তাতে তারা কি ফেসিলিটি
0: তারা পাবেন, যেটা এই প্রকল্পের আওতায় থাকলে 2 লক্ষ টাকা মৃত্যুকালীন সহায়তা পাওয়া যায়।
1: আচ্ছা,
0: যদি তার 60 বছর বয়সের আগে যদি মারা যান, অর্থাৎ কর্মক্ষম থাকতে থাকতে মারা গেলে এই ফিশারম্যান রেজিস্ট্রেশন,
1: স্বাভাবিক মৃত্যু নাকি কোন
0: দুর্ঘটনা? না, স্বাভাবিক মৃত্যু। চাষি ভাই মৃত্যু হলে এটা মৎস্যজীবী বন্ধু প্রকল্প, রাজ্য সরকারের প্রকল্প। হ্যাঁ, এছাড়া বিভিন্ন সরকারি প্রকল্প পেতে গেলে কিন্তু এই ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ডটা লাগলে কিন্তু সরকারি প্রকল্পগুলো বললাম সেগুলো পেতেও কিন্তু অগ্রাধিকার পাওয়া যায়। এছাড়াও একটা প্রকল্প আছে, সমুদ্র সাথী, অতি সম্প্রতি লঞ্চ করা হয়েছে সমুদ্র সাথী প্রকল্প। সেখানে হচ্ছে যারা রেজিস্টার্ড, যারা মাছ ধরতে যায় সমুদ্রে, আমরা জানি সুন্দরবনের প্রাকৃতিক বিপর্যয়, অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। এবং এছাড়াও আমাদের যারা ব্যান পিরিয়ড, আমরা জানি মৎস্যজীবীদের জন্য কিছু সময় বছরে 2 মাস আমাদের পশ্চিমবঙ্গে 2 মাস ব্যান করা আছে, যাতে করে মাছেরা ব্রিডিং করতে পারে, মাছের উৎপাদন বাড়ে। সেই ব্যান পিরিয়ডে কিন্তু চাষিরা মৎস্যজীবী সমুদ্র সাথী প্রকল্পের যদি কার্ড থাকে, তাহলে 5,000 টাকা করে কিন্তু 2 মাসে 10,000 টাকা তারা কিন্তু ঘরে বসে পাবেন। এইসব যে বিভিন্ন প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আমাদের মাছ চাষিরা বা যারা মাছ ধরতে যান সমুদ্রে বিশেষ লাভবান হচ্ছে।
1: ঠিক তাই,
0: যদিও এই প্রকল্পগুলো অনেক চাষি ভাইরা জানেন না সহজ।
1: এই প্রশ্নেই আসছিলাম আর কি, যে আপনি তো প্রচুর প্রকল্প, অনেক সুযোগ সুবিধা, কেন্দ্র বা রাজ্য সরকারের বিভিন্ন রকম স্কিমের কথা উল্লেখ করলেন, কিন্তু এই যে স্কিমগুলো, এগুলো কি আমাদের যে লেভেলে বা যাদের জন্য স্কিম, তারা কি আদৌ জানতে পারছে বা তারা কি জানেন?
0: না, জানতে তো পারছি না, কারণ অনেক চাষি ভাই এখন অনেক সচেতন হয়েছে। দেখুন, আজকে যদি আমরা বলি,
1: যদি তারা জানতে চান সেক্ষেত্রে তাদের কোথায় যেতে হবে বা কি করণীয়?
0: এই পত্র যদি বলি, দেখুন আমাদের একটুখানি বলে নেওয়া দরকার, আমাদের যেমন প্রাণী বিজ্ঞান বা আমাদের যেমন চাষবাসের ব্যাপার, এই বিজ্ঞানটা কিন্তু অনেক পুরনো, ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে। কিন্তু মাছ চাষের যে বিজ্ঞান, মাছ চাষ, সেটা কিন্তু অতি সম্প্রতি, আরো বলতে গেলে আজ থেকে তার বয়স হচ্ছে প্রায় 40-50 বছর। বাণিজ্যিক যে মাছের উৎপাদন, তারপরে কিন্তু সচেতনতা অনেক পরে এসছে। কিন্তু খুব ভালো খবর যে চাষি ভাইরা আজকে বিভিন্ন ব্লক অফিসে, যে আমাদের মৎস্য সম্প্রসারণ আধিকারিক আছেন প্রত্যেক ব্লক অফিসে, এছাড়াও আমাদের রাজ্য যে বিভিন্ন মৎস্য দপ্তর, আমাদের ICR যে বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন আমাদের প্রতিষ্ঠান যেটা বললাম যে ICR, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারি এডুকেশন বা কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থান, যেটা আমাদের সল্টলেক সেক্টর 5 আমাদের বেনফিস বা মিন ভবনের গায়ে অবস্থিত, সেখানে আমরা আছি। এছাড়াও আমাদের ব্যারাকপুরে সেন্ট্রাল সিপ্রি আছে, সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারি ইনস্টিটিউট, আমাদের ভুবনেশ্বরে আছে। আমাদের আমাদের রাজ্যে আরেকটা হচ্ছে যে ICR যত যে মাছের ফিশারি ইনস্টিটিউট আছে, ICR তাদের সবাইকারই প্রায় শাখা কেন্দ্র, সেগুলো কিন্তু আছে। আমাদের অহরাতে আছে ফ্রেশওয়াটার অ্যাকোয়াকালচার, কল্যাণীতে আছে ফ্রেশওয়াটার অ্যাকোয়াকালচার, আমাদের রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ মৎস্য প্রাণী বিজ্ঞান বিশ্ববিদ্যালয় আছে, সেখানে সম্প্রসারণ বিভাগ আছে। সেসব জায়গায় কিন্তু চাষি ভাইরা আজকে আসছেন এবং সেসব জায়গাতে আজ চাষি ভাইরা কিন্তু অনেক কিছু জানতে পারছেন।
1: মানে পূর্বের তুলনায় কিছুটা সচেতনতা বেড়েছে এবং তারা যোগাযোগ করছে।
0: অবশ্যই, অবশ্যই।
1: তাহলে যে সমস্ত কৃষক বন্ধুরা, যারা বিশেষ করে মৎস্যজীবী মানুষ যারা রয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে, তারা যদি আপনাদের নিকটবর্তী কোন যে সমস্ত ব্লকে যে মৎস্য সম্প্রসারণ আধিকারিক যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করলে এ ব্যাপারে অনেক কিছুই জানতে পারবেন।
0: অবশ্যই, ওরা তো কাছে আছেই, প্রত্যেক ব্লকেই আছেন মৎস্য। তবে অধুনে দেখা যাচ্ছে যে মৎস্য সম্প্রসারণ আধিকারিকরা অনেক রকম কাজে ব্যস্ত, তাদেরকে শুধু মৎস্য চাষ ছাড়াও কিন্তু আরো 5 রকম কাজ করতে হয়। তাছাড়াও তো আমরা তো আছি, আমরা কেন্দ্র সরকারের যে বিভিন্ন ICR যে অর্গানাইজেশন আছি, যেমন আমরা সল্ট লেকে আমরা আছি বা আরো যে অফিসগুলো বললাম সেগুলোও আছি, সেগুলো তো চাষি ভাইরা যোগাযোগ করতে পারেন। এবং আজকে আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, যেমন আমি বললাম যে সিরুল কাস্ট সাব প্ল্যান, সিরুল ট্রাইব সাব প্ল্যান, তার মাধ্যমে কিন্তু আমরাও কিন্তু আজকে কেন্দ্র সরকারের মাধ্যমেও কিন্তু আমরা বিভিন্ন গ্রামে যেয়ে ব্লকের মাধ্যমে, রাজ্যের মাধ্যমে আমরা কিন্তু চাষিদের কাছে পৌঁছাচ্ছি ডাইরেক্ট। চাষিদেরকে আমরা কিন্তু তাদের বিভিন্ন প্রকল্প তাদেরকে গ্রহণ করাচ্ছি, তাদেরকে বিভিন্ন

0: আমাদের মাঠে চারা দেওয়া হচ্ছে, জাল দেওয়া হচ্ছে, হাঁড়ি দেওয়া হচ্ছে, এটা কিন্তু এখন অনেক বেশি একটা কর্মযোগ্য চলছে। কারণ কি, আমি বললাম যে পশ্চিমবঙ্গ মাছ চাষে এগিয়ে আছে, আমাদের চাষি ভাইরা অনেক সচেতন, অনেক তারা ইনোভেটিভ বলি আমাদের চাষি ভাইরা, তো আমাদেরকেও কিন্তু অন্ধ্রপ্রদেশের মতো আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে মাছ চাষে।
1: আচ্ছা ডক্টর ঘোষাল, আমরা আলোচনার প্রসঙ্গে আপনি তো বললেন যে বড় জলাশয়ে বড় মাছ চাষ, কিছু গ্রাম বাংলার বুকে এখন যে মাটিটা স্থানান্তরিত করার ব্যাপার থেকে থাকে, যে এক জায়গায় মাটি নিয়ে আরেকটা জায়গায় চলে যাচ্ছে এবং সেখানে একটা বিরাট বড় জলাশয় হলো, যে হেক্টরের কথা বললেন বা যে একরের কথা বলেন, সেখানে এমন কিছু কৃষক বন্ধু রয়েছেন বা মৎস্যচাষী রয়েছেন, তাদের এই জায়গাটা অনেকটা বড় হয়ে গেল, এই একর বা হেক্টরের চাইতে অনেক বড় হয়ে গেল, সেক্ষেত্রে কি আমাদের এই চাষি বন্ধুরা আপনি যে সমস্ত প্রকল্প বা সুযোগের কথা বললেন তারা কি পেতে পারেন যদি লিস্ট থাকে বা এরকম কিছু?
0: খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন, এখন মাছ চাষটা যদি দেখি অন্ধ্রপ্রদেশ মডেল দেখি, সেখানে কিন্তু অনেক বড় বড় জলাশয়, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু খুব ছোট ছোট জলাশয়। তো এই যে জলাশয়টা বড় করলে কিন্তু মাছ চাষের একটু কিছু কিছু ক্ষেত্রে সুবিধা হয় বড় মাছ উৎপাদনের ক্ষেত্রে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখা যাচ্ছে কি, যেহেতু চাষে আমাদের লাভ নেই, ধান চাষে লাভ নেই, অনেক চাষি ভাই সেই চাষের জমিটাকে মাছ চাষে রূপান্তরিত করে নিচ্ছে, যদিও সেগুলো করার আগে অবশ্যই তাদের যে পঞ্চায়েত স্তরে বা তাদের ব্লক স্তরে একটা পারমিশন নিতে হয় নিশ্চয়ই তারা চাষিরা সেগুলো নিয়ে থাকেন। এছাড়াও কিন্তু যখন বড় জলাশয় হচ্ছে তখন কিন্তু সেই জলাশয় কারো তো নিজের নয়, তো সেই জলাশয়ের যারা লিজ চুক্তি, অর্থাৎ 5 বছরের হোক বা 3 বছরের হোক, একটা লিজ চুক্তি কিন্তু তাকে করতে হবে। এবং আজকে দেখা যাচ্ছে কিন্তু যে অনেক বেকার যুবক যুবতী তারা কিন্তু অনেক চাষিদের থেকে পুকুর নিয়ে, কারণ পুকুর একটা বুঝতে পারছেন খরচ সাপেক্ষ ব্যাপার, সবাইকে পুকুর ইন্ডিভিজুয়ালি 5 বিঘে, আমরা বিশেষ করে আমাদের রাজ্যে যখন একটা ভূমি সংস্কার হয়েছে, ল্যান্ড সিলিং একটা মেপে বেঁধে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু সবাইকে আর বেশি জমি নেই, সেই জায়গায় কিন্তু অনেক অনেক বেকার যুব যুবতী তারা কিন্তু গ্রামের যে অব্যবহৃত যে জায়গা যেগুলো লিজ নিচ্ছে, তো এই যে প্রকল্পগুলো পেতে গেলে তার যদি লিজ রেকর্ড থাকে,
1: আচ্ছা চুক্তিপত্র,
0: চুক্তিপত্র লিজ চুক্তিপত্র যদি থাকে, তাহলেও কিন্তু এই সব কেন্দ্রীয় সরকারের বা রাজ্য সরকারের যে প্রকল্পগুলো বললাম সেই প্রকল্পে কিন্তু সব তারা কিন্তু উপভোগ পাবে। কিন্তু আরেকটা কথা বললাম, যদি ওই ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড রাজ্যের ক্ষেত্রে ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড যদি তার করা থাকে, তাহলে কিন্তু তারা কিন্তু এই যে প্রকল্পগুলো পেতে কিন্তু অগ্রাধিকার হবে। এই চাষি ভাইরা অনেক জানেন না, আজকে তো জানেন অনেক কাজকে অনেক রকম সুবিধা আছে, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী থেকে আরম্ভ করে অনেক প্রকল্প, তার মধ্যে মানুষ অনেক সময় দিশাহারা হয়ে যান যে কোনটা কি প্রকল্প। কিন্তু মৎস্য চাষীদের জন্য যে প্রকল্পগুলো আছে, যেমন এই কার্ড, বিশেষ করে ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড, এই কার্ডগুলো কিন্তু খুব থাকলে কিন্তু খুব তাদের উপকারে আসবে।
1: এই যে কার্ডটা, সেটা কি গ্রাম বাংলার যে সমস্ত সাধারণ একজন পরিবারের, যারা বাড়িতে সামান্য হয়তো পুকুর রয়েছে, 1 বিঘা পুকুর রয়েছে, সেখানে মাছ এমনি ভাবেই চাষ করেন, তিনিও কি করাতে পারেন নাকি কোনো শর্ত রয়েছে?
0: একদম, আমাদের যেটা দুয়ারে সরকার প্রকল্প, সেই দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে প্রত্যেক গ্রামবাসী যাদের অ্যাটলিস্ট পুকুর আছে বা মাছ চাষের সঙ্গে যুক্ত, তারা কিন্তু প্রত্যেকেই আমরা কিন্তু এই ধরনের কার্ড কিন্তু আপনি পেতে পারেন। তার জন্য অবশ্যই একটা ফর্ম আছে, সেই ফর্মে আপনাকে আবেদন করতে হবে, ব্লক স্তরে করতে পারেন বা আজকে যে রাজ্য সরকারের যে বিভিন্ন দুয়ারে প্রকল্পগুলো চলে
1: এসেছে। আপনি তো অনেক প্রকল্প, অনেক সুযোগ সুবিধার কথা বললেন, এবারে যদি আমাদের কৃষক বন্ধুরা বা মৎস্য চাষীরা যারা সরাসরি যদি আপনাদের অফিসে যোগাযোগ করতে চায়, সেক্ষেত্রে আপনাদের ঠিকানা বা যদি যোগাযোগের কিছু মাধ্যম থাকে জানান একটু।
0: দেখুন, আমাদের ঠিকানা আমাদের সল্টলেকের সেক্টর 5 নিকোপার্ক পেরিয়ে মিন ভবন, যেটা আমাদের রাজ্য সরকারের মৎস্য দপ্তরের হেড অফিস, সেটা তো আছি। তাছাড়া আমাদের আইসিআর যেটা আছে, আইসিআর সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ এডুকেশন, বা বাংলাতে বললে কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থান, এটা মূলত একটা সমতুল্য বা ডিমড ইউনিভার্সিটি, এখানে হায়ার এডুকেশন ছাত্রদের করানো হয়, মাস্টার্স এন্ড পিএইচডি যারা মাছ চাষের সঙ্গে যুক্ত। এছাড়াও কিন্তু আমরা বিভিন্ন চাষি ভাইদের সম্প্রসারণ বা তাদের যে আমাদের বিভিন্ন প্রকল্পের কথাও কিন্তু আমরা বলে থাকি, এবং এই সল্ট লেকে সেক্টর 5 32GN ব্লক, কলকাতা 921, ফোন নাম্বার হল 0332357-3893। এবং আজকে সবাই তো মেল আইডি ইউজ করেন, একটা ছোট্ট যদি মেল করে দেন, kolkata@cife.edu.in, তাহলে কিন্তু আপনারা আপনাদের কাছে পৌঁছে যাব।
1: বেশ, তাহলে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম মাছ চাষে সরকারি সুযোগ ও সম্ভাবনা, এ ব্যাপারে আজকের আমরা পেয়েছিলাম আমাদের মধ্যে ডক্টর তাপস কুমার ঘোষাল, প্রিন্সিপাল সায়েন্টিস্ট ও প্রধান আইসিএআর সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারি এডুকেশন কলকাতা সেন্টার। ডক্টর ঘোষাল, আপনাকে অনেক ধন্যবাদ এত মূল্যবান তথ্য আমাদের সঙ্গে ভাগ করে নেবার জন্য।
0: নমস্কার।
1: নমস্কার। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী।

0: বন্ধুরা, এখন খারিফ মরশুম। খারিফ মরশুমে বিশেষ করে গ্রামীণ এলাকার, নদী তীরবর্তী এলাকার বা লবণাক্ত এলাকায় যে সমস্ত কৃষক বন্ধুরা থাকেন, এই খারিফ মরশুমে সেই সমস্ত কৃষক বন্ধুরা কি ধরনের চাষ করবেন বা আমাদের এই পশ্চিমবঙ্গের জল আবহাওয়াতে কি রকমের চাষ হয়, সে ব্যাপারে আজকের আমরা আলোচনা করব। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আমরা আমাদের মধ্যে পেয়েছি ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত কেন্দ্রীয় কৃষিরত মহিলা সংস্থা ভুবনেশ্বর ওড়িশার কৃষি প্রযুক্তি শাখার প্রধান ডক্টর সুকান্ত কুমার সারেঙ্গি। ডক্টর সারেঙ্গি, আপনাকে আজকের আসরে স্বাগত জানাই। নমস্কার।
1: নমস্কার।
0: আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু আমি সুব্রত। আজ আমরা আলোচনা করতে চলেছি লবণাক্ত এলাকায় খারিফ মরশুমে চাষবাস। আমি প্রথমেই ডক্টর সারেঙ্গির কাছে জানতে চাইব যে খারিফ মরশুমে মূলত আমাদের এই পশ্চিমবঙ্গের জল আবহাওয়াতে কি ধরনের চাষবাস হয়।
1: খরিফ মৌসুম বললে আমরা বুঝি যখন মনসুন বা বৃষ্টি শুরু হয়, সেখান থেকে আমরা খরিফ চাষবাস শুরু করি। খরিফ চাষতে প্রধান চাষ হল ধান চাষ। ধান চাষ ছাড়া কিছু কিছু আমরা সবজি চাষ করি, যেরকম শসা, উচ্ছে, করলা, লাউকি, এগুলো চাষ করি। কিন্তু আমাদের যেহেতু এখানকার জমিগুলো সব নিচু জমি, তো ধান চাষটা হচ্ছে এখানকার প্রধান ফসল।
0: তা এই সমস্ত ধরুন চাষের ক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুরা যে কথাটা আমরা আজকের আলোচনার মূল বিষয়, যে লবণাক্ত এরিয়ায় সেই সমস্ত এলাকায় যে সমস্ত কৃষক বন্ধুরা থাকেন, তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হন?
1: আমাদের যে খরিফ মৌসুমে যে বিভিন্ন সমস্যা আছে, তার মধ্যে আছে প্রথম কথা হলো যে বৃষ্টি। আমাদের বৃষ্টি যদি ঠিক সময় না হয় বা কম বৃষ্টি হয় বা বেশি বৃষ্টি হয়, বন্যা হয়, এটা একটা সমস্যা। তাছাড়া যে লবণাক্ত অঞ্চলে যে লবণের সমস্যাটা প্রচুর আমাদের হয়, যেরকম যে বৃষ্টি কম হয় তাহলে লবণটা নিচ থেকে উপরে উঠে আসে আর লবণের প্রভাবে বিভিন্ন ফসল আমাদের নষ্ট হয়। লবণ একটা সমস্যা। তাছাড়া যে বৃষ্টির যে পরিমাণ যদি কম হয়, যেটাকে আমরা ড্রাউট বলি বা অনাবৃষ্টি বলি, আর যেটা বেশি বৃষ্টি হয়, যেটা জল জমাট হয়, ওখানে বন্যা যদি হয়, সেটা একটা সমস্যা। তো এইগুলো মূলত আমাদের খরিফ মৌসুমে সমস্যাগুলো দেখা যায়।
0: তাহলে আমাদের একজন কৃষক বন্ধু যিনি এই সমস্ত এলাকায় রয়েছেন, তিনি তার জমিতে কি পরিমাণ লবণ রয়েছে বা তার মাটির লবণাক্তির পরিমাণটা কতটা, সেটা তিনি বুঝবেন কিভাবে? তার আগে যদি আর একটা কথা আমি কৃষক বন্ধুদেরকে জানাতে চাই, যে লবণটা মাটিতে আসছে কোথা থেকে?
1: এটা খুব ভালো প্রশ্ন। যে আমাদের এই যে এলাকাতে, যে দক্ষিণ চব্বিশ পরগনা হোক বা উত্তর চব্বিশ পরগনা হোক, মেদিনীপুর, হাওড়া, এইসব জেলাতে, এগুলো যে আমাদের সমুদ্রের কাছাকাছি যে নদীগুলো যুক্ত আছে, ওই নদীগুলো থেকে আমাদের যে লবণগুলো আছে, ওই লবণগুলো মাটির যে ভূগর্ভস্থ যে জল আছে, ওখান থেকে ওই লবণগুলো এসে আমাদের মাটিতে চলে আসে। মাটিতে কি করে আসে? যখন গরম সময়ে যে জলগুলো নিচে, জমির নিচে যে জলগুলো আছে, ওই বাষ্পীকরণ হয়, মাটির ভিতরে যে কৌশিক নালীগুলো আছে, যেটা ক্যাপিলারি পোর্স বলা হয় ইংরেজিতে, সেইগুলো দিয়ে জলগুলো যখন উপরে উঠে আসে, ওই জলের সাথে সাথে লবণ গুলো উপরে চলে আসে। এসে তারপরে মাটির যে উপরে, যখন জলটা উপরে বাষ্পীকরণ হয়ে যায়, এই লবণগুলো সব মাটির উপরে জমা হয়ে যায়। তারপর ওই জমা হওয়ার ফলে এগুলো আমাদের ফসলকে নষ্ট করে।
0: আর এই যে ক্ষেত্রে আমরা জমির উপরে যে সাদা সাদা কিছু আস্তরণ দেখি, এগুলো কি মূলত লবণ?
1: এটাই ঠিক। যেগুলো সাদা সাদা আস্তরণ গুলো আমরা দেখছি, সেগুলো লবণ যে থেকে যায়, সেগুলো আস্তে আস্তে জমা হয়, তারপরে আমরা সেটাকে দেখতে পারি।
0: আর এর ফলে আপনার গাছের কি সমস্যা হতে পারে যদি মাটিতে এরকম লবণ উঠে আসে বা জমা হয়ে থাকে?
1: এই লবণ কি কি লবণ থাকতে পারে? এটাতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এর সাথে যে কার্বনেট, বাইকার্বনেট, সালফেট হয়ে, এই যে লবণগুলো, বিভিন্ন লবণগুলো হয়, এগুলো কি করে, মাটিতে যে জলটা আছে সেটা শিকড়টা নিতে পারে না। কেন? ওই যে অসমোটিক প্রেশার বেশি হয়ে যায়, তার ফলে শিকড়গুলো নিতে পারে না, শিকড়ের বৃদ্ধি ভালো হয় না। আর যে গাছগুলো হয়, সেই গাছগুলো ভালো পাশকাটি হয় না, তারপরে পাতাগুলো সাদা সাদা হয়ে যায়, ধীরে ধীরে গাছের যে হেলথ বা স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। আর আমাদের একটা ইউনিট এরিয়াতে বা একটা জায়গাতে যতগুলো গাছ থাকার কথা থাকে না, তার ফলে অনেক পরিমাণে আমাদের ফসলের যে অমল কম হয়। মুখ্যত যে ধান ফসলে আমরা দেখব যে যখন শীষ আসবে, শীষগুলো চিটে হয়ে যাবে, সাদা সাদা হয়ে যাবে, চিটে হয়ে যাবে, আর ওই দানাগুলো পুরুষ্ট হবে না, ফলে অনেক আমাদের ফসলের নষ্ট হয়।
0: আমাদের কৃষক বন্ধুরা বুঝতে পারলেন তাহলে যে জমিতে লবণাক্তের পরিমাণ বেশি হওয়ার কারণে বা মাটির উপরে যে সাদা আস্তরণ, যেগুলো লবণ জল বাষ্পীভূত হয়ে যাওয়ার পরে যেগুলো পড়ে থাকে, তার ফলে গাছের কি ক্ষতি হতে পারে। তাহলে কৃষক বন্ধুরা এই মাটিটাকে না পরীক্ষা করে তো বুঝতে পারবে না যে তার জমিতে কি পরিমাণের লবণ রয়েছে, তার জন্য তারা কি করবেন?
1: ঠিক কথা বলেছেন, মাটি আর জল আমরা এই দুটোকে পরীক্ষা করতে হবে। আমাদেরকে যে আশপাশ যে ডিও অফিস আছে বা আমাদের যে গবেষণা সংস্থা রয়েছে সেগুলো থেকে আমরা মাটি বা যে জল এর স্যাম্পল নিয়ে ওখানে টেস্ট করতে হবে। আর নিয়ে আমাদের জেনারেলি কি দেখতে হয় যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটাকে দেখতে হয়, লবণের যে মাপটা আমরা করি, এই যে সল্ট বা লবণগুলো থাকে, যদি বেশি থাকলে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা বেশি হয়, যেটা 4 থেকে বেশি হয়ে যায় আর মাটিতে, তাহলে আমরা এটাকে বলি এটা লবণাক্ত মাটি। আর সেরকম যদি জলতে 2 থেকে বেশি হলে সেগুলো আমরা সেচের জন্য উপযুক্ত হয় না, সব থেকে ভালো 1 থেকে কম হলে ওই জলটা ভালো জল হয়। আমাদেরকে ওই মাঝে মাঝে জল বা মাটির স্যাম্পল নিয়ে সেটাকে পরীক্ষা করে আমাকে বুঝতে হবে কি আমার মাটিতে কতটা লবণ আছে। আমরা বুঝতে পারবো যদি বেশি হয়, খুব বেশি হয়, সেই হিসাবে আমাদের চাষবাসের যে পদ্ধতিটাকে আমরা সেই হিসাবে আলাদা আলাদা করে নিতে হবে, তার ফলে আমরা যে লবণের যে সমস্যাটাকে কাটিয়ে উঠতে পারবো।
0: খারিফ মরশুমে প্রধান ফসল হিসেবে তো আপনি বললেন যে আমাদের এই অঞ্চলের ধান চাষটাই মুখ্য ফসল আর কি, তাহলে আমাদের কৃষক বন্ধুরা যারা থাকেন এই সমস্ত এলাকাতে বা যারা চাষ করতে চান, সেক্ষেত্রে কি ধরনের জাত নির্বাচন করবেন ধানের?
1: ধানের আমরা চাষ যেটা করি মুখ্যত 3 রকম জমিতে, আমরা 3-4 রকম জমিতে চাষ করি, যে সেটাকে আমরা বলি উঁচু জমি, মাঝারি জমি, নিচু জমি, আর কিছু কিছু জায়গাতে জল জমাট প্রচুর বেশি থাকে, যেটাকে আমরা ডিপ ওয়াটার রাইস বলা হয়। তো যেখানে উঁচু জমি বা অফল্যান্ড এরিয়া আমরা বলি, সেখানে আমাদের যেটা ডিউরেশন কম বা যেটা অল্প দিন অমল হয়ে যায় সেই রকম জাতকে নির্বাচন করতে হবে, যেরকম ক্যানিং 7 বা মোহন বা আমাদের শতাব্দী, এরকম জাতের গুলো। আর যেটা মাঝারি জমি সেটাতে আমাদের যেটা মিডিয়াম ডিউরেশনের জাতের ভ্যারাইটি, যেগুলো উৎপলা, সুমতি, ভূতনাথ, প্রতীক্ষা, এগুলো আমাদেরকে করতে হবে। আর যেগুলো নিচু জমি যেটাতে আমরা মোটামুটি 5 মাস থেকে বেশি জল থাকে, ওইসব জমিতে অমলমনা, গীতাঞ্জলি, সবিতা, পাটনাই, তুলসী, পানিধান, এইরকম বর্ষা ধান, এইরকম যেগুলো বেশি একটু সময় নিয়ে পাকতে সেইগুলো চাষ করতে হবে। তো এইরকম যে জাতের আমাদেরকে নির্বাচন করতে হবে, ধানের ফসল নিয়ে আমাদের জমির অবস্থা নিয়ে আমাদেরকে নির্বাচন করতে হবে।
0: জাত নির্বাচন তো হলো, ভালো বীজ যদি কৃষক বন্ধুরা লাগাতে চান সেক্ষেত্রে কিভাবে তারা বীজটা নির্বাচন করবেন?
1: আমরা বীজ যখন নির্বাচন করব, প্রথম হলো আমাদের যে যেখান থেকে আমরা বীজটাকে সংগ্রহ করব, যদি আমি একটা চাষি, আমি যদি আমার নিজে বীজটাকে রাখতে চাইবো, তাহলে সেই রকম আমাদেরকে মাথায় রাখতে হবে কি পরবর্তী ফসলে আমাকে এটাকে চাষ করতে হবে, সেরকম যে পরিচর্যাগুলো করতে হবে, যে ফসলে আমার ঠিক পরিমাণ মতন জৈবিক সার, রাসায়নিক সার দিতে হবে। আরেকটা মুখ্য কথা হলো বীজটা আমরা হারভেস্টিং করব, সেইটা যে ফসলটা খুব সময় ম্যাচিওর হতে হবে, মানে যদি গাছের যে বীজটা থাকবে সেটা কিন্তু ভালো করে যে পাকতে হবে, সেটাকে আমাদেরকে দেখতে হবে যে হলুদ মতন হয়ে যাবে যে বীজটা, আর যেটা পুরুষ্ট থাকবে, আর যে শীষগুলো ভারী ভারী থাকবে, নিচু মাথা থাকবে, সেরকম ভালো বীজ দেখে যেখানে রোগ পোকা থাকবে না আমাদেরকে, সেরকম একটা সুস্থ তো ফসল থেকে আমরা বীজটাকে নির্বাচন করব, তাহলে আমরা যে পরবর্তী ফসলে চাষটা ভালো হবে। তাছাড়া যদি আমি বাজার থেকে কিনি, তাহলে একটা সরকারি সংস্থা যেখানে বীজগুলো সার্টিফাই করা হয়, যেরকম আমরা যদি বীজটাকে সার্টিফিকেশন হিসাবে দেখতে হয়, তাহলে একটা ব্রিডর সিড আছে, ফাউন্ডেশন সিড আছে, সার্টিফাইড সিড আছে, ট্রুথফুল লেবেল সিড আছে। ব্রিডর সিড হচ্ছে পুরো 100% পিওর সিড, সেটা জেনারেলি আমাদের যে গবেষণা সংস্থা বা ইউনিভার্সিটিতে থাকে। তারপর হলো ফাউন্ডেশন সিড, ফাউন্ডেশন সিডটা 99.5% পিউরিটি থাকে, সেটাকে আমরা যদি ব্যবহার করি খুব ভালো হয়। নাহলে সার্টিফাইড সিড, যেটা সার্টিফাইড সিড, আমি বলবো সবাইকে সার্টিফাইড সিড ব্যবহার করতে বা সার্টিফাইড বীজ ব্যবহার করতে। আমরা এগুলো দেখে নেব যে প্রত্যেক বীজের যে প্যাকেট থাকে সেগুলোতে আমরা লেবেলিং থাকে, সেই লেবেলিং ফ্রুটকে দেখে তার কত পার্সেন্ট জার্মিনেশন আছে, কত পার্সেন্ট ভায়াবিলিটি আছে, কত পার্সেন্ট পিউরিটি আছে, কত পার্সেন্ট মিক্সচার আছে, সেগুলো দেখে আমাদেরকে বীজটি নির্বাচন করতে হবে।
0: আচ্ছা ধরুন আমরা কোন দোকান থেকে বীজ আমাদের কৃষক বন্ধুরা কিনলেন এবং সার্টিফাইড বীজ কিনলেন, সেক্ষেত্রে কি তাহলে বীজটাকে শোধন করা আবার প্রয়োজন আছে?
1: সেটাকে আগে দেখতে হবে। জেনারেলি সিড যেগুলো সার্টিফাইড সিড সেটা শোধন করা থাকে, যদি না থাকে, যদি আমরাও নিজের বীজটাকে ব্যবহার করছি তাহলে শোধন অবশ্য করা দরকার, বীজটাকে শোধন অবশ্য করা দরকার। প্রথমে হলো বীজটা আগে আমরা যে আগে বীজ তোলাতে ফেলবো তার আগে একটু রোদে শুকনো করতে হবে, তাহলে কি হবে একটু শুকনো করার পরে তারপরে আমরা বীজটাকে শোধন করব। বিভিন্ন পদ্ধতি আছে শোধন পদ্ধতি, যেরকম আমরা যে লবণাক্ত অঞ্চলে আগে একটা লবণ জল দিয়ে শোধন করি, কি করে না

0: গুলো নিচে বসে যাবে সেগুলো ভালো বীজ, উপরে যে চিটেগুলো উপরে ভেসে উঠবে সেগুলো আমরা ফেলে দেবো, সেগুলো নেব না সেগুলো। তারপরে আরেকটা শোধন পদ্ধতি হলো, যদি আমরা রাসায়নিক পদ্ধতিতে যাই, তাহলে এমিশন 5 গ্রাম, স্ট্রেপটোসাইক্লিন 1 গ্রাম, 10 লিটার জলতে দিয়ে 10 কেজি বীজের জন্য এটা ট্রিটমেন্ট করতে হবে। আর যদি জৈবিক পদ্ধতিতে করতে হয় তাহলে আমরা একটা কোম্পানিয়ন 1 গ্রাম আর তার সাথে সিডোমোনাস 4 গ্রাম, এটা 1 কেজি বীজের জন্য নিয়ে এটা মিক্সচার করে ট্রিটমেন্ট করতে হবে। এরকম শোধন করলে বীজটা, তাহলে আমাদের পরবর্তী ফসলে, ধানের ফসলে যে চাষটা করব সেটা রোগ পোকা কম হবে, ফসলের বৃদ্ধিটা ভালো হবে।
1: এবার বীজ শোধন হয়ে গেল, আমাদের জাত নির্বাচন হয়ে গেছে, বীজ নির্বাচন, বীজ শোধনও হয়েছে, বীজটাকে এবারে বীজতলাতে ফেলতে হবে। বীজতলা ফেলার আগে একটা বীজতলা তো তৈরি করার কোনো পদ্ধতি আছে, সেটা কিভাবে করবেন বীজতলা তৈরি?
0: বীজতলাটা খুব মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা এই এই এলাকাতে চাষ করি, কেন এই এলাকাতে আমরা যেহেতু বিভিন্ন রকমের সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে মাথায় রেখে আমাদেরকে বীজতলাটা তৈরি করতে হবে। যেরকম আমরা যদি বৃষ্টি বেশি হয়ে যায় তাহলে আমাদেরকে জল নিকাশি ব্যবস্থা রাখতে হবে, যদি বৃষ্টি কম হয় জল সেচের ব্যবস্থা রাখতে হবে, তারপরে যে লবণ সমস্যা আছে সেটাকে মাথায় রেখে আমাদেরকে যে বীজতলাটা করবো। সাধারণত যে আমরা বীজতলাটা করব, আমরা যে 1 মিটার বাই 10 মিটার এরকম একটা একটা বেড করতে হবে, আর বেডগুলো উঁচু করতে হবে, প্রায় 1 ফুট মতন উঁচু করতে হবে। কেন আমাদের উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টি বেশি হলে বীজতলা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তো যদি আমরা উঁচু করব তাহলে এই জলটাকে আমরা নিকাশি ব্যবস্থাতে রাখবো, তারপরে আমরা জলটাকে বের করে দেবো যে বৃষ্টি হয়। পরে যেই বীজটা আমরা ফেলবো, বীজটাকে আগে জলতে দিয়ে তারপরে অঙ্কুর হয়ে যাওয়ার পরে যে বীজতলাটা করব সেটাকে যেরকম আমরা কাদা করে ভালো করে লেবলিং করে যেরকম সব জায়গাতে জল ঠিক মতন থাকে বীজতলা তৈরি করব, করে আমরা যে বীজটা ফেলব সেটাকে সেরকম ইউনিফর্মলি সব জায়গাতে যেরকম সমানভাবে পড়ে সেরকম দিতে হবে, আর বেশি ঘন করব না ও বেশি পাতলা করব না, প্রায় 1 স্কোয়ার মিটার জায়গাতে 1 মিটার বাই 1 মিটার জায়গাতে 25 থেকে 40 গ্রাম মতন বীজ দিতে হবে, দিয়ে আমাদের ওইটাকে সুন্দর করে বীজতলাটাকে তৈরি করতে হবে।
1: বলুন যে এই বীজতলা তৈরির সময় সেক্ষেত্রে কোনো জৈব সার বা রাসায়নিক সার প্রয়োগের ব্যাপার থাকবে কিছু?
0: অবশ্যই করতে হবে, কেন বীজতলা থেকে আমরা যদি ধানার বীজতলাটা ভালো করে করি, যেটা ভিগরাস সিডলিং প্রস্তুত করে বা বীজতলা করি, তাহলে তার পরবর্তী সময়ে আমাদেরকে যে ফসলের যে ফলনটা খুব ভালো হবে। যেরকম প্রথম আমাদেরকে ফার্মার ম্যানুয়র বা গোবর সার একটা দিতে হবে, আমি 1000 স্কোয়ার মিটার জন্য বীজতলা করি তাহলে 5 কুইন্টাল মতন এই গোবর সার দিতে হবে। 5 কুইন্টাল মানে যদি 50 কেজি বস্তা হয় 10 বস্তার মতন আমাদেরকে গোবর সার দিতে হবে, আগে দিয়ে সেটাকে ঘেটে দিতে হবে সব জায়গাতে সমানভাবে। তারপরে যদি রাসায়ন সার কথা বলি তাহলে 5 কেজি নাইট্রোজেন, 3 কেজি ফসফরাস আর 1.5 কেজি পটাশ এটা দিতে হবে, কিন্তু আগে প্রথমে অর্ধেকটা নাইট্রোজেন আর পুরো ফসফরাস পটাশ, যদি নাইট্রোজেনটা আমি ইউরিয়া হিসাবে বলি, পুরো 5 কেজি নাইট্রোজেন মানে প্রায় 11 কেজি ইউরিয়া, সেটার অর্ধেকটা মানে 5.5 কেজি, আর যদি ফসফরাসটাকে আমি সিঙ্গেল সুপার ফসফেট থেকে দিই তাহলে 3 কেজি মানে 18-19 কেজি মতন সেটাকে পুরো, আর 1.5 কেজি পটাশ যদি হয় তাহলে 2.5 কেজি মিউরেট অফ পটাশ, এই তিনটাকে মিক্স করে আমি অর্ধেকটা নাইট্রোজেন, পুরো ফসফরাস আর পুরো পটাশ এটাকে আমরা বীজতলাতে দিয়ে দেব। তারপরে আর যে বাকি নাইট্রোজেনটা থাকলো সেটা 15 দিন পরে সেটাকে আমি দিয়ে দেব।
1: এবার বীজতলাতে গাছ বেড়ে উঠছে, চারা গাছ, কতদিন পরে মূল জমিতে বীজতলা থেকে গাছগুলো রোপণ করা যাবে?
0: এটা একটা ভালো প্রশ্ন, যে আমাদের এই এলাকাতে বৃষ্টির উপরে আমরা যেহেতু নির্ভরশীল, যে বৃষ্টি মারতে বৃষ্টি জল হলে তারপরে আমরা রোপানো শুরু করি, সেজন্য আমরা দেখেছি এখানে যে এই খরিফ মৌসুমে প্রায় 40 দিন মতন যে বীজটা হয় বয়স সেটা হলে আমরা রোয়া শুরু করি, কিন্তু যদি যে জায়গাতে আমরা দেখছি যে জলের সমস্যা প্রচুর বেশি বা বন্যা হওয়ার সমস্যা বেশি, ওইসব জায়গাতে আমরা বুনন ধান চাষ করতে পারি। বুনন ধান মানে ওইটা বীজ বীজতলা না করে আমরা পুরো শুকনো জমিতে বৃষ্টি হওয়ার আগে এই শুকনো জমিতে চাষ করে বীজটাকে আমরা ফেলে দিই, যেটা যেরকম পেকে তোলা বা কাকড়ি তোলা করি সেই রকম কাকড়ি তোলা মতন এটাকে পুরো ফেলে দেওয়া হয়। তারপরে কি হয়, যখন বৃষ্টিটা শুরু হয় যেটা ধানগুলো বেরো

0: হয়, তারপরে জল যখন বৃষ্টি হয়ে যায় ধান গাছের হাইট বা লেন্থটা অত হয়ে যায় যে ধানের বা জলের যদি বৃষ্টি বেশি হয় তাহলে ও ডুবে যায় না। তো এইরকম যদি আমরা বীজতলা না করে বুনন ধান চাষ করি করতে পারতে পারি, যেখানে আমরা জলের সমস্যা বা বন্যার সমস্যা প্রচুর বেশি নিচু জমিতে সে জায়গাতে করতে পারি। কিন্তু বীজতলা করলে আমাদের প্রায় 40 দিন মতন বীজ যেটা একটু হাইট হয়ে যাবে, যার পরে আমরা
1: সেগুলো মূল জমিতে বসানোর
0: বসানোর যোগ্য হয়ে যাবে।
1: আর মূল জমিতে বসানোর আগে যেমন আমাদের বীজতলার যে জমিটা তৈরি করার প্রয়োজন পড়লো বা সেখানে সার ওষুধের কথা বললেন আপনি, মূল জমিতে যেখানে ধানটা এবার বেড়ে উঠবে সেই জমিটা তৈরি করা তো একটা ভাইটাল ব্যাপার, সেটা কিভাবে করবে?
0: ঠিক কথা। তার আগে আমি আরেকটা কথা বলি, যে যে বীজতলাটা হলো সেইটাকে বীজতলাতে আমরা শিকড়টাকেও শোধন করতে পারি, যেটা জৈবিক সার এখন পাওয়া যাচ্ছে যেরকম আজোস্পিরিলাম বা ফসফোব্যাকটেরিয়া, একে নিয়ে আমরা ওই বীজতলার যে শিকড়টাকে আমরা শোধন করতে পারি। যদি আজোস্পিরিলাম হয় তাহলে 1 কেজি, আর যদি ফসফোব্যাকটর হয় 1 কেজি, সেটাকে 40 লিটার জলতে দিয়ে এই বীজতলার যে শিকড়গুলোকে আমরা আধ ঘন্টা রেখে দেবো। তাহলে কি হবে যে এই ব্যাকটেরিয়াগুলো পরবর্তী সময়ে যখন রোপণ হবে তাহলে ওইগুলো কাজ করবে। তারপরে যে আমরা রোপণও করব, ওই সময় যেরকম কাদা করি, যেরকম আমরা বীজতলাতে করেছি সেরকম সুন্দরভাবে কাদা করে পুরো জমিটাকে ইউনিফর্মলি তৈরি করে তারপরে আমরা বীজগুলো তারপরে রোপানো শুরু করব। সেটাতে আমরা জেনারেলি 15 সেন্টিমিটার বাই 6 ইঞ্চ বাই 6 ইঞ্চ বাই রোপানো হবে, দূরত্বটা হবে। আর প্রত্যেক জায়গাতে 2টো করে বীজ আমরা দেব, বেশি দেব না। যদি আমরা যেহেতু
1: কিন্তু আমাদের কৃষক বন্ধুরা আমরা যখন গ্রাম বাংলাতে দেখি যেখানে মূল জমিতে রোপণ করেন সেখানে তো 2টো করে দেন না, 4-5টা করে একসঙ্গেই নিজেদের মতো করেই ওনারা বসিয়ে দেন, সেটা কি ঠিক করেন ওনারা?
0: না, বেশি দেওয়া উচিত না। কেন, আমরা দেখুন যে হাইল্ডিং ভ্যারাইটি করছি বা হাইব্রিড ভ্যারাইটি করছি, বীজের দাম প্রচুর বেশি। আমরা আর যে পাশকাঠি হয় যে অনেক হাইল্ডিং ভ্যারাইটি হাইব্রিডের যে তার গুণ আছে প্রচুর পাশকাঠি ওখান থেকে হয়, তো আমরা যদি অনেকগুলো ওখানে বীজ বসিয়ে দেবো তাহলে যে যে গুণটা আছে ওই বীজের গুণ বা যে পাশকাঠি বেশি হয় সেটা হবে না। আর যে গাছটা আমরা যতটা ফলন আমরা এক্সপেক্টেশন করতে পারি তা হবে না, সেজন্য আমরা বেশি দেব না, আমাদেরকে 2টো থেকে 3টে দেব। আর যে আমরা আমি বললাম যে যে ইউনিফর্ম যে প্ল্যান্টিং করব, সেই তা ফলে কি হবে প্রত্যেক জায়গাতে গাছ থাকলে যে আমাদের শীষগুলো হবে একটা একটা শীষতে যে ধানগুলো হবে সেটা ভালো হবে, পুরুষ্ট হবে, তারপরে ফলন আমরা বেশি হবে। তো আমাদেরকে সেইগুলো দেখতে হবে, প্লান্ট পপুলেশনটাকে ডেন্সিটিটাকে মেনটেন ইউনিফর্মলি করতে হবে, তা ফলে আমরা যে চাষের যে ফলনটাকে বেশি পাবো
1: এবং সেই সাথে গাছের যে বৃদ্ধিটা পাশকাঠি ছাড়া বা আলো পর্যাপ্ত আলো বাতাস পেলে তাদেরও বৃদ্ধিটা বোধ হয় ভালো হবে।
0: খুব ভালো এটা বিষয়। আমাদেরকে দেখতে হবে যে ধানের যে প্রত্যেক যে হিল যেটা আমরা বলি, যেরকম চারদিক থেকে হাওয়া বাতাস পায় বেশি পরিমাণ ঘনত্ব হয়ে যায়, তারপরে রোগ পোকা বেশি হয়ে যায়, তারপরে আমরা যদি বেশি নাইট্রোজেন সারও দিই তাহলে সেগুলো প্রচুর ধানের বৃদ্ধিটা বেশি হয়, তার ফলে যে রোগ পোকাগুলো বেশি আটাক, তাহলে আমাদেরকে সেরকম দেখতে হবে যে যেরকম আমরা রোগ পোকা কম হয় আর গাছের যে শক্তিটা সেটা বেশি হয় সেরকম হিসাবে
1: আমাদের রোপণ করা দরকার। আচ্ছা, আমরা তাহলে আজকের কথা বলছিলাম লবণাক্ত এলাকায় খারিফ মরশুমে চাষ, এ ব্যাপারে বিস্তারিত আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে পেয়েছিলাম ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত ওড়িশার ভুবনেশ্বরে অবস্থিত কেন্দ্রীয় কৃষিরত মহিলা সংস্থার কৃষি প্রযুক্তি বিভাগের প্রধান ডক্টর সুকান্ত কুমার সারেঙ্গি। ডক্টর সারেঙ্গি, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে বিস্তারিতভাবে আমাদের কৃষক বন্ধুদেরকে বুঝিয়ে বলার জন্য।
0: অনেক অনেক ধন্যবাদ।
1: এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি সুব্রত। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠান নিয়ে। সবাই ভালো থাকুন, নমস্কার।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। সমীক্ষা আজকের শিরোনাম সমবেতনের অধিকার, এটি বলেছেন অরুণাংশু ভট্টাচার্য।
3: নারী পুরুষ সমান এই চেতনা এবং উচ্চারণ নিতান্তই আধুনিক যুগের এমন।

0: কথা বলা অসমীচীন। প্রাচীন সমাজে নারী পুরুষের সমান অধিকার যে ছিল তার উদাহরণ আমরা পেয়েছি, যদিও নগণ্য। ফলে বাস্তবে সেসবের প্রতিফলন অধিকাংশ ক্ষেত্রেই তার সপক্ষে কথা বলে না। পুরুষশাসিত সমাজে নারীকে খাটো করে দেখার প্রবণতা কিংবা নারীর কাজের উপযুক্ত মূল্য না দেওয়া তা প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত বহাল তবিয়তে। আমরা মুখে অনেক কথা বলি বটে, কিন্তু কাজে তার উপযুক্ত প্রমাণ প্রায় কখনোই রাখি না। এ জাতীয় বৈষম্যের অবসান কবে হবে আমাদের জানা নেই, কিন্তু যেহেতু বৈষম্যহীন এক সমাজের স্বপ্ন দেখি, আশাও করি সে স্বপ্ন এক সময় সফল হবে। ফলে নিরন্তর এগিয়ে যাওয়াই আমাদের কর্তব্য, এ দায় ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সকলেরই। একটি ঘটনার কথা বলি। রাজাম্মা নামে এক 27 বছরের গৃহবধূ বেঙ্গালুরুর একটি নির্মাণ সংস্থায় ইট, বালি, কংক্রিট ইত্যাদি মাথায় করে বয়ে নিয়ে যাওয়ার কাজ করেন। তার স্বামীও একই সংস্থার অন্য একটি এরিয়ায় একই কাজে কর্মরত, কিন্তু রাজাম্মা যেখানে দিনে 550 টাকা পান, সেখানে তার স্বামী পান 800 টাকা, অর্থাৎ শতকরা 20% কম। এটা আন্তর্জাতিক লেবার অর্গানাইজেশনের হিসেব। রাজাম্মাকে জিজ্ঞেস করলে তিনি তার সঠিক কারণ না বলতে পারলেও মহিলারা যে কোথাও একই কাজে সমান বেতন পান না তাতে তিনি ব্যথিত। পরিসংখ্যান বলছে একজন পুরুষ সারা বছরে যা আয় করেন সেই পরিমাণ টাকা আয় করতে একজন মহিলার অতিরিক্ত 3 মাস লাগে। প্রশ্ন ওঠে, এ বৈষম্য কেন? যারা কাজ করান তারা কি মনে করেন শারীরিকভাবে মহিলারা দুর্বল বলে তারা কম কাজ করেন, নাকি মহিলাদের কম বেতন দিয়ে কাজ করানো যায়? কিংবা যেসব মহিলা নিজের সন্তানকে নিয়ে কর্মস্থলে যান তারা স্বাভাবিকভাবেই কম কাজ করেন, এমন ধারণাও অনেক সংস্থার রয়েছে, ফলে তারা বেতন কম পাবেন, এটাই যেন সঙ্গত। এহেন সমস্যা নিরসন কল্পে প্রতি বছর 18 সেপ্টেম্বর দিনটি আন্তর্জাতিক স্তরে ইন্টারন্যাশনাল ইকুয়াল পে ডে হিসেবে পালিত হয়। আমাদের দেশসহ বিশ্বের বিভিন্ন দেশ এই দিনটিকে মান্যতা সহকারে উদযাপন করে। এ বিষয়ে ভারতীয় সংবিধানের আর্টিকেল 39D ধারায় নারী পুরুষের সম কাজের সম বেতনের অধিকারের কথা পরিষ্কার লেখা রয়েছে, কিন্তু এখনও প্রাইভেট সেক্টর, সিভিল সোসাইটি সহ বিভিন্ন সংস্থায় এই আইনের সঠিক রূপায়ন লক্ষ্য করা যায় না। এহেন পরিস্থিতিতে ILO অর্থাৎ আন্তর্জাতিক লেবার অর্গানাইজেশন আশা করছে আগামী 2030 সালের মধ্যে গোটা বিশ্বজুড়ে বিভিন্ন সংস্থা অসম বেতন কাঠামো দূর করতে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে। কেননা কাজের ভিত্তিতে জেন্ডার গ্যাপ বিষয়টা শুধু অন্যায় নয়, অসম্মানজনকও, যেখানে সমশক্তির কাজে সম বেতনজনিত স্বচ্ছতা থাকা তো দরকারই, পাশাপাশি মহিলা কর্মশক্তিকে উপযুক্ত মর্যাদায় সম্মান জানানো প্রয়োজন। দেশ তথা বিশ্বের অর্থনৈতিক উন্নতি ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করতে গেলে মহিলাদের বেতনকে দয়ার দান হিসেবে দেখলে যে চলবে না তা স্পষ্ট করে দিয়েছে ILO। কাজের বাজারে মহিলা ও পুরুষের ক্ষেত্রে কোনো বিভাজন বা বৈষম্যমূলক আচরণ যে অভিপ্রেত নয় তা নিশ্চিত এবং কার্যকর করতে আন্তর্জাতিক স্তরে 18 সেপ্টেম্বর দিনটিকে ইন্টারন্যাশনাল ইকুয়াল পে ডে হিসেবে চিহ্নিত করা হয়। ILO-র এই প্রয়াসে সহযোগী হয়েছে ইকুয়াল পে ইন্টারন্যাশনাল কোয়ালিশন অর্থাৎ EPIC। বাংলা একটা কথা আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু শুধু সংসারই নয়, বৃহৎ সমাজও রমণীর কৃতিত্বে সুখী হতে পারে যদি নারী কর্মশক্তিকে সঠিক মূল্যে যথাযথভাবে কাজে লাগানো যায়। আজ 18 সেপ্টেম্বর আন্তর্জাতিক ইকুয়াল পে ডেতে এটাই হোক আমাদের শপথ।
1: সমবেতনের অধিকার শিরোনামে সমীক্ষাটি শুনলেন, এটি বললেন অরুণাংশু ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী আঞ্চলিক শান্তি নিরাপত্তা

0: সততা এবং স্থায়িত্বের ক্ষেত্রে সহযোগিতা এবং সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে বলে আবারও জানিয়েছে। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পে ভারত বিশ্বাসযোগ্য নাম হিসেবে উঠে আসছে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড আজ বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার কাছে হালকা যুদ্ধ বিমান তেজাস এবং HTT-40 বেসিক ট্রেনার বিমান হস্তান্তর করেছে। নির্বাচন কমিশন দলীয় নাম ও প্রতীক সংক্রান্ত বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি না করা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দুই প্রতিদ্বন্দ্বী শিবিরকে পৃথক নাম ও প্রতীক নিয়ে উপনির্বাচনে লড়ার অনুমতি দিয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পর নিজের প্রার্থীপদ আজ প্রত্যাহার করে নিয়েছেন মমতাপন্থী দলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে। জাপানের নাগোয়ায় আগামীকাল 20তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থায়িত্বের ক্ষেত্রে সহযোগিতা এবং সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে বলে আবারও জানিয়েছে। আজ সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেন। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে মতবিনিময় হয়। জ্বালানি, প্রতিরক্ষা, প্রযুক্তি, বিনিয়োগ এবং স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে ভারত সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করার বিভিন্ন দিক নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। ব্রিক্স শিখর সম্মেলনে সফল সভাপতিত্বের জন্য সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর জন্মদিনেও তিনি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে আজ এক প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত সৌদি আরবের সার্বভৌম এলাকায় এবং সাধারণ মানুষ ও অর্থনৈতিক সম্পদের উপর আক্রমণের নিন্দা জানাচ্ছে। পবিত্র শহর মক্কায় আক্রমণের চেষ্টার পর ভারত এক বিবৃতিও জারি করেছে। তিনি আরও বলেন, এ ধরনের আঘাত আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করে। এ ধরনের আক্রমণ সম্পূর্ণ অনভিপ্রেত এবং ওই এলাকায় পুনরায় শান্তি ও স্থায়িত্ব ফিরে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। শ্রী জয়সওয়াল বলেন, সম্প্রতি পাক নৌবাহিনীর একটি জাহাজ ভারতীয় রণতরীকে ধাক্কা দেওয়ার ঘটনায় ভারত প্রতিবাদ জানিয়েছে। এই ঘটনায় পাকিস্তানের সমস্ত অভিযোগ তিনি খারিজ করে দেন।
1: INS कोलकाता पश्चिमी अरब सागर में एक नियमित तैनाती पर था, तभी पाकिस्तानी नौसेना जहाज INS हुनैन ने समुद्र में अस्वीकार्य और गैर पेशेवर तरीके से बर्ताव किया, जिसके परिणाम स्वरूप एक टक्कर हुई। PNS हुनैन द्वारा खतरनाक तरीके से ओवरटेक करने की पैंतरेबाजी भारत और पाकिस्तान के बीच समझौते के अनुच्छेद 10 का घोर उल्लंघन था। यह अनुच्छेद स्पष्ट करता है कि समुद्र में नौसेना इकाइयां एक दूसरे के 3 नॉटिकल मील के दायरे में नहीं आने चाहिए।
0: ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পে ভারত বিশ্বাসযোগ্য নাম হিসেবে উঠে আসছে। নতুন দিল্লিতে সেমিকন্ডাক্টর ইন্ডিয়া 2026 যোগ দিয়ে তিনি বলেন, ভারতে আন্তর্জাতিক কোম্পানিগুলি সেমিকন্ডাক্টর উৎপাদনের ক্ষেত্র সুরক্ষিত রাখতে সেমিকন্ডাক্টর শিল্পে বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। 10 বছরে ভারত 85,000 সেমিকন্ডাক্টর ডিজাইন ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে। ইতোমধ্যেই 4 বছরে 70,000 জনকে ট্রেনিং দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রী বৈষ্ণব। সেমিকন্ডাক্টর শিল্পে ভারতের 20 বছরের রোডম্যাপ প্রয়োজন। সেমিকন্ডাক্টর মিশন 2 এ প্রধানত 6টি বিষয়ের উপর নজর দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে চিপ ডিজাইন, উপাদান, ফেব্রিকেশন, অ্যাসেম্বলি, টেস্টিং, মার্কিং এবং প্যাকেজিং, গবেষণা, উন্নয়ন এবং মজুত। পরে শ্রী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, সেমিকন ইন্ডিয়ার প্যাভিলিয়নে একটি দেশ থেকেই প্রায় 30টি কোম্পানি যোগ দিয়েছে। সেমিকন্ডাক্টর ক্ষেত্রে 1 লক্ষেরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
2: We are already globally competitive. अभी जितने भी 5 प्लांट में जो प्रोडक्शन चालू हुआ है वो सब के सब एक्सपोर्ट में कॉम्पिटिशन में खड़े उतर रहे हैं, क्वालिटी पर भी और कॉस्ट में भी। सो वी आर ग्लोबली कम्पेटिटिव एंड इट्स अ वेरी गुड जर्नी। सेमिकॉन 1.0 वॉज ऑल अबाउट मेकिंग द फाउंडेशन, सेमिकॉन 2.0 इज अबाउट बिल्डिंग ओवर दैट फाउंडेशन।
0: সরকার বড় মাপে গ্রাহকদের জন্য চিনি মজুতের ঊর্ধ্বসীমা 15 দিন থেকে বাড়িয়ে 30 দিন করেছে। তবে অতিরিক্ত 15 দিনের মজুত কেবল অ্যাডভান্স অথরাইজেশন স্কিম এবং ট্যারিফ রেট কোটার আওতায় আমদানিকৃত চিনি দিয়ে পূরণ করা যাবে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, খোলা বাজার থেকে চিনি ক্রয়ের ক্ষেত্রে মজুতের ঊর্ধ্বসীমা অপরিবর্তিত থাকবে এবং তা 15 দিনের ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। চিনি ব্যবহারকারী প্রধান সংস্থাগুলির সঙ্গে বিস্তারিত আলোচনার পরই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে ২৫ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বের বিষয় এক দেশ এক কর এক বাজার, জিএসটিতে বদলেছে ভারতের অভ্যন্তরীণ বাণিজ্যের চিত্র। একটি প্রতিবেদন।
3: দেশের অভ্যন্তরীণ বাজারে করের জটিলতা দূর করতে একক কর কাঠামো গড়ে তোলার লক্ষ্যেই ২০১৭ সালে চালু হয় পণ্য ও পরিষেবা কর বা জিএসটি। জিএসটি চালুর পর ১৭টি কর এবং ১৩টি সেসকে একটি অভিন্ন কাঠামোর আওতায় আনা হয়। এর ফলে এক দেশ এক কর এক বাজারের ধারণা বাস্তবে রূপ পায়। অর্থনীতিবিদ সুমন দাস মনে করেন,
4: আগে কি হতো, ট্যাক্সের অনেকগুলো ভাগ ছিল, বিভিন্ন জায়গায় ট্যাক্স দিতে হতো, তারপরে ট্যাক্সের পরিমাণটা অনেক বেড়ে যেত। এখন কি হচ্ছে, একটাই ট্যাক্স এবং ট্যাক্সের আওতায় লোক বেশি আসছে, সকলেই দিচ্ছে, এবং সেটা কি হচ্ছে, সরকারের ঘরে সেই আয়টা আসছে। সরকার কি করতে পারছে যে উন্নতি কল্পে যেগুলো পাবলিক সেক্টরে সেগুলো খরচা করতে পারছে এবং তার সুফলটা আমরা পাচ্ছি ধীরে ধীরে।
3: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড আজ বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার কাছে হালকা যুদ্ধ বিমান তেজাস এবং HTT-40 বেসিক ট্রেনার বিমান হস্তান্তর করেছে। আজ লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজাস ফাইনাল অপারেশন ক্লিয়ারেন্স ২ ইন সিটার ট্রেনার্স এবং HTT-40 বেসিক ট্রেনার এয়ারক্রাফট ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হ্যাল ২টি লাইট কমব্যাট এয়ারক্রাফট এবং তেজাস ফাইনাল অপারেশন ক্লিয়ারেন্স ২ ইন সিটার ট্রেনার ভারতীয় বিমান বাহিনীর হাতে তুলে দিয়েছে। এছাড়াও ৪টি ধ্রুব নেক্সট জেনারেশন হেলিকপ্টার তারা তুলে দেয় পবন হংস লিমিটেডের হাতে। এছাড়াও প্রথম HTT-40 বেসিক ট্রেনার এয়ারক্রাফটও হ্যাল আজ ভারতীয় বিমান বাহিনীর হাতে তুলে দিয়েছে প্রতিরক্ষামন্ত্রী, যার নামকরণ করেছেন অঙ্কুর। প্রতিরক্ষা মন্ত্রক হ্যালকে এই ধরনের ৭০টি বিমানের বরাত দিয়েছে। নির্বাচন কমিশন দলীয় নাম ও প্রতীক সংক্রান্ত বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি না করা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দুই প্রতিদ্বন্দ্বী শিবিরকে পৃথক নাম ও প্রতীক নিয়ে উপনির্বাচনে লড়ার অনুমতি দিয়েছে। কমিশনের জারি করা অন্তর্বর্তী নির্দেশে আজ মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন শিবিরের জন্য প্রস্তাবিত মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম এবং ফুটবল খেলোয়াড় প্রতীক বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির পেয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নাম এবং খাম প্রতীক। তবে কমিশন স্পষ্ট করেছে, এই সিদ্ধান্ত কেবলমাত্র আসন্ন উপনির্বাচনের স্বার্থে নেওয়া অন্তর্বর্তী ব্যবস্থা। মূল বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জোড়াফুল প্রতীক এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামের ওপর স্থগিতাদেশ বহাল থাকবে। এদিকে আজ দুপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পর নিজের প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন মমতাপন্থী দলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে। দলীয় প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় আসন্ন উপনির্বাচনে নন্দীগ্রাম আসনে কংগ্রেসকে সমর্থনের কথা জানালেও রেজিনগর নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে মমতা ব্যানার্জি জানিয়েছেন। তবে নন্দীগ্রামে প্রার্থী সঞ্জিতা প্রধানদের মনোনয়ন প্রত্যাহার নিয়ে তিনি মন্তব্য করতে চাননি। উল্লেখ্য, রাজ্যের দুটি বিধানসভা মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে উপনির্বাচনের জন্য প্রার্থীপদ প্রত্যাহারের সময়সীমা আগামীকাল শেষ হচ্ছে। আগামী ৬ অক্টোবর দুটি কেন্দ্রেই ভোট নেওয়া হবে, গণনা ৯ অক্টোবর। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুরুলিয়া জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর দুপুরে রঘুনাথপুরের শালকা হাসপাতাল রোডের পাশে সন্দেহজনক অবস্থায় শাড়ি পরিহিত এক ব্যক্তিকে দেখা যায়। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজের নাম মোহাম্মদ তৌহিদ মণ্ডল বলে জানান। তিনি বাংলাদেশের রাজবাড়ী জেলার বাসিন্দা। জাপানের নাগোয়ায় আগামীকাল ২০তম এশিয়ান গেমস শুরু হচ্ছে। শুটিংয়ে দুবারের অলিম্পিক পদকপ্রাপ্ত মনু ভাকের এবং শর্টপাটে এশীয় চ্যাম্পিয়ন তাজিন্দার পাল সিং উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন। ভারতীয় প্রতিনিধি দলের শেফ দ্য মিশন সহদেব যাদব আজ এই খবর জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী আঞ্চলিক শান্তি নিরাপত্তা এবং স্থায়িত্বের ক্ষেত্রে সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে বলে আবারও জানিয়েছে। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পে ভারত বিশ্বাসযোগ্য নাম হিসেবে উঠে আসছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ ৭:৫০।
5: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন।

0: অঞ্জলি প্রচারতরঙ্গে
1: জনসেবার 25 বছর উপলক্ষে ও বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে আগামী 17ই সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যে সেবা সংকল্প অভিযান আয়োজিত হবে।
2: দেশপ্রেম ও জনসেবার চেতনাকে আরও সুদৃঢ় করা এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে
1: আশীর্বাদের প্রদীপ, আমার স্বপ্নের ভারত চিত্র সেবা, নমো সেবা অজানা কাহিনী, অঙ্গন মিলন সেবা সেবার কাহিনী,
2: সেবা জ্যোতি কলস যাত্রা বিকশিত ভারতের সংকল্প, সেবাই আমার যোগদান, সেবা সেতু অভিযান, সেবার রঙে দেশের সঙ্গে, সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ।
1: সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হবে, সেই সঙ্গে যুব সম্প্রদায় সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উদ্ভাবনী পরিবেশনা, জনশিল্প, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, সরকারি প্রকল্প, পরিষেবা সংক্রান্ত নাগরিকদের অভিজ্ঞতা ও কাহিনী তুলে ধরা এবং রাজ্যব্যাপী জনসচেতনতা, এই সমস্ত উদ্যোগের সমন্বয়ে একটি সুসংগঠিত কর্মসূচি বাস্তবায়িত হবে।
2: আসুন এই কর্মসূচি সফল করে আমরা সকলে মিলে দেশপ্রেমের অঙ্গীকার করি।
1: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনহিতার্থে প্রচারিত।
3: সেবা মতলব লোগো কে সাথ খড়ে রহনা, উনকে জীবন মে বদলাব কে সাথী বননা। ইসি সোচ কো আগে বড়াতে হুয়ে 17 সিতম্বর সে 10 অক্টোবর তক পুরে বঙ্গাল মে মনাযা যা রাহা হে সেবা সংকল্প অভিযান।
4: इस अभियान के अंतर्गत हैं कई महत्वपूर्ण कार्यक्रम, जैसे 17 सितंबर शाम 7 बजे विभिन्न सरकारी योजनाओं के लाभार्थी और उनके परिवार एक साथ दीप प्रज्वलन के माध्यम से लेंगे आशीर्वाद का दिया का विशेष संकल्प।
3: मेरे सपनों का भारत चित्र सेवा में छात्र छात्राओं के लिए ड्राइंग और अन्य प्रतियोगिताओं का आयोजन होगा।
4: नमो सेवा लाभार्थियों की अनकही कहानी में नाट्य और सांस्कृतिक प्रस्तुतियों के माध्यम से जन कल्याण की कहानियां सामने आएंगी।
3: आंगन मिलन सेवा के माध्यम से आंगनवाड़ी केंद्रों में पोषण, स्वास्थ्य और महिला केंद्रित जन कल्याण कार्यक्रमों में जन भागीदारी को बढ़ावा दिया जाएगा।
4: और सेवा की कहानी के माध्यम से लाभार्थियों के वास्तविक अनुभव और प्रेरणादायक कहानियां वीडियो रील्स के जरिए लोगों तक पहुंचेंगी।
3: 7 अक्टूबर को सेवा ज्योति कलश यात्रा के माध्यम से गठन होगा विकसित भारत 2047 का संकल्प, जिसकी अगुवाई करेंगे भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी।
4: इसके साथ ही सेवा में योगदान, सेवा सेतु अभियान, सेवा के रंग देश के संग और सेवा फर्स्ट इनोवेशन चैलेंज जैसे अनेक जन कल्याण मूलक कार्यक्रम भी आयोजित किए जाएंगे।
3: ये सभी कार्यक्रम जन भागीदारी, सेवा, इनोवेशन, जन कल्याण और देशभक्ति को और आगे बढ़ाने का एक प्रयास है।
4: आइए सेवा के संकल्प से जुड़े देश प्रेम की इस पहल में अपना योगदान दें।
3: पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
0: এখন জানিয়ে দেব গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী কল্যাণ চক্রবর্তী। 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রীমা দাশগুপ্ত। 9:45 নজরুলগীতি শিল্পী সুমনা দে। রাত 10টায় বাংলা ছায়াছবির গান। 10:30 ভজন শিল্পী নন্দিনী ভট্টাচার্য। রাত 10:45 পুরাতনী শিল্পী তিমির ঘোষ। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল পণ্ডিত সন্দীপন সমাজপতি। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আর সংবাদের পরে শুনবেন নাটক মহেশ।

0: এখন সংবাদ।
1: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতির সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, নির্বাচন কমিশন দলীয় নাম ও প্রতীক সংক্রান্ত বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দুই শিবিরকে পৃথক নাম ও প্রতীক নিয়ে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দিয়েছে। নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্চিতা প্রধান দে তাঁর প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, তার দল নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবে। এদিকে দলের প্রধানের জন্যই তৃণমূল কংগ্রেস তিন চারটি ভাগে ভাগ হয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। রাজ্য সরকার 2026-27 খরিফ মৌসুমে কৃষকদের কাছ থেকে প্রাথমিকভাবে 24,66,000 টন ধান কেনার লক্ষ্যমাত্রা স্থির করেছে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মবর্ষ পূর্তি উপলক্ষে রাজ্যে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ বিশ্বকর্মা পুজো, কলকারখানা সহ নানান প্রতিষ্ঠানে সকাল থেকেই চলেছে বিশ্বকর্মার আরাধনা। আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যের বেশ কয়েকটি জেলায় আগামী 24 ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন দলীয় নাম ও প্রতীক সংক্রান্ত বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দুটি শিবিরকে পৃথক নাম ও প্রতীক নিয়ে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দিয়েছে। কমিশনের জারি করা অন্তর্বর্তী নির্দেশে আজ মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন শিবিরের জন্য প্রস্তাবিত মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম এবং ফুটবল খেলোয়াড় প্রতীক বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে অরূপ রায়ের নেতৃত্বাধীন শিবিরকে দেওয়া হয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নাম এবং বরাদ্দ করা হয়েছে খাম প্রতীক। তবে কমিশন স্পষ্ট জানিয়েছে, এই সিদ্ধান্ত কেবলমাত্র আসন্ন উপনির্বাচনের স্বার্থে নেওয়া অন্তর্বর্তী ব্যবস্থা। মূল বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জোড়াফুল প্রতীক এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামের ওপর স্থগিতাদেশ বহাল থাকবে। আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন।
2: রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনকে কেন্দ্র করে এক অভূতপূর্ব রাজনৈতিক ঘটনা প্রবাহের সাক্ষী হল রাজ্য। দলের নাম ও প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের টানা পড়েন। নির্বাচন কমিশনের হস্তক্ষেপে অন্তর্বর্তী নাম ও প্রতীক বরাদ্দের পর আচমকাই নন্দীগ্রামে মমতা ব্যানার্জি শিবিরের প্রার্থীর মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও তারপরেই প্রার্থীপদ প্রত্যাহার। দিনের প্রথমার্ধেই এরকম একের পর এক ঘটনায় ছিল মুহুর্মুহু নানা চমকের উপাদান। এরপরেই ঘটনা প্রবাহ মোড় নেয় অন্যদিকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নন্দীগ্রাম আসনে কংগ্রেসকে নিঃশর্ত সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেন। তারপরে ছড়িয়ে পড়ে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে গ্রেপ্তারির খবর। প্রদেশ কংগ্রেসের তরফ থেকে পুরনো একটি খুনের মামলায় এই গ্রেপ্তারির কথা জানানো হলেও স্থানীয় পুলিশ এখনও পর্যন্ত এই খবরের সত্যতা স্বীকার করেনি। অন্যদিকে রেজিনগরেও মমতা ব্যানার্জিপন্থী তৃণমূল কংগ্রেস আদৌ লড়বে কিনা তা নিয়ে জল্পনা তৈরি করে দিয়েছেন খোদ দলনেত্রী। ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: আগেই জানানো হয়েছে নন্দীগ্রামে মমতাপন্থী দলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচন কমিশনে প্রতীক বরাদ্দের পর তিনি কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে দলীয় প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় আসন্ন উপনির্বাচনে কংগ্রেসকেই সমর্থনের কথা জানিয়েছেন মমতা ব্যানার্জি। আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত। রেজিনগর নিয়েও খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। কমিশনের সিদ্ধান্তকে গণতন্ত্রের ইতিহাসের কালো দিন বলে কটাক্ষ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, তার দল শীঘ্রই প্রতীক ফিরে পাবে। এই প্রতীক পরিবর্তন সাময়িক তৃণমূল কংগ্রেসের মনে আজীবন জোড়াফুল প্রতীক থেকে যাবে বলেও তিনি মন্তব্য করেছেন।
3: যারা যদি সত্যি কেউ তৃণমূলকে ভালোবাসত, তাহলে তৃণমূলের মাকে কেড়ে নিত না, তৃণমূলকে মাতৃহারা করতো না। জোড়াফুলটা রক্ত দিয়ে গড়া, অনেক সংগ্রাম দিয়ে গড়া, মা মাটি মানুষের ভালোবাসা দিয়ে গড়া, এবং বিজেপি প্লাস ওয়ান টিম হয়ে আজকে প্রমাণ করে দিল যে তারা তৃণমূলটাকে ভালোবাসে না, জোড়াফুলটাকে ভালোবাসে না।
1: অন্যদিকে দলের প্রধানের জন্যই তৃণমূল কংগ্রেস তিন চারটি ভাগে ভাগ হয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। নবান্নে আজ বিশ্বকর্মা পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম উল্লেখ না করে বলেন, তিনি নিজের দলকে একজোট রাখতে পারেননি, এই ঘটনায় বিজেপির কোনো ভূমিকা নেই।
0: ইলেকশন কমিশনের সিদ্ধান্ত ইলেকশন কমিশন নিয়ম মেনে সব পক্ষের কথা শুনে বলেছে। উনি উনার দলকে একজোট রাখতে পারেননি, দলের মধ্যে দুভাগ তিনভাগ চারভাগ হয়েছে, তার দায় দায়িত্ব তো উনার। এটা আমাদের কোনো সরাসরি বিজেপির রোল নেই। গণনার দিন রাত্রে হলদিয়াতে মিডনাইটে বলেছিলাম আর যেই থাকুক এরা থাকবেন, তার কারণটা হচ্ছে অতি দর্পে হতলঙ্কা।
1: তৃণমূল কংগ্রেসের নামও প্রতীক আপাতত ফ্রিজ করে দেওয়া নিয়ে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশ এক স্বাভাবিক প্রক্রিয়া বলে বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী মন্তব্য করেছেন। অন্যদিকে জোড়াফুল প্রতীক বাতিল হয়ে যাওয়া রাজ্যের মানুষের পক্ষে ভালো খবর বলে বিজেপি নেতা রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ দাবি করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, আগামী দিনে দলটাও বাতিল হয়ে যাবে।
4: দুর্ভাগ্যের যে এরকম একটি রাজনৈতিক দল, ক্ষমতার পরিবর্তন হয়েছে, মানসিকতার পরিবর্তন সারা রাজ্যে হওয়ার জন্য তারও একটা সময় না। এই যে বারবার করে আমরা বলি ক্ষমতা চিরস্থায়ী, কিন্তু যে মানসিকতা পশ্চিমবঙ্গে এরা সিস্টেমের মধ্যে তৈরি করে দিয়ে গেছে, সেখান থেকে বের করতে প্রচুর কাজ করতে হবে।
1: সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী অবশ্য বলেছেন, নির্বাচন কমিশন যে বিজেপির কথাতেই চলে এ থেকে তা প্রমাণিত।
5: নির্বাচন কমিশন বিজেপির কথাই চলছে এটা সত্য, অনেকদিন ধরে বলছি। যেমন তৃণমূল আরএসএস এর কথাই চলে এটা সত্য, আমরা বহুদিন ধরে বলছি। ওনার এতদিন পর্দায় পোষায়নি, উনি বলেননি, এখন উনি বুঝতে পারছেন কি বুঝতে পারছেন এখন বলার দরকার হয়েছে, তাই বলছেন। ভারতবর্ষটা কোনো রাজার রাজত্ব নয় যে বাকি মানুষ সব প্রজা, নাগরিক, গণতান্ত্রিক অধিকার, প্রতিবাদ আমাদের করতে হবে।
1: আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও বলেছেন, দেশজুড়ে পরিকল্পনা মাফিক এই ধরনের কাজ চলেছে।
6: এটা একটা প্ল্যান মাফিক চলছে সারা ভারতবর্ষ জুড়ে, যেখানে বিরোধীরা একটু শক্তিশালী তাদেরকে দুর্বল করার একটা চক্রান্ত চলছে। ভারতবর্ষের ম্যাক্সিমাম ডেমোক্রেসি যে ইনস্টিটিউশন গুলো ছিল সেগুলো দেখুন ভাঙার চেষ্টা চলছে। এটা একটা ওয়ান অফ দ্য পার্ট। এটা ভালো করে আপনি দেখুন যে তৃণমূল পন্থী যিনি প্রার্থী ছিলেন অলরেডি প্রত্যাহার করে নিলেন, তাহলে ওখানে সেকেন্ড লড়াই করার মতো কারা আছে? অবশ্যই খামচিহ্নের আইএসএফ। সেই জন্য এটা একটা দুর্বল করার চক্রান্ত আমার মনে হচ্ছে। এটা
1: রাজ্যের দুটি বিধানসভা মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে উপনির্বাচনের জন্য প্রার্থীপদ প্রত্যাহারের সময়সীমা আগামীকাল শেষ হচ্ছে। 6ই অক্টোবর দুটি কেন্দ্রে ভোট গ্রহণ, ভোট গণনা 9ই অক্টোবর। সিপিআই মাওবাদী শীর্ষ নেতা অসীম মণ্ডল ওরফে আকাশকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ব্যাংশাল আদালত। গতকাল ভোরে কলকাতা পুলিশের এসটিএফ তাকে গ্রেপ্তার করে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য সরকার 2026-27 খরিফ মৌসুমে কৃষকদের কাছ থেকে প্রাথমিকভাবে 24,66,000 টন ধান কেনার লক্ষ্যমাত্রা স্থির করেছে। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া সম্প্রতি খাদ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে জেলা স্তরে ধান সংগ্রহের এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতাধীন প্রায় 6 কোটি রেশন গ্রাহকের জন্য প্রয়োজনীয় চালের হিসেব ধরেই এই লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মবর্ষ পূর্তি উপলক্ষে রাজ্যে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার পৈতৃক বাড়ি হুগলির দেবানন্দপুরে এই উপলক্ষে এক অনুষ্ঠানে মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। পরে হাওড়ার ডেউলটিতে আরেকটি অনুষ্ঠানে শ্রদ্ধা জানানো হয় কথাশিল্পীকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে রাজ্য বিধানসভা ভবনের মূল লবিতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অধ্যক্ষ রথীন্দ্র বোস তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। বাংলা সাহিত্য সমাজ জীবনে শরৎচন্দ্রের অসামান্য অবদানের কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর সাহিত্য কীর্তি কেবল বাংলা ভাষার সম্পদ নয়, সমগ্র ভারতীয় সাহিত্য ভাণ্ডারের অমূল্য সম্পদ।
7: আমাদের কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মবর্ষ পূর্তি উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। তিনি আপামর পশ্চিমবঙ্গের মানুষের এবং ভারতীয় সংস্কৃতির ক্ষেত্রে তার যে অপরূপ মানব সম্পদ রেখে দিয়ে গেছেন, যা আজকে আমাদের কাছে প্রাসঙ্গিক।
1: আজ বিশ্বকর্মা পুজো, কলকারখানা সহ নানান প্রতিষ্ঠানে সকাল থেকে চলে যন্ত্রের দেবতা বিশ্বকর্মার আরাধনা। রাজ্য সচিবালয়ে নবান্নে বিশ্বকর্মা পুজোয় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আকাশবাণী কলকাতার বিভিন্ন বিভাগেও পুজোর আয়োজন করা হয়। জলপাইগুড়ি ডুয়ার্সে এই উপলক্ষে জঙ্গল এলাকার বাসিন্দারা মেতে ওঠেন হাতির আরাধনায়। বীরভূমের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের অপারেশন বিভাগে এবছর বিশ্বকর্মা পুজোর থিম শতবর্ষের মহানায়ক উত্তম কুমার। ভাদ্র মাসের সংক্রান্তি উপলক্ষে আজ রাঢ়বঙ্গের বহু জায়গায় ভাদু উৎসবের আয়োজন করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম সহ বেশ কয়েকটি জেলায় সমগ্র ভাদ্র মাস জুড়েই গ্রামের মহিলাদের মধ্যে ভাদু গান গেয়ে পুজোর রেওয়াজ রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা এবং সিকিম থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার কারণে রাজ্যের বহু জেলাতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে আগামীকাল নাগাদ অন্ধ্র ওড়িশা উপকূলের মাঝে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা বলে বিভিন্ন মাধ্যমে যে খবর পরিবেশিত হচ্ছে তার এমন কোনো পূর্বাভাস দেওয়া হয়নি বলে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান

0: ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 8:10।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আজকের নাটক মহেশ, কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ রতন কুমার ঘোষ, প্রযোজনা সমরেশ ঘোষ, নাট্যানুষ্ঠান মহেশ।

0: গফুর, রেও গফুর, রেও গফরা, বলি ঘরে আছিস? আমি তো অক্ষরত্ন ঠাকুর, তোর বাবা কোথায় রে? আমি না,
1: বাবা ঘরে শুয়ে আছে ঠাকুর মশাই,
0: শুয়ে আছে এই ভদ্রপুরে। ডেকে দে, ডেকে দে নবাব পুত্তুরকে, ডেকে দে।
1: বাপ, ও বাপ,
2: বড় শীত করছে রে। আমি না, শীত করছে, একখানা কাঁথা দে গায়ে চাপা দি।
1: কাঁথা তো গায়ে চাপা দিয়েছো তুমি?
2: ছেঁড়া কাঁথায় শীত মানছে না মা।
1: আর তো কাঁথা নেই বাপ?
2: নেই, তাহলে ওই বস্তাটা গায়ের ওপর ফেলে দে।
0: এ কি হলো বাবা, পুত্রে ঘুম ভাঙলো?
1: তোমারে ডাকছে বাপ।
2: কে ডাকে?
1: এই উপরের ঠাকুর মশাই।
0: এই গফুর মিয়া,
2: যাই ঠাকুর মশাই, যাই। পেন নাম ঠাকুর মশাই?
0: পেন নাম আমি নিচ্ছি না।
2: কেন কেন, কি অপরাধ হলো?
0: কি অপরাধ হলো কিচ্ছু বোঝো না, বলি এটা কি হচ্ছে শুনি।
2: কি হচ্ছে বাঠু?
0: বলছি তোর ওই গরুটার কথা, সকালে যখন এ পথে গেছি কখন দেখে গেছি ওখানে বাঁধা, আর এখন ঝাঁ ঝাঁ দুপুরে ফেরার পথে দেখছি সেই একই জায়গায় বাঁধা। বলি গোহত্যা হলে জমিদার কর্তা তোকে যে জ্যান্ত কবর দেবে গফুর।
2: কি করবো বাবা ঠাকুর, বড় নাচারে পড়ে গেছি।
0: কিসের লাচার?
2: আগে কদিন ধরে গায়ে জ্বর, দড়ি ধরে যে দুটো খাইয়ে আনবো তাও পারিনে, মাথা ঘুরে পড়ে যাই।
0: তা বেশ তো, ওকে ছেড়ে দে, আপনি চলে আসুক।
2: কোথায় ছাড়বো বাবা ঠাকুর, লোকের ধান এখনো সব ঝাড়া হয়নি খামারে পড়ে, খড় এখনো গাদি দেওয়া হয়নি, মাঠের আলগুলো সব জ্বলে গেল, কোথাও একমুঠো ঘাস নেই, ছেড়ে দিলে কার ধানে মুখ দেবে, কার গাদা ফেড়ে খাবে, তাই ছাড়তে সাহস পাই না বাবা ঠাকুর।
0: তা বেশ তো, না ছাড়িস ঠান্ডায় কোথায় বেঁধে দিয়ে দুয়াটি বিচুলি ফেলে দে, ততক্ষণে চিবুক। যা যা যা বিচুলি এনে দে, যা যা শিগগি নিয়া। কি হলো, মুখ নিচু করে দাঁড়িয়ে রইলি যে? ও বিচুলিও নেই, কি করলি খড় বিচুলি? হ্যাঁ, বাঘে যা পেয়েছিলি সব বেঁচে একেবারে পেটায় নম। হ্যাঁ, গরুটার জন্য একাটিও রাখিস নি। বা বৌদাচা বৌদাচা গবুর, তুই বাটা কি বলবো রে, সত্যি একটা কষায়।
2: না না বাবা ঠাকুর, তা সত্যি না।
0: তা সত্যি না হলে গরুটার জন্য খড় রাখিস নি কেন?
2: কাহন খানে খড় এবারের ভাগে পেয়েছিলাম বাবা ঠাকুর।
0: কি হলো সে খড়?
2: গত সনের বকেয়ার হিসেব দেখিয়ে

0: কর্তামশাই সব ধরে রাখলেন। কেঁদে কেঁদে হাতে পায়ে পড়ে বললাম, বাবুমশাই হাকিম তুমি, তোমার রাজত্ব ছেড়ে কোথায় পালাবো না, অন্তত পনদশেক বিচুলি না হলে চলবে না, চালে খড় নেই, তাও না হয় তালপাতার গোঁজা টোঁজা দিয়ে বাপ বেটিতে বর্ষা কাটিয়ে দো, কিন্তু খড় না পেলে আমার মহেশ না খেয়ে মারা যাবে হুজুর।
1: ইস, সাজ করে আবার গরুটার নাম রেখেছিস মহেশ? হ্যাঁ, এসে বাঁচিনে।
0: কিন্তু জমিদার কর্তামশায়ের দয়া হলো না বাবা ঠাকুর, বেবাক খড় সরকারে গাদা হয়ে গেল।
1: আচ্ছা মানুষ তো তুই, গত সনে খেয়ে রেখেছিস, এ সনে শোধ দিবি না? জমিদার কর্তা কি তোকে ঘর থেকে খাওয়াবে?
0: না, আমি সে কথা বলছি না বাবা ঠাকুর।
1: মুখে তো বলছিস না, মনে মনে তো বলছিস। আচ্ছা, তোরা রাম রাজত্বে বাস করিস অথচ তার নিন্দে করে মরিস?
0: না বাবা ঠাকুর, নিন্দে করবো কেন, কিন্তু কোথা থেকে দিই বলো তো, বিঘে চারেক জমি ভাগে চাষ করি, তাও পরপর দূষণ অজম্মা, মাঠের ধান মাঠে শুকিয়ে গেল, বাপ বেটিতে দুবেলা পেট ভরে খেতে পর্যন্ত পাইনে, ঘরের পানে চেয়ে দেখো ছাউনি নেই, বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোণে বসে রাত কাটাই, আর আমার মহেশকে একবার তাকিয়ে দেখো, পাঁজর গোনা যায়, দাও না বাবা ঠাকুর, কাহন দুই খড় ধার দাও, গরুটাকে দুদিন পেট ভরে খেতে দি।
1: দেখো
0: বাবা ঠাকুর, ছোবো না, আমি ছোবো না, শুধু হাত জোর করে বলছি, আমাকে দু কাহন খড় দাও।
1: আরে ধার দেওয়ার মতো খড় আমার গাদাই নেই
0: বাবা ঠাকুর।
1: তুই বরং এক কাজ কর, সন্ধেবেলায় যখন জমিদার কর্তা ইয়ার বন্ধুদের সঙ্গে পাশা খেলেন না, তখন গিয়ে বাবুর পায়ে একেবারে লুটিয়ে পড়, সব ব্রাহ্মণ তিনি, দয়া হবেই?
0: না না, হবে না, হবে না, দয়া হবে না বাবা ঠাকুর, গফুর জোলার কিচ্ছু নেই বাবা ঠাকুর, তার উপর রাজা বাদশারও তো দয়া নেই।
1: থাক থাক থাক, অনেক হয়েছে অনেক হয়েছে, আর নীতি বাক্যে দরকার নেই, অবলা জীবকে অভুক্ত রেখে এভাবে কষ্ট না দিয়ে এক কাজ কর না, ওই গোহাটাই বিক্রি করে দে না।
0: তুই বলছো কি বাবা ঠাকুর?
1: আজকে উঠলি যা,
0: মহেশ যে আমার ছেলের মতন বাবা ঠাকুর, ওকে কি আমি বিক্রি করতে পারি?
1: হ্যাঁ, না খাইয়ে রাখতে পারিস, হ্যাঁ তাই তো,
0: সে আমার নসিবের লেখন বাবা ঠাকুর।
1: পচ্ছা পচ্ছা পচ্ছা, ঘরে যাই, পচ্ছা পচ্ছা। এই বাপরে বাপ, এদিকে এদিকে নাকি ও গোবর?
0: না না না না, কিচ্ছু করবে না, তোমার হাতে ওই পুজোর ফলমূল আর ভেজা চালের পুঁটুলি তো গন্ধ পেয়েছে, এক মুঠো খেতে চায়।
1: বটে বটে, খেতে চায়। হ্যাঁ, যেমন তুই তেমনি তোর বলদ, হ্যাঁ খড় জোটে না, চাল কলা খাওয়া চাই। হ্যাঁ, ওরে কাজ কর, পথ থেকে সরিয়ে বাঁধ, এই যে সিং না, কোনোদিন দেখছি কাকে খুন করবে।
0: তুমি তুমি যাও বাবা ঠাকুর, এই আমাকে ধরে রাখছি, যাও যাও।
1: শক্ত করে ধরেছিস তো?
0: আমি ওর গলায় হাত বুলোচ্ছি, এই দেখো কেমন শান্ত হয়ে চোখ বুজে আদর খাচ্ছে।
1: তোর মহেশের রঙ তুই দেখ, আমার দেখার দরকার নেই, শুধু একটা কথা, খিদে পেটে এমন সব্বনেশে গরু পথের ধারে আর যেন বাঁধিস নে।
0: কি হয়েছে কি হয়েছে মহেশ? হ্যাঁ, আরে এই তো আমি, হ্যাঁ হ্যাঁ, খিদে লেগেছে, তোকে দিলে না, না এক মুঠো তোকে দিল না খেতে, ওদের অনেক আছে তবু দেয় না, আমি তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল, আমি কি করে তোকে বাঁচিয়ে রাখি? কি বললি, ছেড়ে দেবো? হ্যাঁ ছেড়ে দিলে দে, তুই পরের গাদা ফেড়ে খাবি, মানুষের কলা গাছে মুখ দিবি, বেড়া ভেঙে গেরস্তর বাগানে ঢুকবি, আর বাবু মশায়েরা রেগে মেগে তোকে খোয়াড়ে ঢুকিয়ে দেবে, তখন কি হলো, মাথা দোলাচ্ছিস যে? হ্যাঁ, ও তাহলে ছেড়ে দেবো না।

0: না রে মহেশ, তুই আমাকে 800 পিপি পালন করে এখন বুড়ো হয়েছিস। তুই তো আমার ছেলে রে। হ্যাঁ, তবু তোর হতভাগা বাপ আমি তোকে পেট পুরে খেতেও দিতে পারি নে রে। কাঁদিস না বাপ আমার, তুই কাঁদিস নে, তোর চোখে পানি দেখলে আমার বড় কষ্ট হয়। দাঁড়া দাঁড়া, ঘরের চাল ফেড়ে দুগাছা খড় দি। আরে খিদেই না তোর লেগেছে
1: বাপ? ও বাপ!
0: হ্যাঁ
1: মহেশকে আবার চাল ফেড়ে খড় দিয়েছো তুমি? কি হলো, কথা বলছো না যে?
0: না মা, ফেড়ে দিইনি, পুরনো পচা খড় তো আপনি ঝরে পড়েছিল।
1: আমি যে ভেতর থেকে শুনতে পেলাম তুমি টেনে বের করছো।
0: না ঠিক টেনে নয়, তবে কি জানিস আমি না,
1: দেওয়ালটা যে পড়ে যাবে বাপ।
0: হ্যাঁ তা যাবে বটে, তবে উপায় বা কি বল?
1: তুমি হাত মুখ দিয়ে খেতে এসো এখন, চলো।
0: হ্যাঁ চল চল। হ্যাঁ আমি না, শোন শোন শোন,
1: কি হলো আবার?
0: শোন বলছি যে ফ্যানটুকু দে তো মা, একেবারে খাইয়ে দিয়ে যাই। কি হলো, দাঁড়িয়ে রইলি যে?
1: ফ্যান তো নেই বাপ।
0: নেই ফ্যান? নেই মানে?
1: আগ করো না বাপ, হাঁড়িতেই ফ্যান মেরে দিয়েছি।
0: ঠিক ঠিক ঠিক, আমাদের খিদে মেটাতে মহেশের খাবার শুষে নিয়েছি আমরা। ঠিক ঠিক ঠিক
1: বাপ।
0: না মালা না, তোর কোনো দোষ নেই আমি না, পোড়ার নসিব আমার, আর হতভাগা ওই মহেশ, 800 রোদে জলে লাঙল টেনে আমাদের পেটের অন্ন জুগিয়েছে, আর এখন ওর পেটের একবাটি ফ্যানও আমরা জোগাতে পারি না। হায় আল্লাহ
1: বাপ, বাপ তুমি কেঁদো না, কাল থেকে রোজ ফ্যান রাখবো, এখন খাবি চলো।
0: চল চল মহেশ, মহেশ তোকে এক বাটি ফ্যানও দিতে পারলাম না রে। রাগ করিস নে বাপ, কি রে কষ্ট হচ্ছে? রোদ পড়ুক, দড়ি ধরে তোকে দুটো খুঁটে খাইয়ে আনবো। কি হলো, হ্যাঁ গলা বাড়িয়ে দিলি যে, আরো আদর করতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি হাত বলিয়ে দিচ্ছি। তোর ভাত কই আমিনা?
1: ওই তো শান্তিতে, তুমি বসো।
0: আমিনা আমি একটা কথা বলছি কি, আমার খুব শীত করছে বুঝলি, মনে হয় জ্বরটা বেড়েছে।
1: কই দেখি?
0: আমি বলছি জ্বর বেড়েছে, তুই বলছিস না। এই জ্বর গায়ে ভাত খাওয়াটা ঠিক হবে না আমি না।
1: তখন যে বললে খুব খিদে পেয়েছে তোমার, শাক দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে।
0: আর তখন তখন বোধ হয় জ্বর ছিল না মা।
1: তাহলে তুলে রেখে দি, সাজের বেলা খেয়ো।
0: হ্যাঁ ঠিক আছে, তাই দেখে দে। না না আমি না, শোন শোন, ঠান্ডা ভাত খেলে অসুখ বাড়ে, ও ভাত রাখিস না।
1: তাহলে
0: তাহলে এক কাজ কর মা, আমার থালার ভাত আর শাক তুই বরং মহেশকে দিয়ে আয়। হ্যাঁ যা, রাতের বেলা আমাকে এক মুঠো ফুটিয়ে দিস না হয়। কি রে পারবি না?
1: পারবো বা, তবে
0: তবে
1: তোমার ভাত তুমি খাইয়ে এসো মহেশকে।
0: ঠিক বলেছিস তুই, আমার চাইতে তোর বুদ্ধি বেশি। দে দে আমার হাতে ভাতের থালাটা তুলে দে। মহেশ কি রে উঠে দাঁড়ালি যে, ও টের পেয়ে গেছিস? আচ্ছা পাগলামি করিস নি, পাগলামি করিস নি, আস্তে আস্তে খাস। আমি বুঝি রে পেটে তোর কত খিদে, কাল থেকে ফ্যানে পানিতে মিশিয়ে এক গামলা করে তোকে।

আর খিদে কষ্ট দেবো না তোকে। এবার পাত্রটা ছাড়, পাত্রটা ছাড় রে, আর চাটতে হবে না। হয়েছে হয়েছে, গলা তুলে আদর খেতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আদর খেতে হবে না, দাঁড়া।

0: গফুর, ও গফুর,
1: কি খানে বাবা ঠাকুর?
0: কিরে তুই বাবলার তলায় বসে?
1: গায়ে এখনো জ্বর, তাই বসে আছি ঠাকুর।
0: তোর মহেশের জায়গায় তুই বসে আছিস? বেশ বেশ বেশ বেশ, তোর মহেশ কোথায়?
1: সরে খুঁটে খেতে সকালে ছেড়েছিলাম, এখনো ঘরে ফেরিনি।
0: সে কি? হ্যাঁ, খোঁজকর খোঁজকর, সন্ধে হয়ে এলো তো।
1: তা আমার আমিনা সেই ভরদুপুরি বেরিয়েছে।
0: ও ওই তো ওই তো ওই তো তোর আমিনা আসছে।
1: আমিনা, এই আমিনা, আরে মহেশের খোঁজ পেয়েছিস?
2: পেয়েছি বাপ।
1: ধরে আনলি না কেন?
2: কি করে আনবো, সে তো গ্রামে নেই।
1: তার মানে কোথায় কোথায় মহেশ?
2: দরিয়াপুরের খোয়ারে।
1: হ্যাঁ, কি বলছিস তুই?
2: হ্যাঁ বাপ, সত্যি বলছি।
1: কে আমার মহেশকে খোয়ারে ঢোকালো?
2: ও পাড়ার মানিক ঘোষ।
1: মানিক ঘোষ? না না না না, কত ভালো লোক তিনি, আমার মতন গরিব মানুষের ওপর কত দয়া তাঁর। শুনেছি গরু বাসুরকে তিনি খুব সেবা যত্ন করেন। সেই মানিক ঘোষ এমন কাজ করতে পারে না আমি না?
0: কেন পারবে না গফুর? হ্যাঁ হতে পারে, সে ভালো লোক, গো ব্রাহ্মণে ভক্তি আছে, তাই বলে তোর গরু বেড়া ভেঙে তার ফসল নষ্ট করবে আর সে আদর করে তোর মহেশকে ফ্যানজল খাওয়াবে? বা বা বা বা, খুব আবদার।
1: ঠিক বলেছো বাবা ঠাকুর, গরিব গফুর জোলার আবদারটা একটু বেশি।
2: ও বাপ, মহেশে আনতে যাও?
1: না যাব না।
0: আরে বেটা, তিন দিন খোঁয়ারে থাকলে সে গরু গোহাটায় বিক্রি করে দেয়।
1: করুক গে।
2: কি বলছো তুমি বাপ?
1: চুপ কর, আমার আর সহ্য হচ্ছে না।
0: যা যা যা, কাজ কর গপু, রাগারাগি না করে রাতের মধ্যে ছাড়িয়ে নিয়ে আয়। রাত পার হলেই কিন্তু দ্বিগুণ টাকা লাগবে ছাড়াতে।
1: লাগুক দ্বিগুণ টাকা। ঠাকুর আমাকে দুটো টাকা ধার দেবে?
0: টাকা কেন?
1: মহেশকে ছাড়িয়ে আনার টাকা আমি সাত দিনই শোধ করব।
0: তোর গরু খোঁয়ারে ঢুকবে আর ছাড়াবার টাকা দেবো আমি। তোকে টাকা ধার দেওয়া আর টাকা জলে ফেলা একই ব্যাপার।

0: বাপ, ও বাপ, এ কি তুমি কাঁদছ? চোখ মোশো, মোশো, ওঠো, বেলা পড়ে এলো, মহেশকে নিয়ে এসো বাপ। দিন ভর না খেয়ে আসে, আমি ভাত রান্না করে ফ্যান রাখবো। ওঠো বাপ, শোনা, আজ আমি ও পাশে শাল থেকে খড় টেনে কেটে রাখবো, যাও নিয়ে এসো মহেশ রে, যাও।
1: ঠিক আছে মা, ঠিক আছে। বংশী খুড়ো, ও বংশী খুড়ো।
2: কে ডাকে?
1: আমি গফুর।
3: দুটো টাকার দরকার খুড়ো, খুব বিপদ।
2: কি বিপদ?
3: আমার মহেশকে খোঁয়াড়ে ঢুকিয়েছে মানিক ঘোষ, তাকে সারাতে হবে।
2: ও, তা কি বন্ধক রাখবে?
3: বন্ধক এই যে পেতলের থালা, এটা নিন,
2: ওইখানে রাখো। এবার কিন্তু সুদের হার একটু বেড়েছে গফুর।
3: সে মালিকের যা হুকুম তাই দেবো, আগে আমার মহেশকে তো খোঁয়ার থেকে ছাড়াই।
2: হ্যাঁ, টাকা দিচ্ছি, তবে ওই সাত দিনের চুক্তিতে।
3: সাত দিন?
2: হ্যাঁ, সাত দিনের মধ্যে ধার শোধ না করলে তোমার ওই থালা কিন্তু আর ফেরত পাবে না মিয়া, এরপর মাসে মাসে সুদ দিয়ে যাবে।

0: শোধ যখন করো আপত্তি নাই আমার। কি চুক্তিতে রাজি আছো তো তুমি?
1: রাজি না হয় উপায় কি খুড়ো?
0: কথা একটু খোঁচা মারলে যেন।
1: না না খুড়ো, সে সাহস আমার নেই।
0: শোনো মিয়া, খোঁচাই মারো আর গুঁতোই মারো, আমার কিছু যায় আসে না। এ নাও দু টাকা।
1: আমাকে বাঁচালেন আপনি।

0: আরে আস্তে আস্তে আস্তে আস্তে রে,
1: অত জোরে ছুটলে কি আমি পারি? আস্তে আস্তে আস্তে। আমি না, আমি না
2: বাপ মাইসা এনেছো?
1: এনেছি মানে খোয়ার থেকে বের করতেই বাড়ির পথে ও এমন ছুটেছে যেন ওর পিছনে বাঘ পড়েছে। আমি যত বলি ওরে আস্তে চল আস্তে চল, বাড়ি যাচ্ছি, মহেশ তত জোরে ছোটে।
2: মহেশের খাবার নিয়ে আসে।
1: নিয়ে নে নে নে, সে কখন থেকে দানা পানি পাইনি রে। আহারে আহা, কত কষ্ট পেয়েছিস তুই, কেন মানিক ঘোষের বাগানে ঢুকলি বল দিকিনি? কে ঘাড় নাড়ছিস যে? হ্যাঁ কি আর ঢুকবি না, তাই তো? হ্যাঁ এই তো ভালো ছেলে আমার। দাঁড়া দাঁড়া দাঁড়া, আদর খাবি তো? আগে খিদে মেটানা, তারপর রাত ভোর তোর গলা আমি হাত বোলাবো।
2: এই না বা মহেশে খাওয়া,
1: এ তো দেখছি এক গামলা খাবার রে। এত খাবার কোথা পেলি তুই?
2: কেন আমি ভাতের ফ্যান রেখেছি, দুবারির ফ্যান এনেছি, মোল্লা চাচার বাড়িতে তামাক মাখা ঘুরে নিছি, আর
1: আর
2: আর সাল থেকে কয়টি খড় টেনে বের করে কেটে দিয়েছি মা।
1: খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস মা, খুব ভালো করেছিস। আজ মহেশ পেট ভরে খেতে পারবে। কিরে মহেশ, জুলজুল করে গামলার দিকে তাকাচ্ছিস যে, সবই তোর খাবার। আরে তসই চেনা, দিচ্ছি দিচ্ছি বাবা দিচ্ছি, পাগল হোস নে নে খা খা খা খা।
2: দেখো মা সো সো করে সো দিচ্ছে ভাই।
1: দেবে না, সেই দুপুর থেকে না খেয়ে আছে। জানিস আমি না খোয়ারের মধ্যে আমাকে ঢুকতে দেখি মহেশের সে কি আহ্লাদ রে, দুপা তুলে লাপায় হাম্বা হাম্বা করে ডাকে, আমার হাত চাটে গায়ের গন্ধ শোকে, ঠিক যেন মা হারানো বাছা মাকে ফিরে পেল। দাঁড়া দাঁড়া, আগে একটু তেল আর এক বদনা পানি দে তো মহেশের শিঙে আর মাথায় তেল, আর ভালো করে পানি দি। যা যা যা, নিয়ে আয় নিয়ে আয়।
2: যাচ্ছি বাপ যাচ্ছি।
3: গোকুল মিয়া আসো নাকি? গোকুল মিয়া
4: বাপ বাবলা তলায় গরু রে খাওয়াচ্ছে।
3: ও আচ্ছা, আপনি আমার সঙ্গে আসেন। ওই যে গোকুল মিয়া, এই টেমি জ্বালিয়ে তার গরুকে খাওয়াচ্ছে। হ্যাঁ শোনেন, দরদাম আমি করবো, আপনাকে কথা বলতে হবে। হ্যাঁ আসেন আসেন।
1: কে?
3: আমি গো, আমি সোনা ডাঙ্গার এরশাদ শেখ।
1: আর ওরা?
3: ওরে চিনবি না তুমি, ওই গোহাটের ব্যাপারি, গরু কেনা বেচার ব্যবসা।
1: তা আমার কাছে কেন?
2: এই নাও বাপ।
1: হ্যাঁ আগে তেলের শিশিটা হাতে দে। হ্যাঁ মহেশ, নড়বি না নড়বি না মহেশ, নড়বি না, ঠান্ডা হয়ে দাঁড়িয়ে থাক। নে মাথাটা উঁচু কর উঁচু কর, ঠিক আছে। বলেন শেখ সাহেব, এই রাতে আমার কাছে কেন?
3: এই রাতে না গো, এই যে সেই বিকেলে দেখা পেলুই এখন।
1: অনেক কষ্ট হলো আপনার, যাক গে কাজের কথা বলেন।
3: এই কাজের কথা হলো, এই তোমার গরুটার বয়স কত মিয়া?
1: আমার মহেশ আট সন ধরে চাষের কাজ করছে।
3: ও
1: এসন আর পারবে বলে তো আমার মনে হয়।
3: হ্যাঁ হ্যাঁ আমারও তাই অনুমান, এসন ওকে তোমাকে বসেই খাওয়াতে।
1: তাতে আপত্তি নেই শেখ সাহেব, আট সন তো রোদে পুড়ে পানিতে ভিজে আমাকে খাওয়ালো, একসন না হয় শুয়ে দাঁড়িয়ে ও কি আমি খাওয়াবো?
3: তোমার এই এই গরুটা কিন্তু আমরা কিনতে এসেছি গোকুল মিয়া। হ্যাঁ
1: কিনতে?
3: হ্যাঁ হ্যাঁ নগদ দামই দেবো, এখন বলো কত দাম চাও তুমি?
1: হ্যাঁ আমার মহেশরে বিক্রি করবে কেডা?
3: হাই দেখো গরু তোমার, বিক্রি করবে তুমি?
1: শুনে খুশি হলাম, এখন বিদায় নিতে পারেন আপনারা।
3: তার মানে?
1: তার মানে এই কথাটার মানে বুঝলেন না আপনি? আমার গরু আমি বিক্রি করব না, তবু আপনি কিনতে চান?
3: আরে কেন অবুঝ হচ্ছ গোপন মিয়া? হ্যাঁ দুবেলা তোমাদের নিজেদেরই পেট ভরে না, তার উপর আবার এই এই হার

0: এরপর চামড়া সার, বুড়ো গরু, এখনো বিক্রি করলে শতকানেক টাকা পাবে।
1: 100 টাকা?
0: তবে আর বলছি কি, তোমার 6 মাসের খোড়া নাও নাও নাও, টাকাটা ধরো।
2: খবরদার, খবরদার, গরুর দড়ি ধরলে আমি লাঠি ধরবো। হ্যাঁ হ্যাঁ, জান নিয়ে ফিরতে পারবে না।
0: কি হচ্ছে গোবর মিয়া? এই দেখো, কি তো দেখছি তোমার গরুটার মতন তোমার বুদ্ধির গায়ে কত শ্বাস মাংস বলে কিচ্ছু নেই। বলছিলাম কি, ওই 100 টাকায় যদি মন না ভরে তাইলে হয় আরো 10 টাকা বাড়াচ্ছি। হ্যাঁ, আর পানি খেতে তোমার মেয়ের হাতে 2টা টাকা দিচ্ছি, কি রাজি তো?
2: না,
0: হাই দেখো কি বললে,
2: কানে কালা নাকি আউনি? বলছি না না না,
0: মেজাজ দেখিও না গোপন মিয়া। হ্যাঁ, তাহলে কিন্তু আমার মেজাজ সেই ঠিক থাকবে নিকো। তবে তুমি যে খুব ওস্তাদ খেলোয়াড় তা বুঝতে পেরেছি। ঠিক আছে ঠিক আছে, না আরো 10 টাকা বাড়াচ্ছে, এই না 9 টাকা।
2: টাকার গুমরে আপনি মানুষছেন না শেখ সাহেব, তাই লাভ মেরে মেরে টাকার লোভ দেখাচ্ছেন আমাকে। শুধু শুনে রাখুন, মহেশ আমার বুড়ো বাপ, টাকার লোভে তাকেই গরিব গফুর বিক্রি করবে না। ব্যাস, এইবার আপনারা বিদায় হন।
0: এভাবে কোনোদিন আমি বিদায় নিইনি গপু, তোমার মহেশকে আমি কিনবই।
2: হ্যাঁ,
0: এই আমি ধরি ধরছি।
2: ওরে আমার মরল, আমার মহেশের দড়ি ধরবে? দাঁড়াও মিয়া, আমি ঘর থেকে লাঠি এনে তোমার হাতের কবজিটা ভাঙি আগে, দেখি কত টাকার মালিক হয়েছে তুমি। এই রাতে বোঝাপড়াটা হোক, এই রাতে বোঝাপড়াটা হোক।
0: এই ওসমান, এই এই শোন শোন শোন, এই রাতে গোলমাল করলি পাড়ার লোকজন জুড়ে যাবে। হ্যাঁ বুঝলি, এখন চলে যাই আমরা, ওকে সাহায্যটা করার পথ আমার খুব ভালো জানা আছে।
2: কোথায় গেল আমার মহেশের দড়ি? ধরো কি হলো, কোথায় লুকলো?
3: লুকোইনি, মাঠের পথে ছুটে পালিয়েছে।
2: পালিয়েছে? পালিয়েছে? আমি আর দুবদনা পানি মহেশের মাথায় ঢেলে তারপর যাচ্ছি।
3: দেরি করো না কেন?
2: না না, দেরি করবো না, তুই যা। হাই মহেশ, ওঠ ওঠ, উঠে দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, মাথায় পানি দিচ্ছি।
3: এইবার বুঝি ওরে তুমি বিক্রি করে দাও। ও সব বুঝতে পারে, তাই না বাপ?
2: ঠিক বলেছিস আমিনা, ঠিক বলেছিস, আমার মহেশ সব বুঝতে পারে।
3: বাপ, ওরে তুমি বিক্রি করবে না তো?
2: পাগল হয়েছিস? হ্যাঁ, মহেশ যে আমার বাপ রে, ছেলে কি তার বুড়ো বাপকে বিক্রি করে?
3: দেখো দেখো, তোমার কথা শুনে তোমার গা চাচ্ছে।
2: হয়েছে, আর আদর খেতে হবে না।

0: হুজুর, আপনি হচ্ছেন জমিদার, গ্রামের ধর্ম কর্ম পূজা অর্চনা সব আপনার নির্দেশেই চলে।
1: আর নতুন কথা কি শোনালে তর্করত্ন? শুধু এই কাশীপুর গ্রামই তো নয়, আশেপাশের পাঁচ সাতখানা গ্রামের সমাজও আমারই কথায় ওঠ বস করে।
0: একেবারে খাঁটি কথা বলেছেন হুজুর, কিন্তু এখন যেন একটু একটু করে দিনকাল পাল্টাচ্ছে শিববাবু।
1: কিরকম কিরকম?
0: মানে ওই গফুরের কথাই বলছি হুজুর, আপনার জমিতে চাষ করে মেয়ে বাপের পেটের অন্ন জোগাড় করে, ওর গরুর সম্বৎসরের খাবার।

0: ধরুন খড় বিচুলি এই হুজুরের জমি চাষ করেই পায়। সেই গফুর বেটা এত বড় অকৃতজ্ঞ যে সেদিন আমাকে বলল যে হুজুর নাকি এবছর ওকে একটাহনও খড় বিচুলি দেননি।
1: আর কি বললো সে?
0: বলেছে হুজুর অনেক কথা, কিন্তু হুজুর এই গফুর বেটা কাল যা করতে চলেছিল তার কোনো ক্ষমা নেই।
1: আমি শুনেছি তর্করত্ন, গফুর তার গরুটাকে কসাইয়ের কাছে বিক্রি করতে চেয়েছে।
0: কি সর্বনেশে পাপের কথা হুজুর। গরু হচ্ছেন গিয়ে ভগবতী, পরিণামটা কি হতো একবার অনুমান করুন। গ্রামের সমাজে নেমে আসত অনাচার অমঙ্গল
1: ঘটিত,
0: কিন্তু হুজুর নিতান্ত আপনারই পুণ্য ফলে আর শাসন ভয়ে কাশীপুর গ্রামে এ মহাপাতকটি হতে পারেনি। এখন হুজুর এই গফুরকে যোগ্য শাস্তি দিয়ে ওকে বুঝিয়ে দিন যে ভবিষ্যতে এমন করলে গ্রামে ত্রিসীমানায় বসবাস করতে দেওয়া হবে না।
1: পরিচরণ
2: হুজুর,
1: গফুর জোলা দেউড়িতে বসে আছে, তাকে ডেকে নিয়ে আয়।
2: আচ্ছা।
0: গফুর বেটার পেটে দুবেলা ভাত জোটে না, কিন্তু হলে কি হবে, বেটার যেমন জেদি তেমনি বদমেজাজি, মান্নিগন্নি করে না হুজুর, না খাইয়ে গরুটাকে কঙ্কাল সার করে তুলেছে।
1: তাই বুঝি
0: হয় পথের ধারে বেঁধে রাখে, না হয় পরের বাগানে ঢুকিয়ে দেয়। এই যে হুজুর গফুর মিয়া হাজির হয়েছেন।
3: প্রণাম। প্রণাম হুজুর।
1: প্রণাম গফুর। তোরা কপুরুষ আমার জমিদারিতে বসবাস করছিস?
3: আগে হিসেব জুড়িতে পারবো না হুজুর, তবে মনে হয় আমার বাপের আমল থেকে।
1: না, বাপের আমল থেকে নয়, তোর ঠাকুরদার আমল থেকে। তিন পুরুষ তোরা আমার জমিতে চাষের কাজ করছিস, বলতে পারিস বেঁচে আছিস আমারই দয়ায়, সেই আমার যাতে কোনো অমঙ্গল না হয় সেটা তো দেখবি।
3: আগে আমি কিছু বুঝতে পারছি না হুজুর।
0: জ্ঞান পাপী হুজুর।
3: আগে আমায় কিছু বললেন?
1: হ্যাঁ, তোকেই বলছি, সংসারে তোরা কজন?
3: আগে তিনজন হুজুর।
0: মিথ্যে কথা হুজুর, দুজন ও আর ওর মেয়ে।
3: গরিব চাষি গফুর মিথ্যে বলে না হুজুর, সংসারে আমরা তিনজন, আমি, আমিনা আর মহেশ।
1: মহেশ? মহেশ কে, তোর ছেলে?
0: আগে ওর গরুর নাম মহেশ হুজুর।
3: না না, আপনারা হাসবেন না, হুজুর ঠিকই বলেছেন, মহেশ আমার ছেলেই বটে। ওই যে আপনি বললেন হুজুর ঠিক কথাই, আমরা বেঁচে আছি আপনার দয়ায়। আমার কিন্তু মনে হয় আমরা বাপ বেটিতে বেঁচে আছি ওই মহেশের মেহনতে।
0: শুনলেন হুজুর, জমিদারের দয়ার কথা স্বীকার করতে চায় না গফুর।
1: তা তুই তোর মহেশকে প্রতিপালন করিস কিভাবে?
3: আগে প্রতিপালনের কোনো নিয়মবিধি মানতে পারি না হুজুর, বিচুলি নেই, ঘরের চালা থেকে খড় টেনে খাওয়াই, পেট ভরে না হুজুর, গ্রামে গোচর নেই, জন্মজুর খাটি, তাই দড়ি ধরে চোরে খুঁটে খাওয়ানোরও সময় জোটে না।
0: ওরে প্রাসন্ন, এভাবে প্রতিপালন করা যে পাপ।
3: পাপ পুণ্যি বুঝি নে, তবে মহেশের যে বড় কষ্ট হচ্ছে সেটা বুঝি।
1: আর সেই জন্যই বুঝি তুই তোর ওই কি যেন না মহেশকে কসাইয়ের কাছে বিক্রি করতে চেয়েছিলি।
3: না হুজুর, মিথ্যে কথা।
0: তুই তো আবার সত্যবাদী যুধিষ্ঠির।
3: হুজুর আমি মিথ্যে বলি না, সোনাডাঙার এরশাদ শেখ এসেছিল মহেশকে কিনতে, তে 120 টাকা দামও দিতে চেয়েছিল। আমি বিক্রি করব না শুনে এরশাদ টাকার মেজাজ দেখিয়ে মহেশের গলার দড়ি ধরতে যায়, তখন আমি লাঠি নিয়ে একবারে ঝাঁপে পড়ি, এরশাদ শেখ ভয়ে পালিয়ে যায় হুজুর।
0: গপ্পটা খুব ভালোই বানিয়েছে হুজুর, যার ট্যাঁকে একটা আদুলি থাকে না সে এই দুর্বছরে 120 টাকা ট্যাঁকে না গুঁজে হাতে ধরে লাঠি।
1: যাই হোক, তাহলে তুই স্বীকার করছিস তোর গরু কিনতে এসেছিল এরশাদ শেখ?
3: আগে হুজুর,
1: তোকে আমি কি সাজা দেবো ভেবে পাচ্ছি না, তুই কোথায় বাস করিস সেটা খেয়াল নেই।
3: আগে জ্ঞান।

0: তাতে আমি কোনো দোষ করিনি।
1: দোষ করিসনি?
0: আগে না, তবে হুজুরের বিবেচনায় আমার দোষ হলে সাজা দেন আমারে।
1: সাজা?
0: হ্যাঁ,
1: সাজাই তুই পাবি। শোন, এই দেওয়াল থেকে ওই দেওয়াল পর্যন্ত নাক্ষত দে, সবার সামনে তাড়াতাড়ি দে, দেরি করলে শাস্তি বাড়বে।
0: দিচ্ছি, আমার আমার মহেশের নামে নাক্ষত দিচ্ছি হুজুর। এবার আর কি শাস্তি আছে হুজুর? হুকুম দিন হুজুর।
1: না না, আজ আর অন্য কোনো শাস্তি দেব না, তাহলে সাবধান করে দিচ্ছি, এসব মতি বুদ্ধি আর কখনো করিস নে। যা ঘরে যা।
0: আগে এবার চলি বাবু মশাইরা, জনে জনে প্রণাম হই, প্রণাম হই।
2: দেখলেন, দেখলেন হুজুর, গফুর জোলা কেমন কায়দা করে আমাদের অপমান করে গেল।
1: তবে তবে যাই বলো তর্করত্ন, আমার অনুমান গ্রামের গফুররা খুব কষ্টেই আছে।
3: গরিবের
0: খুদকুড়ো সেটে বুটে খা।
3: তুমি এত দেরি করে ফিরলে যে?
0: আরে জমিদার বাবু সভা করে বসে আছেন, না ডাকলে কি ঢোকা যায়? দেউড়িতে ঠায় বসেছিলাম, তা ধর গিয়ে এক পহর।
3: তারপর
0: জমিদার বাবু বললেন, আমি আমার মহেশকে কসাইয়ের কাছে বিক্রি করতে গিয়েছিলাম।
3: তুমি বিক্রি করতে গিয়েছিলে? এই কথা তিনি বললেন?
0: হ্যাঁ বললেন, ঠাট্টা করলেন, হাসলেন, তারপর সাজা দিলেন আমাকে।
3: সাজা?
0: হ্যাঁ।
3: কি সাজা?
0: একদল একদল লোকের সামনে বিষাদ ঘরে নাক্ষত। মহেশ মহেশ, না না না না রে, না রে না রে, আমার কষ্ট হয়নি রে, তুই খা খা ভাত, আমার খা। ইস, গায়ে এখনো রোদের তাপ, খেয়ে নে, এক কলসি পানি ঢেলে গা ধুইয়ে দেবো।
3: ঘরে আর পানি নেই বাপ।
0: কলসি দে না, আমি নিয়ে আসি।
3: তুমি সারাদিন খাওনি, এখন খেতে বসো, আমি পানি নিয়ে আসি।
0: না আমি না, আমার মহেশের মতো তোরও কষ্ট মা, তোর মা বেঁচে থাকলে এত কষ্ট তোর হতো না রে। আমি যে কি করি, কোন দিকে যাই, কোন দিকে সামাল দিই, কিচ্ছু বুঝে উঠতে পারি না।
3: আমার কোনো কষ্ট নেই বাপ, তুমি আছো, তুমি তো আমার মা। শোক মোসো মোসো, চলো হাত পা ধুয়ে খেতে বসবে চলো।
0: কিন্তু মহাশের জন্য এক কলসি পানি আনতে হবে যে।
3: আগে খেয়ে নাও, তারপর দুজনে দু কলসি পানি নিয়ে আসবা। ওটো ওটো না।

0: গফুর, ও গফুর মিয়া,
1: কে? ও বংশ খুড়ো,
0: আরে একটু দাঁড়াও না মিয়া, দাঁড়াও বলি, হনন করে ছুটছো কেন?
1: খুড়ো, গিয়েছিলাম জন মজুর খাটতে, কিন্তু আজ আর কাজ জুটলো না, খিদে তেষ্টায় প্রাণ আই ধাই করছে, তাই জোরে বাড়ির পথে পা চালাচ্ছি।
0: তোমাকে তো খুব কাহিল মনে হচ্ছে।
1: হ্যাঁ, এই তো 4-5 দিন হলো জ্বর থেকে উঠলাম, শরীরে বল পাইনে, মাথাটাও ঝিমঝিম করে।
0: এই শরীর নিয়ে এই কাঠপাটা রোদ্দুরে তুমি গেছো ওই জন মজুর কাটতে? হ্যাঁ বলি, আর তোমার বুদ্ধি
1: কি করবো খুড়ো, পেটের খিদে যে বুদ্ধি মানে না।

0: নইলে সাত করে কে যায় এই আগুন ঢালা রোদ্দুরে জনমজুর খাটতে, বলুন আপনি।
1: পথে মাথা ঘুরে পড়লে কে দেখবে তখন?
0: আমার মতো গরিব মানুষকে দেখার তো একজনই আছেন, খোদা।
1: তুমি সৎ লোক, ও আল্লাহ তোমাকে একদিন সুখ নিশ্চয়ই দেবে।
0: আমি চাই না খুড়ো, আমি চাই না, চাই না। দোয়া করুন আমার আমার আমিনা যেন একটু সুখ পায়, আর মহেশকে খাইয়ে যেন বাঁচিয়ে রাখতে পারি। এছাড়া আর কোনো আল্লাহর শখ আমার নাই।
1: আরে পাবে পাবে, সব পাবে, সব পাবে। যাও যাও, এখন এই রোদ্দুরে আর দাঁড়িয়ে থেকো না, যাও যাও।

0: আমিনা ঘরে নেই জানো?
1: আমিনা,
0: ও আর পারি না, মনে হচ্ছে রোদের আগুনে সব পুড়ে ছাই হয়ে যাবে। কাল যদি জন্মজুরের কাজ না পাই তাহলে খোদা একটু উপায় করে দাও।
2: বাপ, কত সময় এসেছ?
0: হাফাচ্ছিস কেন?
2: দৌড়ে এলাম তো।
0: কোথায় গিয়েছিলি?
1: তুই আমায় ভাত দে তো।
2: যদি ওরা মহেশের ধরে খোয়ারে দেয়?
1: দাই দিক দিলে কি করবো আমি? তুই তাড়াতাড়ি আমায় ভাত দে, খিদে সহ্য হচ্ছে না। কি হলো, কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ,
2: ভাত হয়নি বাপ।
1: কি বললি? ভাত হয়নি? কেন হয়নি, কথা জবাব দে। হ্যাঁ,
2: চাল নেই
1: সকালে আমাকে বলিস নি কেন?
2: তোমার আত্মীয় তো বলেছিল।
1: আত্মীয় তো বলেছিলাম, আত্মীয় বললে কারো মনে থাকে? বুঝি, সব বুঝি। চাল থাকবে কি করে? রোগা বাপ খাক আর না খাক, বুড়ো মেয়ে চার পাঁচবার করে ভাত গিলবি? হ্যাঁ, আমি বলছি। আর একটা কথা বলছি, শুনে রাখ, এইবার থেকে চাল আমি কুলুপ বন্ধ করে বাইরে যাব। দে এক ঘটি পানি দে, তেষ্টায় বুক ফেটে যাচ্ছে। কি হলো, পুতুলের মতো দাঁড়িয়ে রইলি যে, বল ঘরে পানি নেই?
2: নেই বাপ,
1: মুখ পড়ি হারামজাদি মেয়ে। সারাদিন তুই কি করিস? এত লোক মরে তুই মরিস নি কেন?
0: আমি সর মারলাম, কথা বললো না কিছু, চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল। কি ব্যথাই না পেয়েছে মা মরা মেয়েটার, পেট ভরে দুগালা ভাত ও জোটে না, তাকে কি না বললাম? হায় খোদা।
3: বাবুল মিয়া ঘরে আছো নাকি?
0: কেডা
3: আওয়াজ শুনে মালুম করতে পারো না? আমি জমিদার বাবু পিয়াদা হরিচরণ।
0: কি খবর?
3: খবর খুব সাংঘাতিক বাবু মশাই, তোমাকে ডেকে পাঠিয়েছেন, চলো।
0: এখন আমার খাওয়া দাওয়া হয় নাই, পরে যাবো।
3: পরে গেলি হবে না, এখনই যেতে হবে।
0: বললাম তো, পেটে দানা পানি দিয়ে তারপর যাবো।
3: বাবুর হুকুম, তুই যেতে না চাইলে দুটো মারতে মারতে তোরে নিয়ে যেতে হবে।
0: এই যে মুখ্য পিয়াদা, আমি কোনো রাজা বাদশার গোলাম নয়, খাজনা দিয়ে বাস করি, এখন আমি যাব না।
3: বাবুর মিয়ার দেখছি মাছ বলির বাঁকা গজিয়েছে। এই শিলচরণ ভোলা, এই
0: না।

এই যে গফরা, উবু হয়ে বসে কেন, সোজা হয়ে দাঁড়া, কি পারছিস না? আরে তোর পিঠে যে জুতোর বাড়ি পড়েছে ও তো হলো কি জানো।

0: শব্দটা তর্করত্ন?
1: আগে হুজুর গৌর চন্দ্রিকা,
0: এরপর পালিশ করা হবে তোকে। হ্যাঁ, তুই কোন রাজা বাদশার গোলাম নস, তাই না? খাজনা দিয়ে বাস করিস, তাই তো? আমার পেয়াদাকে তুই এসব কথা বলতে পারলি?
1: হুজুর, শাস্ত্রে আছে যে পিপীলিকার পাখা ওঠে মরিবার তরে, তবে মেয়েকে প্রাণে মারবেন না হুজুর, শুধু ওই পাখা জোড়া ছেটে দিন।
0: তোকে তোকে কি জন্য এখানে ডেকে এনেছি, কি তোর অপরাধ সেটা জানিস?
2: আগে না হুজুর।
0: শুনে নে, তোর প্রথম অপরাধ হলো তোর গরু বেড়া ভেঙে আমার ফুল বাগানে ঢুকেছে। শুধু ঢোকেই নি, কয়েকটা দামি ফুল গাছ একেবারে মুড়ে খেয়ে ফেলেছে। তোর দ্বিতীয় অপরাধ হলো উঠোনে ধান শুকোচ্ছিল, তোর গরু সেই ধান ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করেছে। আর তৃতীয় অপরাধ হলো তোর গরুটাকে ধরতে গেলে সে আমার ছোট মেয়েকে সিং দিয়ে গুঁতিয়ে ফেলে দিয়েছে।
1: কি সর্বনাশ! খুব বিপদ ঘটেনি তো হুজুর?
0: ঘটেনি, তবে ঘটতে পারত। এখন বল, তোর এই এতগুলো অপরাধের কি শাস্তি দেব? বল বল, আরে বাবা মুখ ফুটে বল।
2: হুজুর, ফুল গাছ মুড়ে খাওয়া, শুকনো ধান ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করা, আর শিং দিয়ে গুঁটিয়ে আপনার ছোট মেয়ের মাটিতে ফেলে দেওয়ার যে অপরাধ, সেটা আমি করেছি হুজুর, এর কোনো ক্ষমা নেই। ন্যায্য বিচারে যে শাস্তি হয় তাই আমারে দেন হুজুর, শুধু টাকার জরিমানাটা করবেন না।
0: এই জমিদার শিবচরণ রায়ের গোলাম তুই, এ কথা ভুলে গেলি কি করে?
2: আগে পেটে খিদে বুকে তেষ্টার জ্বালায় জ্ঞান বুদ্ধি ছিল না বাবু মশাই,
0: জ্ঞান বুদ্ধি ছিল না
2: আগে, তাই জীবনে যা ভাবিনি আমি তাই করেছি হুজুর। আমার আমিনাকে খামখো আমি চড় মেরেছি হুজুর।
0: হরিচরণ,
3: আগে হুজুর,
0: এর এই গফরার গরুটা কোথায়?
3: আগে বেঁধে রেখেছি রাস্তায়।
0: গফুরকে অল্প স্বল্প পালিশ করে ওই গরু শুদ্ধ বাড়ি বাড়িয়ে দে।
3: এই এই চল চল গফরা।

0: আজ আর জোরে ছুটিস নি, কি হলো? কি হলো? কি দাঁড়িয়ে বললি যে? কি বললি?
1: না আমি কষ্ট পাই, কষ্ট পাইনি রে, বলছি তো তোর চোখের সামনেই তো আমাকে মারলো, দেখলি তো আমি কাঁদিনি,
0: বাড়ি এসে গেছে, বুঝতে পেরেছিস? বাড়ির কাছে এসে আনন্দে লাফানো হচ্ছে।
1: টানাটানি করিস নি, বাবলা গাছের দড়িটা ফাঁদে দে।
0: আমি না,
1: আমি না এখনো পানি নিয়ে ফেরিনি রে। তুই হ্যাঁ, তুই এক কাজ কর, এই খড় চিবোতে থাক, আমি না ফিরলেই আমি তোরে খেতে দো। আমি না দাঁড়াতে পারছি না, আমি দাঁড়া একটু শুয়ে নি বাপ। হ্যাঁ আল্লাহ, শরীর ঝাঁপিয়ে যেন জ্বর না আসে।
0: কি হয়েছে রে আমি না, কি হয়েছে রে?
1: তুই মাটিতে পড়ি কেন? হ্যাঁ মহেশ সিং দিয়ে তোরে
0: মহেশকে পানি খাওয়াছি। লাঙলের ফলাটা কোথায় গেল? লাঙলের ফলাটা, লাঙলের ফলাটা, এই যে এবার পানি তোকে খাওয়াচ্ছি, তোকে খাওয়াচ্ছি মহেশ। আমার হাত ছেড়ে তোকে পানি খাওয়াই।
2: মহেশ মহেশ

0: বাপ,
1: ও
0: কত আট হলো বাপ,
1: মনে হয় দুই পাহাড়।
0: ওরা আমাদের মহেশকে কোথায় নিয়ে গেল বাপ?
1: ভাগাড়ে
0: হাতে ওদের ছুরি ছিল কেন?
1: সুকর সুকর আমি না সুকর।
0: পাড়ার লোকেরা তোমারে কি বলে গেল বাপ?
1: বললো বিধান দিয়েছেন প্রায়শ্চিত্তির করতে হবে আমারে।
0: প্রায়শ্চিত্তির কি
1: জানি না মা, জানি না। তবে তারা বললো খরচ জোগাতে আমার ভিটে মাটি বেচতে হবে।
0: পানি খাবে বা?
1: না না, আর কিছু মুখে দেব না। তোর তো খিদে লেগেছে মা।
0: না, আজ আমার খিদে পাবে না।
1: এই সময় রোজ মহেশের গা ধুয়ে খাওয়াতাম তারে। আমি না, আমি না। চল আমরা যাই।
0: কোথায় যাব?
1: ওই ফুলবেড়ের শর্টকলে, সেখানে কাজ করব।
0: তুমি যে বলছে বা কলে কাজ করবা না, সেখানে ধর্ম থাকে না, মেয়েদের ইজ্জত থাকে না।
1: দেরি করিস না আমি না, অনেক পথ হাঁটতে হবে, গুছিয়ে নে তাড়াতাড়ি। ওকে, ওগুলো কিনেছিস?
0: তোমার ভাত খাওয়ার পিতলের থালা আর পানি খাওয়ার ঘটি?
1: না না, ওসব থাক মা, ওসব থাক। ওতে আমার মহেশের প্রায়শ্চিত্তির হবে। মাদুর সেঁড়া কাঁথা বালিশ যা বিক্রি হবে না তাই গুছিয়ে নে।
0: ঠিক আছে, তোমার হাত দিতে হবে না।
1: থর থর, এটা ধর।
0: আমি আমি পারবো।
1: না না না না না না, ঘরের দরজায় শিকল দিতে হবে না, দরজাটা খোলাই থাক, খোলাই থাক। তুমি আমাকে যত খুশি সাজা দিও আমি কিচ্ছু বলবো না। বাবলা তোলা আমি না, মহেশ এখানে। কিন্তু আল্লাহ, মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে, তার সরে খাবার এতটুকু জমি কেউ রাখেনি, কেউ রাখেনি। আল্লাহ, যে তোমার, যে তোমার দেওয়া মাটির ঘাস, তোমার দেওয়া তেষ্টার পানি তাকে খেতে দেয়নি, তাদের কসুর তুমি যেন কখনো মাফ করো না আল্লাহ, তাদের কসুর তুমি যেন কখনো মাফ করো না আল্লাহ, কখনো মাফ করো না, কখনো মাফ।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে। মহেশ নাটকটির অভিনয় এখানে শেষ হল। বেতার নাট্যরূপ রতন কুমার ঘোষ। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন তর্করত্ন পান্নালাল চট্টোপাধ্যায়, বংশী

সরোজ গুপ্ত, এরশাদ অতনু রায়, হরিচরণ প্রবীর ভট্টাচার্য, জমিদার সমীর মজুমদার, হরবোলা সুনীল আদক, আমিনা শুক্লা বন্দ্যোপাধ্যায় ও গফুরের ভূমিকায় সত্য বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা রফিউদ্দিন। মহেশ নাটকটি প্রযোজনা করলেন সমরেশ ঘোষ।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী শ্রী কল্যাণ চক্রবর্তী। প্রথমে শুনবেন তাল রূপক, পরে ঝাঁপতাল। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন হিরণময় মিত্র। শুরু হচ্ছে তবলা, শিল্পী শ্রী কল্যাণ চক্রবর্তী।

শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রীমা দাশগুপ্ত। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী সুমনা দে।

শুনছিলেন নজরুল গীতি শিল্পী সুমন আদে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

উড়ান ছায়া ছবি থেকে শেষ গানটির শিল্পী শ্রেয়া ঘোষাল। এবারে শুনবেন তোমাকে চাই ছায়াছবি থেকে। প্রথম গানটির শিল্পী অরিজিৎ সিং এবং অন্বেষা।

0: তোমাকে চাই ছায়াছবি থেকে শেষ গানটি শুনলেন দেব অরিজিতের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপন।
1: জনসেবার ২৫ বছর উপলক্ষে ও বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১০ই অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্যে সেবা সংকল্প অভিযান আয়োজিত হবে।
2: দেশপ্রেম ও জনসেবার চেতনাকে আরও সুদৃঢ় করা এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে
1: আশীর্বাদের প্রদীপ, আমার স্বপ্নের ভারত চিত্র সেবা, নম সেবা অজানা কাহিনী, অঙ্গন মিলন সেবা, সেবার কাহিনী,
2: সেবা জ্যোতি কল যাত্রা, বিকশিত ভারতের সংকল্প, সেবাই আমার যোগদান, সেবা সেতু অভিযান, সেবার রঙে দেশের সঙ্গে, সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ।
1: সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হবে, সেই সঙ্গে যুব সম্প্রদায় সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উদ্ভাবনী পরিবেশনা, জনশিল্প, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, সরকারি প্রকল্প, পরিষেবা সংক্রান্ত নাগরিকদের অভিজ্ঞতা ও কাহিনী তুলে ধরা এবং রাজ্যব্যাপী জনসচেতনতা, এই সমস্ত উদ্যোগের সমন্বয়ে একটি সুসংগঠিত কর্মসূচি বাস্তবায়িত হবে।
2: আসুন এই কর্মসূচি সফল করে আমরা সকলে মিলে দেশপ্রেমের অঙ্গীকার করি।
1: পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনহিতার্থে প্রচারিত
0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন মীরার ভজন, শিল্পী নন্দিনী ভট্টাচার্য।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন পুরাতনী গান, শিল্পী তিমির ঘোষ।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাগেশ্রী এবং চন্দ্রকোষ রাগে শুনবেন খেয়াল। পরিবেশনায় শিল্পী পণ্ডিত সন্দীপন সমাজপতি। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অশোক মুখোপাধ্যায়, হারমোনিয়ামে হিরণময় মিত্র। শুরু হচ্ছে রাগেশ্রী এবং চন্দ্রকোষ রাগে খেয়াল। পরিবেশনায় শিল্পী পণ্ডিত সন্দীপন সমাজপতি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন খেয়াল, পরিবেশনায় পণ্ডিত সন্দীপন সমাজপতি। প্রথমে শুনলেন রাগ রাগেশ্রী, তারপর চন্দ্রকোষ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অশোক মুখোপাধ্যায়, হারমোনিয়ামে হিরণময় মিত্র। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: Manufacturer Hindustan Aeronautics Limited (HAL) yesterday handed over light combat aircraft Tejas final operational clearance twin seater trainers and HTT-40 basic trainer aircraft to the Indian Air Force in Bengaluru yesterday. Defence Minister Rajnath Singh and Civil Aviation Minister K. Ramamohan Naidu attended the handing over ceremony. HAL handed over two light combat aircraft, Tejas final operational clearance twin-seater trainer aircraft to the Indian Air Force. It also handed over four Dhruv next-generation helicopters to Pawan Hans Limited, a public sector undertaking. HAL also delivered the first HTT-40 basic trainer aircraft to the Indian Air Force. The Defence Minister named the aircraft Ankur. Speaking at the event, Defence Minister Rajnath Singh expressed confidence that India will emerge as a global player in the sector and appreciated HAL's efforts to indigenize defence and civil aviation technologies. The Election Commission yesterday allotted separate names and electoral symbols to the rival factions of the Trinamool Congress Party. This will allow the groups led by Mamata Banerjee and Arup Roy to contest the by-elections in Nandigram and Reji Nagar on the 6th of next month under new identities. The group led by Arup Roy has been allotted the name Democratic Trinamool Congress and the envelope symbol. The faction led by Mamata Banerjee has been allotted the name Mamata All India Trinamool Congress and the football player symbol. Polling for the Delhi University Students' Union, DUSU, concluded yesterday. Voting was held in two phases. Voting was held for four central posts, that is President, Vice President, Secretary and Joint Secretary. Counting of votes will take place today at the Multipurpose Hall of Delhi University's Sports Stadium in North Campus. And at the Asian Games, the Indian women's cricket team entered the semi-finals after comfortably defeating host Japan by 8 wickets in Nissan yesterday. In the quarter-final match, electing to field first, India bowled out Japan for a paltry 57 in 19.5 overs. And that's the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন 19 সেপ্টেম্বর 2026 শনিবারের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6টায় সুভাষিত শ্রী শ্রী সারদা মায়ের বাণী থেকে পাঠ। 6টা বেজে 5 সঙ্গীতাঞ্জলি, 6টা বেজে 30 আজকের চাষবাস কথিকা জৈব চাষ বলবেন ডক্টর সৈকত কুমার বসু। 6টা বেজে 40 আপনার স্বাস্থ্য কথিকা ডিপ ব্রেন স্টিমুলেশন বলবেন ডক্টর অমিত ঘোষ। 6টা বেজে 45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও শুভদীপ দে। 7টা বেজে 45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। 8টায় জানা অজানা কথিকা জ্বালানি পর্ব শুনবেন তৃতীয় পর্ব বলবেন ডক্টর দেবারতী মিত্র। 8টা বেজে 5 তুবরি নাটক দাঁতের লড়াই রচনা বৈদ্যনাথ মুখোপাধ্যায় প্রযোজনা আশিস গিরি। 8টা বেজে 20 ভজন শিল্পী অনির্বাণ দাস। 8টা বেজে 30 খেয়াল শিল্পী পণ্ডিত তুষার দত্ত। 9টায় গানে গানে 9টা বেজে 25 জেলার চিঠি 9টা বেজে 30 গানে গানের পরবর্তী অংশ। সকল 10টায় গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11টায় যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ উপস্থাপনায় সৈকত গুপ্ত ও প্রিয়াশা চক্রবর্তী। 12টায় বাংলার মুখ গ্রাম উদয় নারায়ণপুর জেলা হাওড়া স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। 12টা বেজে 33 কৃষক বন্ধুদের জল হওয়ার খবর, তারপরে শুনবেন দ্বিজেন্দ্রগীতি অতুল প্রসাদ ও রজনীকান্তের গান। দুপুর 1টায় রম্যগীতি, 1টা বেজে 45 মহিলা মহল রং মিলান্তি উপস্থাপনায় অঙ্কিতা পাল। 2টা বেজে 5 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2টা বেজে 30 সাঁওতালি অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5টায় ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সাম্য বাক বিশেষ অনুষ্ঠান স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রতন কুড়ি। 5টা বেজে 30 শিল্প ভারতী বিষয় অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন সংশোধনী আইন 2026 নিয়ে সতীনাথ মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার গ্রহণ করেছেন তনয়া বিশ্বাস প্রযোজনা দুর্বাদে। 6টা বেজে 5 সাঁওতালি অনুষ্ঠান। 6টা বেজে 38 কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর, তারপর কিষাণ বাণী, বিষয় গরুর মুখে দুধ। এ বিষয়ে ডক্টর কৌশিক পালের সাক্ষাৎকার নিয়েছেন পবিত্র কুমার মণ্ডল। 7:10 কৃষক ও তার পরিবার, বিষয় বর্ষাকালে শিশুদের সাধারণ রোগ প্রতিরোধ ও তার প্রতিকার। এ বিষয়ে ডক্টর আনন্দচন্দ্রর সাক্ষাৎকার গ্রহণ করেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 8:00 অনুরোধের আসর, সব ধরনের বাংলা গান। 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, সাপ্তাহিক ক্রীড়া পত্রিকা। 9:00 নজরুল গীতি, শিল্পী অনির্বাণ দাস। 9:20 আধুনিক গান, শিল্পী বনশ্রী সেনগুপ্ত। 9:30 মুখোমুখি, সাক্ষাৎকার ভিত্তিক এই অনুষ্ঠানে বুদ্ধদেব গুহর সাক্ষাৎকার গ্রহণ করেছেন বামা প্রসাদ মুখোপাধ্যায়। শুনবেন তৃতীয় পর্ব। 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান, আকাশবাণী তিরুবন্তপুরামের নিবেদন। 11:00 কীর্তন, শিল্পী শ্যামলী দাসী। 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। গীতাঞ্জলির পর এবারে সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত শান্তনু ভট্টাচার্য। 6:25 স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। 6:35 ধারাবাহিক রামচরিত মানুষ, 238 পর্ব। 6:45 ভজন, শিল্পী অনির্বাণ দাস। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত। 8:30 আধুনিক গান, শিল্পী বনশ্রী সেনগুপ্ত। 8:50 কীর্তন, শিল্পী শ্যামলী দাসী। 9:10 রাসধারা। 10:15 অঞ্জুমান। 10:30 সরাসরি সম্প্রচার ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের উদ্যোগে 2026 19 ও 20 সেপ্টেম্বর বিজ্ঞান ভবনে আয়োজিত পরিবেশ ও জলবায়ু গতি প্রকৃতির ভবিষ্যৎ 2026 শীর্ষক দুদিনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানের রিলে সরাসরি দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, দুপুর 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত তুষার দত্ত। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। 5:20 উর্বশী। 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। 7:45 দর্পণ, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 কাহেকশা, 9:16 স্পটলাইট, 10:00 জাপানে অনুষ্ঠিত 2026 এশিয়ান গেমসের 20 আসরের প্রতিদিনের হাইলাইটস। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন 19 সেপ্টেম্বর 2026 শনিবারের অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, প্রধানত আকাশ মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33° ও 26° সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 31.9 সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.9 কম। সর্বনিম্ন তাপমাত্রা 25.8 সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.5 কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 77%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 32.6 মিলিমিটার। সমুদ্র উপকূলীয় অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান, তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। শেষ হল আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত